মনোমন মেঘের সঙ্গী, সত্যি কখন যেন এই বৃষ্টির হাওয়ায় মন আমাদের সঙ্গী হয়ে যায় সেটা চট করে খুব একটা বোঝা যায় না। আসলে ওই যে বৃষ্টি পরে সহজিয়া, মানুষের মনের মাটিতে, সারা জীবনের মাঠে, শহরে সদরে, অফিসে অন্দরে, নানা প্রতীকে, সে কথা আমরা সবাই জানি। কখনো এই আষাঢ়ের জয়গান, আবার কখনো সাগরের টানে কলকাতার বিভিন্ন এ রাস্তা ও রাস্তা ঘুরে বেড়ানো, আসলে এই রকমই তো আমরা সবাই। আমাদের মন কখন কোথায় নিয়ে যায়, কোন পাড়ে কোন প্রান্তে টানে, সে কথা বোধহয় আমরা সবসময় বুঝতেও পারি না। আসলে মাঝে মাঝে আমরা নিজেদেরকে কখনো কখনো অবগুণ্ঠনে ঢেকে রাখি। সেই ঢাকা থেকে আবার যখন আমরা বেরিয়ে আসি, তখন আমাদের মনের মাঝে একটা অদ্ভুত দোলাচল চলতে থাকে, আর সেই দোলাচলের মাঝে পড়েই আমরা আমাদের কত কাজই কত কিছুভাবে করি, কিন্তু সেগুলো এই যে বর্ষার মধ্যে আমাদের মনের মাঝের সেই দোলাচল আমাদের কত কিছুকে তৈরি করে, কত কিছুকে বলে যায়, কত কিছু মনের মাঝে সৃষ্টি করে, কখনো কবিতা, কখনো গান, কখনো বা রঙের টানে, সেই সমস্তই বেরিয়ে আসে আমাদের মনের মাঝ থেকে। আর সবাই আমরা চেষ্টা করে যাই সারা জীবন ধরে, তিনিও করে গেছেন অনেক কিছু, দেখিয়ে গেছেন আমাদেরকে অনেক রকমের পথ, সেই পথ ধরেই আমরা এগিয়ে চলি।

আছেই। আবারও কোনো একবার একদিন এইরকম গানের ডালি নিয়ে ফিরে আসার আবার আশ্বাস যেরকম দিয়ে থাকি আর কি। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছিলে আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি। আর সেই আনন্দধ্বনিকে আপাতত আজকে টাটা বাই বাই করতেই হচ্ছে। আবারও কোনো একদিন চলে আসবো এইরকমই কোনো একটা গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত আজকের এই অনুষ্ঠান থেকে

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 1 জুলাই, বুধবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 36 সেকেন্ড ও বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 59 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আজ থেকে আগামী 2 তারিখ অবধি সমুদ্রে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তা বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী 3রা ও 4ঠা জুলাই। তাই ওই সময় গভীর সমুদ্রে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

জীবন কর্ম সমষ্টি মাত্র। আজিকার কর্ম সমষ্টি ও কালকের কর্ম সমষ্টি এক নহে, নিত্য নূতন নূতন কর্ম সমষ্টি আমাদের সম্মুখে দেখা দেয়। কবি গাহিয়াছেন, নিচুর কাছে নিচু হতে শিখলি নারে মন, সুখী জনের করিস পূজা দুঃখী রজতন। কবির ওই কথাটি আমি সংসারের তীর্থযাত্রায় পাথেও বলিয়া মনে করিয়াছি। এই তীর্থযাত্রায় যাহারা আমার সঙ্গে থাকিবেন তাহারা নূতন জীবনের সন্ধান পাইবেন। সেবাই মানুষের পরম সাধন। আমি দিনের সেবা তীর্থযাত্রী। যে প্রতিষ্ঠান এই সেবাকে মূর্ত করিয়াছে সেই প্রতিষ্ঠানে আমার স্থান আছে, ইহা অস্বাভাবিক নহে। একটা নূতন কথা আসিয়াছে, পিসফুল কো এক্সিস্টেন্স, অর্থাৎ তুমিও বাঁচো আমিও বাঁচি। কেহ স্বীকার করুন বা না করুন, ভাবরাজ্যে ইহা নূতনত্বের সৃষ্টি করিয়াছে। আপনিও বাঁচুন আমিও বাঁচি, দুইটিকে মানিয়া নিয়া সেবা কার্য করিতে হইবে। সেবার কাজ করিবার পূর্ণ ক্ষমতা আমার আছে ইহা আমি স্বীকার করি না। আমার যথাসাধ্য আমি করিব, জগতের উদ্ধার যদি করিতে হয় আমাকে দিয়া হইবে, আর কাহাকেও দিয়া হইতে পারিবে না, এ ধারণা সাংঘাতিক। সেবা যদি আমাদের প্রধান সাধন হয় তাহা হইলে প্রত্যেকের কর্মক্ষেত্রের গণ্ডি আলাদা করিয়া দিতে হইবে। সেজন্য দরকার পিসফুল কো এক্সিস্টেন্স। আমার দৃঢ় ধারণা, শান্তির পথ ছাড়া অন্য কোনো উপায়ে উক্ত নীতি সার্থক হইতে পারে না। ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সকলেই যদি বলে আমি বড়, আর সকলে কিছু নয়, তাহা হইলে শরীর হয় রোগের আকর। ফুল, ফল, পত্র, কাণ্ড কিংবা আকাশের গ্রহ নক্ষত্র প্রত্যেকেই যদি বলে আমি বড় তুমি ছোট, তাহা হইলে সৃষ্টিতে বিপর্যয় ঘটে। সব ভাবের মধ্যে যদি সামঞ্জস্য সাধন করিতে না পারি তাহা হইলে বিপদ হয় অনিবার্য। আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এ বিষয়ে গুরুত্ব সমধিক। সেবার কাজে যদি সম্মিলিতভাবে অগ্রসর হইতে হয় তাহা হইলে শান্তির প্রয়োজন। আমরা যে রাষ্ট্রনৈতিক স্বাধীনতা লাভ করিয়াছি তাহাকে যদি গভীর ভিত্তির উপর স্থাপন করিতে চাই

তাহা হইলে শান্তিপূর্ণ সহ অবস্থিতির নীতি অনুসরণ করিতে হইবে। আমি ছাড়া আর একজনও আছে, এ কথা ভাবিতে পারিব না? সকলের কষ্টকে আমার কষ্ট বলিয়া যদি না ভাবি, তাহা হইলে আমি সার্থক চিকিৎসা করিতে পারিব না। জীবনে যত সমস্যা, যত প্রশ্ন আসে, আমাকে ভাবিতে হইবে আমি যদি অনুরূপ অবস্থায় পড়িতাম তাহা হইলে কি করিতাম। ইহা যদি ভাবি, সকল সমস্যার মীমাংসা হয়। উচ্চাভিলাষ থাকিলে ঝগড়া বিবাদ না হইয়া পারে না। দিনের শ্রীচরণ পরম তীর্থ, এ ভাব যদি মনে থাকে তাহা হইলে পরস্পর মিলিয়া মিশিয়া আমরা কাজ করিতে পারি, ঘৃণা বিদ্বেষ বা মনোমালিন্য সৃষ্টি হইতে পারে না। যিনি যেখানেই থাকুন না কেন এবং যে কোনো সংস্থারই অন্তর্ভুক্ত থাকুন, সেবার দ্বারা দেশকে বড় করার ইচ্ছা যদি আমাদের থাকে, তাহা দেশকে মঙ্গল ও কল্যাণের পথে পরিচালিত করিবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ডক্টর বিধান চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ পণ্ডিত বি আর দেওধর লক্ষ্মী টোড়ি ও কুকুব বিলাবল রাগে খেয়াল পরিবেশন করছেন।

0: প্রথম আলো অনুষ্ঠানে খেয়াল শুনলেন পণ্ডিত বি আর দেওধরের পরিবেশনায়। আকাশবাণী মৈত্রী, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। গ্রিস সফরকালে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ফিফা বিশ্বকাপে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে 2026-25 সালের ভিবিজি রামজি আইনটি কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থানও নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলের কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিনের থেকে বাড়িয়ে 125 দিন করেছে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান উপরাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, বার্ষিক অমরনাথ যাত্রার 55,000 তীর্থযাত্রীর থাকার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উন্নত নিরাপত্তার উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,880 মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে 57 দিন ধরে এই তীর্থযাত্রা শুক্রবার 3রা জুলাই শুরু হবে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পাহলগাম পথ এবং গান্দরওয়াল জেলার অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া 14 কিলোমিটার দীর্ঘ ওয়ালতাল পথ এই দুটি রুট দিয়েই যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অঞ্চলগুলিকে চিহ্নিত করে সেগুলির উন্নয়ন কাজে হাত দিয়েছে। এর জন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গড়করি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সড়ক নিরাপত্তা প্রচারে তিনি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শ্রী গড়করি গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বেশি জোরে গাড়ি না চালানো, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করা, লেন সংক্রান্ত নিয়মকানুন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার

করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজিনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বক্তব্য। কাউন্টার টেরোরিজম উইক বা সন্ত্রাসবাদ বিরোধী সপ্তাহ পালন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান যে কতটা ভয় পেয়েছে তা FATF এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দেখেই বোঝা যাচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়াও শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়গুলি নিয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মত বিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। আদ্রা, চক্রধারপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা এবং শক্তিশালী করার বিষয়ে পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও গভীর করার ওপর বিষয় নিয়ে পন্থাপদ্ধতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। শ্রী তাকাইচির এটি ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানান। শ্রী মোদী বলেছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও জোর দেন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ম্যানচেস্টারে, তৃতীয় ম্যাচ 7ই জুলাই

0: বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে। খেলা শুরু হবে আরেকটু পরে ভারতীয় সময় সকাল 6:30। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি ব্যারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তনিও মুসা 39 মিনিটে প্রথম গোল করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেছেন, কিন্তু 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে আবারও ফিরিয়ে আসেন রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16 নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রর জীবন কথা।
2: 1904 সাল, 4 সেপ্টেম্বর কাশীতে জন্ম হল প্রেমেন্দ্রর। বাবা জ্ঞানেন্দ্রনাথ রেলের উচ্চপদস্থ অফিসার ছিলেন, মা সুহাসিনী। কিন্তু দুর্ভাগ্যবশত শৈশবেই মাকে হারান তিনি। এরপর মির্জাপুরে মামার বাড়িতে প্রতিপালিত হতে থাকেন। কলকাতায় এসে প্রেমেন্দ্র 1920 সালে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পরিস্থিতির কারণে তাঁকে কলকাতার বিভিন্ন কলেজে ভর্তি হতে হয়। ঢাকা এমনকি শ্রীনিকেতনেও কিছুদিন পড়াশুনো করেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সর্বশেষে চলচ্চিত্রকার। 1924 সালে প্রবাসী পত্রিকায় তাঁর প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হয়। মাত্র 15-16 বছর বয়সে লেখা পাঁক উপন্যাসটি শ্রমজীবীদের পত্রিকা সংহতিতে 1927 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। পত্রিকার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। 1926 সালে কল্লোল পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে কবি হিসাবে প্রেমেন্দ্র মিত্রের। মাত্র 17 বছর বয়সে উত্তরা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা বিনামি বন্দর। লিখলেন, মহাসাগরের নামহীন কূলে হতভাগাদের বন্দরটিতে তাই, জগতের যত হতভাগাদের ভিড়, মাল বয়ে বয়ে ঘাল হল যারা, আর যাহাদের মাস্তুল চৌচির, আর যাহাদের পাল পুড়ে গেল বুকের আগুনে, তাই সব জাহাজের সেই আশ্রয় নীড়। পরবর্তীকালে তিনি তাঁর গল্পে 3টি চরিত্র সৃষ্টি করেন, বিজ্ঞান সাধক মামাবাবু, গোয়েন্দা পরাশর বর্মা, ভূত শিকারী মেজকর্তা। অনুবাদ করলেন উইটম্যানের কবিতা সমারসেট মমের গল্প। প্রভূত জনপ্রিয় হয় বিজ্ঞানভিত্তিক গল্পে তাঁর সৃষ্ট চরিত্র ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা। গানও লিখেছিলেন তিনি, যা জনপ্রিয় হয়েছিল। ভীষ্মদেব চট্টোপাধ্যায় তাঁকে দিয়ে লেখান আকাশরূপী হে মহাকাল। কাননদেবীর কণ্ঠে তাঁর লেখা যদি ভালো না লাগে তো দিও না মন গানটি সেই সময় লোকমুখে ফিরত। লিখেছেন ক্লান্ত দিনের পাখি নও একাকি, নাবিক আবার নোঙর ফেল ইত্যাদি। ভাবিকাল নামের একটি চলচ্চিত্রে প্রেমেন্দ্র সম্পূর্ণ নতুনভাবে সঙ্গীতকে ব্যবহার করেন। চলচ্চিত্র সমিতি ছবিটিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছিল। তিনি ছদ্মনাম নিয়েছিলেন কৃত্য

0: সোভিয়েত রাশিয়া, ইউরোপ আর আমেরিকাতেও যান। আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন। পদ্মশ্রী আর দেশিকোত্তম উপাধি লাভ করেন। খোকার খেলনায় প্রেমেন্দ্র তাঁর সত্তাকে তুলে ধরেছেন। ঘুম আর জাগরণের মধ্যে যে গুধুলি ছায়ার অস্পষ্ট জগৎ, সেইখানেই সবে তখন আমি প্রবেশ করেছি। কিন্তু যে জগৎ সাধারণত আলস্যের, মধুর অবসাদে আচ্ছন্ন থাকে, রাত্রে সুরভি যা থেকে সহজে মিলতে চায় না, সেই জগৎ আমার কাছে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। 1988 সালের 3রা মে তাঁর প্রয়াণ দিবস।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রর জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন, মাফ করবেন, এখন বাংলাদেশ প্রেস রিভিউ শুনবেন। বাংলাদেশ প্রেস রিভিউ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ভারত। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ক্রমবর্ধমান প্রতিযোগিতা, সমন্বিত সরবরাহ শৃঙ্খল, বৈচিত্র্যময় বস্ত্রক্ষেত্র এবং বিশেষ করে ইইউ ও ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্প্রসারণের ফলে ভারতের এই অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বিস্তৃত উৎপাদন পরিসর, কম উৎপাদন খরচ এবং রেডিমেড পোশাক ক্ষেত্রে বিশেষ দক্ষতার কারণে বিশ্ববাজারে সাধারণ মানের পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও তাদের বৃহত্তম রপ্তানি ক্ষেত্র ইউরোপীয় ইউনিয়নের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই স্বদেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডেইলি অবজারভার সূত্রে খবর, তাঁর অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে বেআইনি, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গত বছরের নভেম্বরে ঢাকার একটি আদালত 2024 সালের গণ আন্দোলনের সময় হিংসায় উস্কানি দেওয়া, হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া এবং অরাজকতা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায় প্রত্যাখ্যান করে তিনি অভিযোগ করেন, তাঁর দল আওয়ামী লীগকে নির্মূল করার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। প্রথম আলো জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত 5 জন ডেঙ্গু আক্রান্ত প্রাণ হারিয়েছেন। এর আগে চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 2 জন। এ নিয়ে এবছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8-এরও। এর মধ্যে কেবল জুন মাসেই প্রাণ হারিয়েছেন 13 জন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। নিউ এজের খবর অনুসারে 2026 অর্থবর্ষে কঠোর মুদ্রানীতি মূল্যস্ফীতিকে কাঙ্ক্ষিত স্তরে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করে নিয়েছে। এর কারণ হিসেবে পরিকাঠামোগত দুর্বলতা, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং বাহ্যিক নানা সংকটের প্রভাব ইত্যাদিকে দায়ী করেছে সেদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে প্রতি বছর প্রায় 9,000 মহিলা জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং এই ব্যাধিতে মৃত্যুহার প্রায় 50%। সোমবার এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এই তথ্য জানান। ডেইলি সান সূত্রে খবর, এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV এই ক্যান্সারের মূল কারণ। টিকাদান, প্রাথমিক রোগ নির্ণয়, গবেষণা এবং সচেতনতামূলক প্রচারের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় পেট্রোল ডিজেল বিক্রির উপর বিধিনিষেধ তুলে নিয়েছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সাময়িকভাবে জুন মাসের শুরুর দিকে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে সরবরাহ পরিস্থিতির উন্নতির ফলে 1 জুলাই থেকে পেট্রোল ও হাই স্পিড ডিজেল বিক্রির ওপর থেকে সেই সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করার ঘোষণা করেছে ভারত। ঢাকা থেকে প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সং পরমার এই প্রতিবেদন।

পাঠিয়েছেন 30 জুন 2026। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সো

0: আসে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
3: মালচিং হলো একটি আধুনিক কৃষি ব্যবস্থা বা বাগান পরিচর্যার একটা আধুনিক টেকনোলজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে প্রধানত মাটির উপরিভাগ যে আছে সেই উপরিভাগটাকে যে কোনো খড় পাতা, চটের বস্তা, প্লাস্টিক সিট এরকম উপাদান দিয়ে ওই আচ্ছাদন বা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আপাততভাবে মালচিং বলা হয়। এই মালচিং প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে জৈব মালচিং এবং দুই হচ্ছে অজৈব মালচিং। জৈব মালচিং হচ্ছে যে জৈব পদার্থ অর্থাৎ যেগুলো খড়, শুকনো পাতা, গাছের ছাল, কাঠের গুঁড়ো বা আগাছা, ফুল আসার আগে আগাছাকে ব্যবহার করা যেতে পারে, ফুল আসার পরে আগাছাকে ব্যবহার করা যাবে না, কারণ সেই ফুল থেকে আবার অন্য আগাছা জন্মাতে পারে। সেজন্য ফুল আসার আগে সেই আগাছাগুলিকে যদি আমরা আচ্ছাদন হিসাবে অর্থাৎ ফসল লাগিয়েছি ধরুন আমি লাইনে, অথবা আমরা ছিটিয়ে যদি লাগাই সেক্ষেত্রেও সেই মাঝের অন্তর্বর্তী যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমি কভার করব। আমার প্রধান উদ্দেশ্য হবে যে মেন যে যেখানে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটাকে আমাকে জৈব আচ্ছাদন যে উপাদানগুলি সেগুলো দিয়ে ঢাকা দেওয়া। এছাড়া আছে অজৈব মালচিং অর্থাৎ যেটা প্লাস্টিক বা পলিথিন যে সিট বলা হয়, সেই সিট PVC হতে পারে, DPI হতে পারে, HDPE LL বলে একটা পলিথিন সিট পাওয়া যায় সেগুলো হতে পারে। এইগুলো কীরকম হয়, এগুলো এক তো স্বচ্ছ প্লাস্টিক হতে পারে অর্থাৎ যেগুলো সাদা রঙের দেখতে হয়, সেই স্বচ্ছ প্লাস্টিকের উপর থেকে যদি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, কিছুটা আগাছা হতে পারে কারণ সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে। এবারে সেই আগাছাটা যাতে না হয় সেজন্য প্লাস্টিকের তলায় আমরা বিভিন্ন যে আগাছা নাশক সেটা ইউজ করতে পারি। এছাড়া কালো পলিথিন হয় অর্থাৎ কালো রঙের যে প্লাস্টিক সেটার মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাহলে আগাছাও হবে না। আবার একটা হয় দুটো পলিথিন সিটের জয়েন্ট অর্থাৎ উপর দিকটা সাদা নিচ দিকটা কালো, সেরকম পলিথিন সিট দিয়েও কিন্তু আমরা মালচিং করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মালচিং করব। মালচিং হচ্ছে আমরা প্রধানত কয়েকটা কারণের জন্য করে থাকি বা মালচিং বা আচ্ছাদন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আগাছার নিয়ন্ত্রণ, দু নম্বর হচ্ছে জল সংরক্ষণ, মাটির মধ্যে যে জল আছে সেই জলটাকে সংরক্ষিত বেশি দিন, মানে আমরা তো সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো না। তাহলে একটা ফসল আমরা কি হয়, আমরা গাছে জলসেচ দিলাম, সেই জলসেচটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়, বাইরে চলে যায়, বা লিচিং বা রান অফ যেগুলো মানে প্রবাহিত হয়ে চলে গেল বা কোনোটা মাটির উপর থেকে নিচের দিকে চলে গেল, সেই লসটা যাতে না হয়, কারণ 10-15 cm মাটির মধ্যে যে জলটা থাকে সেটাই আমাদের বেশিরভাগ ফসল পেতে পারে, তাহলে সেই লসটা যাতে কম হয় বা লসটার মাধ্যমে যাতে যেটুকু জল মাটির মধ্যে আছে সেইটুকু জল আর্দ্রতা যাতে সেই জমির কাভার দেওয়া থাকলে বা মালচিং এর মাধ্যমে থাকলে সেখানে থাকে, সেই জন্য জল সংরক্ষণ এই মালচিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বর্ষাকালে মৃত্তিকা সংরক্ষণ, মাটি যে ধুয়ে চলে যায়, মাটি আমাদের বহু কষ্টে কিন্তু এই মাটি তৈরি হয়েছে, বহু হাজার হাজার বছরের বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু মাটি তৈরি হয়েছে, এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা চাষ করতে পারবো না। সেই মাটি সংরক্ষণ করে রাখা, ভূমিক্ষয় রোধ করাও কিন্তু মালচিং এর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যেহেতু আমরা বললাম ওই বিভিন্ন পলিথিন মালচ আছে, সেই মালচিং বা পলিথিন সিটের মাধ্যমে অনেক সময় কি হয়, ভেতরে আমার রোগ পোকার আক্রমণ, মাটির মধ্যে রোগ পোকার আক্রমণ কম হয়, বেশ কিছু নিমাটোড জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে হয় না বললে চলে যদি আমরা সেখানে মালচিং এর মাধ্যমে সেখানে আমরা ব্যবহার করি। এই যে পলিথিন মালচিং যেটা বলছিলাম, পলিথিন মালচিং প্রধানত বিভিন্ন মাইক্রনের হয় বা বিভিন্ন থিকনেস বা মোটা অনুযায়ী হয়, যেমন 7 micron থেকে শুরু হয়, বাদাম জাতীয় তৈলবীজ জাতীয় যে ফসলগুলো সেগুলো 7 micron হয়, 20-25 micron মধ্যে স্বল্প মেয়াদী ফসল হয়, 40-50 micron মধ্যে মিডিয়াম বা মাঝারি যে ধরনের ফসলগুলো আছে অর্থাৎ মাঝারি সময়ের যে ফসলগুলো আছে সেগুলো হয়, এবং দীর্ঘমেয়াদী বা 120 দিনের উপরে যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রে 50-100 micron প্লাস্টিক লাগে। এই হলো দুরকম পদ্ধতিতে আমার

0: মালচিং এর প্রয়োগ। এছাড়া আমরা মালচিং যেটা করি কেন করি, কারণ মাটির মধ্যে যে আমরা খাদ্য উপাদান দিই বা সার দিই, সেই সারটাকে যাতে মাটির মধ্যে থাকে এবং বেশি পরিমাণে আমার যে ফসলটার জন্য সারটা ব্যবহার করছি সেই সারটা যাতে ফসলটা বেশি পরিমাণে নিতে পারে বা গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু আমরা মালচিংটা করে থাকি। যেমন হচ্ছে খাদ্য উপাদানগুলো কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন পটাশ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মূল উপাদান, খাদ্য উপাদান আছে এবং অনুখাদ্য আছে যেগুলোকে মাটির মধ্যে কিন্তু আমরা ধরে রাখার জন্যই চেষ্টা করি। আমরা যদি সেটাকে প্রয়োগ করছি মানে মাটির মধ্যে ধরে রাখ যত রাখতে পারবো তত কিন্তু সেই ফসল এবং তার পরবর্তী ফসল কিন্তু আমাদের সেই খাদ্য উপাদানটা পাবে।
1: এতক্ষণ শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ পয়লা জুলাই 2026 বুধবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন ওড়িশার মহেন্দ্রগিরি ও জিরাং বৌদ্ধবিহার সম্পর্কে। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাসখানি টোড়ি রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। 10:30 রামধনু, নানা রঙের গানের এই অনুষ্ঠানে প্রথমে শ্যামাসঙ্গীত শুনবেন দীপাবলী দত্তের কণ্ঠে, তারপর লোকগীতি পরিবেশন করবে লালন একাডেমি। বেলা 11:00 সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকারের প্রথম পর্ব। 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৈকত গুপ্ত। 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 নাটক ইতি মা, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং ভারতীয় সময় দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, টানা পোড়েন তন্তুবাই। বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, এ বিষয়ে ডক্টর সুভাষচন্দ্র মিস্ত্রি ও সৌমেন মণ্ডলের সঙ্গে আলাপচারিতায় থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় চিকিৎসক দিবস, বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। ভারতীয় সময় সন্ধ্যা 7:00 ইতি মা নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন স্বর্ণা ভোরায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিষয় ছবি দেখব কিভাবে, শুনবেন এ বিষয়ে পঞ্চম পর্ব, বলবেন অশোক বিশ্বনাথন। ভারতীয় সময় রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী এবং হারমোনিয়ামে থাকবেন সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, আজ উপস্থাপনায় থাকবেন স্বর্ণা ভোরায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর আজ অর্থাৎ পয়লা জুলাই 2026

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী ঘোষণা একটু পরে।

লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ শুনলেন স্বপন বসু এবং সহজ মায়ের কণ্ঠে পরপর দুটি লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আজ শোনাব একেবারে আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য, একেবারে লাগোয়া রাজ্য উড়িষ্যার কথা। কিন্তু উড়িষ্যা বললেই যদি চোখের সামনে সমুদ্র ভেসে ওঠে, তবে কিন্তু উড়িষ্যার সঙ্গে অন্যায় করছেন আপনি বন্ধু। আর আমি বলবো তাহলে উড়িষ্যাকে আপনি সম্পূর্ণ চেনেন না, কারণ আজকের অনুষ্ঠানে আমাদের গন্তব্য মহেন্দ্রগিরি ও চন্দ্রগিরির জিরাং বৌদ্ধবিহার। মহেন্দ্রগিরি, নাম থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাহাড়ে পা রাখতে চলেছি। মনে মনে সত্যি বলতে গেলে কি, পশ্চিমঘাট পর্বতমালা নিয়ে যত কথা হয় তার শিকিভাগও হয় না পূর্বঘাট নিয়ে। কিন্তু পশ্চিমঘাট যখন আছে তখন তো নিশ্চয়ই একটা পূর্বঘাটও আছে, তাই না? হ্যাঁ, এই পূর্বঘাট পর্বতমালার একেবারে কোলে এই মহেন্দ্রগিরি। যদিও ভারতের মতো মৌসুমি জলবায়ুর দেশে বর্ষায় কোথাও বেড়াতে যাওয়াটা একটু অসুবিধেরই ঠিকই, কিন্তু কোনো কোনো জায়গা আবার বর্ষায় হয়ে ওঠে অপরূপ সুন্দর। তেমনই এই মহেন্দ্রগিরি, সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথে গাড়ি নিয়ে যাওয়াই ভালো। আর যতদূর গাড়ি যাবে, তারপর সেখান থেকে নেমে পায়ে হেঁটে আপনি যেখানেই যান না কেন, আপনাকে ছেঁকে ধরবে মেঘবালিকারা। আর শুধু ঘিরেই ধরবে না, জমাট বাঁধা ধোঁয়াটে মেঘ পাহাড়ের বেয়ে, পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসে আপনাকে ভিজিয়েও দেবে। সাদা মেঘ বিন্দু বিন্দু করে ঝরে পড়বে, মনে হবে যেন তুষারপাত হচ্ছে। উড়িষ্যায় তুষারপাত? না, বাস্তবে তা সম্ভব নয় ঠিকই, কিন্তু এই মেঘ যখন শিশিরের ওপর পড়ে থাকে সকালে দেখলে মনে হয় যেন তুষারপাতই হয়েছে। মহেন্দ্রগিরি পর্বতের ওপরে পৌঁছে যদি আপনার মনে হয় আরে এই মেঘ তো আমাদের জন্ম জন্মান্তরের চেনা, হ্যাঁ তাই তো, এই মেঘকে দূত করেই তো বিরহী যক্ষ বার্তা পাঠিয়েছিল তার প্রিয়ার কাছে। কালিদাস বুঝি এখানেই বসে লিখেছিলেন মেঘদূতম, কি জানি। মহেন্দ্রগিরি উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পৌরাণিক লোকগাথা, ভারতের ঐতিহ্য, সেই গাথা থেকে উঠে আসে মানুষের জীবনের দর্শন, জীবনবোধ। কথিত আছে এই মহেন্দ্রগিরিতে পঞ্চপাণ্ডবেরা পা রেখেছিলেন। আবার কারো কারো মতে রামায়ণের মহেন্দ্র পর্বতই হল এই মহেন্দ্রগিরি। ত্রেতা থেকে দ্বাপর, এই দুই যুগ জুড়ে মহেন্দ্র পর্বতের উজ্জ্বল উপস্থিতি আজ এই কলিযুগেও ম্লান হয়নি এতটুকু। এ পথেই দেখা মেলে মহেন্দ্র তনয়া নদীরও, বৃষ্টির জলে পুষ্ট হয়ে এই সময় সব নদী হয়ে ওঠে খরস্রোতা। মহেন্দ্রগিরিতে রয়েছে পুরনো শিব মন্দির, পাহাড়ি পথে সিঁড়ি বেয়ে পৌঁছানো যায় ভীম মন্দিরে, আরও চড়াইয়ে গেলে পৌঁছানো যায় পরশুরামের মূর্তির কাছে। মেঘের আচ্ছাদন ঘন না থাকলে পাহাড়ের ওপর থেকে চারপাশের দৃশ্য ভারী সুন্দর লাগে। গরম ছাড়া যে কোনো মরশুমেই সেখানে যাওয়া যায়, তবে বর্ষার রূপ একে

பாரி আলাদা. সেখানকার অন্যতম দর্শনীয় স্থান গন্ডাহাতি জলপ্রপাত. এই শব্দটার মানে গুন্ডাহাতি অর্থাৎ পাগলাহাতি, আর ঝর্ণাটাও একদম পাগল করা, বর্ষার জলে একেবারে পরিপুষ্ট, যা দেখে মন ভরে উঠবে কানায় কানায়। এছাড়াও আছে গজপতি প্যালেস, পদ্মসম্ভব মহাবিহার মনাস্ট্রি, আর সঙ্গে থাকবে আপনার ভ্রমণ পিপাসু চোখ ও মন। তাই আমি যেটুকু শোনালাম, আমি নিশ্চিত তার বাইরে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। মহেন্দ্রগিরির পর এবার আরেকটি জায়গার কথা শোনাই, জিরাং। নামটি শুনলে এই কানে যেন টুং করে মন্দিরা বেজে ওঠে না? জিরাং পূর্বঘাট পর্বতের একটা বিশেষ অংশে তিব্বতীদের নিজস্ব শহর। দলাই লামা যখন ভারতে এসেছিলেন, তখন তার সঙ্গে অনেক তিব্বতী শরণার্থীরাও এসেছিলেন। তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল এই জায়গায়, পূর্বঘাট পাহাড়ের গায়েই চন্দ্রগিরি। সেখানেই বৌদ্ধদের উপাসনা স্থল পদ্মসম্ভব মহাবিহার। এই বৌদ্ধ বিহারই জিরাং মনাস্ট্রি নামে পরিচিত। শোনা যায়, চীন তিব্বতের দখল নেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে তিব্বতীরা আশ্রয় নিয়েছিলেন, তারই মধ্যে একটি হল জিরাং। এখানে এখন এই স্থানে তিব্বতীদের বাস। ওড়িশার মিনি তিব্বত নামেও জায়গাটি পরিচিত। এই মঠটি ওড়িশার গজপতি জেলার চন্দ্রগিরি পাহাড়ে অবস্থিত, যা পারালখেমুন্ডি শহর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দিকে, আর ব্রহ্মপুর থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। পূর্বঘাট পর্বতের মাঝে অবস্থিত চন্দ্রগিরি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এই অঞ্চলে ফুন্টসোকলিং নামে একটি তিব্বতী শরণার্থী বসতি রয়েছে, যা তিব্বতী সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুন্টসোকলিং এর অর্থ আনন্দ ও সমৃদ্ধির স্থান। মঠটির চারিদিকে আছে সরু সরু স্তম্ভ, উজ্জ্বল লাল রঙে আঁকা, তার মধ্যে নানান চিত্র খোদাই করা। দেয়ালে প্রকৃতি, বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন প্রাণীর চিত্রকর্মের সুন্দর নিদর্শন রয়েছে। সেগুলি দেখে মনে হবে যেন স্মৃতিস্তম্ভের প্রতিটি কোণ থেকে তিব্বতী বৌদ্ধ ধর্মের শিল্পকলা এবং লোকগাথা কানে চোখে মনে ভেসে আসছে। তবে নিজের দুচোখ ভরে দেখবেন বন্ধুরা, ক্যামেরার চোখ দিয়ে কিন্তু দেখতে যাবেন না, কারণ মঠের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। মঠের ধ্যান কক্ষটি বিশাল, তার প্রবেশ পথটি অপূর্ব সুন্দর চিত্রকর্ম দিয়ে সজ্জিত, আর ধ্যান কক্ষের কেন্দ্রে ভগবান বুদ্ধের একটি 23 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি রয়েছে, আর তার দুপাশে 17 ফুট উচ্চ ভগবান অবলোকিতেশ্বর এবং ভগবান পদ্মসম্ভবের মূর্তি আছে। এই মঠের দেয়ালগুলি বুদ্ধ ও বোধিসত্ত্ব, নানান প্রাণী, সূর্য, চন্দ্র, তারামণ্ডল ইত্যাদির উজ্জ্বল রঙিন দেয়াল চিত্রে ভরা। বেশিরভাগ চিত্রকর্মই সোনালি রং দিয়ে আঁকা বলে সেগুলিকে এত উজ্জ্বল, এত প্রাণবন্ত দেখায় যেন মনে হয় দেওয়ালে আঁকা নয়, সেসব একেবারে জীবন্ত। বেড়াতে যাওয়া নিয়ে অনুষ্ঠান করতে বসে আমরা আমাদের দেশের আনাচে কানাচে কত জায়গার যে খোঁজ পাই তা বলে শেষ করা যাবে না। এমন তো হয়েই থাকে বলুন, যে এক গন্তব্যে যাবেন বলে বেরিয়েছেন, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল এমন এক ছোট্ট আদিবাসী গ্রাম, বা কোনো এক বিশাল মন্দির, বা কোনো এক বাঁকে তরতর কলকল করে বয়ে যাওয়া এক ছোট্ট পাহাড়ি নদীর সঙ্গে, যাদের কথা কোথাও বলা হয়নি, যাদের নাম কেউ কখনো জানতেও চায়নি। তা নিয়ে অবশ্য তাদের কোনো অনুযোগ বা অভিযোগ থাকে না, তারা তো নিজেদের সৌন্দর্য বিলিয়েই খুশি। কিন্তু আপনারা তো আপনাদের মতামত, অভিযোগ, অনুযোগ জানাতে চাইতেই পারেন।

আর তার ব্যবস্থা তো আমাদের আছেই। অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে মেল করতেই পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে। তাহলে সমুদ্রে না গিয়ে ওড়িশার পূর্বঘাট পর্বতমালার কোলে যাবেন নাকি? বর্ষা বলে বেড়ানোর পরিকল্পনা বাতিল করবেন না কিন্তু, কারণ কিছু কিছু জায়গা বর্ষাতেই মোহময়। আজ এইটুকু বলেই আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় শেষ করছি আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠান। আজ শুনলেন ওড়িশার মহেন্দ্রগিরি ও জিরাং বৌদ্ধবিহার সম্পর্কে। আজ তাহলে আসি। আকাশবাণী মৈত্রী, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা।

করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতা সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের ওপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতোমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছাল। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বার্কোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠল। 1998 সালের পর

এই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ সিক্সটিনে নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্টুটের রিভারসাইড গ্রাউন্ডে

0: কর্মসংস্থান মন্ত্রক। বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। গান গল্পের এই আসরে আজ থাকছে বিশেষ দিবস উদযাপনের কথা, নাগাল্যান্ড বেবি লীগের কথা, খেলা কেমন দেখলেন সেগমেন্টে পড়ে শোনাবো শ্রোতাদের কমেন্ট, থাকছে ইন্ডিয়ান অ্যাডাপ্টেড মেডিটেরিয়ান ডায়েট ও হাড়গিলা আর্মি সম্পর্কে কিছু কথা, এবং পশ্চিমবঙ্গে স্বচ্ছতা সংক্রান্ত নতুন নিয়মের উল্লেখ। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই, আর সঙ্গে থাকছি আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই বেশি কথা না বলে আড্ডার আমেজটা আরেকটু চাঙ্গা করে নিই একটি গান শুনে। আর আপনারাও ভালোভাবে ঘুমটা ছাড়িয়ে নিন, কাল রাতে খেলা দেখেছেন তো। একটা গান শোনা যাক, যাতে দুই বাংলার শ্রোতা বন্ধুদেরই ভালো লাগার কথা। গানটি রইল সুব্রতর কণ্ঠে।

আজ সকালের আড্ডা শুরুতে না বললেই নয় যে আজকের দিনটি কিন্তু খুবই বিশেষ, কারণ আজ পয়লা জুলাই। আমাদের এই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ একই সঙ্গে জন্ম ও মৃত্যুবার্ষিকী। তার মতো প্রখ্যাত চিকিৎসককে স্মরণে রেখে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই তার জন্ম ও মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে আমাদের দেশ ভারতে আজকের তারিখে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার প্রতি তাদের নিষ্ঠাকে স্বীকৃতি দেওয়া ও সম্মান জানানোই আজকের এই বিশেষ দিবস পালনের উদ্দেশ্য। কিন্তু একটু ভেবে দেখুন শ্রোতা বন্ধুরা, যাদের হাতে মানুষের জীবন মরণের দায়িত্ব থাকে তাদের দিন রাত কতটা পরিশ্রম করতে হয়, তাদের শরীর ও মনের ওপর দিয়ে কতখানি চাপ যায়। তারাও তো মানুষ, শারীরিক ও মানসিক সমস্যা তাদেরও হয়। তাই এই দিকটিকে মাথায় রেখেই এবারের চিকিৎসক দিবসের প্রতিপাদ্য হল বিহাইন্ড দ্য মাস্ক হু হিল দ্য হিলার্স। অর্থাৎ এই বছরের থিমের মূল লক্ষ্য হল চিকিৎসকদের মানসিক ও আবেগগত চাপকে স্বীকৃতি দেওয়া, তাদের নিজস্ব মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার উপর জোর দেওয়া। আর এই কাজটা আমরা কিভাবে করতে পারি? কেন অন্যান্য প্রিয়জনদের যেভাবে আমরা খোঁজ নিই, শুভেচ্ছা জানাই, ঠিক সেভাবেই। তাই আজকের দিনে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান বা পরিচিত যেসব ডাক্তারবাবুরা বা ডাক্তার ম্যাডামরা আছেন, ডাক্তার আত্মীয় বা বন্ধুরা আছেন, প্রতিবেশীরা আছেন, তাদের শুভেচ্ছা জানাতে পারেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন মেসেজ করে বা সামনাসামনি। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, একটা হোয়াটসঅ্যাপ অন্তত করতেই পারেন। ফুলের বোকে বা গ্রিটিংস কার্ডও দিতে পারেন, সেটা তাদের বাড়তি ভালো লাগা উপহার দেবে। আর কিছু না হলে ওই যে বললাম, হোক না ডিজিটাল গ্রিটিংস, তাতেও চিকিৎসকদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা সৌজন্যমূলক ফোনও করতেই পারেন। গান গল্পে ভরা সকালের আড্ডায় এখন আর একটা সুন্দর গান শুনিয়ে দিই দেবোত্তমের কণ্ঠে।

0: জানি না আমাদের কোনো ডাক্তার শ্রোতা বন্ধু গানটি শুনলেন কি না, তার ভালো লাগলো কি না, তার অনুভূতিকে ছুঁয়ে গেল কি না। কিন্তু শুধু গান গল্পই তো নয়, আমরা সকালের আড্ডায় কিছু নিয়মিত সতর্কবার্তাও শুনিয়ে থাকি। বর্ষাকাল চইল রইল কিছু সতর্কবার্তা বর্ষাকালকে মাথায় রেখে, এবং গানটি শুনছিলেন ঠিকঠাকভাবে শুনতে পেয়েছেন তো, মানে খুব কানে জোরে লাগেনি তো, বেশি জোরে শুনলেও তো আমাদের অসুবিধে হয়, কষ্ট হয়, তাই পরপর দুটি সতর্কবার্তা রইল, একটি জল নিকাশি ব্যবস্থার এবং অপরটি শব্দ দূষণ নিয়ে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে, শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: ফিফা ফুটবল বিশ্বকাপের মরশুমে আজ একটা দারুণ ফুটবল ইনিশিয়েটিভের কথা আপনাদের শোনাবো এখন, আর সেটা হলো নাগাল্যান্ড বেবি লিগ। হ্যাঁ, নাগাল্যান্ড বেবি লিগ, নামটা থেকে মনে হতেই পারে যে এটা হয়তো ছোট ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু না, এটা তার থেকেও একটু বেশি কিছু। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজিত এটা একটা অনন্য ফুটবল লিগ, যা তাদের গতি ও প্রতিভাকে ইন্সপায়ার করে এবং নিজেদের আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করে। আমরা জানি বেশ কয়েক বছর ধরেই আমাদের দেশে খেলাধুলার উপর বেশ জোর দেওয়া হচ্ছে সরকারিভাবে, তাই আগের তুলনায় অনেক বেশি অল্প বয়সী ছেলেমেয়েরা এখন খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছেও নিচ্ছে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে বলে। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডের বেবি লিগও শুরু হয়েছিল নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যার বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য, যাতে 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা ফুটবল খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে। তাও নয় নয় করে 3 বছর পূর্ণ করে ফেলেছে এই লিগ, এবং নাগাল্যান্ডের বাচ্চাদের ওপর এই লিগের বেশ একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এই খবর শোনানোর পর এবার ফুটবলের একটা ফাটাফাটি গান শোনাবো ফোনিক্স ব্যান্ড থেকে, আর তারপর আসছে এবারের ফিফা বিশ্বকাপ মরশুমে আমাদের সকালের আড্ডার সেগমেন্ট খেলা কেমন দেখলেন। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, টিউন করে থাকুন, অন্য কোথাও যাবেননি, যাবেন না কিন্তু। গানটি শুনতে শুনতে এখনও যদি কেউ কালকের বা বলা ভালো আজকেরও, মানে মাঝরাতেও তো খেলা ছিল, আজ সকালেও খেলা ছিল, সেই সব খেলা সম্পর্কে মতামত জানাতে চান, তাহলে চটপট লিখে ফেলুন আমাদের ফেসবুক পেজের সংশ্লিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। এই সংক্রান্ত পোস্টটি আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে একদম ওপরে পিন করা রয়েছে, খুঁজে পেতে কোনো অসুবিধেই হবে না। তাহলে ফিরছি গানের পর।

এবারে শুনিয়ে দেব আপনাদের, মানে শ্রোতাদের কমেন্ট আমাদের ফেসবুকের পেজ থেকে। প্রথম কমেন্ট পড়ছি রবীন্দ্রনাথ মণ্ডলের, তিনি লিখেছেন তেঘরিয়া কলকাতা থেকে। তিনি লিখছেন, প্রায় 40 বছরের ওপর বিশ্বকাপ ফুটবল দেখছি, কিন্তু এই রকম আশ্চর্য ফলাফল আমি খুব একটা দেখিনি। জাপান বনাম ব্রাজিলের ম্যাচে জাপান আগে গোল করে এগিয়ে যায়, কিন্তু ব্রাজিলের অসামান্য প্রতিভা, তারা পিছিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল করে জয়লাভ করল। পরাজিত হলেও জাপানের লড়াই মনে থাকবে ফুটবল প্রেমীদের। পরের ম্যাচে প্যারাগুয়ের কাছে জার্মানির পরাজয় সত্যি একটি বিস্ময়কর ফলাফল। তার পরের ম্যাচে নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে পরাজিত হল। নেদারল্যান্ডস ও জার্মানি উভয় দলকে বিশ্বকাপের অন্যতম দাবিদার বলে মনে করা হয়েছিল। দুজনেই সেই লড়াই থেকে ছিটকে গেছে। এবারের বিশ্বকাপে তথাকথিত ছোট দল বলে কিছু নেই, সব দল নিজ নিজ প্রতিভা দেখানোর ক্ষমতা রাখে। বাকি বেশ কিছু ম্যাচ দেখার ইচ্ছে রইল, দেখা যাক কী হয়। হ্যাঁ, সে তো বটেই, দেখা যাক কী হয়, কিন্তু আমরা বলবো রবীন্দ্রনাথ মণ্ডল, আপনি আমাদের সঙ্গে থাকুন। চলে যাব পরের শ্রোতার কমেন্টে। আগে কমেন্টটি পড়ি, তারপর বলছি কে লিখেছেন। ফুটবল সত্যি এক আবেগের নাম। গ্যালারি থেকে ড্রয়িং রুমের টিভির পর্দা বা পাড়ায় সাদা কাপড় টাঙিয়ে সকলে একসঙ্গে জড়ো হওয়া, ফুটবলের রোমাঞ্চ ও উত্তেজনা সব বয়সের মানুষকে এক সুতোয় বাঁধে। প্রিয় দলের আক্রমণ, গোল এবং নাটকীয় জয় পরাজয়ের মুহূর্তগুলো কোটি কোটি ভক্তের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেকটাই পথ পেরিয়ে এসেছে। 48টা দল থেকে এখন লড়াই চলছে 32টা দলের মধ্যে। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের পাশাপাশি এইবারে বেশ নজর কাড়ছে মরক্কো, নরওয়ে, কেপভার্ডদের মতো দেশ। রাউন্ড অফ 32 ম্যাচগুলোর মধ্যে বলতেই হয় জার্মানির নাটকীয় বিদায় ও

0: প্যারাগুয়ের রূপকথা সৃষ্টি আর মরক্কোর কাছে নেদারল্যান্ডের পরাজয়। এই দুটো ম্যাচই অতিরিক্ত সময় অতিক্রম করে পেনাল্টি শুট আউটে পৌঁছয়। তারপরেই প্যারাগুয়ের আর অন্যদিকে নেদারল্যান্ডের জয়। কালকেও দেখলাম আইভরি কোস্ট এবং নরওয়ের ম্যাচ। দুটি অসাধারণ গোল দেখতে পেলাম নরওয়ের অ্যান্টনিও নুসা ও আর্লিং হল্যান্ডের পায়ের জাদুতে। আরও ম্যাচ দেখা বাকি, আরও রাত জাগা বাকি। কোন দেশ হাসি মুখে আরও এগিয়ে যায় আর কোন দেশ অশ্রুভরা চোখে বিদায় নেয় তা তো সময়ই বলবে। ঠিক, তবে এই কথা বলেছেন অভিক ঘোষ, সুভাষগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এখন যা সময় রয়েছে আর একজনের মাত্র কমেন্ট পড়া যাবে, পড়ে ফেলি গড়িয়ার পিকন ঘোষের কমেন্ট। তিনি লিখছেন, ফুটবল বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে অনেক তথাকথিত ছোট দেশের সাধারণ জায়গা থেকে উঠে আসা অসাধারণ প্রতিভা আমাদের মতো সাধারণ মানুষের মনে সারা জীবনের জন্য ছাপ ফেলে যায়। তাই এই চার বছর অন্তর সারা বিশ্ব তাকিয়ে থাকে এই টুর্নামেন্টের দিকে। ভালোবাসা, আবেগ সব মিলিয়ে আমরা রাত জাগি, সারা দিন আলোচনা করি, যেন জীবনের অঙ্গ হয়ে ওঠে এই বিশ্বকাপ। আজ নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট দেখছি, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না। ঠিক যেভাবে কেপ ভার্দে, যারা প্রথমবার বিশ্বকাপ খেলছে, যারা নিজের টিম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা বিজ্ঞাপনের মাধ্যমে তৈরি করেছে, তারাও যেমন তথাকথিত বড় বড় দলের চোখে চোখ রেখে লড়াই করছে, সেই লড়াই চলুক। এই সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠা গোল চলুক, অসাধারণ গোল আইভরি কোস্টের, বলেছেন পিকন ঘোষ। আর ঘড়ির সময় বলছে সকালের আড্ডায় এখন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি প্রোমো শুনিয়ে দেওয়া উচিত।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: সকালের আড্ডায় এখন আপনাদের শুনিয়ে দেব আমার, আপনার, আমাদের সবার পছন্দের একটি গান অটোগ্রাফ সিনেমা থেকে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

সকালের আড্ডায় এখন সময় হয়েছে দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণের বিষয় হঠাৎ, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।

আবার ফেলে আসা দিন, ভুলে যাওয়া গান, হারিয়ে যাওয়া প্রিয় কোনো মুহূর্ত, কোনো এক অলস দুপুরে, নিঝুম সন্ধ্যায় কিংবা নিদ্রাহারা রাতে মনের মনি কোঠায় হঠাৎ উঁকি দিয়ে এক লহমায় জীবনকে করে তোলে স্মৃতি মধুর। না পাওয়ারা কখনো হঠাৎ করে ধরা দেবে কিনা জানা নেই কারো, তবে হঠাৎ করে সেসব মনে পড়ার আমেজ ডানা মেলে অচেনার আনন্দে।

শুধুই কি সুখ, শুধুই কি আনন্দ আর হাসি গানে বয়ে আনে হঠাৎ আসা খবরটুকু, নাকি হঠাৎ আসা কোনো দুঃসংবাদ মুহূর্তে তছনছ করে দেয় জীবনের চেনা ছন্দকে? তখন ঘটনার বিফলতা কাটিয়ে উঠে আবার জীবনের চেনা ছন্দে ফিরতে শুরু হয় লড়াই। সেই দমকা হাওয়ায় হঠাৎ আলো নিভে যাওয়া অন্ধকারে তখন শুরু হয় পথ চলা।

তবু জীবন থেমে থাকে না, সময় এগিয়ে চলে অনন্তের পথ ধরে। সেই পথ ধরেই যদি পুরনো কোনো মুখের দেখা মেলে আবার, হঠাৎ দিনের আলোর গভীরে রাতের সব তারার ঠিকানা এভাবেই কখনো মেলে হঠাৎ করেই।

আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। হঠাৎই আমরা শেষ করলাম দৃষ্টিকোণে, শেষ শুনলাম সুমন চট্টোপাধ্যায়ের গান, আবার সকালের আড্ডার শুরুটাও মানে রিজিউমটাও আবার সুমন চট্টোপাধ্যায়ের গানে গানেই হোক তাহলে।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

সত্যি বেঁচে থাকতেই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তাই সুস্থ থাকার জন্য আমাদের কত কিছুই না করতে হয়। আর সুস্থ থাকার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য মেডিটেরানিয়ান ডায়েটের নাকি জুড়ি নেই, তাতে বার্ধক্য আসে না আর শরীরও থাকে নিরোগ। কিন্তু কি থাকে বলুন তো তাতে? সেই ডায়েট আসলে পুরোপুরি উদ্ভিজ্জ খাবার ও স্বাস্থ্যকর ফ্যাটের ওপরেই নির্ভরশীল। এমন কিছু শস্যদানা, সবজি ও ফল এতে যুক্ত যাতে নিরোগ শরীরে যৌবন ধরে রাখা যায় দীর্ঘ সময় ধরে। কিন্তু ভারতীয়দের পক্ষে সেই খাবার যেমন দামি তেমনই দুর্লভ। তার প্রধান কারণ ভৌগোলিক জলবায়ু। তবে আমরা তো এটাও জানি বন্ধু, যে ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই হাল ছাড়ার কোনো সিনই নেই। ভারতীয়দের শরীর এবং পকেট দুটোরই কথা ভেবে ইন্ডিয়ান অ্যাডাপ্টেড মেডিটেরানিয়ান ডায়েট বা সংক্ষেপে IAMD তৈরি করে ফেলেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR। আর তাতে দেখা যাচ্ছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনে পকেটের ওপর চাপ না বাড়িয়ে রাইস ব্র্যান

বা আমাদের অতি পরিচিত দেশি ঘি দিয়েই অনেকটা কাজ চলে যাবে। আবার বুলগার, ফারো, কিনোয়ার বদলে ডালিয়া, ব্রাউন রাইস, জোয়ার, বাজরা বা রাগিও একই ফল দেবে। তাহলে আর দেরি কেন? যারা এতদিন বাজেটের কথা ভেবে পিছিয়ে যাচ্ছিলেন তারা অনুসরণ করতেই পারেন IAMD অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডাপ্টেড মেডিটেরানিয়ান ডায়েট।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: সকালের আড্ডায় এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে ছোট্ট করে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ আকাশ প্রধানত মেঘলাই থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে, তাই ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন, ছাতা বা বাইকারোহীরা রেনকোট সঙ্গে রাখবেন। আজ সারাদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকছে সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 80% মতো। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আজ তেমন কোনো সতর্কবার্তা নেই ঠিকই, কিন্তু এমনভাবে পরিকল্পনা করুন যাতে আগামী 3রা ও 4ঠা জুলাই আপনাদের গভীর সমুদ্রে না থাকতে হয়, কারণ ঝোড়ো হাওয়ার জন্য ওই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে।

প্রকৃতির মন মেজাজ তো বোঝা গেল, কিন্তু আমাদের তো আপনাদের মন মেজাজও বুঝতে হয়, আমাদেরও একটু আগে থেকে কিছু পরিকল্পনা করতে হয়, বুঝতে হয় আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগলো আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আকাশবাণী মৈত্রীর সব অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না মেইল করে। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলছি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, আর এই পেজে এখন একদম পিন করে রাখা রয়েছে খেলা কেমন দেখলেন সম্পর্কিত একটি পোস্ট, সেখানে আপনারা আরও বেশি বেশি করে কমেন্ট করুন, আমরা পড়ছি সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। সকালের আড্ডায় আবার চলে আসি আরেকটি খবরে। মানুষ চিরকাল প্রকৃতিকে শোষণ করেছে নিজের স্বার্থে, আজ আমরা তার কুফল ভুগতে ভুগতে কিছুটা সচেতন হতে শুরু করেছি। মানুষ যেমন নিজের স্বার্থে অবিবেচকের মতো প্রকৃতির ক্ষতি করেছে, তেমনি জানেন তো আবার অনেক ক্ষেত্রেই অজ্ঞানতার বশবর্তী হয়ে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণেও আমরা অনেক ক্ষতি করে ফেলি পরিবেশের। কিন্তু আশার কথা হচ্ছে বিজ্ঞান ও যুক্তির আলোয় সঠিক পথ দেখানোর মানুষ আগেও ছিলেন, এখনও আছেন, এবং আশা করা যায় ভবিষ্যতেও থাকবেন। তেমনই আলোর দিশারি হলেন আসামের জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এবং তাঁর তৈরি করা হাড়গিলা আর্মি। মদনটাক বা হাড়গিলাকে ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ নোংরা আবর্জনা ও মৃতদেহ খেয়ে এরা পরিবেশ পরিষ্কার রাখে। হাড় এবং গিলা, এই দুটো শব্দ থেকে হাড়গিলা, মানে এই পাখিরা মৃত প্রাণীদের হাড় পর্যন্ত গিলতে পারে বলে এদের এমন নামকরণ হয়েছে। কিন্তু আসামের কিছু কিছু অঞ্চলের বাসিন্দারা বহুদিন যাবত এই পাখিকে অশুভ অপয়া বলে মনে করত, সেজন্য এদের নিজেদের চারপাশে দেখত।

খেতেও চাইতো না, এমনকি যেসব গাছে হাড়গিলা পাখিরা বাসা বাঁধত সেই গাছগুলোও কেটে দিত। ফলে মানুষের অন্ধবিশ্বাসের শিকার হয়ে এই হাড়গিলা প্রজাতির পাখি বিপর্যয়ের মুখে পড়েছিল। বাসা না থাকার কারণে তাদের প্রজনন ব্যাহত হচ্ছিল। কিন্তু আসামের জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের নজরে আসে বিষয়টা। মানুষের অন্ধবিশ্বাসের হাত থেকে প্রকৃতির সম্পদ এই হাড়গিলা বা মদনটাক পাখিদের বাঁচানোর সংকল্প করেন তিনি। পূর্ণিমা দেবী স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাপারটা বোঝাতে শুরু করেন। না, প্রথম দিকে মোটেই সহজ ছিল না সে কাজ, কিন্তু তার অদম্য চেষ্টায় তিনি শেষ পর্যন্ত সফল হন তার উদ্দেশ্য পূরণে। তার যুক্তিপূর্ণ কথায় প্রভাবিত হয়ে ধীরে ধীরে বহু স্থানীয় মহিলা হাড়গিলা রক্ষা অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকেন, এবং একটা সময় পর্যন্ত যে হাড়গিলা পাখিকে অপয়া মনে করে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখিদের জন্য এখন হাড়গিলা আর্মি তৈরি হয়েছে। হ্যাঁ, হাড়গিলা আর্মি। জীববিজ্ঞানী ডক্টর পূর্ণিমা দেবী বর্মনের নেতৃত্বে হাড়গিলা আর্মিতে বর্তমানে প্রায় 20,000-এরও বেশি গ্রামীণ নারী সদস্য যুক্ত আছেন। এই নারীরা দলবদ্ধভাবে গাছের তদারকি করেন যাতে কেউ হাড়গিলার বাসা ভাঙতে বা সেই সব গাছ কাটতে না পারে। তাছাড়া স্থানীয় লোকনৃত্য, গান, বয়ন শিল্প ও আলোচনার মাধ্যমেও এই পাখিটির উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়ায় এই হাড়গিলা আর্মি। তাদের ঐকান্তিক চেষ্টায় আগে যেখানে মাত্র কয়েক ডজন হাড়গিলার বাসা ছিল আসামে, সেখানে এখন হাড়গিলা আর্মির অক্লান্ত পরিশ্রমে হাড়গিলা পাখির সংখ্যা ও তাদের বাসা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। কুসংস্কারের বিরুদ্ধে জয় হয়েছে বিজ্ঞানের। আর এমন একটা ভালো খবরের পর একটা মন ভালো করা গান তো শোনাতেই হয়। শোনাই কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। গানটি শুনলেন মানস ভট্টাচার্যের কণ্ঠে, তবে কুমার শানুর নাম যখন করেছি তার গান অবশ্যই শুনিয়ে যাব সকালের আড্ডা থেকে যাওয়ার আগে। এখন শুনবেন বিজ্ঞানের কথিকা জানা অজানা।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: ভারতবর্ষের পরিচয় শুধু তার মানুষ, ভাষা বা সংস্কৃতির বৈচিত্র্যে নয়, তার প্রকৃতির বৈচিত্র্যেও। এই দেশের উত্তর প্রান্তে রয়েছে তুষারাবৃত হিমালয়, দক্ষিণে প্রাচীন পশ্চিমঘাটের চিরসবুজ অরণ্য, পূর্বে উত্তর পূর্ব ভারতের সজীব বর্ষাবন, মধ্যভাগে বিস্তীর্ণ শাল ও মিশ্র পর্ণমোচী অরণ্য, দক্ষিণ পূর্বে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপের ম্যানগ্রোভ, আর পশ্চিমে থর মরুভূমির শুষ্ক বাস্তুতন্ত্র। এত ভিন্ন প্রকৃতির সমাহার পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। আমরা প্রতি বছর বন মহোৎসব উপলক্ষে দেশ জুড়ে লক্ষ লক্ষ চারা রোপণ করি। এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের পরিবেশ বিজ্ঞানের আলোকে আমাদের একটি মৌলিক প্রশ্ন নতুন করে ভাবতে হবে। ভারতের প্রতিটি অঞ্চলে কি একই ধরনের বৃক্ষরোপণ, একই ধরনের পরিকল্পনা এবং একই ধরনের বন মহোৎসব কার্যকর হতে পারে? উত্তর হল না। হিমালয়ের জন্য যে বৃক্ষ উপযুক্ত তা সুন্দরবনে লবণাক্ত মাটিতে টিকবেই না। পশ্চিমঘাটের বর্ষাবনের উদ্ভিদ থর মরুভূমির খরাকে সহ্য করতেই পারবে না, আর মরুভূমির দেশীয় গাছকে ঘন পরিবেশে রোপণ করলে তার স্বাভাবিক বৃদ্ধি হবে না। অর্থাৎ প্রকৃতিকে না বুঝে বনায়ন করা যায়, কিন্তু বাস্তুতন্ত্র করে তোলা যায় না। আজকের ভারতের বনভূমিকে বুঝতে হলে আমাদের কয়েক কোটি বছর পেছনে ফিরে যেতে হবে। একসময় ভারতীয় ভূখণ্ড ছিল দক্ষিণ গোলার্ধের প্রাচীন গন্ডোয়ানা মহাদেশের অংশ। লক্ষ লক্ষ বছর ধরে ভারতীয় টেকটোনিক প্লেট উত্তরমুখে অগ্রসর হতে থাকে। প্রায় 5 কোটি বছর আগে এটি ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই মহাজাগতিক শক্তি সংঘর্ষ থেকেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম। অন্যদিকে দক্ষিণ ভারতের উপদ্বীপীয় মালভূমি পৃথিবীর অন্যতম প্রাচীন স্থলভাগ। পশ্চিমঘাট, পূর্বঘাট এবং দাক্ষিণাত্যের শিলাস্তর কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস বহন করে চলেছে। উত্তরে নবীন পর্বতমালা এবং দক্ষিণে প্রাচীন মালভূমি, এই বৈপরীত্যই ভারতের প্রকৃতিকে অসাধারণ বৈচিত্র্য দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্র বায়ু ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মাত্রায় বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাটের ঢালে, যেখানে বছরে 1000 মিলিমিটার বৃষ্টি হয়, সেখানে থর মরুভূমিতে বৃষ্টিপাত অতি সামান্য। হিমালয়ের উচ্চতা, সমুদ্রের নৈকট্য, নদী প্রবাহ, মাটির প্রকৃতি এবং তাপমাত্রার তারতম্য, সব মিলিয়ে ভারতের প্রতিটি অঞ্চলে সৃষ্টি হয়েছে পৃথক পৃথক পরিবেশ। এই কারণেই ভারতের বনভূমি এক রকম নয়। কোথাও চিরসবুজ বর্ষাবন, কোথাও শাল ও সেগুনের পর্ণমোচী অরণ্য, কোথাও শঙ্কুবন, কোথাও ম্যানগ্রোভ, কোথাও কাঁটাঝোপ, আবার কোথাও মরু উদ্ভিদের বিস্তৃতি। ভারতের বনযাত্রা শুরু হয় হিমালয় থেকে, কারণ হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি সমগ্র ভারতীয় উপমহাদেশের জলজীবনের ভিত্তি। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সহ অসংখ্য নদী উৎসই পর্বতমালায়, তাই হিমালয়কে প্রায়শই এশিয়ার জলাধার বলা হয়। যখন বৃষ্টির জল ওক, রডোডেনড্রন, দেবদারু এবং অন্যান্য দেশীয় বৃক্ষ সমৃদ্ধ অরণ্যের উপর পড়ে, তখন সেই বনভূমি একটি প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে। জল মাটির গভীরে প্রবেশ করে, ভূগর্ভস্থ জলাধার পূর্ণ হয় এবং পরে ধীরে ধীরে ঝর্ণা ও প্রস্রবণের মাধ্যমে নদীতে ফিরে আসে। একই সঙ্গে পাহাড়ি বন ঢালের মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, ফলে ভূমিধসের ঝুঁকি কমে, নদীতে অতিরিক্ত পলি জমা কম হয় এবং নিচে সমভূমির কৃষি ও জনজীবনও উপকৃত হয়। এই পাহাড়ের সাথেই তাই আমাদের পবিত্র অরণ্যের প্রচলন হয়। ধর্মীয় বিশ্বাসের আড়ালে এই বনগুলিকে সংরক্ষণ করা হলেও প্রকৃত

0: কমপক্ষে এগুলিই ছিল স্থানীয় জলাধার, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্যের রক্ষা কবচ। হিমালয় আমাদের শিখিয়েছে বন মানে জল। এবার আমরা যাত্রা করি ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তে, পশ্চিম ঘাটের দিকে, যেখানে বন আমাদের শেখায় জীবনের বৈচিত্র্যের প্রকৃত অর্থ। প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ পশ্চিম ঘাট পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালার একটি। লক্ষ লক্ষ বছর ধরে এটি ভারতীয় উপদ্বীপের পশ্চিম প্রান্তে নীরবে দাঁড়িয়ে আছে। আরব সাগর থেকে আসা আর্দ্র মৌসুমি বায়ু এই পর্বতমালায় আঘাত করে প্রবল বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাটকে পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটগুলির একটি হিসেবে গণ্য করা হয়। এই অঞ্চলে হাজার হাজার উদ্ভিদ, পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীর বাস। এদের মধ্যে বহু প্রজাতি স্থানিক, অর্থাৎ পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। এই অরণ্য দক্ষিণ ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উৎসভূমি। পশ্চিমঘাটের আরেকটি বিশেষ পরিচয় তার পবিত্র অরণ্য। কেরলের কাভু, কর্ণাটকের দেবরাকাডু এবং মহারাষ্ট্রের দেবরাই এই ক্ষুদ্র বনভূমিগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মানুষের বিশ্বাস ও সংস্কৃতির মাধ্যমে সংরক্ষিত হয়েছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আমরা সকালের আড্ডার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, কিন্তু যেতে যেতে মনে করিয়ে দিয়ে যাই, স্বচ্ছ ভারত অভিযানের কথা আমরা জানলেও অনেক ক্ষেত্রেই কিন্তু তা অনেকেই মানেন না। তাই পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার এবার পরিবেশ পরিচ্ছন্নতার দিকটিতে বেশ কড়াভাবেই জোর দিচ্ছে। আপনারা সবাই জানেন, তবুও বারে বারে মনে করতে থাকা আর কি, পুরনো ভুলগুলো যাতে অভ্যাসবশত আর না হয় তাই বলি, পশ্চিমবঙ্গের পৌরসভা এলাকাগুলিতে প্রকাশ্য স্থানে থুতু ফেললে 100 টাকা এবং যেখানে সেখানে প্রস্রাব করলে 200 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। তাছাড়া যেখানে সেখানে আবর্জনা ফেলা বা প্লাস্টিক ব্যবহার করলেও 200 টাকা জরিমানা দিতে হবে। আর ভুলেও ভাববেন না কিন্তু যে নিয়ম হয়েছে হোক, কে আর অত দেখছে, দেখা হচ্ছে। এই নিয়মগুলোকে কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি সোয়াচ অ্যাপের মাধ্যমেও ডিজিটাল পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই কথা মনে করিয়ে দেওয়ার পরে এবারে কুমার শানুর কণ্ঠে একটি গান শোনাতে শোনাতেই আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় বিদায় নিচ্ছি আজকের সকালের আড্ডা থেকে।

শেষ হলো সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলেন শ্রাবণী মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

নমস্কার, এ সপ্তাহের বুধ সকালের অনুষ্ঠানে আপনাদের কাছে পৌঁছে গেছি। বন্ধুদের সকলকে অনেক শুভকামনা। এ মাসে বুধ সকালে আপনারা লিখছেন বর্ষার কাছে চাওয়া পাওয়া। বেশ কিছু চিঠি মেইল আমাদের দপ্তরে জমা পড়েছে, নিশ্চয় পড়ব। তবে তার আগে একেবারে শুরুতেই আরও একবার মনে করিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা এবং আমাদের মেল আইডি। মেল করবেন maitrikatha@gmail.com-এ, maitrikatha@gmail.com, এটি আমাদের ইমেল আইডি। আর চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে সরাসরি ঢুকে পড়ি আপনাদের লেখায়। বর্ষার কাছে চাওয়া পাওয়া শুরু করব মলয় কুমার বিশ্বাসের লেখাটি দিয়ে। আপনার মেইল এসেছে কৃষ্ণনগর নদিয়া থেকে। লিখছেন, তোমার বিষয় ভাবনা বর্ষার কাছে চাওয়া পাওয়া আমাকে সত্যিই প্রাণিত করেছে। বর্ষা ঋতুর কাছে আমাদের থাকে অনেক চাওয়া পাওয়া, যা সহজে মূল্যায়ন করা যায় না। বর্ষার সৃষ্টি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। এর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির বৃহৎ উপকরণ, যা সমস্ত চাওয়া পাওয়াকে অতিক্রম করে। যখন গ্রীষ্মের প্রবল দাবদাহে জনজীবন অতিষ্ঠ, চারিদিকে প্রখর রৌদ্রকিরণে প্রাণ উষ্ঠাগত, তখন বর্ষার বারিধারায় সকলের মনকে আনন্দের ফল্গুধারায় ভরিয়ে দেয় এক পরম শান্তির বাতাবরণ। ময়ূরের বিকশিত পেখম সোৎসাহে জানিয়ে দেয় বর্ষা আসতে চলেছে। সৃষ্টিকর্তার কি সৃষ্টি! একটু বিশ্লেষণ করলে বুঝতে পারব, বিগত 150 বছরে জলবায়ু, ঋতুকাল, ঋতুরঙ্গশালায় অনেক পরিবর্তন এসেছে, তবুও আষাঢ়ের মেঘ তার বৈশিষ্ট্য নিয়ে আমাদের নয়ন আবিষ্ট করে। বর্ষার কাছে চাওয়া পাওয়াকে আরও ত্বরান্বিত করে কৃষক বন্ধুদের জন্যই, বিশেষ করে কৃষিকাজে নিয়ে আসে নতুন উদ্যম, প্রেরণা। তৈরি হবে আমাদের খাদ্য ভাণ্ডার, তৎসহ অনেক কৃষিজ উপকরণ যা অর্থনীতিকে চাঙ্গা করবে, তথা বিশেষ সহায়ক ভূমিকা পালন করে সঙ্গে নতুন দিশা সূচিত করবে। আমাদের কাছে কম পাওনা নয়। বর্ষার বারিধারায় মুছে যাক সমস্ত কলুষতা, মলিনতা, এইসব অপগুণ। বর্ষা ঋতুর সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ ছিল সবচেয়ে গাঢ়। তারই একটি গানকে অবলম্বন করে বলতে চাই, চক্ষে আমার তৃষ্ণা থেকে উপনীত হওয়া তৃষ্ণার শান্তিতে। গানের মধ্যে বর্ষার কাছে তৃষ্ণা মিটিয়েছিলেন। সহজেই অনুমান করতে পারি বর্ষার কাছে চাওয়া পাওয়া সমগ্র বিশ্ববাসীর কাছে অপরিমেয়। তাই শান্তির অমৃত ধারা বর্ষিত হোক সমগ্র ধরাধামে। মলয় কুমার বিশ্বাস লিখলেন কৃষ্ণনগর নদিয়া থেকে। সর্বেশ্বর পাল মাহে শুগলি থেকে মেল করেছেন। লিখছেন, কবিগুরুর গানে শুনেছি নদী পারের এই আষাঢ়ের প্রভাতখানি, নে রে ও মন নে রে আপন প্রাণে টানি। গঙ্গা তীরেই আমার জন্ম থেকে বেড়ে ওঠা, আজও আমি গঙ্গার তীরেই বাস করছি। তাই এই গানের কথাগুলো যেন আমার মনের কথা। নানান ঋতুতে এই গঙ্গা নানান রূপে আমাকে টানে। অবশ্য প্রভাতের যে রূপবর্ণনা কবির গানে বর্ণিত,

সেটাই নান্দনিক, এইরূপ প্রার্থিত। কিন্তু এই নদীর ভয়াল রূপের দর্শন মেলে বন্যার সময়, যা প্রাণহানি ঘটায় মানুষের, গবাদি পশুর, বড় বড় গাছগাছালির। এই প্রাপ্তি কাম্য নয়। অবশ্য বন্যার পরে ফেলে যাওয়া পলির সাহায্যে উৎপন্ন হয় নানা ফসল অধিকতর পরিমাণে, এই প্রাপ্তি কিছুটা ক্ষতের উপর প্রলেপ, এই পাওনা অপ্রত্যাশিত।

তা আজ শুধুই অতীতের স্মৃতি। অতীতে এমনও বর্ষার দিন গেছে যে ইলিশ মাছের গন্ধও আমাদের বিতৃষ্ণা জাগাত, কারণ এত ইলিশ মাছ বর্ষার দিনে খেয়েছি তার গন্ধও হয়ে উঠত বিরক্তিকর। আর যা চাইলেও পাওয়ার জন্য যে অর্থ দরকার তা কজনের আছে? সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে। এবারে লিখছেন শবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। প্রখর দহনে আকুল আহ্বানে তিনি আসেন, ঝিমঝিম ঝুমঝুম ঝরঝর ধ্বনিতে। চাষে প্রস্তুত জেলেরা রূপলি ফসলের স্বপ্নে নৌকোয় শেষবার পিচের প্রলেপ দেন, পুকুর নদী নালা বুক পেতে ভরানোর ভরসায়। কই শিঙি মাগুর শোল মাছেরা পুকুর পরিবর্তনে মহল্লাসে পথ পরিক্রমা করে, টর্চের আলোয় তাদের আত্মস্থ করার দৃশ্যে অগাধ জোনাকির আলিম্পন। নতুন বাড়ির সদর দরজায় একখানা আস্ত শোল মাছ ধরে অপটু আমিও হিরো হয়ে উঠেছিলাম। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক বারবার, কিন্তু বিধিবাম হই একবারই। ছোট্ট সৌমির মামা বাড়িতে চার মামা, মামি, দাদু, দিদা, ভাই বোনেদের একান্নবর্তী পরিবার, এলেই আনন্দে ডগমগ করত। খেলা থেকে খিচুড়ি, আনন্দের নায়ক জুড়ি। ব্যাঙের বিয়ে, দেবর্ষী বাহনে ঢেঁকি পুজোয় বৃষ্টি আনার মন্ত্র, কখনো কখনো খবর কাগজ নৌকা বানানোর আসে। সৌমির কোলের সৌমিরা আজ সুর করে বলে না, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা জামাই বাবু বোকা, অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান। আজকে সৌমিরা বলে, রেইন রেইন গো অ্যাওয়ে কাম অ্যাগেইন অ্যানাদার ডে। অরিজিৎ দাস অধিকারী, শবং, পশ্চিম মেদিনীপুর। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা প্রকৃতিতে নিয়ে আসে নবজীবন। পড়ছি ধীরেন বসাকের পাঠানো চিঠি, থাকেন ফুলিয়া নদিয়ায়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষা প্রকৃতিতে নিয়ে আসে নবজীবন। বর্ষার কাছে আমাদের চাওয়া পাওয়া মূলত প্রকৃতির সজীবতা, কৃষির সমৃদ্ধি এবং ব্যক্তিগত আবেগ ও রোম্যান্টিকতার মেলবন্ধন। বৃষ্টি যেমন চারপাশের মলিনতা ধুয়ে দেয়, তেমনি তা মানুষের মনেও এক নতুন আনন্দের সঞ্চার করে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে যখন প্রকৃতি রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, ঠিক তখনই কালো মেঘের ঘন ঘটা আর রিমঝিম বৃষ্টির শব্দে আগমন ঘটে বর্ষার। প্রকৃতির কাছে বর্ষার দান ও আমাদের চাওয়া বর্ষার মূল প্রাপ্তি হল জলের প্রাচুর্য। খরার দিনে খাল বিল নদী নালা শুকিয়ে যায়, বর্ষার কাছে আমাদের প্রধান চাওয়া হল নদী নালাগুলো জলে ভরে উঠুক এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পাক। বর্ষার বৃষ্টিতে গাছপালা নতুন পাতা আর ফুলে সেজে ওঠে, চারিদিকের এই সবুজ সতেজ রূপ আমাদের চোখের প্রশান্তি যোগায়। ভারতের মতো কৃষিপ্রধান দেশে বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের পর কৃষকেরা মাঠ প্রস্তুত করেন ধান ও অন্যান্য ফসল বোনার জন্য। বর্ষার পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষকদের মুখে হাসি ফোটায়, কারণ এই জলের উপরই নির্ভর করে সারা বছরের ফসল উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তা। অতিরিক্ত বৃষ্টির কারণে জায়গায় জায়গায় বন্যা জলবদ্ধতার প্রকোপ দেখা দেয়। বর্ষা আমাদের জীবনে এক অপরিহার্য ঋতু, সবুজের সমারোহ এবং নতুন প্রাণের স্পন্দন তৈরি করতে বর্ষার কোনো বিকল্প নেই। বর্ষার এই স্নিগ্ধতা আমাদের জীবনে প্রতি বছর নতুন আশার বার্তা নিয়ে ফিরে আসে। লিখলেন ধীরেন বসাক, ফুলিয়া, নদিয়া থেকে। কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব এবার। দেবব্রত দাস, ইছলাবাদ বর্ধমান, শীষ মোহাম্মদ, নলহাটি বীরভূম, ডাক্তার সুকুমার হালদার, অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা, এস এম ছাবেদ আলী, ঝিনাইদহ, বাংলাদেশ, ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। এবারে যার লেখা পড়ব, অভিজিৎ মণ্ডল, ঠিকানা শশাপোতা, হুগলি।

লিখছেন, বাংলার এক বন্যা প্লাবিত প্রত্যন্ত গ্রামে রিলিফ বিলি করছিল শহরের বিশিষ্ট ব্যক্তিরা। সাংবাদিক ক্যামেরা জুম করতেই নজরে এলো দূরের বাঁধে ত্রিপলের ঝুপড়ির দৃশ্যটা। এক মা তার এক ছেলেকে কোলে অন্য ছেলেটিকে টানতে টানতে বলল, ওরে তাড়াতাড়ি চল, তোর বাবা এখনো লাইনে দাঁড়িয়েছে, তুই গেলে তোকেও জায়গা দেবে ওরা লাইনে। ছেলে বলে, না মা আমি আর যাব না, তুমিও যেও না মা। মা বলে, ওরে না গেলে শুকিয়ে মরবি যে সবাই, তবুও তো দুদিনের খাবার দিচ্ছে ওরা। ছেলে বলে, মা গো বারে বারে বন্যায় আইলায় আর ওই ত্রাণের ভিড়ে মরবার চেয়ে একেবারে অনশনে মরা অনেক গৌরবের, অনেক সম্মানের। মা আষাঢ়ের ভয়ঙ্করী কালো আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলল, ও বর্ষারে একটি কথা শুধাই শুধু তোমারে, আর কতকাল কাঁদাবি বল আমারে। ছেলে বলে, নদীর পাড়ে গ্রামটি আমার, তাই তো বাঁচি দুর্ভাবনায়। চোখের সামনে দেখেছি শত বাস্তু ভিটে ভাসিয়েছে ভাদ্রের সর্বনাশী বন্যায়, বারে বারে মরছি মোরা রিমাল ফণীর উত্তালে, জানি না কবে পৌঁছাবে আর মোদের ব্যথা বিশিষ্টদের অঞ্চলে। ইচ্ছে করে চেঁচাই জোরে, চাই না গো আর গুড় চিড়ে, লজ্জা করে বন্যার পরে দাঁড়াতে ত্রাণের ভিড়ে। রোজই আসে জোয়ার ভাটা, আমরা ভিজি চোখের জলে, আর কতকাল মুখ লুকাবো অস্থায়ী ঝুপড়ির ত্রিপলে। অভিজিৎ মণ্ডল, আপনার লেখা পড়ছিলাম। আপনি চিঠি পাঠিয়েছেন শশাপোতা হুগলি থেকে। তখন আমি 10-12 বছরের মেয়ে। কে লিখছেন দেখি, রামপুরহাট বীরভূম থেকে আরতি সাহা। তখন আমি 10-12 বছরের মেয়ে। সকালবেলা খুব তাড়াতাড়ি স্কুলের পড়াটা সেরে নিয়ে যেই এক্কাদোক্কা খেলতে বেরোব, অমনি হুড়মুড় করে কোত্থেকে ধেয়ে এলো এক পশলা বৃষ্টি, মাটির রাস্তা কাদায় ভরিয়ে দিয়ে গেল। এবেলা আর খেলা জমবে না, সাথীরাও কেউ বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বের হবে না, মানে তাদের মায়েরা বের হতে দেবে না, নইলে খানিকটা পুতুল খেলা যেত। তবে একটা মিষ্টি কথা মাথায় উকুনের মতো উঁকি ঝুঁকি দিচ্ছে, বৃষ্টিটা যদি একটু বেশি সময় ধরে চলে, মানে স্কুলে বের হওয়ার সময়টা পার করে দিতে পারে, তবে অঙ্কের স্যারের চোখ লাল করা হুমকি থেকে রেহাই পাওয়া যাবে। একটু বড় হতেই কিন্তু বুঝেছি, বর্ষার সময় বৃষ্টিটা যদি ঠিক মতো না হয় তবে বাবার মাঠে ধান চাষের বেশ সমস্যা। তখন তো আর গায়ের চাষিদের মাথায় শ্যালো ডিপ টিউবওয়েল পাম্প মেশিন এসবের কথা ঢোকেনি, ফলে বৃষ্টির অভাবে মাঠে ধানের ফলন কমে যেত। অবশ্য ধান কম হলে গম সর্ষে কলাই ফলিয়ে চাষি অভাব পুষিয়ে নিত, কিন্তু বাবাকে বলতে শুনেছি গম সর্ষে কলাই হল ধানের বরযাত্রী। অর্থাৎ কিনা, ধান ঠিকমতো না হলে অন্য ফসলও ভালো ফলে না। আমার বাবা সেকেলে চাষি, আজকাল আর এসব কথা কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না, বৃষ্টির ভরসা করে না কেউ, শ্যালো ডিপ টিউবওয়েল বসিয়ে যথেচ্ছ মাটির নিচে জল তুলে যথেষ্ট পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করে ফলন বাড়িয়ে নিচ্ছে। কিন্তু এসব হলো আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। প্রকৃতিকে বুড়ো আঙুল দেখানোর পরিণাম মানুষ আজ মর্মে মর্মে উপলব্ধি করতে শুরু করেছে, তাই বর্ষার কাছে হাত জোর করে বলতেই হচ্ছে, সুখময়ী বর্ষা সুন্দরী, রিমঝিমঝিম সুরে ঝংকার তুলে সেই মেয়েবেলার মতো আবার তুমি ফিরে এসো। আরতি সাহা, রামপুরহাট বীরভূম থেকে। পড়ছি বিশ্বনাথ পাকড়াশের চিঠি, শ্রীরামপুর হুগলি থেকে লেখা। আমাদের ছেলেবেলা সেই এক কামরার ভাড়া বাড়িতে ছিল এক চিলতে উঠোন, খোলা আকাশ সিমেন্ট বাঁধানো। কোনো ক্রমে তার নর্দমা বুজে গিয়েছিল একদিন, ঝমঝম বৃষ্টিতে পায়ের পাতা ডোবা জল, সেটিকে জলাশয় কল্পনা করে নেমে পড়ে আমার পিঠোপিঠি দাদা, দেখা দেখি আমিও, মাছ ধরা না নিজেরাই মাছ, হুড়োহুড়ি খলবলানি খেয়াল নেই এখন। তবে বিষয়টা একটা মজায় দাঁড়ালো, আকাশে মেঘ জমলেই নর্দমা এঁটে দিতাম, ধারাপাতে জমা আজলা জল, কল্পনায় সমুদ্র।

সমস্যা দাঁড়ালো একটা, স্নানের সময় বা তার আগে বৃষ্টি নামলে সন্তরণের সুযোগ। একবার চাপাকলের জলে স্নান হয়ে গেছে, তারপর বৃষ্টি নামলে মায়ের রক্তচক্ষু, অমান্য করলেই হস্তধৃত খুন্তি। আষাঢ় শ্রাবণে আমরা দুই ভাই স্নানে দেরি করতাম, জলদি বৃষ্টি পাঠানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতাম। প্রার্থী ছেলে মানুষ বলেই বোধ হয় আবেদন নামঞ্জুর হতো বেশিরভাগ দিন, বৃষ্টি নামতো পরে। সেই থেকেই বোধ হয় আমরা দুটি ভাই কোনোদিন আর শিবের গাজন গাইনি। যে শহরে বর্তমানে থাকি, দুপশলা বৃষ্টিতেই চিত্তির কাণ্ড, স্টেশন থেকে নামলেই কোমর জলে। নগরকর্তারা অনেক চেষ্টা করেও রোধ করতে পারেননি। 1 কিলোমিটার দূরে গঙ্গা, বা নিলে জমা জল বাড়ে, রাস্তায় গাড়া গাড্ডা আছে, জলের সমুচ্চশীলতার কারণে বেমালুম। কপালে থাকলে গ্যারাজ, মেয়াদ মাস দুয়েক। বর্ষাকালে কোনো কারণে কলকাতা গেলে ফেরার সময় মনে মনে বলি, হে বরুণদেব একটু পরে, ছোট ছোট চাওয়া। প্রায় সময়ই দরখাস্ত মঞ্জুর হয়, বাড়ি ঢোকার পর হয়তো নামল হুড়মুড়িয়ে। 72 বৃদ্ধের প্রার্থনা তিনি না শুনে পারেন? শ্রীরামপুর হুগলি থেকে বিশ্বনাথ পাকরাশি। এবারে মীনাক্ষী দাস লিখছেন বরানগর কলকাতা থেকে। বর্ষা কেবল একটি ঋতু নয়, এ যেন হৃদয়ের অগোছালো অনুভূতিদের গুছিয়ে নেওয়ার এক বিরল সুযোগ। যখন আকাশের ধূসর মেঘেরা জানালার কাছে আলতো টোকা দেয়, তখন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন জীবনের হারানো ছন্দকে নতুন করে সুর দিয়ে যায়। প্রকৃতির এই অঝোর ধারায় ধুয়ে যাক সমস্ত ক্লান্তি আর মলিনতা। ব্যস্ততার কোলাহল ছেড়ে আমি প্রকৃতির রিমঝিম শব্দে খুঁজে পেতে চাই এক টুকরো নিস্তব্ধতা। যখন মন ভারাক্রান্ত থাকে, তখন বৃষ্টির ছাঁট যেন আমার অগোচরেই সব কষ্ট ধুয়ে মুছে নিয়ে যায়। এই বর্ষাতেই আমি ফিরে পাই শৈশবের অমলিন স্মৃতি, ভেজা মাটির সোঁদা গন্ধ আর জানালার গ্রিল ধরে বৃষ্টির দিকে তাকিয়ে থাকা আমার কাছে পরম প্রাপ্তি। বর্ষা আসুক আর তার সঙ্গে আমার মনের সবটুকু জমানো তৃষ্ণা মিটিয়ে দিয়ে যাক প্রশান্তির পরশ দিয়ে। এই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমার জীবনে বয়ে আনে নতুন স্বপ্নের ঝিলিক। আমার এই ছোট্ট চাওয়া বৃষ্টির জল শুধু আমার শরীর নয়, আমার মনকেও যেন কিছুটা সিক্ত করে দিয়ে যায় আর হৃদয়ের নিভৃতে তৈরি করে দেয় এক শান্ত অবকাশ। জীবনের সব পাওয়া না পাওয়ার ভিড়ে বর্ষার এই স্নিগ্ধতা যেন সব সময় আমার সঙ্গী হয়ে থাকে। মীনাক্ষী দাসের এটাই চাওয়া, লিখলেন বরানগর কলকাতা থেকে। রেডিওতে সতর্ক বার্তা ছিল, অবনীন্দ্রমোহন রায় ব্রহ্মপুর কলকাতা থেকে এবারে চিঠি লিখছেন। রেডিওতে সতর্ক বার্তা ছিল বিকেলের দিকে বৃষ্টি হবে, খুব একটা গা করিনি, বর্ষাকালে বৃষ্টি হবে জানা কথা, কিন্তু দুপুরের পরে যেভাবে আকাশ কালো করে এলো মনে দুশ্চিন্তা বাড়ল। ঠিক সময় ঘর থেকে রওনা দিতে পারবো তো? স্টেশনে পৌঁছে ট্রেন ধরতে হবে, যাব বেনারস, সঙ্গে স্ত্রী মেয়ে আর বৃদ্ধা মা। অনেক কষ্টে অফিস থেকে এক সপ্তাহের ছুটি মঞ্জুর করিয়েছি। আমার আশঙ্কা শেষে সত্যি হল, বেরোবার মুখে মুষলধারে বৃষ্টি শুরু হল। ট্যাক্সির জন্য চেষ্টা করে অনলাইন বুকিং পেলাম না, অথচ ট্যাক্সি না হলেই নয়। হাত জোর করে বৃষ্টির দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলাম, হে বৃষ্টির দেবতা, যে করে হোক বৃষ্টি থামিয়ে দাও, পৌঁছে তোমার নামে পুজো দিয়ে দেব। কিন্তু কে শোনে কার কথা, বৃষ্টি সমানে পড়তেই লাগল। বাইরে বেরিয়ে দেখি কোনো যানবাহন চলছে না। অনেক কষ্টে ট্যাক্সি পেলাম, কিন্তু সে ডবল ভাড়া চাইল। উপায় নেই, রাজি হতে হল। রাস্তায় জ্যাম, জল পেরিয়ে যখন হাওড়া স্টেশনে পৌঁছলাম, ঘড়িতে তখন ট্রেন ছাড়তে আর কয়েক মিনিট বাকি। লটবহর নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম। যখন ট্রেনে উঠলাম, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। টিকিট নিয়ে একটু টেনশনে ছিলাম, তবে
স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

তখন দেখলাম চেকার এসে আমাদের দুটি ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম করে দিলেন। মুখে বললেন, ভাগ্য ভালো, বৃষ্টির জন্য অনেকে ট্রেন ফেল করেছেন, তাই আজ পেয়ে গেলেন। বুঝতে পারলাম বৃষ্টির দেবতা বরুণ দেব একদম খারাপ নন। আমার চাওয়াকে গুরুত্ব না দিলেও সাহস করে বেরিয়েছি বলে পাইয়ে দিলেন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করে দিয়ে। অবনীন্দ্র মোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা থেকে। দেবাশিস সাহা কয়াপাট হুগলি থেকে লিখছেন, বাংলা ঋতুচক্রে বর্ষা আসে দ্বিতীয় ঋতু হিসেবে, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস জুড়ে। গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি ও মানুষ ক্লান্ত ও তৃষ্ণার্ত, তখন বর্ষা অঝোর ধারায় নেমে আসে। বর্ষার আগমন যেন এক সঞ্জীবনী সুধা, যা মৃতপ্রায় প্রকৃতিকে নতুন জীবন দান করে। বর্ষার কাছে মানুষের চাওয়াগুলো প্রধানত প্রকৃতি এবং কৃষিভিত্তিক। গ্রীষ্মের খরতাপে শুকিয়ে যাওয়া মাটি, খাল বিল ও নদীনালাগুলো যেন বৃষ্টির জলে ভরে ওঠে, এটাই বর্ষার কাছে মানুষের প্রথম চাওয়া। আমাদের দেশ মূলত কৃষিপ্রধান দেশ। বর্ষার কাছে কৃষকের প্রধান চাওয়া হল সময় মতো পর্যাপ্ত বৃষ্টিপাত, যা ধান ও পাট সহ বিভিন্ন ফসল বোনার সঠিক সময় তৈরি করে দেয়। ধুলোবালি ও তাপমাত্রায় জর্জরিত পরিবেশ ধুয়ে মুছে এক স্নিগ্ধ রূপ ধারণ করুক, এটাই বর্ষার কাছে চাওয়া। বর্ষার কাছে চাওয়ার পাশাপাশি প্রাপ্তির ভাণ্ডারটিও বেশ সমৃদ্ধ। বর্ষায় চারপাশের প্রকৃতি সবুজ ও সতেজ হয়ে ওঠে, কদম কেয়া ফুলের গন্ধ আর গাছে গাছে নতুন পাতার সমারোহ মনকে ভরিয়ে তোলে। বৃষ্টির কল্যাণেই মাঠে সোনার রঙের ফসল ফলে, কৃষকদের ঘরে আসে অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বস্তি। বর্ষার রিমঝিম শব্দ ও মেঘের ডাকে কবি সাহিত্যিকদের মনে সুর ও ছন্দের দোলা দেয়, যার ফলে সাহিত্যে রচিত হয়েছে অজস্র বর্ষার গান ও কবিতা। চাওয়া ও পাওয়ার মধ্যেও বর্ষার কাছে কিছু না পাওয়ার বা প্রাপ্তির আক্ষেপ থেকে যায়। অতিরিক্ত বৃষ্টিপাত অনেক সময় বন্যা ডেকে আনে, যার ফলে নদী ভাঙন, ফসলহানি ও জলবন্দি মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। তবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমাদের জীবন এগিয়ে চলে। বর্ষার রূপ যেমন মোহনীয়, তেমনি তার শক্তি প্রলয়ং করি। বর্ষার কাছে আমাদের প্রত্যাশা থাকে ধ্বংসলীলা নয়, বরং স্নিগ্ধতা ও সমৃদ্ধি। সবশেষে বলা যায়, বর্ষার কাছে মানুষের চাওয়া হল একটি ভারসাম্যপূর্ণ প্রকৃতি, যা আমাদের জীবনকে সজীব ও সুন্দর করে তুলবে। লিখলেন দেবাশিস সাহা, কয়াপাট, হুগলি থেকে। কাজী আবু জাফর, আপনি লিখছেন আত্রাই, বাংলাদেশ থেকে। অনেক কিছু হারিয়ে গেছে, সেই নদী ভরা মাছ, পালতোলা নৌকা, শ্বশুর এসে ডিগবাজি দেয় ভরা নদীতে মনের আনন্দে, খুলনা থেকে আসে নারকেলের নৌকা, এক মাস ধরে চলে হাটে বেছে কিনা, নারকেল ফুরিয়ে যায়, কিছু টাকা পকেটে নিয়ে মহাজন চলে যায় নিজের শহরে। আত্রাই মাছের জন্য বিখ্যাত, সেই সুনামটা আজও রয়েছে। রাজশাহীর মাছবাজারে কতদিন শুনেছি, নীনবাবু, আত্রাই নদীর টাটকা মাছ, বেশ ভালো লাগে শুনতে। ওরা জানে না আমার বাড়ি আত্রাই। ছোট ছোট নৌকায় কয়েকজন যাত্রী, সাপ্তাহে খাট করে ফিরছে ওরা, জিনিসপত্রের দাম এইসব নিয়ে চলছে গল্প, গামছায় মুড়ি মুরকি, শখের খাওয়া দাওয়া, তীরে বসে সব দেখতে ভালোই লাগে। নদীর ওপারে শাপলা ফুল, মিষ্টি সুঘ্রাণ আর সাদা রং, ছোটদের ডেকে বলে আয় আয়। নতুন সাঁতার শিখে নদী পার হওয়া শিখেছে ছেলের দল, অযত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো প্রকৃতির সন্তান, ওরা ডাকছে। প্রতি বর্ষায় এই দৃশ্যগুলো বার বার ফিরে আসে। নদীর ঘাটে মেয়েদের সম্মেলনে জড়িয়ে আছে আর এক মধুর স্মৃতি, মুখ হাত ধোয়া, থালা বাসন পরিষ্কার করা আর পরচর্চায় জড়িয়ে থাকে তাদের এই সম্মেলন। সবশেষে একটা কথা বলতে ভোলে না কেউ, দেখিস কাউকে বলিস না যেন ভাই, তোকেই বললাম শুধু। মুহূর্ত

ছড়িয়ে যায় সে গুজব, এসবই আমাদের বর্ষার উপহার, ছিল, আছে এবং থাকবে। সে যাই হোক, এবার কিন্তু বর্ষার দেখা নেই। মাছ, নারকেল ভরা নৌকা, শ্বশুরের ডিগবাজি কোথায় যেন হারিয়ে গেছে। নদীর ঘাটে মেয়েদের সম্মেলন আর তেমন চোখে পড়ে না। ভারী সুন্দর বর্ষার ছবি আঁকলেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। প্রদীপ বর্ষাক হাট শিমলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন এই চিঠি। বর্ষা আমার কাছে শুধু একটি ঋতু নয়, এটি প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ। গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে, তখন বর্ষার স্নিগ্ধ বৃষ্টি যেন নতুন প্রাণের সঞ্চার করে। তাই বর্ষার কাছে আমার প্রথম চাওয়া শান্তি ও স্বস্তির পরশ। বর্ষার বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফোটে, মাঠে মাঠে সবুজের সমারোহ দেখা যায়। আমাদের দেশের কৃষিনির্ভর জীবনে বর্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমি চাই বর্ষা যেন পর্যাপ্ত বৃষ্টি দিয়ে কৃষকের স্বপ্ন পূরণ করে এবং ফসলের ভাণ্ডার সমৃদ্ধ করে। তবে বর্ষার কাছে একটি পাওয়াও আছে, বৃষ্টি ভেজা দুপুর, জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা, কদম ফুলের সুবাস আর মাটির সোঁদা গন্ধ, এসব আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। কিন্তু অতিবৃষ্টি, বন্যা বা জলবদ্ধতা যেন মানুষের দুর্ভোগের কারণ না হয়, সেই কামনাও করি। সবশেষে বলতে চাই, বর্ষা আমাদের প্রকৃতির সৌন্দর্য, জীবনের নবজাগরণ এবং আশার প্রতীক। বর্ষার কাছে আমার চাওয়া, সে যেন আনন্দ, সমৃদ্ধি ও সুখের বার্তা নিয়ে প্রতিটি মানুষের জীবনে আসে। প্রদীপ বর্ষাক হাট শিমলা পূর্ব বর্ধমান থেকে লিখেছিলেন এই চিঠি। শেষ করব আজকের বুধ সকালে। যাবার আগে আরও একবার বলি, মেল করবেন মৈত্রী কথা @gmail.com-এ, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। চিঠি লিখতে পারেন এই ঠিকানাতেও। বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এ মাসে বুধ সকালে আপনারা লিখছেন বর্ষার কাছে চাওয়া পাওয়া। তাহলে আজ এই পর্যন্তই থাক। বুধ সকালের বন্ধুদের আরও একবার অনেক ভালোবাসা। আজ উপস্থাপনায় ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিলাসখানি টোড়ি রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে থাকছেন হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুনলেন খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ জুলাই মাসের প্রথম দিন, একটা সুন্দর সকালে হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান নিয়ে। তবে আর দেরি কেন, একটা গান শুনে নি। কথা হতে থাকবে গানের ফাঁকে ফাঁকে। রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে রইল আজকের প্রথম গানটি।

রামকুমার চট্টোপাধ্যায়ের অনবদ্য পরিবেশনায় যে গানটি শুনলেন তার প্রচলিত নাম টপ্পা। আসলে পাঞ্জাবের উটচালকদের লোকগান থেকে উদ্ভূত এই টপ্পা বাংলার মাটিতে এক নতুন রূপ লাভ করে। রামনিধি গুপ্ত বা নিধুবাবু

অষ্টাদশ শতকের শেষ ভাগে কলকাতায় হিন্দুস্তানি টপ্পার আদলে এই বাংলা টপ্পার প্রবর্তন করেন। এই গানগুলি ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের রাজধানী হিসেবে নববিকশিত আমাদের কল্লোলিনী কলকাতা মহানগরীর সেই অতীত দিনগুলির বৈঠকি মেজাজের দলিল। সে কথা ভাবতে ভাবতেই মনে পড়ে গেল 1862 সালে আজ

প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই বন্ধুরা, গৌরবময় প্রতিষ্ঠানের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এগোই পরের গানের দিকে, রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গেই।

শোভাবাজার রাজবাড়ির আটচালা ও দালানের আসর পার হয়ে বাইজি ও ওস্তাদদের তরল মাধুর্যরূপে যখন বাংলা টপ্পা শহর কলকাতার পথে ঘাটে আড্ডায় ও নানা লোকায়ত আসরে আত্মপ্রকাশ করে, তখন তার আসল রাজত্ব শুরু হয়। মানুষের নানা আবেগে মেজাজে একে প্রতিষ্ঠা করেন নিধুবাবু সহ তারই সমসাময়িক কালী মির্জা, শ্রীধর কথক প্রমুখ শিল্পীরা। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার বেশ কিছু গানে এই টপ্পারি সুরের দোলা ও লয় অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেছেন। এরপর রইল সেরকম বেশ কয়েকটি গান। এখন শুনব গান রাজেশ্বরী দত্তের কণ্ঠে।

কথা হচ্ছিল রবীন্দ্রনাথের গানে টপ্পা আঙ্গিকের ব্যবহার। সেই আবহেই রইল পরের গানটিও, শান্ত স্নিগ্ধ জলের মতো সুর।

বর্ষা এসে গেছে, তাই আকাশে মেঘের দিকে তাকিয়ে মনে আসতেই পারে রবীন্দ্রনাথের টপ্পা আঙ্গিকের এই মনোমুগ্ধকর ব্যবহার সুচিত্রা মিত্রের কণ্ঠে।

পুরনো কলকাতার একটা কোলাজ বানালে তার নানা চিত্রে অবশ্যই ধরা দেবে যানবাহনের বিবর্তন, আভিজাত্যের প্রতীক ঘোড়ায় টানা গাড়ি, ব্রুহাম, ল্যান্ডো, টমটম, জুড়ি গাড়ি বা টাঙ্গা, নানা রকমের নানা নাম। তারপর এলো ঘোড়ায় টানা ট্রাম। তবে ভুলে গেলে চলবে না, এদেরও সবার আগে আমাদের একেবারে দেশীয় আরও একটা যাতায়াতের মাধ্যম ছিল, পালকি। সাহিত্যে, সঙ্গীতে বারবার উঠে এসেছে মানব দ্বারা বাহিত এই শৌখিন যানটি, আর সঙ্গে এসেছে পালকি বাহকদের সেই ধ্বনি। সেরকমই একটা পালকির গান নিয়ে এরপর হেমন্ত মুখোপাধ্যায়।

সাধারণ মানুষের কথা। তাদের কথা ভেবেই গঠিত হয়েছিল IMA বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান কাউন্সিল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো সংগঠনগুলি। এই সংগঠনগুলি প্রতিষ্ঠায় পুরোধা ছিলেন এক কিংবদন্তি বাঙালি চিকিৎসক তথা লোকনায়ক ডাক্তার বিধানচন্দ্র রায়। আজ তার জন্মদিন এবং সেই সঙ্গে মৃত্যুদিনও। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটি জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয় সারা দেশ জুড়ে। নগর পরিকল্পনা ও সার্থক শিল্পায়নে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। পরের গানে মনোময় ভট্টাচার্য।

বন্ধুরা, ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বলতে বলতেই মনে এলো আরও একজন ডাক্তারবাবুর কথা। তবে অমায়িক, সেবানিষ্ঠ, বন্ধুবৎসল ও স্বার্থত্যাগী এই ডাক্তারবাবুকে আমরা দেখেছি স্বর্ণযুগের রূপলী পর্দায়, ডাক্তার সমরেশ রায়চৌধুরী। মনে পড়ছে? ছবির নাম আনন্দ আশ্রম। এরকমই আরও এক ডাক্তারবাবুর চরিত্র উত্তম কুমারের অভিনয়ে চির উজ্জ্বল হয়ে আছে। অসম্ভব তেজস্বী, যুক্তিবাদী, অন্যায়ের প্রতি বিন্দুমাত্র আপোষহীন এক দৃঢ় চরিত্র। নামটিও মানানসই, অগ্নিশ্বর। ছবির পর্দায় এই আদর্শবান মহৎ চরিত্র চিত্রণের অনুপ্রেরণা কিন্তু বাস্তব থেকেই এসেছে। আজ সেই মহৎ সেবাব্রতীদের স্মরণ করার দিন, জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে। কিশোর কুমার পরের গানে, মাফ করবেন, শ্যামল মিত্র পরের গানে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের মতো গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শ্যামল মিত্রের কণ্ঠে সুরেলা অনুপ্রেরণার মতো গানটি শোনার পর শুনে নেব আরও একটা প্রিয় গান কিশোর কুমারের কণ্ঠে, ঠিক যেন সুরধুনি গঙ্গার পবিত্র স্পর্শ। হরিশ্চন্দ্র শৈব্যা ছবি থেকে পরের গানটি, শিল্পী কিশোর কুমার।

বলা হয় সিনেমা জগতে পূর্ব পরিচয় না থাকলে অভিনেতা বা অভিনেত্রীকে অনেক কাঠখড় পোড়াতে হয়। সেই পথে হেঁটেই অর্থাৎ নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও সংগ্রামকে সঙ্গী করে 70-এর দশকেই ভারতীয় ফিল্ম অভিনয় জগতে সাড়া ফেলেছিলেন যেসব অভিনেতারা, তাদের মধ্যে অন্যতম ড্যানি ডেনজোংপা। সিকিমে জন্মানো কিশোর বালকটির নাম ছিল থেরিং পিনসো ডেনজোংপা। সে প্রথমে ভেবেছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে, কিন্তু পরবর্তীকালে চলে আসে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। সেখানে তারই সহপাঠী জয়া ভাদুরী তাকে ড্যানি নামটি দেন। সেই নাম আর পাল্টায়নি, তবে ভাগ্যের চাকা ঘুরতে একটু সময় লেগেছিল, একটু হয়রানিও হতে হয়েছিল। প্রথম যে প্রযোজকের কাছে ড্যানি অভিনয়ের প্রস্তাব নিয়ে যান, তিনি বিদ্রুপ করে বলেন অভিনয়ের বদলে অন্য পেশা বেছে নিতে। অপমানিত ড্যানি ডেনজোংপা সেদিন প্রতিজ্ঞা করেছিলেন সাফল্যই হবে এই অপমানের জবাব। হয়েছিলও তাই। ভারতের নানা ভাষায় বহু ছবির পাশাপাশি ড্যানি অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ও সফল বাংলা চলচ্চিত্রে, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য লালকুঠি, তিন মূর্তি, বাহাদুরের মতো ছবিগুলো। পরের গান থাকছে লালকুঠি ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: বন্ধুরা, আজ আমাদের প্রাণের শহর কলকাতাকে নিয়ে একটা ছোট্ট প্রসঙ্গ আগেই হয়েছে, তাই ড্যানি ডেনজংপা অভিনীত বাংলা ছবি তিন মূর্তি থেকে একটা গান না শুনে যেতে ইচ্ছে করছে না একেবারেই। আজকের মনের মতো গানের অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের জন্য রইল কিশোর কুমারের গাওয়া সেই গান। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আপনাদের বন্ধু জয়দেব। অনুষ্ঠান শোনার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন।
1: ওরে ওরে রে ওরে রে রে।

0: डगुलुक धागा।
1: মনের মতো গান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন রামধনু অনুষ্ঠানে শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী দীপাবলী দত্ত।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। এরপর শুনবেন লোকগীতি, পরিবেশনায় লালন একাডেমি।

0: শুনলেন অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এখন সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকার। আজ প্রথম পর্ব।

0: নতুন করে আবার অনন্ত জিজ্ঞাসার পথে হাঁটি, তাই তো সাংস্কৃতিক অন্বেষণ। আর সেই অন্বেষণের মধ্যে আমরা প্রাণের টানে মাটির গন্ধে ঋদ্ধ হয়ে আরও বেশি করে অন্বেষণ করি বাংলার লোকসংস্কৃতি, লোকায়ত ঐতিহ্য, লোকগান, লোকনাটক, লোকনৃত্য, সব কিছু। আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমরা আমাদের প্রিয় শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। কালিকাবাবু, প্রথমেই আপনাকে নমস্কার এবং অভিনন্দন জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।
1: আপনাদেরকেও নমস্কার, এরকম একটা কাজে সময় দেয় তো আমরা যারা এই কাজ নিয়ে থাকি তাদের কাছে খুবই উচিত এবং বাঞ্ছনীয় বলা যায়।
0: আপনি তো দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত চর্চা, অনুশীলন সবটাই করছেন, বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আমাদের বর্ণময় ঐতিহ্য সেগুলোকে তুলেও আনেন, সংগ্রহ করেন।
1: চেষ্টা করি, মানে সেটা তো একটা ভাস্ট, আপনি নিজেই জানেন,
0: এবং সারা জীবন অন্বেষণ করতে করতে একটা বিষয়ই বোধহয় আমরা কমপ্লিট করতে পারবো,
1: শেষ করতে পারি না।
0: আসলে যে কোনো লোকায়ত শিল্পেরই তো একটা সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি হয়। আমরা জানি আজকে বাংলা লোকগানের বিশ্বের দরবারে পৌঁছানোর ক্ষেত্রে ভাটিয়ালি অনেকগুলোর মধ্যে একটা নাম।
1: এটা বেসিক্যালি নদীর থেকে আসে, নদীর থেকে আসে, এর জন্যই বলছি। ধরুন আমি ভাটিয়ালি কেন শুরু করলাম, যে আমি আসলে তো ভাটি অঞ্চলের ছেলে। আমাদের অঞ্চলটাকে যদি আপনি অবিভক্ত বাংলা হিসেবে ভাবতে পারেন, তাহলে এই যে বরাক উপত্যকা, সুনামগঞ্জ, সিলেট, এই অঞ্চলটাকে ভাটি অঞ্চল বলা হয়। ভাটি অঞ্চলের গানকে বলা হয় ভাটিয়ালি। এটা খুব সত্যি কথা আশিস দেয়, এটা যে কোনো গানের ক্ষেত্রেই, ধরুন ঝুমুরের যে এরকম সুর হলো বা এই চেহারা হলো, এটা তো কোনো ব্যক্তিবিশেষ জন্ম দিয়ে দেননি, এটা তো ধরুন এরকম নয় যে এটা ফারাক্কাবাদী ঘরানা। বাহিরানাটা ঠিক করে হচ্ছে তার অঞ্চলের প্রকৃতি, তার পরিবেশ, মানুষগুলোর যে তার জেনেটিক বিবর্তন, তার চেহারা, তার থেকে তার সুরটাও সে ডেভেলপ করে। হ্যাঁ, তো ভাটিয়ালির ক্ষেত্রেও তাই। এবার যেহেতু সেখানে নদী, নদী মানেই একটা সিভিলাইজেশন, মানে এদিকের লোক আসবে, ওদিকের লোক আসবে। আপনি দেখবেন একদম ট্রেডিশনাল ভাটিয়ালিগুলোতেও নোটের ব্যবহার খুব বেশি, এমনকি মাঝে মাঝে কোমল স্বরও লেগে যায় ভাটিয়ালিতে। হ্যাঁ, যেটা সচরাচর লোকসঙ্গীতে ধরুন
0: লাগে না,
1: শুদ্ধ কোমল দুটো পাশাপাশি লাগে না, হয়তো কোমল লাগবে, ঝুমুরেও আছে কোমল স্বর বা ভাওয়াইয়াতেও আছে, কিন্তু কোমল নিয়ে লাগলে কোমল নিয়ে লাগবে, মানে শুদ্ধ কোমল পাশাপাশি চলছে, দুটো গান্ধার, দুটো ধৈবত, এইটা খুব
0: খুব বেশি দেখা যায়,
1: বেশি দেখা যায় না। এটা আমিও মনে করি একটা জিনিস, যে মানুষটা যে অঞ্চলের তার পক্ষে ওই গানটা যত সহজাত হবে, এটা কিন্তু লোকসঙ্গীতের ধর্ম, এটা মেনে নেওয়া উচিত।
0: একদম,
1: আব্বাসউদ্দিন যখন ভাওয়াইয়া গাইছেন, আব্বাসউদ্দিন
0: অসাধারণ,
1: কিন্তু আব্বাসউদ্দিন কিন্তু ভাটিয়ালি শচীন দেব বর্মনের মতো পাচ্ছেন, কারণ ওটা হচ্ছে শচীন দেব বর্মনের জায়গা।
0: একদম,
1: লোকসঙ্গীতটা হচ্ছে জায়গার ব্যাপার, ওটা খালি চর্চা করে জিনিসটা হয় না।
0: এবং আমার যেটা মনে হয়, ধরুন আমাদের সভ্যতার সৃষ্টি তো একেবারে নদীমাতৃক,
1: একদম
0: সেই নদীমাতৃক সভ্যতা থেকে যখন জীবন তার আকরটাকে গ্রহণ করে, তখন কোথাও যেন নদীর ওই জোয়ার ভাটার সুর মানুষ আত্মস্থ করে নিজের মতো করে ব্যক্ত করে। তাই জার্মানিতে যে সুর হয়,
1: সুর হয় বাংলাতে, সুর হয় বাংলাতে, যা সুর হয়, আপনি কেরলে যখন শাড়ি গান দেখবেন তখন দেখবেন সেই নদীর ওপর একইভাবে সে বৈঠা বাইছে। হ্যাঁ, এবং এটা আমি মনে করি আশিস দা, এই কথাগুলো মানে আমার আপনার সবারই বলা উচিত, যে লোকসঙ্গীত চর্চা করে আমরা যারা শহর নগরে পড়ে গেছি, এসে এই এই জীবনধারাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, আমরা গাইতে পারি। আমি এটা সবসময় মনে করি যে লোকসঙ্গীতের আদি রূপকার এবং আসল রূপকার হচ্ছেন কিন্তু গ্রামীণ মানুষ। এবার সেই মানুষগুলোর প্রতি যদি আমার শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে কিন্তু আমি ওটা গাইতে পারবো,
0: গাইতে পারবো।
1: আমাকে এটা মেনে নিতে হবে যে আমি কিন্তু বাউল নই, আমি একটা নাগরিক মানুষ, আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে যেভাবে শিখতে হতো, বাউল গানটা ওভাবে শিখে গাইতে হবে।
0: তো আপনার কণ্ঠে যদি একটা, আমরা
1: কণ্ঠে আমার খুব সুললিত
0: লাগে,
1: কিন্তু আমি একটা রাধারমণের ভাটিয়ালি গান গাইছি। রাধারমণ ভাটি অঞ্চলের অসম্ভব বড় একজন মরমী কবি তাকে বলা হয়, যিনি অনেক ভাটিয়ালি, অনেক ধামাইল রচনা করেছেন। আজ থেকে এখন বোধহয় তার প্রায় 150 বছর বয়স হবে। গানটা ভাটিয়ালি চলতে থাকে, কোথায় গিয়ে গানটার মধ্যে দেহতত্ত্ব ঢুকে যায়।
0: একদম,
1: হ্যাঁ, তো এই যে আদান প্রদান, আমরা যে ভাবি খালি ফিউশন শহরের লোক করতে পারে, গ্রামের লোক আরো ভালো করে, তো রাধারমণের এই গানটা গাই।

0: বাংলা লোকসঙ্গীতে যে মহাজনরা এসেছেন তারা এত সমৃদ্ধ করে গেছেন এই সাংগীতিক ঐতিহ্যকে, সেটা আমরা আবহমান কাল ধরেই আমাদের স্মৃতিতে থাকবে, মননে থাকবে, চর্চায় থাকবে। সেই মহাজনদের মধ্যে অন্যতম একজন মহাজন হাসন রাজা। হাসন রাজা সত্যি বিস্ময়। তাঁর গানের তত্ত্বকথা এত সহজভাবে সামাজিক বোধ, জীবনবোধ, আত্মচেতনা সবটাকে মিলিয়ে এত সহজে, এত মেলোডি দিয়ে, এত সুন্দর ছন্দ দিয়ে পরিবেশন করেছেন, যেটা আমাদেরকে বিস্মিত করে, আপনাকেও নিশ্চয়ই আকৃষ্ট করে।
1: অসম্ভব, হাসন রাজার গানের যে সুরের একটা গঠন দেখবেন, এবং শেষ পর্যন্ত ওটাই বলছিলাম যে ভাটি অঞ্চলের একটা নির্দিষ্ট সুরের গঠন হয়। এটা আপনি হাসন রাজার গানই বলুন, রাধারমণের গান যেটা গাইলাম, গিয়ে যেটা হাসন রাজার গান গাইলাম, দেখবেন ওই ভাট, মানে হাসন রাজা তার এটা ভাটিয়ালি গাইছেন না, এটা উনি ওনার সাধন সঙ্গীত লিখছেন বা ওনার মরমী সঙ্গীত লিখছেন, কিন্তু সেখানে ওই সুরটা ওনাকে প্রভাবিত করছে। এবং হাসন রাজার মজাটা হচ্ছে, হাসন রাজারা কিন্তু সত্যিই জমিদার বংশের ছিলেন। লক্ষণশীল গ্রাম, আমি গেছি ওখানে সুনামগঞ্জে, এটা খুব মজা। আপনি ওই গ্রামে যখন যাবেন প্রত্যেকে বলবে ও হাসন রাজার নাতির ছেলে, কে হাসন রাজার, মানে প্রত্যেকেই নিজেকে ভালোবাসে হাসন রাজার আত্মীয় বলতে। হ্যাঁ, তো সেই মানুষটা একটা সময় ভাবলো এই ভোগ বিলাস অমুক তমুক করে কি হবে, সে বজ্রা ভাড়া করে নিল, মানে বড় বড় নৌকো, বড় বড় নৌকায় সে তার সঙ্গী পরিষদ নিয়ে উঠে পড়তো আর সারাদিন গান রচনা করতো আর গান গাইতো। এবং সবচেয়ে যেটা উল্লেখ্য যে যে দু চারজন বাউল ফকিরের নাম রবীন্দ্রনাথ করেছেন এবং গান উদ্ধৃত করেছেন, গগন হরকরা, লালন ফকির, হ্যাঁ, আর আরেকজন হচ্ছে হাসন রাজা। হাসন রাজার একটা বিখ্যাত লাইন রবীন্দ্রনাথ উদ্ধৃত করেছিলেন, উদ্ধৃত করেছিলেন কি তার হিবার্ট বক্তৃতায়, মানে বলেছিলেন যে আমাদের দেশে গ্রামেই এত আধ্যাত্ম চেতনা ছড়িয়ে আছে, যেখানে হাসন রাজা বলছেন যে যে আমি হইতে আল্লাহ রসুল, আমি হইতে কুল, পাগল হাসন রাজা সব কিছুই দেখছে সে আমি, আমির থেকে হচ্ছে, হিন্দু ধর্মে বলে না সোহম, মানে সেই আমি। হ্যাঁ, হাসন রাজা ওটাই বলছেন। আবার ধরুন সেই প্রেরণাটা হাসন রাজা পাচ্ছেন সপ্তম শতকে একজন সুফি সাধক ছিলেন মনসুর হল্লাজ, তিনি বলেছিলেন আনাল হক, মানে আমি সেই, আমি ঈশ্বর, যার জন্য তাকে শুলে চড়িয়ে দিয়েছিল যারা মৌলবাদী আছে। তো এই সমস্তটা জায়গা থেকে লোকসঙ্গীতের সামাজিক প্রেক্ষিতটা অসাধারণ। ওই যে কালিদাস গুপ্ত একটা কথা বলতেন যে কালিদাস গুপ্তর নামটা আজকে এলো, উনি একজন বিশাল শিল্পী, সংগ্রাহক, বলতেন যে লোকসঙ্গীত হচ্ছে দৈনন্দিন জীবনের ধারা বিবরণী। সত্যি কথা, এটা দৈনন্দিন জীবনের একটা শিল্পিত ধারা বিবরণীই হচ্ছে লোকগান। তাহলে এটা হাসন রাজার গান। নিশ্চয়ই, নিশ্চয়ই।

শুনলেন সংগ্রহশালা থেকে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গান দোহারের পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন রম্যগীতি।

গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কথায়, সব্যসাচী সেনগুপ্তের কথায়, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের সুরে, ইন্দ্রাণী সেনের কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী সুজিত কুমার লায়েক।

সুজিত কুমার লায়কের কণ্ঠে গানটি শুনলেন অজয় মুখোপাধ্যায়ের কথায় প্রশান্ত সেনের সুরে। পরের গানটি সুকন্যা কর্মকারের কণ্ঠে শুনবেন সুরকার পার্থ বসু এবং রীতা সিংহরায়ের কথা।

শেখ ইসমাইলের কথায় অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের সুরে শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানের শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, কথা সৌমিত্র মজুমদারের এবং সুরকার সুপ্রকাশ চাকী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথায় আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু সৈকত গুপ্ত।

আমি সৈকত আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে, তোমাদের সঙ্গে আড্ডা দিতে, অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে। গল্পে গানে আড্ডা হবে তোমাদের সঙ্গে ফাটিয়ে। আর তোমরা শুনছো এখন আকাশবাণী মৈত্রীতে যুববাণীর অনুষ্ঠান। আর যুববাণীর অনুষ্ঠানে যখন আমার সঙ্গে রেডিও সেটের ওপার থেকে রয়েছো তোমরা, তখন ফানোমিটারের পারদ কিন্তু একেবারে এভারেস্ট ছুঁইছুঁই হবে। কি তাহলে তোমরা তৈরি? তো আমাদের আজকের আড্ডার বিষয়টা খুব ইন্টারেস্টিং। তোমরা যারা আমাদেরকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করো, তোমরা নিশ্চয়ই আগে থেকেই বিষয়টা জানো। কিন্তু যারা যারা জানো না, অর্থাৎ যারা যারা আমাদেরকে এখনও ফলো করো না, তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA। সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে, সেই পোস্টারটা দেখলেই তোমরা মোটামুটি বুঝে যাবে যে কী বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। অথবা ইনস্টাগ্রামেও কিন্তু তোমরা আমাদেরকে ফলো করতে পারো, আমাদের ইনস্টা আইডি @YV কলকাতা।

@YVKOLKATA। তাহলে সেখানে এসে গেলে কিন্তু তোমরা জানতে পারবে আগে থেকেই যে আমাদের কোন দিন অনুষ্ঠানে আমরা কী নিয়ে গল্প করব, কী নিয়ে আড্ডা দেব। দেখো, প্রথমেই যেমনটা বলছিলাম যে আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? দিনভরের খাটাখাটনি, প্রিয় মানুষটার সঙ্গে মনোমালিন্য থেকে শুরু করে রান্নায় আজকে কী নতুন এক্সপেরিমেন্ট করলাম, আচ্ছা নতুন বৌদির বাপের বাড়ির ফোন নম্বরটা কোথায় লিখলাম, এরকম সমস্ত পাঁচমিশালি যে কোনো প্রয়োজনীয় জিনিস লেখার জন্য আমরা প্রথমেই বেছে নিই ডায়েরি। আর সেই ডায়েরির পাতা জুড়ে আমাদের যে নিজস্বতাটুকু রয়েছে, যা হাত পা ছড়িয়ে সেখানে অবাধে বিচরণ করতে পারে, সেটুকু নিয়েই আমাদের আজকে গল্প। সেই সমস্তটা নিয়েই আজকে আমাদের আড্ডা। কেউ কেউ আবার এমনও থাকে যারা এই ডায়েরি লেখাকে একটা আর্ট করে তোলে এবং তাদের লেখা ডায়েরি হয়ে যায় এক একটা বই বা এক একটা সাহিত্য। আজ আমরা কথা বলবো সেই সমস্ত ডায়েরি নিয়ে এবং সেই সমস্ত ডায়েরির লেখক লেখিকাদের নিয়ে। তবে তার আগে যুববাণীর অনুষ্ঠানে যেটা মাস্ট, সেটা কি বলো তো? নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা গান। তোমাদের জন্য রইল একটা গান। গানের পর আবার ফিরছি আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায়। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু সৈকত।

ফিরে এলাম গানের পর, শুনলে অনুপম রায় এবং প্রশমিতা কণ্ঠে এই গানটা। এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয়ে আমরা আরেকবার আসব। আমরা কথা বলছিলাম ডায়েরি সাহিত্য নিয়ে, অর্থাৎ

এই সমস্ত ডায়েরি নিয়ে, যে ডায়েরিগুলো হয়তো লেখা হয়েছিল কখনো নিজের মনের কথাগুলো লিখে রাখার জন্য, কিন্তু পরবর্তীতে সেই ডায়েরিগুলোই হয়ে গিয়েছে এক একটি সাহিত্য, এক একটি সাহিত্য চর্চার বিষয় আমরা বলতে পারি। আর দেখো, এই ডায়েরির বা ডায়েরি সাহিত্যের কথা বলতে গেলে সবার প্রথমে যার নামটা উঠে আসে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একজন 13 বছর বয়সের মেয়ে যার জন্মদিনে এক কিশোরীকে একটা ডায়েরি উপহার দেওয়া হয়, এবং সেই ডায়েরি হলো তার জীবনের একমাত্র বন্ধু, যা তার বাকি 2 বছরের জীবনের মনের কথা শুনবার একমাত্র সঙ্গী ছিল। জন্ম 1929। সেই সময় জার্মানিতে ইহুদি নাৎসি যে বিভ্রাট, এবং সেখান থেকে সমকালীন ইতিহাস, সাহিত্য, দর্শন, প্রেম, জীবনবোধ সব কিছু রয়েছে তার এই ডায়েরির মধ্যে। তিনি আর কেউ নন, তিনি অ্যানি ফ্র্যাঙ্ক। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে তার ডায়েরি, আমরা মানে তার ডায়েরির বিষয়ে আমরা অনেকে ছোটোখাটো হয়তো কিছু লেখা বা কিছু হয়তো পড়েছি, তবে শুধু ভেবে দেখো, একজন 13 বছর বয়সী মেয়ে ধীরে ধীরে জীবনের দিকে এগিয়ে চলছে, এবং কিভাবে সে এতটা চিন্তাশীল হতে পারে তা কিন্তু অনেকেরই কল্পনার অতীত। ফ্র্যাঙ্ক নিজেই লিখেছেন যে ডায়েরিতে ওরা যেন জানতে না পারে যে আমি হাল ছেড়ে দিয়েছি, ওদের তৈরি ক্ষতগুলো ওরা যেন দেখতে না পায়, ওদের সমবেদনা আর দয়ালু চিত্তের পরিহাসগুলো আমার সহ্য হবে না, বরং তাতে আমার আরও ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করবে। গোলাগুলি আর প্লেন সমস্ত যাবতীয় ব্যাপারে আমার ভয় এখন আমি কাটিয়ে উঠতে পারিনি, ফলে প্রায় রোজ রাত্রিরেই আমি ভরসার জন্য বাবির বিছানায় গুড়ি মেরে ঢুকে পড়ি। ভাবতো, একটা ওইটুকু ছোট্ট কিশোরী, সে বলছে যে ওদের তৈরি করা ক্ষতগুলো ওরা যেন দেখতে না পায়, তাহলে ওরা আরও শক্তিশালী হবে, কিন্তু ওদের দয়া দেখানোর পরিহাস তার সহ্য হবে না। স্বাভাবিকভাবেই গোলাগুলি, যুদ্ধবিমান এসবের ভয়ে সে আশ্রয় নিচ্ছে তার বাবার বিছানায় গিয়ে। ছোট থেকেই তিনি লেখিকা হতে চেয়েছিলেন, কিন্তু বন্দিত্ব দশায় তার লেখিকা হয়ে ওঠা আর হয়নি, নিজের সমস্ত কথা সেই ডায়েরিতেই লিখে গেছেন তিনি। এবং লিখতে লিখতে সে জানত যে তার ডায়েরি আর কেউ পড়বে না, এটা একান্ত তার নিজের, সে নিজেই এটা পড়বে এবং নিজেই নিজেকে সান্ত্বনা দেবে। সে বলছে, নিজেকে নিজেই ভালো করে গড়ে তুলতে হবে, অন্য কারোর সদুপদেশ শুনে নয়, তাহলে নিজের জোরটা আরও অনেক বেশি হবে। জীবনের অন্ধকারে হারিয়ে যাওয়ার পর তার ডায়েরি প্রকাশ্যে আসে, এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটি ভাষাতেই তাকে অনুবাদ করা হয়। এরপর আসি আর একজন জগৎ বিখ্যাত মানুষের ডায়েরির কথায়। তিনি হলেন আর্জেন্টিনীয় বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, এবং এত কিছু বলার পরও হয়তো বেশ কয়েকটি বিশেষণ বাদ পড়ে গেল তার নামের আগে যেগুলো বসানো যেত। তিনি আর কেউ নন, তিনি হলেন চে গুয়েভারা। ডাক্তারি পড়তে পড়তে হঠাৎ মাঝে 1 বছরের জন্য তিনি ছুটি নেন, এবং তার এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েন মোটরসাইকেলে করে দক্ষিণ আমেরিকা ভ্রমণে। সেখানে গিয়ে কিছুদিন সেখানকার কুষ্ঠরোগীদের পাশে থাকা, তাদের সেবা করাই ছিল তার ভ্রমণের মূল উদ্দেশ্য, এবং ওই যাত্রাপথের অভিজ্ঞতা নিয়েই তিনি লিখতে থাকেন তার ডায়েরিটি। পরবর্তীকালে সেটি দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে প্রকাশিত হয় এবং জগৎ বিখ্যাত হয়, এবং এই ডায়েরিটি নিয়ে পরবর্তীকালে সিনেমাও হয়েছে। তার আরও একটা ডায়েরির কথা বলবো, কিন্তু তার আগে দেখো, কথা বলতে বলতে আমার কেমন মনটা যেন গান গান করে, তাহলে এক তো পুরনো কথা বলছি, এত ইতিহাসের কথা বলছি, তাহলে একটা সেরকমই গান শুনি নাকি। রূপম ইসলামের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। গানের পর আবার ফিরছি আজকের অল্প অল্প গল্প কথার আড্ডায়।

না যথেষ্ট সাসপেন্স ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তবে বিষয়টা হচ্ছে আমরা আজকে যে সমস্ত ডায়েরির কথা বলছি সেগুলোতে কিন্তু, হ্যাঁ দেখো সাসপেন্সের কথা বললে যে থ্রিলার ধরনের লেখা বা অন্যান্য আরও লেখা, ইতিহাসের কথা বিশেষ করে, সেই সমস্ত ছোঁয়া কিন্তু রয়েছে এই ডায়েরিগুলোতে। এবং আমরা যে কথা বলছিলাম সেই ইতিহাসের পাতাতেই আমরা ছিলাম, চে গুয়েভারার কথা আমরা বলছিলাম এবং বলছিলাম যে সেই তার দ্বিতীয় ডায়েরির কথাটা এবার এসে বলবো। চে গুয়েভারার যে দ্বিতীয় ডায়েরিটার কথা বলছিলাম সেটা হচ্ছে তার সর্বশেষ ডায়েরি, বলিভিয়ার ডায়েরি। তার জীবনের শেষটুকু কেটেছে বলিভিয়াতেই, সেখানেই তিনি বলিভিয়ান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন এবং অবশেষে নিহত হন। যখন তিনি ধরা পড়েন তখন তার পিঠে ঝোলানো ব্যাগ থেকে এই ডায়েরিটি উদ্ধার করা হয়। তার ছেলে কামিলো পরবর্তীকালে নিজের লেখা একটি মুখবন্ধ এবং বেশ কিছু অপ্রকাশিত মূল্যবান ছবি দিয়ে সংস্করণ করে এটিকে বিশ্বের দরবারে নিয়ে আসেন এবং তার পিতাকে সর্বশেষ সম্মান।

মাননা জ্ঞাপন করেন। আচ্ছা, এর পর যার কথা বলবো, তিনি হচ্ছেন রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকভস্কি। চলচ্চিত্রের ইতিহাসে তার নাম তো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তোমরা সবাই জানোই। কিন্তু তার মৃত্যুর পর তার একটি ডায়েরি প্রকাশ পায়, যা তিনি প্রায় 16 বছর ধরে নিজের সঙ্গে রেখেছিলেন এবং তাতে তিনি লিখতেন। এই ডায়েরিটার নাম হচ্ছে টাইম উইদিন টাইম। এবার এই ডায়েরি থেকে সম্পূর্ণ এক ভিন্ন তারকভস্কিকে চেনা যায়। চলচ্চিত্র নির্মাণে সাহিত্য কতটা প্রভাবশালী ভূমিকা পালন করেছে তা সম্পর্কে জানা যায় এই ডায়েরি থেকেই। এছাড়াও তার বাবার লেখা কবিতা, তার সিনেমা জগতে সেই কবিতার গুরুত্ব কতটা, সব কিছু সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে জানা যায়। আর এই ডায়েরিটা গবেষক থেকে পাঠক সবার কাছেই একটা সিংহদুয়ার খুলে দিয়েছিল তারকভস্কিকে চেনার জন্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক তো হলো, অনেক হলো বিদেশিদের কথা, বিদেশি ডায়েরির কথা। এবার আসি এদেশের কিছু গুরুত্বপূর্ণ ডায়েরির কথায়। শুধু গুরুত্বপূর্ণই নয়, বেশ কিছু ক্ষেত্রে মজাদারও। রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ যাত্রীর ডায়েরি, পশ্চিম যাত্রীর ডায়েরি, জাপান যাত্রীর ডায়েরি, এমন প্রভৃতি রয়েছে। দেখো, রবীন্দ্রনাথ নিয়ে তো আর নতুন করে কিছু বলবার নেই। রবীন্দ্রনাথ সম্পর্কে গোটা বিশ্বের মানুষ যথেষ্ট পরিমাণে জানে এবং তার সাহিত্যকর্মগুলির মধ্যে তার লেখা এই ডায়েরিগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ডায়েরিতে তিনি শুধুমাত্র তার অভিজ্ঞতা লেখেননি, তিনি নিজেকে লিখেছেন বলা যায়। তার খানিকটা ছোঁয়া তার পত্রসাহিত্যগুলোতেও পাওয়া যায়। এই অংশগুলোতে তিনি বড্ড বেশি খাঁটি আমার মনে হয়েছে অন্তত পরে। তবে থাকছে কথা, রবি ঠাকুরকে নিয়ে কথা বলতে শুরু করলে তো আর কথা থামানো সহজ হয় না, তাই তখন রবি ঠাকুরকে নিয়েই আলোচনা করতে হয়। বরং আজ আমরা অন্য আরও কয়েকজনকে নিয়ে কথা বলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই বিখ্যাত চাঁদের পাহাড়ের স্রষ্টা, তার ডায়েরিটির নাম হচ্ছে বিয়ের পরের দিন। এবং এই ডায়েরিতে তিনি মানে এই ডায়েরির যে সাহিত্য মূল্য আমরা যদি বিচার করি, সে আকাশ ছোঁয়া হয়ে যাবে, তা আমরা বিচার করতে পারবো না। ডায়েরি তো অনেকেই লিখেছেন না, কিন্তু এই ডায়েরিটা কোথাও গিয়ে অনেকটা অন্যরকম একটা আবেদন রয়েছে, যেটা শুধুমাত্র এটা পড়লেই বোঝা যাবে। এছাড়াও তার তৃণাঙ্কুর, উর্মিমুখর, উৎকর্ণ, হে অরণ্য কথা কও, স্মৃতিরেখা, অভিযাত্রিক, এই সকল উপন্যাসগুলি তিনি ডায়েরির ধাঁচেই লিখেছেন। তার সমসাময়িক অন্যান্য লেখকরা অনেকেই ডায়েরি লিখতেন, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সজনীকান্ত দাস এবং প্রমুখরা। এছাড়াও রয়েছেন আরও একজন, মানিক বন্দ্যোপাধ্যায়। তবে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হলে যে বিষয়টা বলতেই হয় সেটা হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরিগুলো থেকে কিন্তু আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা বলো বা তার লেখা বলো, তার সাহিত্য চর্চার একটা অনন্য উদাহরণ আমরা পাই। তার সাহিত্য চর্চা সম্পর্কে আমরা যতটা জানতে পারি তার শুধু লেখা বা বইগুলো পড়ে, তার থেকে অনেক বেশি কিন্তু তার ডায়েরি থেকে আমরা তাকে জানতে পারি। আচ্ছা, আরও একজনের কথা কিন্তু এবার বলতে হয়, রাজনারায়ণ বসুর লেখা আত্মচরিত, যার মূল উপাদান হচ্ছে তার লেখা ডায়েরি। এবার সেই ডায়েরির নাম কি? সেই ডায়েরির নাম হচ্ছে দেবগৃহে দৈনন্দিন লিপি। তার কলমে উঠে এসেছে 19 শতকের দ্বিতীয়ার্ধে বাঙালির ধর্ম, সাহিত্য, দর্শন এবং সমাজচিন্তার বিভিন্ন রকম দিক। এরপর একটা মজাদার ডায়েরির কথা যদি বলি, যদিও সেটি বই কিন্তু ডায়েরি আকারে লেখা, এটার নাম হচ্ছে জ্ঞানাদার ডায়েরি। এইটির মতো মজাদার ডায়েরির কথা আমি এর আগে কখনো শুনিনি, মানে আমিও শুনিনি এবং পড়িও নি অবশ্যই বলবো, কারণ ডায়েরি পড়তে পড়তে হাসিও পাবে এবং মনে হবে যে এত মিথ্যে কথা কেউ কী করে লিখতে পারে। তবে এই বইটির কথা কিছুই আমি বলবো না, কারণ তোমরা যখন পড়বে তখনকার মজাটা আমি নষ্ট করতে চাইবো না। আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা একবার হলেও পড়ে ফেলো বইটা। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়েরির কথা যা না বললেই নয়, যেমন ধরো ভগৎ সিংয়ের জেল ডায়েরি। ভগৎ সিংয়ের ফাঁসির পরপরই তার জেলে বসে লেখা ডায়েরিটি তার বাবা সর্দার কিষাণ সিংহকে হস্তান্তর করা হয় এবং তার বেশ কিছু বছর পরে এই ডায়েরিটি প্রকাশ করা হয়। ভারতীয় জনগণের কাছে ভগৎ সিংয়ের চিন্তাধারা এবং দেশপ্রেমকে তুলে ধরতেই এই ডায়েরি আর কি প্রকাশ করা। জেল বিষয়ক আরও একটি ডায়েরির কথা না বললেই নয়, সেটা হলো ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের লেখা শিলং জেলের ডায়েরি। এই ডায়েরিটি পড়লে তোমার মনে হবে যেন এটা জেল থেকে নয়, এটা পুজোর ছুটিতে মামা বাড়িতে ঘুরতে এসে লেখা। এবং জেলে বসে বসে কেউ নিজের জীবনের কথা বা নিজের পরিবারের কথা না বলে কী করে মানব জাতির সুখ দুঃখের কথা নিয়ে অবলীলাক্রমে আলোচনা করে যেতে পারে, তার একটা নিদর্শন হচ্ছে এই ডায়েরি। রাজনৈতিক জীবনের বর্ণনা রয়েছে, তবে তা পরিমিত।

এবার দেখো এই যে ডায়েরি লেখার কথা আমরা বলছি, ডায়েরি লেখা খুব ভালো স্বভাব। তোমরা যারা যারা ডায়েরি লেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের রোজকার গল্পগুলো যখন আমরা ডায়েরিতে লিখতে বসি আর যখন শেষ দাড়িটা দিই, যা লেখা হয়ে ওঠে আর যা লিখতে চেয়েছিলাম দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত থাকে। কারণ ওই সময়টুকুতে আমরা নিজেদের মনকে ডানা মেলে উঠতে দিই, কোনোরকমভাবে বেঁধে রাখি না, কোনোরকম লোকলজ্জা থাকে না, নিজেকে ঠিক নিজের মতো করে আমরা প্রকাশ করতে পারি। তাই তোমরা যারা ডায়েরি লেখো না তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি সম্ভব হয় দিনের 5 মিনিট সময় বার করে নিজের যা মন চায়, যা মনে আসে, হাতি ঘোড়া গাছপালা যাই আসুক না কেন লিখে ফেলো। কে বলতে পারে, হয়তো তোমার লেখা ডায়েরিও একদিন হয়ে উঠতে পারে পৃথিবী বিখ্যাত। তখন মনে মনে আমাকে কিন্তু একটা ধন্যবাদ বলতেই হবে। হ্যাঁ, অবশ্য না বললেও ক্ষতি নেই, আমি যেমনটা ছিলাম তেমনটাই থাকবো এবং তোমরাও যেমনটা ছিলে তেমনটাই থাকবে এবং লিখতে থাকবে ডায়েরি। দেখো মোটামুটি এত কিছু জানবার পর এখন একটা কথাই বলবার রয়েছে যে আরও অনেক ডায়েরি রয়েছে যে ডায়েরিগুলোর কথা হয়তো বলা হলো না, যেমন ডক্টর দেবাঞ্জলি রায়ের সিল্ক রুটের ডায়েরি, জন হাওয়ার পেনের ডায়েরি, হীরেন সিংহ রায়ের পূর্ব ইউরোপের ডায়েরি, এই সমস্ত এবং এর সঙ্গে আরও অনেকগুলো যোগ করে আবার হয়তো অন্য কোনো দিন গল্প হবে, অন্য কোনো দিন কথা হবে। তবে আজকে ঘড়ির কাঁটা বলছে যে এবার আমাকে আস্তে আস্তে বলতে হবে টাটা। কিন্তু এই টাটা বলার আগে আমি তো কখনো এমনি এমনি টাটা বলি না, আমি যেতে যেতে তোমার জন্য রেখে যাই কিন্তু গান। তো তোমরা শুনতে থাকবে গান আর আমি আস্তে আস্তে বলবো টাটা। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো, আর অবশ্যই কানে রেখো যুববাণী। যেতে যেতে তোমার জন্য রইল অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে এই গানটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি। শিল্পী আঙুরবালা দেবী।

গানটি শুনলেন আঙুরবালা দেবীর কণ্ঠে। নজরুল গীতি শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী শিল্পী বেচু দত্ত।

গানটি শুনলেন মান্নাদের পরিবেশনায়। পরবর্তী শিল্পী হৈমন্তী শুক্লা, শুনছেন নজরুল গীতি।

নজরুলগীতি শুনতে শুনতে চলে এলাম অনুষ্ঠানের প্রায় শেষের পর্বে। এখনকার গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবেশনায়।

শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বেতার নাটক ইতি মা, রচনা চকিত চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম।

আজকের নাটক ইতি মা, রচনা চকিত চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক ইতি মা।

0: ভোলা, এই ভোলা,
1: যাই। কি হলো মা, এত ডাকছো কেন?
0: কটা বাজে খেয়াল আছে, রাজার আসবার সময় হয়ে গেল। সেই কোন সকালে দুটো নাকে মুখে গুজে বেরিয়ে যায় ছেলেটা, আর এই সময় তোর যত কাজের তাড়া।
1: তুমি মিথ্যাই ব্যস্ত হচ্ছ মা, আমি যে কাজেই থাকি না কেন কান আমার ঠিক খারাপ আছে, কোনো ফোন আসেনি।
0: তুই ঠিক শুনেছিস,
1: হ্যাঁ
0: ফোন বেজে বেজে থেমে যায়নি তো।
1: আমাকে কি তুমি এত বেভুল পেলে মা? ফোনের ব্যাপারে আজ এত বছরে একবারও ভুল হয়েছে?
0: সারাটা দিন কি খায় না খায়।

0: এটা এই সন্ধ্যের জলখাবারটুকুই যা একটু সুস্থির হয়ে খায়। কিন্তু আজ ফোন করতে রাজা এত দেরি করছে কেন বলতো?
1: ফোন করে মা, তুমি ছেলে ছেলে করে একেবারে
0: আমি ধরছি। হ্যালো, কে রাজা?
2: মা শোনো, বলছি কি আজকে চটপট তোমার সেই স্পেশাল হালুয়াটা করে ফেলো তো, হ্যাঁ, আর সঙ্গে লুচি লুচি, আর শোনো একটু আলু চচ্চড়ি করবে, মানে সেই সাদা সাদাটা কিন্তু, বুঝতে পারছো?
0: বুঝেছি বুঝেছি। তা তুই ফিরছিস কখন?
2: এই ধরো আর ঠিক ধরো 20 মিনিট পরে, হ্যাঁ রাখছি।
0: আরে শোন, যা কেটে দিল।
1: বলো মা শিগগিরি, আজকের মেনু কি বললো রাজাবাবু?
0: লুচি, সাদা আলুর চচ্চড়ি আর হালুয়া।
1: ও, রোজ রোজ দৌড় করা যায় আমাদের, একটু আগে থাকতে বললে কি হয়?
0: বড়ই হয়েছে শুধু, ছেলে মানুষটা এখনো ঠিক সেই রকমই রয়ে গেছে।
1: এবার একটা বিয়ে দিয়ে দাও তো মা রাজাবাবুর, তখন দেখব বউ কেমন নিত্তি ফরমাশ মতো রান্না করতে পারে।
0: ভাবিস না, তেমন মেয়েই খুঁজে আনবো আমি।
2: খাওয়ার মজাটাই থাকে না মা, তুমি ব্যস্ত হবে, ভোলা দা বারবার দোকানে ছুটবে, তবে না নিজেকে সত্যি সত্যি রাজা রাজা বলে মনে হবে।
0: হম, বয়সটা কত হয়েছে সে খেয়াল আছে? 28 বছর 3 মাস 9 দিন।
2: আমার তো খেয়ালই ছিল না।
0: তবে আর বলছি কি, আমি আর পারছি না রে, এবার তোর একটা আমি বিয়ে দেব রাজা।
2: বিয়ে?
0: হ্যাঁ বিয়ে। ভালো চাকরি করছিস, এবার তো সেটেল করবি। সেদিন তোর বড় মাসি বলছিল একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছে, ওদের জানাশোনা, ভাবছি বড়দিকে বলি ফটো পাঠাতে। চুপ করে রইলি যে, কি হলো, কথা কানে যাচ্ছে না? বিয়ে করার ইচ্ছে নেই নাকি তোর?
2: না। আচ্ছা মা তুমি বলো, তোমার কি ইচ্ছে বলো?
1: আমাদের সবারই ইচ্ছে তোমার একটা রাঙা টুকটুকে বউ আনার। কতদিন বাড়িতে একটা উৎসব হয়নি বলো তো? সেই যে আমাদের কর্তাবাবু অ্যাক্সিডেন্টে চলে গেলেন, তারপর থেকে তো,
0: হ্যাঁ তারপর থেকেই তো শুধু লড়াই আর কঠিন পথে চলা, চলতে চলতেই তো জীবনের এতগুলো বছর পেরিয়ে এলাম রে। এবার একটু আনন্দ, একটু শান্তি, ব্যাস, আর কিছু চাইবার নেই রে আমার।
2: না মা, আরেকটা চাওয়া আছে, যেটা পূর্ণ না হলে।
0: কিসের কথা বলছিস?
2: ভুলে গেলে? পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার কথা।
0: পুরী? পুরীর কথা তোর মনে আছে?
2: সেবার ফার্স্ট হয়ে উঠেছিলাম ক্লাস 5-এ, বাবা বলেছিল ফার্স্ট হলে সমুদ্র দেখাবে, সেই তো শেষবার আমাদের তিনজনের একসঙ্গে বেড়াতে যাওয়া, সেই আমার প্রথম সমুদ্র দেখার সেই শেষ। পুরী থেকে ফেরার পথেই তো অ্যাক্সিডেন্টটা।
0: আমি বলেছিলাম আবার সেই সমুদ্রকে সাক্ষী মেনে জগন্নাথ দেবের সামনে সেই দিন গিয়ে আমি দাঁড়াবো যেদিন আবার আমার হাত ভরে দেবেন তিনি।
2: মা, ওমা চলো না মা, ওমা যাবে পুরী?
0: এখনো যে আমার হাত সবটা ভরা বাকি রাজা, পুরী আমি নিশ্চয়ই যাব, কিন্তু এখন নয়, যাব সেই দিন যেদিন ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, দেখো দেখো তুমি একদিন তুমি আমার সব কেড়ে নিয়েছিলে, আজ আবার সব ভরিয়ে দিয়েছ, আমার ছেলে বউ নিয়ে তাই এসেছি আবার তোমাকে প্রণাম করতে।
2: ও ও মা, তুমি সেই এক কথা বারবার বলে যাবে।
0: না না, এবার আর তুই না বলতে পারবি না, এই আমি কিন্তু বলে রাখছি, আমি বড়দিকে আজই ফটো পাঠাতে বলছি। আরে এই কি হলো, উঠে যাচ্ছিস যে রাজা? এই রাজা, শোন শুনে যা। হ্যালো
3: হ্যালো সুমিত্রা, রাজা রাজি হয়েছে তো বিয়ে করতে?
0: হ্যাঁ রে বাবা, হ্যাঁ, রাজা রাজি না হলে তোকে বলছি পাত্রীর ফটো পাঠাতে।
3: আসলে তো জামাইবাবুর বন্ধুর মেয়ে তো।

0: প্রেস্টিজের ব্যাপার।
1: দেখ বর্দি, পছন্দ তো ছেলে করবে।
0: তা ঠিক।
1: তা হ্যাঁ রে বর্দি, মেয়ে দেখতে সত্যি সুন্দরী তো?
0: হ্যাঁ বাবা হ্যাঁ, নইলে আমি বলবো কেন? আমার দেখে পছন্দ হলো বলেই তো। ঠিক আছে, আমি কালই কুরিয়ার করে একটা ফটো তোকে পাঠিয়ে দিচ্ছি।
1: যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল।

0: 알로!
1: 전, 전, 뭐다가?
0: 대, 라자마부! 아, 뭐노!
1: 뭐지, 어이, 뭐라는 건데, 비싸 그라마잖아?
0: 하하!
1: 뭐가 되게, 누더 치킨 비싸 위 치즈!
0: 하!
1: 아래, 자, 치킨 위 마스룸 해내라고? 아, 손, 손!
0: 아?
1: 달성게, 달성게,
0: 나요! 아마 성군이 얘기했지! 아까 치킨! 아랫다 집었네.
1: 아랫다 미콩이 약고 다갈. 어, 또 따라 하면 안 뛰션? 네 폰다 막게 됐어?
0: 엄마, 폰나.
2: 아, 할로. 기 호치 기.
1: 아, 마. 두개 나 같이 걸어도 몰라 나게 되잖아. 피자 클럽 때게 두두 치킨 피자 with cheese topping. 아, 아랫다 치킨 with mushroom topping. 아니라고 또? 아, 저는 저는 성게나 두두 두 리터의 콜 드링스. 뭘래? 아무나 더러 이 보내는 미리들 못해 죽지 개만.
2: 아무나 죽지. 마니? 또르나 본도 왔으니 기 또 성게? হ্যালো হ্যালো না ফোনটা ছেড়ে দিল
0: ঠিক করে শুনে নিয়েছো তো কি কি আনতে হবে
2: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে চটপট লিখে দাও পিজা ক্লাবে যাই ও মা
2: কোনো বন্ধুকে আনলে তো রাজা বলেই দেয় আজ উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল কেন বলতো
0: দুটো বড় বোতল কোল্ড ড্রিঙ্ক এনেছি আর এই আটখানা পিজা ও দু তিনটে দেখি পেট ভরবে নাকি ও কি তুমি এখন এখানে এইভাবেই বসে রয়েছো ও মা
2: না মানে রাজা ফিরেছে
0: ও ওই তো গাড়ির শব্দ বুঝা গেল দেখছি আমি
1: মা মা এই যে মা
2: কি রে আজ হঠাৎ তোর মায়ের হাতের রান্না ছেড়ে পিজ্জা খাবার শখ হলো
1: ফোনকে গেল যে
2: তোর সঙ্গে ওই মেয়েটি কে রে তোর অফিসে
1: সারপ্রাইজ হতে পারলে না তো
2: মানে
1: ভালো করে দেখো তো মা তুমি সেদিন কি সব ওই ফটো টটো আনানোর কথা বলছিলে না আমি ভাবলাম একেবারে চোখের সামনেই হাজির করি তোমার
2: তার মানে তুই তুই এতক্ষণ বলবি তো এসো এসো মা থাক থাক কি নাম তোমার
3: আমি প্রিয়াঙ্কা
2: বাহ খুব সুন্দর নাম বসো মা বসো আচ্ছা রাজা তুই কি কোনোদিনই বড় হবি না প্রিয়াঙ্কা আজ প্রথম আমাদের বাড়ি এলো আর তুই ওসব কি পিজ্জা টিজ্জা আনতে বললি আমাকে খুলে বললে তো আমি লুচি পায়েস সব করে রাখতাম
3: না না আসলে আমি ওকে পিজ্জা আর কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমার খুব ফেভারিট আর তাছাড়া মিষ্টি আমি একদমই খাই না
2: ও আচ্ছা ঠিক আছে তুমি যা ভালোবাসো তাই খাবে বসো ভালো করে বসো তো মা ওরে ভোলা
1: মা মা ওসব পরে হবে আগে তুমি হেড এক্সামিনারের কমেন্টসটা দিয়ে দাও তো দেখি
2: তার মানে
1: মানে প্রিয়াঙ্কা পাস না ফেল
2: এবার কিন্তু তুই সত্যি সত্যি মার খাবি রাজা তুই যাকে পছন্দ করেছিস সে আবার পাস ফেল কি রে ও যে অলরেডি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েই গেছে
1: ও মা আমার মা
4: এই জন্যই তোকে প্রথমে বলেছিলাম সুমিত্রা ছেলের মন না জেনে তোর এভাবে আমাকে পাত্রের ফটো পাঠাতে বলা ঠিক হয়নি
2: না মানে আমি আসলে তখনও কিছুই জানতাম না রে বড্ডি
4: তুই একেবারে কিছুই জানতিস না এটা আমাকে তুই বিশ্বাস করতে বলিস সুমিত্রা
2: সত্যি আমি রাজার অ্যাফেয়ার সম্বন্ধে কিছুই জানতাম না নইলে কেন তোকে মিছিমিছি অন্য একটা মেয়ের ফটো পাঠাতে বলবো বল
4: আমাকে শুধু শুধু তোর জামাইবাবুর কাছে কতগুলো কথা শুনতে হলো

0: গাটাও তো বেশ গরম গরম, ওষুধ খেয়েছো কোনো?
1: না, ও তো বললো এখনই আসবে অফিস থেকে, তারপর ডক্টরের কাছে নিয়ে যাবে।
0: ঠিক আছে, তাহলে তুমি তৈরি হয়ে নাও।
1: হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি।
0: হ্যালো।
2: হ্যাঁ মা, বলছি ও কি রেডি হয়ে গেছে?
0: প্রিয়াঙ্কা?
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তৈরি হতে গেল তো, তুই কখন আসবি?
2: সেই কথাটাই তো বলতে ফোন করলাম। বলছি কি, অফিসে না হঠাৎ একটা জরুরি মিটিং পড়ে গেছে, বুঝলে? কি যে করি, তুমি প্লিজ ওকে নিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আনো না। ডক্টর সঞ্জয় ঘোষের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে।
0: ঠিক আছে ঠিক আছে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি প্রিয়াঙ্কাকে নিয়ে যাচ্ছি রে বাবা।
1: না, আমি যাব না।
0: প্রিয়াঙ্কা,
1: আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবার থেকেও অন্য কিছু ওর কাছে বেশি ইম্পর্টেন্ট।
0: প্রিয়াঙ্কা শোনো, রাজার অফিসে একটা হঠাৎ জরুরি মিটিং পড়ে গেছে।
1: ঠিক আছে, ও থাক ওর অফিসের জরুরি মিটিং নিয়ে, আমার দরকার নেই ডক্টর দেখিয়ে।
0: প্রিয়াঙ্কা শোনো, লক্ষ্মী মা আমার, এমন ছেলে মানুষই করতে আছে, কষ্ট তো তোমারই হচ্ছে মা।
1: হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার কষ্টটা যদি ও ফিল করতো তাহলে কি পারতো এভাবে অ্যাভয়েড করতে ওর ডিউটিটা?
0: ছি মা, রাজাকে শুধু শুধু ভুল বুঝো না, ও তো ইচ্ছে করে কাজে আটকে যায়নি।
1: থাক, আপনাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না।
0: কি কি বললে তুমি? আমি রাজার হয়ে ওকালতি করছি?
1: হ্যাঁ করছেন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আপনি কেন এর ভেতরে ঢুকছেন বলুন তো? আমি যখন বলেছি যাব না, তখন যাব না।
2: প্রিয়াঙ্কা, তুমি আমার কথাটা বোঝবার চেষ্টা করো, শোনো।
1: রাজা প্লিজ, আমাকে তুমি আর বোঝাতে এসো না তো।
2: আচ্ছা, একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। আচ্ছা দেখো, আমার যখন অসুখ বিসুখ করতো চিরকাল তো মাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে।
1: গেছে তো, তোমাকে নিয়ে যাওয়া আর আমাকে নিয়ে যাওয়ার মধ্যে তফাতটা কিন্তু অনেক বেশি।
2: তফাৎ? কিসের তফাৎ?
1: ইডিয়েটের মতো কথা বলো না তো, বিয়েটা আমি তোমাকে করেছি, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার, আর আর আমাদের দুজনের মধ্যে অন্য কারোর আসাটা ঠিক নয়।
2: ও আই সি, আসলে আমি ঠিক
1: বুঝতে পারোনি তাই না? না পারারে কথা, সারাদিন তোমার তো কেবল মার মা, এখন তুমি ম্যারেড, আগের মতো ব্যাচেলার ন, তফাৎটা তোমাকে বুঝতে হবে রাজা।
2: সরি সরি ডিয়ার সরি, এখন কুল ডাউন প্লিজ, প্লিজ কুল ডাউন, ওরকম নয়, স্মাইল।

0: প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
1: কিছু বলছেন মা?
0: বলছি রাজা আজ কড়াইশুঁটির কচুরি খাবে বলেছে। তুমি এই কচুরিগুলো ভাজো তো দেখি, কেমন ভাজতে পারো? তোমাকেও তো সব শিখে নিতে হবে।
1: ও মাই গড, আমি ও সব পারবো না। আর তাছাড়া এই মাত্র নেল পলিশ লাগিয়েছি হাতে, এখনো ঠিক মতো শোকাইও নি।
2: মা, মা, মা, কড়াইশুঁটির কচুরির গন্ধে একেবারে পাড়া শুধু ম ম করছে, কই দাও দাও দাও।
0: ও কি, আগে হাত মুখ ধুয়ে আয়, সঙ্গে তোর ফরমাস মতো কাশ্মীরি আলুর দমও রয়েছে।
2: ও, আর সেই সেমুয়ের পায়েস।
1: আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না কি?
2: কেন মাথা খারাপের কি দেখলে?
1: তুমি এখন এই এত কিছু খাবে?
2: হ্যাঁ খাবো, ভীষণ খিদে পেয়েছে তো।
1: তাহলে পার্টিতে গিয়ে কি খাবে?
2: পার্টি?
1: বাহ, ভুলে গেছো। আরে আজ আমার মাসতুতো ভাইয়ের এইচএস পাস করার উপরে কি টি পার্টি আছে না, ওই নিউ আলিপুরের মাসির বাড়িতে।
2: ও ও, ওইটা আজকে না? এরে আমি তো একদম ভুলে গেছিলাম।
0: একটু খাবি না?
1: আচ্ছা মা, ও যদি এখন এত কিছু খায় তাহলে পার্টিতে গিয়ে কি আর কিছু খেতে পারবে? আর তখন ওরাই বা কি মনে করবে বলুন তো, ভাবি ইচ্ছে করে জেনে শুনে অপমান করার জন্য খেয়ে দিয়ে এসেছে।
0: তোর জন্যই করলাম, আর একটুও খাবি না? অন্তত একটু কিছু মুখে দিয়ে যা, খিদে পেয়েছে বললি।
1: না না, ও এখন এসব কিছু খাবে না।
2: না না, মানে আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি একটা কচুরি আর একটা আলু,

0: রাজা, উই আর অলরেডি লেট ইয়ার, প্লিজ হারি আপ।
1: আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এই তো কতক্ষণ লাগবে, দাঁড়াও না।
0: আর হ্যাঁ, আমরা রাত্রেও কিন্তু কিছু খাবো না মা, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে।
1: চলো চলো চলো চলো, মা আসছি।

0: প্রথম থেকেই রাসটা আনছিস তো প্রিয়া, নইলে কিন্তু পরে পস্তাতে হবে।
1: হ্যাঁ মা, তবে রাজা এত বেশি মা নেওটা না, সবেতেই খালি মা মা আর মা।
0: কিন্তু তোদের দুজনের মধ্যে যেন না ঢোকেন তোর শাশুড়ি, সেটা কিন্তু দেখিস। মহিলা একলা মানুষ করছেন তো ছেলেকে, একটা পজিটিভনেস থাকাটা কিন্তু কোয়াইট ন্যাচারাল।
1: না না, সেটা প্রথম থেকেই ওকে বুঝিয়ে দিয়েছি, ও ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো মা।
0: গুড, ভেরি গুড।
2: প্রিয়াঙ্কা, এই নাও মা, প্রসাদ নাও।
1: দিন।
2: আরে এই কি, ঘরময় এমন সব জামা কাপড় ছড়ানো রয়েছে কেন?
1: ওসব আপনার ছেলের জামা প্যান্ট, আলমারি থেকে বের করে একটার পর একটা পরছে আর চারিদিকে জড়ো করে রাখছে।
2: সে কি, এতগুলো শার্ট প্যান্ট, এগুলো তো বেশ ময়লা হয়ে গেছে দেখছি, মনে হচ্ছে বেশ অনেকবার পরেছে। তা তুমি একটু খেয়াল করে ভোলাকে কাচতে পাঠাতে পারতে। কেচের লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনতে তো বেশ কদিন সময় লাগবে।
1: আমি বুঝতেই পারি না কোনটা পড়া আর কোনটা কাঁচা, বরং রাজা আসুক ওকেই জিজ্ঞেস করব, তারপর বরং ভোলাদাকে বলবো কোনটা কোনটা কাঁচতে হবে।
2: রাজা বলবে? ও কি কখনো এসব করেছে নাকি? আমি তো বরাবর ওর জামা কাপড় সব ঠিকঠাক করে রেখেছি এতদিন।
1: এখন থেকে ওসব খেয়াল ওরই করা উচিত, চিরকালটা তো আর মায়ের আদুরে ছেলে হয়ে থাকলে চলবে না মা।
3: প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আরে কোথায় গেলে? কোথায়?
1: কি হলো, অমন চেঁচাচ্ছ কেন? ও মাই গড, তুমি এখনো রেডি হওনি? আরে কটা বাজে খেয়াল আছে, সিনেমা শুরু হয়ে যাবে যে।
3: রেডি হব? হ্যাঁ, কি করে রেডি হব? আলমারিতে তো আর একটা শার্ট প্যান্টও নেই, সব বাইরে নোংরা হয়ে পড়ে আছে।
1: সেটা এতক্ষণ খেয়াল করনি কেন? বেরোবার আগেই ঠিক সেটা আবিষ্কার করলে।
3: তুমিও তো একটু দেখতে পারতে, একটু খেয়াল করতে পারতে।
1: এখন আমাকে শুধু শুধু দোষ দেবার চেষ্টা করো না তো, নিজের সামান্য জামা প্যান্টটা অবধি ঠিক করে রাখতে শেখনি, উল্টে আবার আমায় চোটপাট করছো। আর তাছাড়া তোমার কটা শার্ট প্যান্ট আছে সেটা আমার জানার কথাও নয়, রোজ একটা আলমারি থেকে বের করছো, পড়ছো আর ছড়িয়ে ছিটিয়ে রাখছো। অলওয়েজ সব ব্যাপারে না অন্যের ওপর ডিপেন্ড করতে শিখেছো, তোমার লজ্জা হওয়া উচিত।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত ওই পরা জামা কাপড়গুলো থেকেই না একটা বেছে দাও, কি আর করা যাবে।
1: আরে এ কি, এই চেয়ারের পাশে যে ডাই করা শার্ট প্যান্টগুলো ছিল কোথায় গেল বলো তো সব?
4: রাজাবাবু, ও রাজাবাবু, লন্ডি থেকে জামা কাপড়গুলো ইস্ত্রি করে আনতে একটু দেরি হয়ে গেল।
3: আরে এই তো আমার শার্ট প্যান্টগুলো,
4: হ্যাঁ,
3: যেগুলো নোংরা হয়ে পড়েছিল এতদিন।
4: হ্যাঁ, ভাগ্যিস মায়ের চোখে পড়েছিল, মা সব কাচিয়ে ইস্ত্রি করিয়ে পাঠিয়ে দিল।
3: ও থ্যাংক ইউ ভোলা দা, ও তুমি যে আজ কি বাঁচালে না আমাকে,
1: ডিসগাস্টিং।
4: মা একটা কথা বলবো, রাগ করবে না কিন্তু।
2: কি রে
4: বৌমণি, কথায় কথায় তোমায় নিয়ে রাজাবাবুকে যেন কেমন বিজে বিজে কথা বলে।
2: ভোলা
4: মা, আমাকে তুমি যা ইচ্ছে বলো মা, কিন্তু সেদিন আমি নিজের কানে শুনলাম যে বৌমণি তার মায়ের সঙ্গে টেলিফোনে কী সব যেন বলাবলি করছিল তোমাকে নিয়ে।
2: ছি ভোলা, তুই ওদের কথা আড়ি পেতে শুনছিলি?
4: আড়ি পেতে শুনতে যাব কেন, কানে এলো তাই শুনেছি।
2: না শুনবি না, কানে এলেও শুনবি না, আর এসব কথা আমার কাছে আর কখনো বলতে আসবি না।

0: রান্না করতে পারি না?
1: না না মা, না না, খুব খুব ভালো হয়েছে রান্না, ভীষণ ভালো হয়েছে।
0: বিয়ের পর থেকে তো ছুটিও পাওনি, এবার একটা কথা ঘুরে এসো দুজনে, নইলে লোকে শুনলে বলবে কি?
2: আর বলো না মা, লজ্জায় বন্ধুদের কাউকে ফোন করাই ছেড়ে দিয়েছি। ফোন করলেই সবাই জানতে চাইছে কোথায় বেড়াতে গেছি। বিয়ের ছ মাস হয়ে গেল, এখনো হনিমুনে যায়নি, এটা তো কেউ বিশ্বাসই করছে না।
0: সত্যি তো, প্রিয়াঙ্কার অভিমান হওয়াটা কিন্তু স্বাভাবিক।
1: আসলে মানে আমি তো ছুটি পাইনি সেই জন্যই।
0: তা এবার যাও, আর কবে যাবে?
2: ওকে আর বলো না মা, ওর ইচ্ছে নেই যাওয়ার।
1: না না, এই শোনো, তুমি বিশ্বাস করো সত্যি আমি ছুটি পাইনি, তা নাহলে তো সমুদ্র আমাকে টানছে।
2: ও সমুদ্র, ও তো আমার ভীষণ পছন্দ। ইনফ্যাক্ট আমার বন্ধুরা তো সবাই প্রায় গোয়া নয়তো ভাইজাকে গেছে হানিমুন করতে।
1: আসলে সমুদ্রের সঙ্গে না আমার ছেলেবেলার একটা অধ্যায়ের স্মৃতি এমন করে জড়িয়ে আছে না।
0: ও হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম।
1: তাই সেই সমুদ্র দেখতে আর একবার আমাকে যেতেই হবে পুরীতে।

0: শেষ পর্যন্ত তাহলে আমরা হনিমুনে যাচ্ছি রাজা?
1: আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তোমার? এই দেখো, এই দেখো টিকিট।
0: কই কই, দেখি দেখি, দাও না দাও না,
1: আগে আগে আগে আমার পুরস্কারটা দাও
0: না। দেখাও বলছি, আগে টিকিটটা
1: দেখাবো না, দেখাবো না,
0: কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি।
1: বললাম তো,
0: দাও দাও দাও।
1: আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, কাছে এসো কাছে এসো।
0: এই এই তো এসেছি,
1: আরো আরো কাছে এসো না না, এইবার এই কেন, কি করেছি আমি?
0: আমাদের বিয়ের ছ মাস বাদে প্রথম বেড়াতে যাচ্ছি আমরা, আর সেখানেও তুমি তোমার তোমার মাকে সঙ্গে করে নিয়ে?
1: প্রিয়াঙ্কা দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আমার এই পুরী যাওয়া নিয়ে একটা অতি স্মৃতি আছে।
0: তুমি থামো, কোনো কথা আমি শুনতে চাই না। আর সব কিছুতেই খালি মা মা আর মা, তোমার তো বিয়ে করাটাই উচিত হয়নি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যদি শোনে যে বিয়ের পর প্রথম স্বামীর সঙ্গে বেড়াতে যাচ্ছি, তাও শাশুড়িকে সঙ্গে নিয়ে, ভাবতে পারো কতখানি হাসির খোরাক খাবো আমি।
1: দেখো দেখো প্রিয়াঙ্কা, তুমি পুরো ব্যাপারটা শোনো আগে।
0: আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। তোমার আর কি, তোমার তো শুধু মায়ের আঁচলটুকু থাকলেই হলো, আর চিন্তা কিসে তোমার? কে কি বললো না বললো তাতে কি বসে যায় তোমার? আমার দরকার নেই, আমার দরকার নেই বেড়াতে গিয়ে। তুমি যাও তোমার মাকে।
1: প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শোনো, কি হচ্ছে? এই ছাড় টিকিটগুলো।
0: আমি ছাড়বো না,
1: ছিড়ে যাবে।
0: আমি ছাড়বো না,
1: কি কচুকি?
0: আমি তোমার মতো একজন ইম্যাচিওর পার্সনের সঙ্গে কোথাও যেতে চাই না।
1: আচ্ছা প্রিয়াঙ্কা, আমার আমার আমার কথাটা শোনো, আমার একটা কথা শোনো অন্তত।
0: না না না, আমি কিচ্ছু শুনতে চাই না। এনাফ ইজ এনাফ
1: প্রিয়াঙ্কা।
0: বরং তুমি আমার একটা কথা শুনে রাখো রাজা, হয় আমি যাব না হয় তোমার মা। নাও ইউ হ্যাভ টু টেক দ্য ড্যাম ডিসিশন, তুমি কার সঙ্গে যেতে চাও, বউ না মা?
2: ভোলা!
3: হ্যাঁ
2: ভোলা।
3: হ্যাঁ,
2: কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি।
3: না না মা, না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তুমি বকো মারো, তবু আমাকে গিয়ে বলতেই হবে বৌমণিকে। ও কি জানে তোমার কষ্টের কথা? সেই 10 বছরের বাপ মারা ছেলেটাকে তুমি কি কষ্ট করে একলা মানুষ করেছো? ও কি জানে কত কষ্ট বুকে পাষাণের ভারের মতো চেপে রেখে একজন যুবতী বিধবা মা তার ছেলেকে মানুষ করলো? ও কি জানে জগন্নাথ দেবের কাছে তোমার কি প্রতিজ্ঞাটা তোমার জীবনে কতখানি?
2: না ভোলা, তুই যাবি না।
3: কিন্তু মা,
2: আমাকে যদি তুই সত্যি মা বলে ভাবিস, আমি বলে রাখছি তুই যাবি না।
3: মা গো, এ তুমি কি বললে মা? বেশ বেশ, যাবো না যাবো না, আমি যাবো না, আমি কিচ্ছু বলবো না বৌমণিকে, বৌমণিকে আমি কিচ্ছু বলবো না।

0: মা, মা, তোমাকে না নিয়ে যেতে পারলে আমি পুরী যাবো না মা, আমি যাবো না, তোমাকে ছাড়া আমি যাবো না।
1: রাজাবাবু, রাজাবাবু।

0: আমি ভোলা।
1: ভোলাদা তুই?
0: হ্যাঁ। তুমি সারা রাত এই হিমে বারান্দায় বসেছিলে?
1: ভোর হয়ে গেছে না?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আরে ভোলাদা,
0: হ্যাঁ,
1: মা কোথায় রে?
0: মা
1: দেখ না, দেখ না, মা উঠেছে কিনা দেখ না।
0: হ্যাঁ দেখছি দেখছি।
1: মা গো, তোমাকে নিয়েই তো আমি পুরী যাবো মা। এতে যদি প্রিয়াঙ্কা না যেতে চায় যাবে না, কিন্তু তোমাকে ছাড়া তো আমি যেতে পারবো না মা।
0: রাজাবাবু,
1: হ্যাঁ,
0: মা তো ঘরে নেই।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: ঘরে নেই?
0: মায়ের ঘরে খাটের উপরে এই কাগজটা ছিল।
1: কাগজ?
0: হ্যাঁ,
1: দেখি দেখি দেখি, এ তো একটা চিঠি মনে হচ্ছে।
0: চিঠি? এটা চেঁচিয়ে পড়ো না রাজাবাবু।
1: আমাকে ভুল বুঝিস না বাবা।
2: মনে আছে ছেলেবেলায় বলেছিলাম, যেদিন ঠাকুর আবার আমায় ভরিয়ে দেবেন সেদিন দাঁড়াবো তার সামনে, আবার অঞ্জলি দেব তাকে। হাত আমার আজ ভরে গেছে রে, আমার দুহাতের সেই অঞ্জলি হলি তোরা, তুই আর প্রিয়াঙ্কা। তোরা গিয়ে ঠাকুরের সামনে দাঁড়ালেই তো আমার পুজো সম্পূর্ণ হবে রে। এই সহজ কথাটা আমরা কেউই বুঝতে পারিনি। প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে, শুধু শুধু তুই ওর ওপর কেন রাগ করছিলি বলতো? জানি আমি সামনে থাকলেই আমাকে নিয়ে যাবার জন্য তুই জোরাজোরি করবি, তাই আমি চললাম। মনে রাখবি, তোরা যদি দুজনে জগন্নাথ দেবের কাছে না যাস, তাহলে কিন্তু ঠাকুরের কাছে মিথ্যাবাদী হব আমি, আর আমার পুজো যে সম্পূর্ণ হবে না বাবা।
1: তোরা তাই যাবি? অবশ্যই যাবি। ইতি মা
3: জড়াই বাধা ছড়াই যেতে চাই। ইতি মা নাটকটি এখানে। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত ১০টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষকে প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা ২৩% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে ২,২০০ কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ ২০% বৃদ্ধি পেয়ে ২৮,০০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় ৫৭ মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ ৮টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি।

0: পর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতা সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্ব বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি চার চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
2: On the occasion of Doctor's Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism, and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives, and uphold the highest standards.

0: Of patient care.
1: Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
2: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন।

যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ বিবিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হল। পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি উষা উত্থুপ ও ফসিলসের যৌথ পরিবেশনায়।

জীবনের বিভিন্ন অনুভূতির বেদনাকে সঙ্গীতের তীব্রতা দিয়ে প্রকাশ করার মতো ভঙ্গি ফসিলসের মতো খুব কম পরিবেশনায় শোনা যায়। ফসিলসের পরিবেশনায় রইল আরেকটা গান।

এরপর বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে যে গানটি শুনব, তাদের গান না শুনলে বাংলা ব্যান্ডের গান শোনার অভিজ্ঞতা সম্পূর্ণ হয় না। মহিনের ঘোড়াগুলি থেকে পরের গানটি রইল।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় অনুযায়ী 2:24:24 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 3:44।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 6 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 27 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া সম্পর্কে ঘোষণা। আগামী 24 ঘন্টায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 80%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 3.2 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 3 জুলাই থেকে 4 জুলাই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূলে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে, যার গতি বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি পৌঁছতে পারে। তাই সকল মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে সে সময় সমুদ্রে না যেতে, এবং যারা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাঁরা যেন দ্রুত উপকূলে ফিরে আসেন। ঘোষণাটি শেষ হলো।

এখন শুনবেন আজ অর্থাৎ পয়লা জুলাই আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলা

নারীর আসর বিষয় রেডিও ক্লিনিক উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান। এই অনুষ্ঠানে শুনবেন টানা পুরেন তন্তুবায়। বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। অনুষ্ঠানটি প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানে বিষয় সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। এ বিষয়ে ডক্টর সুভাষচন্দ্র মিস্ত্রি ও সৌমিত্র মণ্ডলের সঙ্গে আলাপচারিতায় থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে চিকিৎসক দিবস, এ বিষয়ে বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। 7:00 ইতিমা নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান 9:00 কথায় গানে উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, এই অনুষ্ঠানের বিষয় ছবি দেখব কীভাবে, এ বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। এদিন শুনবেন অনুষ্ঠানটির পঞ্চম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় স্বর্ণাভ রায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর।

দুই বাংলার সমস্ত শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের অনুরোধের আসর। আজকে আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আজকের অনুরোধের আসরে একদম প্রথম যে অনুরোধটি আমার হাতে রয়েছে সেই অনুরোধ জানিয়েছেন সোমা সায়ক সৌরিমা ও গুরুসরব মুখোপাধ্যায় কুতুলপুর বাঁকুড়া থেকে। তারা শুনতে চেয়েছেন সবিতা চৌধুরীর কণ্ঠে সুরের এই ঝরঝর ঝর্ণা।

এর পরের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী বীরভূমের উলকুণ্ডা গ্রাম থেকে। তাঁরা শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সাউন্ডট্র্যাক থেকে কালজয়ী গান আমি যামিনী তুমি শশী হে।

0: চলে আসি এর পরের অনুরোধের পরের অনুরোধ জানিয়েছেন পীযূষ দাস, যুথিকা দাস এবং তাঁদের নাতি নাতনিরা। তাঁরা সবাই মিলে শুনতে চেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মানুষ ছিল বুন মানুষের রূপে গানটি। ও, এই অনুরোধ এসেছে বীরভূমের ষাটবলসা গ্রাম থেকে।
1: হাল ফাশা মেরে

এরপরের অনুরোধ এসেছে আমতা হাওড়া থেকে। অনুরোধ জানিয়েছেন আলাউল মল্লিক। তিনি শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে হীরক জয়ন্তী ছবি থেকে বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার।

চলে আসি তার পরের অনুরোধ। তার পরের অনুরোধ জানিয়েছেন শিবির কুমার বেতাল ও মিতালি বেতাল, তেলিপুকুর, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান থেকে। তাঁরা শুনতে চেয়েছেন একটি নজরুল গীতি, গান মোর প্রিয়া হবে এসো রানী। বেশ, আমরা বরঞ্চ আবারও ফিরে যাই গানে।

চলে আসি পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। তারা শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে, কেন রে তুই চড়লি ওদের গাড়ি।

চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধে জানিয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীনা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে। তারা শুনতে চেয়েছেন জীবন রহস্য ছবির সাউন্ডট্র্যাক থেকে আশা ভোঁসলের কণ্ঠে ও পাখি উড়ে আয়।

চলে আসি আজকের একেবারে শেষ অনুরোধে। শেষ অনুরোধে জানিয়েছেন সাধন দাস ভৈরবটোলা লবণচুয়া মুর্শিদাবাদ থেকে। তিনি শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে রিমঝিম ঝিম বৃষ্টি। বেশ, এটাই তাহলে আজকের শেষ গান। এই গানটা দিয়েই শেষ করছি আজকের অনুরোধের আসর।

0: বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর রেডিও ক্লিনিক। রেডিও ক্লিনিক মানেই আপনারা জানেন যে বিশিষ্ট চিকিৎসকরা আমাদের স্টুডিওতে থাকবেন, তারা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দেবেন। আপনারা যেমন অধীর আগ্রহে থাকেন, আমরাও থাকি। আর আজ তো বিশেষ দিন, পয়লা জুলাই, জাতীয় চিকিৎসক দিবস। এই মুহূর্তে আমার স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাজাশীষ মজুমদার, আপনাকে স্বাগত এবং একই সঙ্গে আজকের এই বিশেষ দিনের জন্য অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
1: অসংখ্য ধন্যবাদ। জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ এই যে পয়লা জুলাই, এই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আমার সমস্ত আকাশবাড়ির যে দর্শকবৃন্দ আছেন তাদেরকে আমি জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং একই সঙ্গে আমি আকাশবাণী কর্তৃপক্ষকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করার জন্য। শুরুতেই বলি, আমাদের বিশেষ কিছু বলার নেই অ্যাবাউট ফার্স্ট জুলাই। স্বর্গীয় বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় সম্বন্ধে, উনি ছিলেন প্রবাদ প্রতিম চিকিৎসক এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং আমরা অনেকেই জানি পশ্চিমবঙ্গের যে রূপকার শব্দটা বলা হয় ওটা কিন্তু সেই ডক্টর বিধানচন্দ্র রায়কেই বলা হয়। সো ডক্টর বিধানচন্দ্র রায়ের এই যে বিশাল ব্যাপার, মানে সেটা দু চারটে কথা দিয়ে বলে বোধহয় বলা সম্ভবই না। ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্মানে উনার জীবনকালীন যে ব্যাপারটা সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই যে প্রত্যেক বছর পয়লা জুলাই এটা করা হয়, এবং এটা সম্ভবত 1991 সাল থেকে চলছে জাতীয় চিকিৎসক দিবস, এবং প্রত্যেক বছর একটা করে থিম নেওয়া হয়। এই বছরে যেমন থিম নেওয়া হয়েছে বিহাইন্ড দ্য মাস্ক হু উইল হিল দ্য হিলার।
0: আমি ঠিক এই বিষয়টাতেই আসতে চাইছিলাম। আপনি বলছিলেন যে আপনার পক্ষ থেকে শুভেচ্ছা, আপনার কিছু বলানি, আমাদের মনে হয় যে আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এবং আপনাদের কাছেই এখনো পর্যন্ত আমাদের সবটুকু বিশ্বাস। তাই চিকিৎসকরা যদি ভালো থাকেন, নিশ্চিন্তে থাকেন, আপনাদের জীবনটাও যদি খুব ভালো থাকে তাহলে আমাদের ভালো থাকাটাও খুব ভালো হবে, এবং অদ্ভুতভাবে এবছরের বিষয়ও তাই।
1: একদম। এবং আমার খুবই ভেবে গর্ব হচ্ছে যে অন্তত ডাক্তারদের এই ব্যাপারটাকে নিয়েও এখন সমাজ সামগ্রিকভাবে ভাবছে, সরকার ভাবছে, সমগ্র সমাজ ভাবছে, এবং এটা সত্যি জরুরি। জানেন তো একটা কথা ঠিক, আপনি নিজে যদি ভালো না থাকেন
0: একদম
1: আপনি কোনো দিনও কাউকে ভালো রাখতে পারবেন না। ঠিক এই ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু এই থিমটা। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমরা জানতাম কি ডাক্তার মানে ভগবান, সে সমস্ত সমস্যার সমাধান করবে। আমাদের কিন্তু কোনোদিনও শেখানো হয়নি ডাক্তারের আবার সমস্যা কি, ডাক্তার তো খালি সমস্যার সমাধান করবে। কিন্তু কালের নিয়মে আমরা দেখেছি ডাক্তারদেরও সমস্যা আছে, সেটা মানসিক।

0: হতে পারে, সেটা শারীরিকও হতে পারে, মানসিক শারীরিক দুই হতে পারে, এবং তার প্রতিফলন বিভিন্ন রোগ। আপনাকে একটা আমি স্ট্যাটিস্টিক্স দিই, প্রফেশন ওয়াইজ লাইফ এক্সপেক্টেন্সি, মানে কতদিন একটা করে প্রফেশন জীবিত থাকে অ্যাভারেজ, শুনলে অবাক হয়ে যাবেন, ডাক্তারদের লাইফ এক্সপেক্টেন্সি ভীষণ কম কম্পেয়ার টু আদার প্রফেশন। হ্যাঁ, এবং এটার ওয়ান অব দ্য মেইন রিজনস বলা হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। দিনের পর দিন রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজের মানসিক, নিজের শারীরিক, নিজের পারিবারিক সমস্ত সম্পর্ক এবং সমস্ত কিছুকে একটা আলাদা করে বাধা রুটিনের মধ্যে ফেলে ওটাকে কোনো প্রাধান্যই দেওয়া হয়নি। আপনি জানেন না, আজকের দিনে মেডিকেল কলেজের হস্টেলগুলোতে প্রায়শই সুইসাইড অ্যাটেম্প্ট এবং সুইসাইড হয়। বাচ্চা বাচ্চা ছেলে জয়েন্ট এন্ট্রান্স পাস করে এসছে, ব্রাইট কেরিয়ার, গ্রাম থেকে হোক বা শহরতলি থেকে এসছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুলছে না, দরজা ভেঙে দেখা যাচ্ছে সিলিং এ গলা জড়ি দিয়ে দিচ্ছে, কারণ কিছুই না, মানসিক চাপ নিতে পারছে না। এই যে মানসিক চাপ এবং শারীরিক, আপনি জানেন না, ডাক্তারদের প্রতি আমার যারা সহকর্মী প্রত্যেকের এক একজন ডাক্তার জানেন 8-10 করে ওষুধ খায় সারাদিনে, প্রেশার, সুগার, কোলেস্টেরল থেকে আরম্ভ করে হেনো রোগ নেই তার ওষুধ খায় না।
1: অর্থাৎ আমরা ভাবি যে আমাদেরই বোধহয় ওষুধের বাক্স আছে, ওষুধের প্রেসক্রিপশন করতে করতে তাদেরও যে একটা নির্দিষ্ট বাক্স আছে এটা অনেক সময় আমরা জানি না।
0: একদম, এইটা ইমিডিয়েট অ্যাড্রেস করা। আমি ওই যে বললাম আপনাকে, আমি বরাবর বিশ্বাস করি যে নিজে যতক্ষণ আপনি ভালো থাকবেন সে মানসিক এবং শারীরিক ভাবে, কোনোদিনই আপনি আরেকজন রোগীকেই ধরুন বা আরেকজন মানুষকে ভালো রাখতে মানসিক এবং শারীরিক ভাবে পারেন না।
1: একটা সমস্যার কথা এই এবারের থিমের মধ্যেও আছে, বা এই যে মানসিক স্ট্রেস, বা স্ট্রেস শব্দটা এখন আমাদের জীবনে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই স্ট্রেস এবার যদি ডাক্তারের কাছ থেকে রোগীর কাছে আসি, মূলত মেয়েদের ক্ষেত্রে, যেহেতু আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগী দেখার অভিজ্ঞতা থেকে, স্ট্রেস আমাদের অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কি কি শারীরিক সমস্যা ডেকে আনে বা ক্ষতি করে যদি একটু বলেন।
0: একদম ঠিক বলেছেন, স্ট্রেস তো পার্ট অফ লাইফ, এটাকে আপনি কিছুতেই সরাতে পারবেন না। কিন্তু তাহলে আপনাকে কি করতে হবে, স্ট্রেসটাকে কি করে ওভারকাম করা যায় তার করতে হবে। আগে আমাদের বুঝতে হবে যে মহিলাদের এই স্ট্রেস রিলেটেড কি কি সমস্যা হয়। ব্যাপারটা না সেই মুরগি আগে না ডিম আগের মত, মানে স্ট্রেসের জন্য সমস্যা হচ্ছে না সমস্যার জন্য স্ট্রেস হচ্ছে, নোবডি নোস, কোনো আনসার নেই। তবে হ্যাঁ, যেটা দেখা গেছে আমরা ইদানিং যেটা খুব দেখছি, সমস্ত কিছু গিয়ে আলটিমেটলি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওবেসিটি। আমাদের ইন্ডিয়াতে জানেন তো ওবেসিটি একটা এখন এপিডেমিকের মতো পর্যায়ে চলে গেছে, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রত্যেকটা এপিডেমিক, এবং এর প্রত্যেকটারই কিন্তু একটা ইম্প্যাক্ট মহিলাদের শরীরের উপর পড়ছে। বিশেষ করে যদি আমি ওবেসিটিটাকে কনসিডার করি, বার্নিং ইস্যু, এই যে আমাদের মহিলাদের যে পিরিয়ডের সমস্যা, এটা কি সাংঘাতিক ভাবে, আপনারা তো এখন নিশ্চয়ই পিসিওডি, পিসিওএস নিয়ে খুব শুনেছেন। ইনফ্যাক্ট খুব রিসেন্টলি এই পিসিওডি বা পিসিওএস, এটার নামকরণটাই চেঞ্জ হয়ে গেছে। আগে বলা হতো যে এই ওভারিতে ছোট ছোট সিস্ট আছে, সেই জন্য মহিলাদের পিরিয়ড ইরেগুলার হয়, একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম। পুরো কনসেপ্ট এখন চেঞ্জ হয়ে গেছে, বলছে এটা শুধু কোনো মহিলাদের প্রবলেম নয়, মানে আই মিন গাইনোকোলজিক্যাল প্রবলেম নয়, এটা একটা মেটাবলিক প্রবলেম, মানে মানুষের শরীরে যে ওবেসিটি, ফ্যাট এবং সেই ভেতরে যে কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে, তারই ফল হিসাবে এই জিনিসটা হচ্ছে। এবং এই জন্য নামটাই চেঞ্জ করে এখন পিএমওএস হয়ে গেছে, দ্যাট ইজ পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এইবার আমরা যদি মহিলাদের কথা ভাবি, বিশেষ করে আমি যদি ধরুন না ইয়াং এজ গ্রুপটাকে ধরি, সে আমি ধরলাম 12 বয়স থেকে আমি যদি শুরু করি তাদের যখন পিরিয়ড স্টার্ট হয়েছে, এবং ধরে নিন রাফলি 18-20 বছর বয়স অবধি, এই স্টেজে বাচ্চা বাচ্চা মেয়েদের পিরিয়ডের যে ইরেগুলারিটি, বিশেষ করে প্রথম শুরু হয় ধরুন সে 12, ধরুন সে 16 বছর বয়স অবধি পিরিয়ড একটা ইরেগুলার থাকতে পারে, সেটা আমরা সমস্ত মায়েদের যখন উদ্বিগ্ন হয়ে আমাদের কাছে আসে, আমরা তাদেরকে বলি যে তাদেরকে একটা কাউন্সিলিং করি, বলি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মহিলা যে লাইফ স্প্যান না, তাতে আমাদের দুটো জিনিস ধরা হয়, যে পিরিয়ড স্টার্ট যখন হচ্ছে সেটাকে বলা হয় মেনার্কি, সে ধরুন 12 বছর বয়সে, এবার ধরুন ওই মহিলার পিরিয়ড শেষ হলো 50 বছর বয়সে, যখন মেনোপজ বলা হলো। তা এই মেনার্কি টু মেনোপজ এই যে জার্নি, এই জার্নির প্রথম 4 বছর, দ্যাট ইজ শুরু হওয়ার পর প্রথম 4-5 বছর, আবার যখন শেষ হয়ে যাবে দ্যাট ইজ মেনোপজ, তার আগের 4-5 বছর, এই চার দুদিকের এন্ডের যে 4-5 ইয়ার্স, এটা কিন্তু ইরেগুলার হওয়াটা ন্যাচারাল বডির হরমোনাল ফ্লাকচুয়েশনের জন্য, যেন উদ্বিগ্ন হবেন না।
1: আচ্ছা, অর্থাৎ যখন কোনো মেয়ের পিরিয়ড শুরু হচ্ছে, যারা আজকে শুনছেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা, সেই সময়ের পর থেকে ডাক্তারবাবু যেটা বলছেন 4 পর্যন্ত পিরিয়ড ইরেগুলার নিয়ে মায়েদের ভাবার কোনো কারণ নেই,
0: কোনো কারণ নেই।
1: হ্যাঁ,
0: ভাবার কারণ নেই ইন দ্য সেন্স, মানে এটা নিয়ে বেশি না ভেবে কিছু কিছু জিনিসের ব্যাপারে তাদের ভাবা উচিত উল্টে, যে তার মেয়ের শারীরিক গঠন, পার্টিকুলারলি ওজন, ওবিসিটি।

0: যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেই ব্যাপারে মায়েদের কিন্তু রীতিমতো ভাবতে হবে। এবং তার জন্য যা রেমেডিজ আছে লাইক রেগুলার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস ভীষণভাবে ইগনোর্ড হচ্ছে, বিশ্বাস করুন, ওই যে স্ট্রেস দিয়ে আমাদের কথা শুরু হয়েছিল, মেন্টাল স্ট্রেস হোক, ওবিসিটি হোক, যাই হোক, আরেকটা জিনিস ভীষণভাবে ল্যাকিং আমাদের, সেটা হচ্ছে স্লিপ, ঘুম। ইট ইজ এ ডিজিজ নাও, ঘুম না হওয়াটা। আমি আমার প্রত্যেকটি পেশেন্টদের রিকোয়েস্ট করি, মায়েদেরকে বলি, দেখুন আপনি যাই করুন, আপনার মেয়েকে ডায়েট প্রপার, এক্সারসাইজ এবং ঘুম, রাত্রির 11টার মধ্যে মেয়েকে ঘুমাতেই হবে। সে যত পড়াশোনা করুক, যাই করুক, সে ভোর 5টায় উঠে আবার পড়াশোনা করুক, কিন্তু আমাদের যে বডির একটা সার্কাইডান রিদম আছে, যে সূর্য যেমন ওঠে সূর্য অস্ত যায়, প্রতিটা জিনিসের তো একটা রিদম আছে, আমাদের বডির নেচার কিন্তু সেই রিদমটাকে নষ্ট করছে ওই রাত্রির বাদ। আজকালকার মেয়েদের দেখবেন, কেন জানি না, রাত্রি 2টো অবধি জেগে থেকে তারা পড়াশোনা করে, সকাল 9টায় ঘুম থেকে ওঠে। অ্যাবসলুটলি আ ব্যাড হ্যাবিট। তোমাকে যদি ঘুম দরকার, তুমি ঘুমাও, কিন্তু তুমি 11টার মধ্যে ঘুমাও, তুমি ভোরবেলা 5টায় ওঠো। এবং এইটার পেছনে আরেকটি মেন কারণ হচ্ছে কি জানেন, এই আমাদের এই ছোট্ট মোবাইল, জীবনের সমস্ত সমস্যার বোধহয় এটাই হচ্ছে একমাত্র কারণ। আমার এক বন্ধু আছে ডাক্তার, তার মেন কাজ হচ্ছে এই স্লিপ ডিসঅর্ডার নিয়ে কাজ করে, ডক্টর দীপঙ্কর দত্ত, খুব ভালো। সে বলে নিয়ম হচ্ছে আপনি যদি রাত্রির 11টায় ঘুমান তাহলে আপনার স্ক্রিন প্রেজেন্স তার 1 ঘন্টা আগে বন্ধ করতে হবে, না হলে আপনার যে ঘুমোতে যাচ্ছেন, আমরা করি কি, লাস্ট মোমেন্ট অব্দি হোয়াটসঅ্যাপ ফেসবুক চেক করে যে ঘুমোতে যাই, নেক্সট 1 আওয়ার ঘুমটা হচ্ছে ভীষণ পুয়ার কোয়ালিটির ঘুম। সেই জন্য ঘুমটা যদি ঠিকঠাক করতে হয়, ঘুম শুরুর 1 ঘন্টা আগে স্ক্রিন অফ হতে হবে। সো ডায়েট, এক্সারসাইজ, প্রপার 7-8 আওয়ার স্লিপ, বিশ্বাস করুন আপনার সমস্যা, মানে শারীরিক সমস্যা এবং পিরিয়ড রিলেটেড যে প্রবলেম, তার 90% সমস্যার সমাধান বোধহয় এইটুকুতেই আছে, ওষুধ, তারপর বাকিটুকু 10%।
1: আচ্ছা, মানে ঘুমটা যদি ঠিকঠাক হয়,
0: ঘুম, এক্সারসাইজ অ্যান্ড ডায়েট, ফাস্ট ফুড খেয়ে যাবেন, কোনো ওইসব ভাববেন না, তাহলে তো হবে না।
1: তার পরবর্তীকালে এবার ধরুন একটু যদি এগোই আমরা, যে একটা প্রসঙ্গ যখন চলে এলো বলি, যে ওষুধ খাওয়ার কথাটা, অনেক সময় অনেকেরই পিরিয়ডে খুব মারাত্মক টাইপের ব্যথা হয়, সেক্ষেত্রে অনেকে নানান পেনকিলার, ব্যথা কমানোর ওষুধ সাজেস্ট করেন, তো এই ক্ষেত্রে নানান রকম মতও দেখা যায় বাড়ির। অনেকে বড়রা বলেন যে মায়েরা খুব আতঙ্কিত হন যে না, ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই, এইটা আপনি ডাক্তার বাবু হিসেবে কি সাজেশন দেবেন?
0: খুব কমন প্রবলেম মায়েরা এসে, বিশেষ করে আবার এখানে আরেকটা খুব মজার কথা বলি আপনাকে, মানে মজা বলা উচিত নয়, এখনকার দিনে মায়েদের ক্ষেত্রে এটা তার মেয়ের ব্যাপারে খুব বেশি অ্যাংশিয়াস এন্ড কনসার্ন, তার একটাই কোনো হচ্ছে অ্যাগেন ওয়ান চাইল্ড পলিসি। আমাদের ঠাকুমা বা তার আগের জেনারেশন যদি ধরেন, এতগুলো বাচ্চা হতো যে কোন বাচ্চার কবে পিরিয়ড হচ্ছে, তার কবে পেন হচ্ছে বোঝার ক্ষমতা ছিল না, সময় ছিল না। আজকালকার দিনে একটি মেয়ে, তার একদম 100% পিকচার পারফেক্ট সবকিছু হতে হবে, হতে গিয়ে পিরিয়ডে একটু পেন হলে বাবাই তোর কি হবে, বাবাই এবার কি করবে, তো সেইখান থেকেই সমস্যাটা শুরু। তো সেই মায়েদেরকে আমরা বলি পিরিয়ডের পেন অ্যাগেন ভেরি কমন, পেন ইজ আ ভেরি সাবজেক্টিভ ফেনোমেনন, পেন প্রত্যেকটি মেয়ের হয় পিরিয়ডের সময়, এবার ওই পেনটা নেওয়ার আপনার কেমন ক্ষমতা, এই জন্য আমরা বলি যে পেন প্রত্যেকের হয়, হুইচ ইজ কমন। এই পেন হলে পরে আমরা বলি যে আপনি পেন কিলার খেতে পারেন, বাজারে কিছু পেন কিলার যেগুলো অবশ্যই ডাক্তার দেখিয়ে দিয়ে যে পেন কিলারগুলো আছে খেতে পারেন, এবং এই পেন কিলারগুলো খেয়ে যদি আপনার পেনটা কমে যায় এবং আপনার কোয়ালিটি অফ লাইফটা মেনটেন করতে পারেন, দেখুন ডোন্ট এক্সপেক্ট যে আপনি একদম জিরো পেন হয়ে যাবে, আপনি হয়তো যে পেনটা হচ্ছে আপনি হয়তো একটা ডাক্তারবাবুকে দেখিয়ে একটা পেন কিলার খেলেন, তাতে আপনার 50% রিডাকশন হলো এবং তার জন্য আপনি স্কুল কলেজ পড়াশোনা টিউশনি খেলাধুলা সব করতে পারছেন, দ্যাট ইজ গুড এনাফ। সেক্ষেত্রে আর বেশি চিন্তা করার দরকার নেই, কারণ বড় কোনো এগুলো কিচ্ছু সমস্যা হয় না। ট্র্যাডিশনালি দেখা গেছে, কারণটা জানা যায় না, যে এই মেয়েরাই যখন ভবিষ্যতে যখন তারা বড় হবে, বিয়ে হবে, বিয়ের পর তাদের প্রেগনেন্সি হয়ে, প্রেগনেন্সিটা ফুল টার্ম হয়ে ডেলিভারি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, কারণটা আমরা জানি না, কিন্তু পেনটা সাবসিকোয়েন্টলি তাদের চলে যায় আফটার ডেলিভারি, এটা একটা ট্র্যাডিশনালি বলা হয়। এছাড়াও কিছু কিছু রোগ আছে, যেমন এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ হয়, যে রোগের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের পেনটা সাংঘাতিক হয়, সেইটা বুঝবেন কি করে যে আমার মেয়ের নর্মাল পেন নাকি এন্ডোমেট্রিওসিস পেন, সেটা বোঝার খুব সহজ রাস্তা হচ্ছে ওই যে বললাম ট্র্যাডিশনাল পেন কিলার্স আপনি ডাক্তারবাবুকে দেখান, দেখিয়ে খান, তাতে যদি আপনি রিলিফ থাকেন এবং দেখলেন যে আপনার সময়ের সাথে সাথে খুব একটা বাড়েনি, ওতেই কাজ চলে যাচ্ছে, তাহলে এটা এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্স খুব কম। কিন্তু যদি আপনি দেখেন ডাক্তারবাবু দেখিয়েছেন পেন কিলার খাচ্ছেন, তাও ভাবছেন না, সাবসিকোয়েন্ট সাইকেলগুলো আরও পেনফুল হচ্ছে, স্কুল কলেজ যেতে পারছেন না, বাড়িতে শুয়ে থাকছেন, পেটের মধ্যে গরম জল দিয়ে সেই ট্র্যাডিশনাল টোটকা ট্রিটমেন্ট যেগুলো সেগুলো করছেন, তাহলে ধরে নিতে হবে সম্ভাবনা একটা আছেই আপনার এন্ডোমেট্রিওসিস, এবং সেটা সম্পূর্ণ একটা আলাদা ফিল্ড, চিকিৎসা সম্পূর্ণ আলাদা, সেটার জন্য আপনাকে আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলে সব কিছু করেই তবেই সেটাকে ঠিক করতে হবে।
1: আচ্ছা, এবার এই এন্ডোমেট্রিওসিসের কথাটা যখন এলো, এন্ডোমেট্রিওসিস কি সম্পূর্ণ সেরে যায়, কি অপারেশনের দরকার হয়?
0: হ্যাঁ, ডেফিনেটলি এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে যদি বলি, এন্ডোমেট্রিওসিস এক্স্যাক্টলি কেন হয় তার অনেক থিওরি আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো থিওরি মানে ফুল প্রুফ হয়ে দাঁড়ায়নি। এন্ডোমেট্রিওসিসের তো ডেফিনেটলি মানে বলা হতো ট্র্যাডিশনালি যে যেহেতু এটা পিরিয়ড রিলেটেড এবং পেন হচ্ছে, সো আপনার যখন মেনোপজ হয়ে যাবে, মেনোপজের পর হয়তো আপনার পেন, যেহেতু পিরিয়ডটাই বন্ধ হয়ে গেছে, তাই আপনার সম্ভাবনা যে এন্ডোমেট্রিওসিস রিলেটেড পেন রিলেটেড প্রবলেমগুলো ডেফিনেটলি কমবে। বাট এরম নয় যে গ্যারান্টেড যে মেনোপজ হয়ে গেল মানে এন্ডোমেট্রিওসিসের সমস্যা মিটে গেল, মোটেই তাই না। এন্ডোমেট্রিওসিস ভাস্ট ডিজিজ, মানে অনেস্টলি স্পিকিং মানে বলে শেষ হবে না, মানে এতই একটা জিনিস। ডেফিনেটলি তার চিকিৎসা আছে, তার মেডিকেল চিকিৎসা, এখন অনেক নতুন নতুন ওষুধ এসছে যেগুলো দিয়ে সাময়িক পেন রিলিফ এবং ইম্প্রুভমেন্ট করা সম্ভব। এছাড়াও অনেক সময় দরকার পড়লে এন্ডোমেট্রিওসিসের সার্জারি করতে হতে পারে, সেই সার্জারিরও আবার অনেক প্রকারভেদ আছে। ধরুন কোনো কোনো ক্ষেত্রে লিমিটেড একটু সার্জারি করা হলো, আবার কোনো কোনো ক্ষেত্রে একটা এক্সটেন্সিভ সার্জারি করতে হলো, সেটা ডিপেন্ডিং করছে ডিজিজটা কতটা কি প্রোগ্রেস করেছে। সো এফেক্টিভলি মেডিকেল এবং সার্জিক্যাল দু ধরনের চিকিৎসাই এন্ডোমেট্রিওসিসে আছে। বাট আগেন, এন্ডোমেট্রিওসিস খুব, আপনাকে যদি আমি সোজা কথায় বলি, এই রোগটি মানে আমরা ডাক্তার হিসেবে যদি আমি গাইনোকোলজি হিসেবে ধরি, মানে আমি চাই আমার কাছে যেন এন্ডোমেট্রিওসিসের রোগী না আসুক, বাকিরা আসুক, এত রেকার হয়। মানে এখন ট্রিটমেন্ট করলাম, এখন ভালো হলো, আবার এক বছরের মধ্যে আবার পেন নিয়ে ফিরে এলো, মানে খুব সামটাইমস নিজেদের মানে অ্যাজ এ ডাক্তার আমার ফ্রাস্ট্রেশন লাগে যে আমি পারছি না পেশেন্টকে পার্মানেন্ট রিলিফ দিতে। এটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। বাট ঠিক আছে, এখন অনেক সায়েন্স উন্নত হয়েছে, অনেক ওষুধ বেরিয়েছে, আগের থেকে ব্যাপারটা অনেক আন্ডার কন্ট্রোল এসেছে।
1: এই ওষুধ খাওয়া, ওষুধ নেওয়া বলতে বলতে একটা বিষয় অত্যন্ত এই মুহূর্তে জরুরি, চারিদিকে ধরুন আমরা দেখছি খুব প্রচারও হচ্ছে সরকারি পক্ষ থেকে, যে মেয়েদের ক্ষেত্রে এখন সার্ভাইকাল ক্যান্সার তো একটা জ্বলন্ত সমস্যা বলা যায়, সেক্ষেত্রে টিকাকরণ চলছে। এবার এই টিকা নিয়েও মানুষের মধ্যে নানান দ্বন্দ্ব আছে, যে টিকা নেব, নিলে ভালো হবে বা নিলে কি আর ক্যান্সার হবে না, এই যে একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা যদি একটু পরিষ্কার করে দেন আপনি।
0: একদম বার্নিং টপিক, এবং প্রথমেই আমি বলে দিই, দেখুন আমি ডক্টর রাজাশিস মজুমদার কি বললাম সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে এই ভ্যাকসিনটা কিন্তু একটা দুটো ডাক্তারের ওপিনিয়নে তৈরি হয়নি, সারা পৃথিবী জুড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ কি কোটি কোটি মহিলাদের বিভিন্ন স্টাডি করে তবে গিয়ে আজকে এই ভ্যাকসিনটাতে এসেছে। তার মানে সেফটি নিয়ে ভাবার আর কিছু দরকার নেই, দিস ইজ ভেরি সেফ, প্রথম কথা, ইটস এ ভেরি সেফ ভ্যাকসিন। আমি ছোট্ট দু একটা কথা বলি কেন এই ভ্যাকসিনটা নেওয়া জরুরি। প্রথম কথা হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি যে সার্ভিক্স বলতে আমাদের জরায়ুর সামনের মুখের পার্টটাকে বলি সার্ভিক্স, যেখানে একটা স্পেসিফিক ভাইরাস আছে HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাদের ইনফেকশন হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই ইনফেকশনটা আবার ক্লিয়ার আউটও হয়ে যায়। কোনো কারণে, ধরুন আপনার ইমিউনিটি পুয়োর বা বিভিন্ন কারণেই হতে পারে, আপনার যদি ভাইরাসটি আপনার শরীরের মধ্যে থেকে যায় মানে সার্ভিক্সের মধ্যে থেকে যায়, তাহলে লং রানে 10-15 বছর যদি ওই ভাইরাসটি ওইখানে বাসা বেঁধে থাকে, তাহলে সে ওইখানকার এরিয়াটাকে চেঞ্জ করে দেয়, দ্যাট ইজ সার্ভাইকাল টিস্যুর চেঞ্জ করে দেয়, যেটা 10-15 বছর লাগবে টু কনফার্ম আ ক্যান্সার। তো আইডিয়া অফ দিস ভ্যাকসিনেশন হচ্ছে, আমরা যদি আগে থেকে একটা ভ্যাকসিন দিয়ে রাখতে পারি, তাহলে ওই স্পেসিফিক ভাইরাস আমার শরীরে মানে জরায়ুতে আসবে না, ফলে আমার জরায়ুতে ভবিষ্যতে থাকবেও না, ক্যান্সারটাও হবে না। বাজারে অনেক ধরনের HPV ভাইরাস আছে, তার মধ্যে স্পেসিফিক্যালি 4টি ভাইরাস আছে যারা হচ্ছে ভীষণ ক্যান্সার প্রোন, মানে তারা অ্যাটাক হলে পরে চান্সেস ভেরি হাই যে তারা থেকে যেতে পারে, এবং তারা থাকলে চান্সেস খুব হাই যে ক্যান্সার হতে পারে। সেইগুলো যেমন 16, 18, 31, 33 এরকম টাইপ সাব টাইপস করা আছে। তো সেই জন্য এখন যে ভ্যাকসিনস বাজারে এসছে, সেই ভ্যাকসিনের দুটো ভ্যারাইটি আছে, তারা এই ভ্যাকসিন স্পেসিফিক অর্থাৎ ভাইরাস স্পেসিফিক ওই ভ্যাকসিন করেছে, যারা ওই ভাইরাস ইনজেকশনটা দিলে পরে আমাদের এই ভাইরাস অ্যাটাকটা হবে না, ফলে ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনাটা নির্মূল হবে। কিন্তু আমি আবারও বলছি, এবং এখানেও গভর্নমেন্ট একটা এজ গ্রুপ করা আছে, যেমন 9-14 ইয়ার্স এজ অবধি যদি মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে মাত্র 2 ডোজ দিলেই হবে, ওয়ারাস যখন আফটার 14 ওটা কিন্তু 3টে ডোজ লাগবে। এবং সবশেষে ভ্যাকসিন সম্বন্ধে আমি একটা কথা বলবো, ইট ইজ ভেরি সেফ, এর সঙ্গে আপনার ইনফার্টিলিটির কোনো রকম কোনো সম্পর্ক নেই, এটা একটা মিথ, এটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, অতএব আপনি নিশ্চিন্তে নিতে পারেন, আপনার লোকাল ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন শুনেছি মানে স্টার্ট করেছে পাইলট প্রজেক্ট হিসাবে, অবশ্যই সারা ভারতবর্ষ জুড়ে পুরোপুরি অ্যাপ্লাই করতে গেলে তার তো একটা টাইম দিতেই হবে সরকারকে, বাট ওভারঅল ডেফিনেটলি নিউক্লিয়ার সেফ ভ্যাকসিন, কিন্তু শেষ কথা বলবো, ভ্যাকসিন নিয়ে নিলেন মানে আপনি যদি ভেবে বসে থাকেন যে আমি তো নিশ্চিত হয়ে গেলাম আমার জীবনে সার্ভাইকাল ক্যান্সারটি হবে না, একদম ভুল। সার্ভাইকাল ক্যান্সারের ভাইরাসটি হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস, এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে। সো ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি প্রপার সেক্সুয়াল হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করাটা ভীষণ ভীষণ জরুরি।

0: হ্যাঁ,
1: এই
0: একটু যদি
1: ব্যাপারে
0: এই
1: কিন্তু
0: ব্যাপারে একটু বলেন যে সার্ভাইকাল ক্যান্সার থেকে, মানে আমরা তো সবসময় চাইবো যে রোগের আগে যাতে রোগটাকে প্রতিরোধ করতে পারি, না
1: একদম
0: বাসা বাঁধে, সেই
1: প্রিভেনশন ইজ
0: জন্য
1: বেটার দ্যান অলওয়েজ আ
0: এক্স্যাক্টলি।
1: কিওর।
0: হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি কি মাথায় রাখবে যারা আজকে
1: দেখুন,
0: শুনছেন?
1: প্রথম কথা হয়ে যাচ্ছে পেলভিক ইনফেকশন একটা এন্টিটি আমাদের মহিলাদের, মানে আমাদের যে এই যে ইউটেরাস, সার্ভিক্স, ভাজাইনা, এই এরিয়াটা মানে অ্যানাটমিক্যালি আপনি যদি দেখেন, মানে ইট ইজ নট, যা ধরুন আমার হাত পা, এগুলো তো সূর্যের আলো, আকাশ, এয়ার, এভরিথিং ইজ এক্সপোজ থাকছে। ওয়ারাস মহিলাদের ভগবানের সৃষ্টি এমনভাবেই করা যে মহিলাদের যে জননতন্ত্র যেটা, সেটা এমনভাবে প্লেস করা আছে যে সেটা কিন্তু খুব বেশি আলো বাতাস কিছুই পাচ্ছে না, ফলে একটা ইনফেকশন হওয়ার চান্স ওখানে খুব হাই। সেই জন্য, এবং যেহেতু মহিলাদের জননপথের ঠিক সামনে ব্লাডার, পেছনে আমাদের রেকটাম অ্যানাল ক্যানেল থাকে যেখান দিয়ে আমাদের মলমূত্র প্রাস হচ্ছে, সো আমাদের মহিলাদের ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনাটা ভেরি ক্লোজ টু ব্লাডার অ্যান্ড রেকটাম, ঠিক আছে? ফলে ইনফেকশন যে কোনো সময় এগুলো থেকে আমাদের মহিলাদের শরীরে প্রবেশ করতে পারে। সেই জন্য মহিলাদের এই যে জেনাইটাল হাইজিন ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা জানেন তো শেখানো উচিত এখন স্কুল থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তো সেক্স এবং জেনাইটাল হেলথ আলোচনা করাটাই তো একটা ট্যাবু, ওটা যেন আলোচনা করলেই পাপ, সেইখানে হয়ে গেছে আমাদের দেশের সমস্ত সমস্যা। কিন্তু আমি প্রত্যেকটা পেশেন্টদের বলি, মায়েদের বলি যে বাচ্চাকে শেখান কি করে তার টয়লেট এরিয়া পরিষ্কার রাখতে হয়, টয়লেট এরিয়া কি করে ড্রাই রাখতে হয়, কিভাবে ওয়াশ করতে হয়, জলের ধারাটা কিভাবে যাবে, এবং সঙ্গে সঙ্গে কিভাবে জায়গাটাকে ড্রাই করতে হবে, যে কোনো জায়গায় যেখানে খুশি টয়লেট করা যাবে না, তার আগে একটু জায়গাটাকে ফ্লাশ করে নিতে হবে, বারবার বারবার নিজের আন্ডারগার্মেন্ট চেঞ্জ করতে হবে, এইগুলো কিন্তু পার্সোনাল টয়লেট হাইজিনের আন্ডারে পড়ে। এটাতে একবার ইগনোর করেছেন, বিপদ। বিপদ কেন? একবার ইনফেকশন হবে, ওষুধ খাবেন, আবার ছমাস বাদে ইনফেকশন হবে। সেই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রেগুলার বেসিসে আপনাকে আপনার জেনাইটাল হাইজিন মেনটেন করতে হবে। এবং আরেকটি যেটি আপনাকে বললাম না, যে ক্যান্সারের জন্য যে ভ্যাকসিন রেখেছে, এই ভ্যাকসিনগুলো, ভাইরাসগুলো আসাগুলো ওয়ান অব দ্য কমন ইয়ে হচ্ছে মাল্টিপল সেক্স পার্টনার। সেই জন্য এই মাল্টিপল সেক্স পার্টনার অ্যান্ড পলিগ্যামি, যেটা আজকের সমাজে ভীষণভাবে আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, মানে এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে পলিগ্যামি, এটা নিয়ে মানুষ আজকাল আর কেউ ভাবে না, এবং এইখান থেকে কিন্তু আরো বেশিভাবে HPV ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকছে। সেই জন্য টপ অফ দ্যাট ভাইরাস ভ্যাকসিন, আপনাকে প্রপার জেনাইটাল অ্যান্ড সেক্সুয়াল হেলথ অ্যান্ড হাইজিনটাকে মেনটেন করতে হবে।
0: এই প্রসঙ্গে এখন আমরা খুব বিজ্ঞাপনে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের আমাদের ভাজাইনা অঞ্চল পরিষ্কার রাখার জন্য নানান রকম ওয়াশেবল জিনিস এসেছে, সেইগুলো কি ব্যবহার করা ভালো, নাকি শুধু জল দিয়ে ক্লিন করলেই সেই জায়গাটা খুব ভালো থাকে?
1: টেকনিক্যালি শুধু জলই সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে ওয়াটারের ফ্লোটাকে আপনাকে প্রপার রাখতে হবে, যেন ফ্রন্ট টু ব্যাক যায় এবং ইমিডিয়েট ড্রাই করতে হবে। যখন আপনার ইনফেক্টিভ ফেস থাকবে তখন বাজারে কিছু পাওয়া যায় যেগুলো মেডিকেটেড ওয়াশ, বাট সেগুলো pH যেটা সেটাকে চেঞ্জ করে, বেশি ইউজ করাটাও আবার ভালো নয়, তাহলে আবার হিতে বিপরীত হবে। ওই জন্য বাজারে যে ভ্যাজাইনাল ওয়াশ যেগুলো পাওয়া যায় সেগুলো ইনফেক্টিভ ফেসে ইউজ করা ভালো, তবে দিনে এক থেকে দুবারের বেশি নয়। বিশেষ করে ওয়ার্কিং মহিলাদের ক্ষেত্রে, যারা সারাদিন ধরে অফিস করছেন, বাড়ি ফিরছেন, অনেকক্ষণ ধরে তারা টয়লেটটাকে ঠিক মতো পরিষ্কার করতে পারেনি, অফিস তো আর সবার সব ফেসিলিটি থাকে না, বাড়ি ফিরে যখন তারা সুযোগটা পাচ্ছেন তখন তাদের হয়তো দিনে একবার, দিনের শেষে একবার করাটা ভালো, কিন্তু অতিরিক্ত করাটা ভালো না।
0: সেটা বলছেন যে প্রাকৃতিক নিয়মেই আমাদের ওই জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে গ্রামীণ মহিলারা এখনো দেখবেন পুকুরে স্নান করছেন, বা সেইখান থেকে কি কোনো ইনফেকশন আসে, বা সেখান থেকে কোনো বিশেষ সচেতনতা বা সতর্কতা দরকার আছে?
1: দেখুন, আমরা যদি মহিলাদের মানে অ্যানাটমিটাকে কনসিডার করি, মানে ভগবান যেভাবে আমাদের মহিলাদের অ্যানাটমিটাকে বানিয়েছেন, তাতে কিন্তু চান্স অফ ইনফেকশন ওই পুকুরে স্নান করলে আছেই। তবে আবার এটা ভেবে বসবেন না বোধহয় সুইমিং পুলে নেই, না, সব জায়গাতেই আছে। আমাদের তো একটা স্বাভাবিক ধারণা শহরের সুইমিং পুল মানে একেবারে সবকিছুর ঊর্ধ্বে, আর গ্রামের এদো পুকুরটাই হয়ে গেল একদম সবের খারাপ, তা নয়। ইনফেকশন অ্যাসেন্ডিং বলে, মানে তলা থেকে জল থেকে ইনফেকশনটা থ্রু ভাজাইনা উপরের দিকে যাওয়া, সেই জন্য প্রেফারেবলি না করাই বোধহয় ভালো, কারণ পুকুরের কতটা কি ক্লিন হচ্ছে না হচ্ছে, রানিং ওয়াটার এই চান্সেসটা কম, যত স্ট্যাগনেন্ট ওয়াটার হবে চান্স অফ জীবাণুটা ওখানে থেকে যাওয়ার চান্স বেশি, সো অটোমেটিক অ্যাসেন্ডিং ইনফেকশনের চান্সটা,
0: মানে নদী সমুদ্র তাতে অনেক ভালো
1: বোধহয় ভালো। আমার কাছে এক্স্যাক্ট এই ব্যাপারে কিন্তু ডেটা নেই, বাট ডেফিনেটলি রানিং ওয়াটার কন্টেন্টস লেস অর্গানিজম দ্যান দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার, সো ওই প্রিন্সিপাল যদি আপনি ফলো করেন তাহলে তো ডেফিনেটলি স্ট্যাগনেন্ট ওয়াটারে করা উচিত না, সে গ্রামের এদো পুকুর হোক আর শহরের পাঁচতারা মলের সুইমিং পুল হোক
0: বা সুইমিং পুলের কথাটা যখন বললেন যে তাহলে সুইমিং পুল থেকে উঠে এসে তারপর কি আরেকবার ভালো করে স্নান করে নেওয়া দরকার?
1: একদম, সেটা শুধু ইনফেকশনের জন্য নয়, আপনার ওই যে সুইমিং পুলের ট্রিটমেন্টের যে কেমিক্যালসগুলো ইউজ হচ্ছে সেটা তো আপনার স্কিনে

0: কন্ট্যাক্ট হয়ে থাকছে, তাহলে একটা প্রলংড এক্সপোজার টু দ্য স্কিন, স্কিনের অনেক ধরনের প্রবলেম হতে পারে। সেই জন্য তো ইনফ্যাক্ট সুইমিং পুলে নামার আগে এবং সুইমিং পুল থেকে উঠে দুবারই কিন্তু ভালো মতো ওয়াশ করা উচিত, যেটা আমাদের দেশের বেশিরভাগ লোকই করে না।
1: হ্যাঁ, মানে সুইমিং পুলে স্নান করে এসে আমরা ভাবি যে অত্যন্ত দারুণ শুদ্ধ হয়ে গেলাম বা বেশ ভালো লাগছে, সেটাই থাক।
0: প্লাস সুইমিং পুলে নামার আগে স্নান করা উচিত ফর ইওর ফেলো সুইমার্স, কারণ আপনার শরীরে তো অনেক কিছু, আপনার স্কিনে তো অনেক ইনফেকশন থাকতে পারে, সেই জন্য ইউ মাস্ট টেক আ প্রপার শাওয়ার বিফোর ইউ গেট ইনটু আ সুইমিং পুল।
1: বাবা, এটা তো আমরা ভাবি না, আমরা ভাবি কতক্ষণে গিয়ে হোটেলে সুইমিং পুলটা ঝাঁপিয়ে পড়বো, সেই জায়গায় একবার স্নান করে সুইমিং পুলে নামা, এটা বেশ ভাবনার অতীত। আসলে এইসব ভাবার জন্যই তো আমাদের রেডিও ক্লিনিক, আমাদের মহিলা মহল, মহিলাদের আসর প্রতি মুহূর্তে নতুন নতুন ভাবনা এবং নতুন নতুন অভিজ্ঞতা, কারণ যতদিন বাঁচি ততদিন শিখি। সার্ভাইকাল ক্যান্সারের কথা, সেই প্রসঙ্গে তো নানান কথা আপনি বললেন, যদিও এত বড়, এত অনেক বৃহৎ বিষয়, সেটাকে আমরা এই সময়ের মধ্যে ধরতে পারবো না। পিসিওডির কথাটাও বলেছেন যে কিভাবে এখন কি কি বিষয় মাথায় রাখা উচিত। এবার একটু যদি আমরা এইভাবে ভাগ করে নিই, যেহেতু আমরা পিসিওডি নিয়ে কথা বললাম, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বললাম, মেনোপজ এই বিষয়টা যদি একটু বলেন যে কারোর ক্ষেত্রে আর্লি হয়, কারোর ক্ষেত্রে একটু পরে হয়, এবং তারপর মুড সুইংয়ের একটা ব্যাপার থাকে, তার পরবর্তীকালেও অনেক সময় ব্লিডিং হয়, সেই জায়গাটা অনেকে বুঝতে পারেন না, তার যদি খুব সাধারণভাবে কিছু বিষয় মাথায় রাখার কথা বলেন।
0: মেনোপজ মানে কি? যে পার্মানেন্ট আপনার পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং মহিলাদের শুধু পিরিয়ড বন্ধটা কিন্তু মেনোপজ নয়, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন যে হরমোন সাপ্লাই আছিল সেইগুলো আস্তে আস্তে কমে যাওয়াটা, সেটাই হয়ে যাচ্ছে মেনোপজ। মেনোপজ কার কোন বয়সে হবে সেটা ভীষণ সাবজেক্টিভ ভ্যারিয়েশন আছে। অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান ফিগার আমরা ধরি ক্লিনিক্যাল প্র্যাকটিসে অ্যারাউন্ড 50, কারুর যদি 48 হতে পারে, কারুর 52 হতে পারে। কার কোন বয়সে মেনোপজ হবে সেটা কিন্তু আবার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। আপনার মা বা আপনার মাসি বা আপনার দিদা, মানে ফিমেল পার্ট অফ ইওর লাইন, সে তাদের কোন কোন এজে হয়েছে, মানে অনেকের দেখা যায় যে তাকে হিস্ট্রি দেখা যাবে তাদের 42-43 প্রিম্যাচিওর, মানে 45 আগে হলে প্রিম্যাচিওর বলা হচ্ছে, তো প্রিম্যাচিওর মেনোপজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটু ডিটেলড হিস্ট্রি নিলে দেখা যাবে তার মা বা তার দিদা বা মাসি এদের প্রত্যেকেরও তাই হয়েছে,
1: জেনেটিক্যালি
0: ডিটারমিন্ড। এছাড়া প্রত্যেকটি মহিলা তার শারীরিক গঠন, নিউট্রিশন, এটার উপরে একটা ইম্প্যাক্ট পড়ে, কারণ সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার ইস্ট্রোজেন সোর্স কতক্ষণ ধরে মেনটেন করতে পারছেন। খুব পুওর নিউট্রিশন, ভালো মতো খেতে পায় না, খুব মানে অনাহার এবং নিউট্রিশন ডিপ্রাইভ মহিলা, নিজের প্রতি কোনো যত্ন নেননি, তার শরীরে ইস্ট্রোজেনের সোর্সই তৈরি হবে না, শরীরে কোনো ফ্যাটই নেই, সো অটোমেটিক্যালি একটু সময়ের আগে তার মেনোপজ হয়ে যাবে। সো মেনোপজের কোনো স্পেসিফিক এজ নেই, অ্যারাউন্ড 50 ± হবে। দেখুন, মেনোপজে অনেক চেঞ্জেস হয় এবং সেগুলো তার 3-4 বছর আগে থেকেই শুরু হয়ে যাবে। এই চেঞ্জেসগুলো আপনাকে আলাদা করে বলতে হবে না যে কী মেন সাইন দেখে বোঝা যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। বেশিরভাগ খুব কমন কান ফান গরম হয়ে যাচ্ছে, ধরুন এসিতে বসে আছেন তাও একেবারে ঘামছেন, সারাক্ষণ যেন একটা মুড সুইং হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, মানে এক জায়গায় বসে থাকতে পারছেন। আগে হয়তো আপনি খবরের কাগজটা মন দিয়ে পড়তে পারতেন, গল্পের বইটা মন দিয়ে পড়তে পারতেন, এখন কিন্তু আপনি গল্পের বইটা পড়লে, দু লাইন পড়লেই আপনি ইরিটেটেড হয়ে যাচ্ছেন, মানে একটা সাইন অফ ইরিটেবিলিটি আপনার মধ্যে এসছে। বা আপনার খুব হার্টে পায়ে যন্ত্রণা হচ্ছে, অথবা আরেকটা খুব কমন প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, মানে আপনার বারবার বারবার ইউরিন করতে ইচ্ছা করছে এবং ইউরিনারি প্যাসেজে একটা মাঝে মাঝে জ্বালা হচ্ছে। এগুলো সব হচ্ছে অ্যাকচুয়ালি কি, ইস্ট্রোজেন বলে যে হরমোনটি ছিল সেটা আমাদের পুরো মানে ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটারাস তাদেরকে না চুবিয়ে রেখেছিল হরমোনটা দিয়ে। এবার আস্তে আস্তে শরীরে মেনোপজ হচ্ছে, মানে কি, ইস্ট্রোজেন সোর্স কমছে, ফলে এই টিস্যুগুলো আস্তে আস্তে তাদের প্রপার রেগুলারের যেটা খাবার হরমোন সেটা পাচ্ছে না, ফলে তাদের একটা ডিপ্রাইভেশন হচ্ছে, তার জন্যই তাদের ফ্রিকোয়েন্ট মিকচুরেশন, জ্বালা, যন্ত্রণা এগুলো হচ্ছে। প্লাস সিমিলারলি আমাদের শরীরের হাড়ের যে শক্তি, সেখানে ইস্ট্রোজেনের একটা বিরাট রোল, সেটা কমে যাচ্ছে, ফলে হাড়গুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। সো এইটাকেই বোরললেস মেনোপজ বলে। আমরা এই সমস্যাগুলো হলে পরে আমরা জেনারেলি পেশেন্টদের বলি, এবার এইগুলোর কি ক্ষেত্রে জানেন তো একটা মজার বিষয় আছে, এগুলো আপনাকে যেটা বললাম না যে হরমোন ডেফিসিয়েন্সি, তার মানে তো সোজা কথা কি, মানে একটু হরমোন খেলেই তো ঠিক হয়ে যাওয়ার কথা, হ্যাঁ দারুণ কাজ হবে, কিন্তু ওই যে বললাম হরমোনটি যেই খাবেন দারুণ কাজ হবে, মানে ইউ উইল স্টার্ট অ্যাগেন ফিলিং লাইক 40 কি 35, কিন্তু হরমোন থেরাপি যেদিন আবার বন্ধ করবেন আবার ইট উইল কাম ব্যাক অ্যাগেন, কারণ এটা তো বাইরের হরমোন দিয়ে হচ্ছে, আপনার তো নিজের হরমোন কিছু নেই। এবার এই হরমোন স্টাডি করে দেখা গেছে যদি 5 বছরের বেশি কন্টিনিউয়াস ইউজ হয় বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি থাকে। সেই জন্য আমরা কিছুতেই পেশেন্টদের শুরুতেই হরমোন থেরাপি করতে বারণ করি। নন হরমোনাল অনেক থেরাপি আছে, সেগুলো আমাদের পেশেন্টদের করতে বলি। তার মধ্যে যেমন যোগা, আমরা বলি যোগা করুন, তাতে কি মেন্টাল একটা থাকবে, কামনেস তৈরি হবে এবং তাতে কোনো সাইড এফেক্ট নেই। এগুলো দিয়েও যখন হবে না তখন তো তাকে হরমোন থেরাপি নিতেই হবে। কিন্তু এই হরমোন থেরাপি 5 বছরের বেশি নিলে অলওয়েজ দ্যার ইজ এ কোয়ারি যে আপনার যে কোনো সে ব্রেস্ট হোক বা যে কোনো ক্যান্সার হওয়ার একটা কোরিলেশন দেখা গেছে। আর ফাইনালি যে আপনি বললেন না মেনোপজের পরে যদি ব্লিডিং হয় ইমিডিয়েট গাইনোকোলজিস্ট দেখান। মেনোপজ হয়ে গেল মানে কিন্তু এর আগে আমি আপনাকে বলি মেয়েদের যেমন বলছিলাম যে প্রথম 4 বছর এবং পরে শেষ হওয়ার আগের 4 বছর ইরেগুলারটা নর্মাল, কিন্তু একবার পার্মানেন্ট বন্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এক ড্রপ ব্লাডও হওয়ার কথা নয়। যদি এক ড্রপ ব্লাডও হয় আপনার লোকাল ডাক্তারবাবুকে দেখাবেন, উনি কিছু আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, কিছু টেস্ট করবেন, টেস্ট করে আমাদের জরায়ুর ভেতরের যে দেওয়ালটা থাকে যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে থাকি সেটার একটা টেস্ট করেন, বায়োপসি টেস্ট করেন, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই করা উচিত। এবং তারপর যেখানে যেরকম যা ট্রিটমেন্ট সেটা নিলে অসুবিধা হওয়ার কথা নয়।
1: আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনলেন এবং আজকের এই বিশেষ দিনে আমাদের স্টুডিওতে এসে শ্রোতাদের সঙ্গে এরকম পরামর্শ দেবার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, আবারও আজকের দিনের জন্য বিশেষ শুভেচ্ছা, এবং ওই ভালো থাকুন, ভালো থাকলে আমরা ভালো থাকি, ভালো থাকুন, ভালো রাখুন।
0: অসংখ্য ধন্যবাদ। আমি আবার আরেকবার লাস্ট শেষ হওয়ার আগে আরেকবার রিপিট করব, আমার এই আজকের দিনে আপনারা আমাকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আকাশবাণী কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই মিলে ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে আমরা আনন্দে থাকবো, সারা পৃথিবী আনন্দে থাকবে, এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না।
1: নিশ্চয়ই এই আনন্দের রেশটুকু নিয়েই আমরা আজকের মতো মহিলাদের আসর শেষ করব। দুই বাংলা শ্রোতা বন্ধুদের বলি যে আপনারাও সবাই খুব ভালো থাকুন। আজকে রেডিও ক্লিনিকে এতক্ষণ আমাদের স্টুডিওতে ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাজাশীষ মজুমদার, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। মহিলাদের আসর আজ এই পর্যন্তই।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের লালন গাথা। আমাদের এই অনুষ্ঠানে আমি ভাবছিলাম যে আজকে কথা বলা যায় কী নিয়ে, তখন ভেবে দেখলাম আজকের এই লালন গাথায় আমরা কথা বলতে পারি এমন এক বিষয় নিয়ে যা কবি অথবা গীতিকারদের কাছে এক মূল্যবান অস্ত্র। আসলে অনেক সময় খুব সংক্ষেপে কোনো কবি বা কোনো গীতিকার নিজের বার্তা সকলের সামনে তুলে ধরার জন্য ব্যবহার করেন রূপকের। একে আমরা সাহিত্যের পরিভাষায় বলি মেটাফোর। সেই রূপকের ব্যবহার বারবার ফিরে এসেছে লালন ফকিরের গানে। আসলে লোকসংস্কৃতিতে বা লোকশিক্ষা থেকে শুরু করে লোকসঙ্গীত, প্রায় সব ক্ষেত্রেই রূপকের ব্যবহার খুব জরুরি, তাই স্বাভাবিকভাবেই লালন গীতিতেও তার প্রভাব ছিল অপরিসীম। বিভিন্ন গানে রূপকের ব্যবহারের মাধ্যমে লালন ফকির নানা জীবন দর্শনের তত্ত্ব তুলে ধরেছেন খুব সহজ ভাষায়। যেমন ধরা যাক, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখানে কি সত্যি পাখির কথা বলা হয়েছে নাকি বলা হয়েছে খাঁচার কথা? আসলে এখানে কিন্তু বলা হয়েছে, আমরা অনেক সময় অনেক কথ্য ক্ষেত্রে আমাদের এই বুকের পাঁজরকে খাঁচা বলে রেফার করি না, এ হচ্ছে সেই খাঁচা এবং পাখি, পাখি হচ্ছে প্রাণ পাখি। কি অদ্ভুত, তাই না?

হচ্ছে অনুষ্ঠান কলকাতা কলতান। টানা পড়েন তন্তুবায় মুখপত্র। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা।

0: টানাপোড়েন শুধু একটি পত্রিকা নয়, এটি আমাদের বাংলার তাঁত শিল্পের জীবন্ত দলিল। 1980 সালে হরিপদ বসাক এবং বলরাম বসাকের হাত ধরে যে পথ চলা সূচনা হয়েছিল, নানা প্রতিকূলতায় 1997 সালে সাময়িকভাবে তা থেমে গেলেও 2021 সালে সেই কণ্ঠস্বর আবার ফিরে আসে নতুন উদ্যমে। সম্প্রতি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে টানাপোড়েনের 5 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উঠে এলো নানান প্রসঙ্গ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ডক্টর তীর্থঙ্কর রায় বললেন পত্রিকা সম্পর্কে তার মতামত।
1: আমি তো প্রথমে গবেষণার কথাটাই বলবো, কারণ আমি নিজে গবেষক, কাজে ওই দৃষ্টিতেই দেখি। এই ধরনের পত্রিকা যেখানে কারিগরদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশ হচ্ছে খুবই দুর্লভ পাওয়া, কারণ এরা যারা খুব অসাধারণ কাজ করেন অনেকেই লিখে যাননি নিজেদের কথা, সেটা যেরকম লেখাই হোক, যদি একটা কবিতাও হয় বা সাহিত্য হয় বা কোনো ইন্টারভিউ, প্রত্যেকটারই একটা স্বতন্ত্র মূল্য আছে ওই দৃষ্টিভঙ্গি থেকে যে আমি এই এদের কথা যদি শুনতে চাই আমি তথ্য পাবো না বা সূত্র পাবো না। সেই দিক দিয়ে দেখলে টানাপোড়েন একটা অসাধারণ পত্রিকা, বিশেষ করে পুরনো যে ইস্যুগুলো যেগুলো ওরা প্রচার করছেন ওয়েবসাইটে, সেগুলো আমি অবশ্যই আরো ভালো করে দেখবো গবেষকের দৃষ্টিভঙ্গিতে। তবে যদি সাহিত্য মূল্যও দেখি সেটাও আমার কাছে একটা নতুন জিনিস।
2: ব্রিটিশ আমল থেকে আমাদের ভারতবর্ষে তাঁত শিল্পের একটি বড় পরিবর্তনের ইতিহাস রয়েছে। আপনি যেরকম বললেন যে টানাপোড়েন সেই হারানো ইতিহাসের একটা দলিল হয়েই রয়ে যাবে, তো এর ভবিষ্যৎ কিরকম হতে পারে বলে আপনি মনে করেন?
1: আমার মনে হয় যে ওয়েবসাইট যেটা ওরা তৈরি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্টেড পত্রিকার পাঠক সবসময় খুব সীমিত, কিন্তু ওয়েবসাইটে প্রচার হয় অনেক বেশি, বিশেষ করে যদি ওয়েবসাইটের সঙ্গে সোশ্যাল মিডিয়া যুক্ত হয় তাহলে অনেক বেশি প্রচার হয়। অনেক লোক আছেন আমার মতো যারা মনে করবেন যে তাঁতিদের নিজস্ব ভাষ্য সেইটা খুব দুর্লভ পাওয়া এবং এটা সেই স্বতন্ত্র মূল্য আছে, সেই কারণেই তারা আগ্রহী হবেন দেখতে। যারা প্রিন্টেড পত্রিকার কপি চান তারা তখন হয়তো যোগাযোগ করবেন। সেই দিক দিয়ে আমার মনে হয় যে ওয়েবসাইটের সূত্র ধরে এর আরো প্রচার হবে।
2: বক্তব্যের সময় যেরকম বলছিলেন যে যন্ত্রচালিত তাঁতের সীমাবদ্ধতা এবং হাতে তৈরি কাপড়ের যে স্বাধীনতা, যে তথ্যসূত্র এই পত্রিকাতে রয়েছে সেই বিষয়ে, সেটা কিভাবে নতুন প্রজন্মের গবেষকদের কাছে উপযোগী হতে পারে বলে আপনার মত?
1: আমার মনে হয় যে সাধারণ পাঠক একটা ধারণা পাবেন যে হস্তচালিত তাঁতের বৈশিষ্ট্যটা কোথায়, সেখানে ওই ডিজাইনের ব্যাপারটা আসবে যে প্রত্যেকটা শাড়ি অন্য শাড়ি থেকে আলাদা, যেটা আমরা যন্ত্রচালিত কাপড়ে কখনোই পাবো না ওই ধরনের বৈশিষ্ট্য। তবে পুরো শিল্পের যেটা ডিজাইন বা সাংস্কৃতিক দিক সেটা অত্যন্ত জটিল এবং সেটা আয়ত্ত করতে তাঁতিদের অনেক বছর লাগে, কাজেই সেটা পত্রিকা দিতে পারবে বলে মনে হয় না। পত্রিকা একটা আগ্রহ তৈরি করতে পারে, তবে বিষয়টা নিয়ে চর্চা করতে হলে অন্যভাবে এগোতে হবে।
0: টানাপোড়েন পত্রিকার ইতিহাস সম্পর্কে জানালেন পত্রিকার সম্পাদক নিলয় কুমার বসাক।
3: পুরনো যখন 1980 সালে

0: পত্রিকাটা প্রকাশিত হয় দুজন মানুষের উদ্যোগে, সমবায় থেকে প্রকাশিত হতো। তারা খুব মানে একটা সাধারণভাবে একটা করতে হয় একটা তাঁতিদের নিয়ে একটা কাজ, তারা যেহেতু তাঁতের বাইরে গিয়েও একটু অন্যরকম ভাবনা চিন্তা করতেন এই সমাজের মধ্যে থেকেও, তো একটু পড়াশোনা বা একটু সাহিত্য চর্চা এই একটু আলাদা ভাবনা, তো সেই থেকেই তার আনাপ্রাণের জন্ম। এবং সেই সময় যে লেখাগুলো বেরোতো খুব মাটির থেকে উঠে আসা লেখা, যারা কাজ করছেন তাদের লেখা, এবং সেই সঙ্গে গল্প কবিতা ইত্যাদিও তারা ছাপতেন। খুব ছোট ছোট পত্রিকা হতো, দুই চার পাতা পাঁচ পাতা করে পত্রিকা হতো, প্রথমে মাসিক হয়েছে, প্রত্যেক মাসে বেরিয়েছে, তারপরে ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক হয়ে পরিসমাপ্তি ঘটেছে, লেখার অভাবেই পরিসমাপ্তি ঘটেছে। তো আমি যখন এই পত্রিকাটা যখন গবেষণা করতে গিয়ে আমার হাতে আসে, আমি দেখি এটা হচ্ছে সময়ের একটা অমূল্য দলিল, এটা কোনো গল্প কবিতা বা প্রবন্ধ বা কিছু আর্টিকেলের সমাহার নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি দেখেছি তাঁত নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে একটা অপরিহার্য, বিভিন্ন রেফারেন্স বইতে আমি দেখেছি টানা পড়েন। তখনই আমার মনে হয়েছিল যে এটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়, তো তাদের পুরনো সম্পাদকদের বলেছিলাম প্রায় 25 বছর পরে, তো ওনারা বললেন যে না এটা আমরা পারবো না, তুমি করো। তো আমি তাদের উপদেশ নিয়ে তাদের দুজনকে নিয়ে আমি শুরু করেছিলাম। আমি আঙ্গিকটা প্রথম বছর ওই টানা পড়েনের আঙ্গিকই রেখেছিলাম, গল্প কবিতা প্রবন্ধ সব মিলিয়ে রেখেছিলাম। পরে আমাকে পাঠক সমাজ থেকে বললো যে আপনি গল্প কবিতাটা বাদ দিন, এটাকে আপনি শুধুমাত্র এই তাঁত রিলেটেড কিছু আলোচনা যেগুলো মানুষ জানে না, গল্প কবিতার জন্য তো অনেক পত্রিকা আছে, আপনি এটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকুন। তো তারপর থেকে আমরা গল্প কবিতাটাকে বাদ দিয়ে মূলত তাঁতিদের জীবনযাত্রা, তাদের জীবনী, সাক্ষাৎকার, স্মৃতিকথা, যারা একদম রুট লেভেলে মানে একদম মাটিতে যারা কাজ করেন তারা নিজেরাই লেখেন, আমরা শুধু একটু এডিট করি। তাছাড়া তো বিভিন্ন গবেষকদের তো লেখা আছে, বিশিষ্টদের লেখা আছেই, আর পত্রপত্রিকার সংবাদপত্রের একটা কালেকশন রাখি, পুস্তক পর্যটনা রাখি। তো আমি চেষ্টা করি সব দিক থেকে, একজন পাঠক যখন বইটা হাতে নেবেন পত্রিকাটা, তার মধ্যে যেন একঘেয়েমি কাজ না করে, শুধুমাত্র প্রবন্ধের ভারে ভারাক্রান্ত, প্রতিবেদনের ভারে ভারাক্রান্ত, আমি ভারী ভারী লেখার জায়গাটা থেকে সরে এসে সব মিলিয়ে মানুষকে একটা তাঁতের জগৎ, তাঁতিদের সাংস্কৃতিক, তাদের জীবনযাত্রা, তাদের বেঁচে থাকা, তাদের আমোদ বিনোদন সবটা মিলিয়ে কিন্তু আমি পত্রিকাটা করার চেষ্টা করি।
1: তাঁতিরা যারা তাঁত বোনেন এবং তারা নিজেরাই লিখছেন এবং সেইগুলোকে আপনারা অল্প এডিট করে তাদের নিজস্ব আবেগটা সেই লেখার মধ্যে ফুটে উঠছে, সেই এডিটিংয়ের কাজটা কতটা চ্যালেঞ্জিং?
0: খুবই কঠিন, আমি নিজে করি, তো তাদের সেই ভাবটা রেখে আমি সবসময় তাদের সারল্যটা রাখার চেষ্টা করি, ভাষার গাম্ভীর্য নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আমি শুধু বাক্য গঠনটা একটু চেষ্টা করি যে ঠিক হলো কিনা, কোনো বানানের ভুল এইটুকুই আমি চেষ্টা করি, বাদ বাকি কিন্তু আমি খুব একটা ছড়ি ঘোরাই না লেখার, কারণ আমি চাই এটাই থাকুক, মানুষ এটাই জানুক।
1: পত্রিকার যে নামকরণটা তার বৈশিষ্ট্যটা একটু তুলে ধরুন, টানা এবং পড়েন।
0: টানা এবং পোরেন হচ্ছে আমাদের তাঁতে যখন কাপড় বোনা হয় লম্বালম্বি যে সুতোটা থাকে তাকে বলা হয় টানা, আর তাঁতি যেটা মাকুর সাহায্যে বোনেন, যেটাকে একটা টানার সুতোর সঙ্গে ক্রস করে করে বোনা হয় সেটাকে বলে পোরেন, অর্থাৎ একটা লম্বালম্বি একটা আড়াআড়ি, এটা হচ্ছে তাঁতের টানা পোরেন, আদি অনন্তকাল ধরে চলছে। এখান থেকেই আমাদের জীবনের টানা পোরেনের গজে কখনো সোজা যাবে কখনো আড়াআড়ি যাবে, এটাই জীবনের টানা পোরেন, আমরা এইভাবেই আসি। আর আমাদের পত্রিকার নামকরণটা একটু কাকতালীয়ভাবে বা কীভাবে হয়েছে, মানে 72-73 সালে যখন আন্দোলন চলছে, 77 সালে কোঅপারেটিভ তৈরি হয়েছে, বিখ্যাত সাংবাদিক অমরেন্দ্র চক্রবর্তী তিনি হঠাৎ করেই বললেন যে আপনারা পত্রিকা করবেন তো এই নামটা দিন, এটা তো আপনাদের কাজের সঙ্গেও যায়, সবটা মিলিয়েই হয়, তো আমাদের জীবনযাত্রাও যা, তাঁতিদের জীবনযাত্রার টানা পড়েন প্লাস আপনাদের শাড়ির টানা পড়েন, এক সূত্রে গাথা, তো এই নামটাই সবচেয়ে, তো সেই নামটা রয়েছে। এবং আমিও কিন্তু পত্রিকার ক্ষেত্রে সেই লোগো, সেই পুরনো ফ্লেভার সেটাই ব্যবহার করি, এবং এটাই টানা পড়েনের বৈশিষ্ট্য।
1: পত্রিকার উপদেশটা সুজিত কুমার দাস জানালেন তাঁত শিল্পের নানান প্রেক্ষিত।
2: এটা শুধু তাঁত শিল্পীদের নয়, যারা তাঁত সম্পর্কে আগ্রহী সকলের কাছে একটা আই ওপেনার, মানে কিভাবে তাঁত বোনা হয়, তাঁতের কি সমস্যা, এই সমস্ত কিছু যদি তারা জানতে চান তারা এই বইটা পড়তে পারেন। এবং এই বইটা চলছেও আজকাল খুব ভালো, সকলে যারা লেখেন তাদের লেখক মন্ডলীও কিন্তু খুব শক্তিশালী, কারণ অনেকেই লেখেন যারা নিয়মিত লেখেন, তারা বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, ফলে তাঁত সম্পর্কে একটা আই ওপেনার বলতে পারেন টানাপোড়েনকে।
1: পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানের পাশাপাশি তাঁত শিল্পের নানা আঙ্গিক নিয়ে টানাপোড়েন পত্রিকা এবং উইভার্স স্টুডিও রিসোর্স সেন্টারের যৌথ উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, সুজিতবাবু জানালেন সে সম্পর্কেও।
2: এক্সিবিশনটা তো উইভার্স স্টুডিও থেকে তারা করেছে, তারা এই ব্যাপারে খুব বিশেষজ্ঞ, তারা এর আগেও অনেকগুলো এক্সিবিশন করেছে, তো ম্যাডাম দর্শনা শাহ উনি এই ব্যাপারে খুবই অভিজ্ঞ এবং সারা পৃথিবী ঘুরে বেড়ান এবং তাঁতের পুরনো কাপড় টাপড় সংগ্রহ করেন, এবং এক্সিবিশনটা খুব ভালো, খুব উচ্চমানের হয়েছে। ওখানে শাড়ি ছিল, বিভিন্ন পুরনো শাড়ি ছিল, কাপড়ের পাড় ছিল, নকশা কিছু ছিল, পাড়ের মধ্যেই নকশাগুলো ছিল আর কি। বালুচরি শাড়ির একটা স্পেসিমেন রাখা ছিল, যেটা মুর্শিদাবাদের অরিজিনাল বালুচরি শাড়ি। মানে বিষ্ণুপুরের বালুচুরি নয়, বালুচরের বালুচুরি।

0: বইপত্রতে ছিল, বইপত্রতে একটা এক্সিবিশন ছিল, আর ওদের নিজেদের একটা বইও আছে, সে বইটাও ওরা ডিসপ্লে করেছিল আজকে, সেটাও অনেকেই দেখেছেন বইটা, আগ্রহী আর কি। ইনভলভমেন্টটা খুব ভালো ছিল, মানে যারা পার্টিসিপেট করেছেন তারা খুব শুনতে শুধু শোনেননি, তারা অংশগ্রহণ করেছেন, এটাই আমাদের আজকে সবচেয়ে বেশি প্রাপ্তি। নিশ্চয়ই আমাদের খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে এটার জন্য যে আমরা একটা ভালো জিনিস অর্গানাইজ করতে পারলাম।
1: টানাপোড়েনের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানালেন শিক্ষক পুষ্পেন্দু মজুমদার, তিনিই তৈরি করেছেন এই ওয়েবসাইট।
2: টানাপোড়েনের ওয়েবসাইট বানানোর সময় আমার মূল যেটা ভাবনা ছিল যে যেহেতু এটার সঙ্গে একটা অ্যাস্থেটিক্স আলাদা করে জড়িত, একটা শাড়ি এবং আমাদের এখানকার একটা শিল্প চেতনা এরকম একটা ভাব রয়েছে, তা এই গোটা ওয়েবসাইটটার যে ব্যাকড্রপ যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এবং কালার কম্বিনেশন যেটা থাকবে, সেটা যেন আমাদের এই শাড়ি বা বাংলার সংস্কৃতির সঙ্গে খানিকটা ম্যাচ করে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার ছিল যে ওয়েবসাইটটা ডিজাইনের সময় আমরা চেষ্টা করেছি যে খুব সহজ একটা ডিজাইন রাখতে, যাতে এই ওয়েবসাইটটা মূলত কাজের জন্যই ব্যবহৃত হবে এবং যারা ব্যবহার করবেন তারা খুব টেকসাবি নাও হতে পারেন, সুতরাং তারা যেন সহজে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখানে আমরা বেশ কিছু PDF পুরনো ম্যাগাজিনগুলো রেখেছি, সুতরাং সেইগুলো যাতে সহজে পড়া যায়, এবং শুধু পড়া যায় তা নয়, একটা সিকিউরিটিও আছে, সেটা হলো যে ডাউনলোডেবল ফরম্যাটে নেই, যে এগুলো সবাই ডাউনলোড করে নিয়ে কপি করতে পারবে তেমন নয়, কিন্তু পড়তে পারবেন সবাই, কিন্তু এগুলো থেকে কপি করা যাবে না, সেইটা একটু ব্যাপার রয়েছে, টেকনিক্যাল ব্যাপার রয়েছে, এইগুলো আপাতত করা হয়েছে।
3: ওয়েবসাইটে কী কী বিষয়ে কোন কোন তথ্য পাওয়া যেতে পারে?
2: এই মুহূর্তে পুরনো ম্যাগাজিন দুটো ভাগে রয়েছে, একটা তো হচ্ছে নবপর্যায়ের যে টানাপোড়েন আর একটা আসল টানাপোড়েন, এগুলোর যে বিগত সংখ্যাগুলো আছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে।
3: এই ওয়েবসাইট তরুণ গবেষকদের এবং তাঁতপ্রেমী যারা মানুষ তাদের কিভাবে সাহায্য করবে?
2: পুরনো যে ম্যাগাজিনের সংখ্যাগুলো রয়েছে সেখানে অনেক তথ্য রয়েছে যেগুলো গবেষকদের সাহায্য করবে। এছাড়া আর একটা বড় সুযোগ আসতে পারে, যেটা ইচ্ছা রয়েছে আমাদের, যে ফোরাম সেকশনটাকে আরেকটু বেটার করার, যেখানে বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা থাকবে এবং সেই আলোচনাতে বিভিন্ন মত উঠে আসবে, এবং যেহেতু এটা কেবলমাত্র উইভার্স যারা আছে তাদের জন্য, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত যাদের সঙ্গে, ফলে এটা আগামী দিনে একটা বড় ভূমিকা নিতে পারে, কারণ এখন সবাই এক জায়গায় হয়ে কোনো আলোচনা করার যে পসিবিলিটি, তার থেকে সবাই যার যার লোকেশনে থেকে ওয়েবসাইটে আমরা এটা একটা ভালো জায়গায় আসতে পারি, সেটা একটা বড় সুযোগ রয়েছে। এছাড়াও আরও যদি নতুন নতুন পরিকল্পনা অন্যরা কেউ দেন সেগুলো আমরা ফুলফিল করব। জয়েন আস বাটন তো এই মুহূর্তেই রয়েছে, জয়েন আস কেউ ক্লিক করলে তাহলে সে কমেন্ট করতে পারবেন এবং অন্যান্য কাজকর্মও করতে পারবেন, সাইন ইন করতে পারবেন। আর এছাড়াও ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস সেকশন আলাদা করে রাখা হয়েছে, যেখানে মেল করে বা ফোনে যোগাযোগ করা যাবে যে কোনো বিষয়ে ওয়েবসাইটের ব্যাপারে তথ্য জানানোর জন্য, বা নতুন কোনো ফিচার যদি অ্যাড করতে হয় সেই সম্পর্কে। ওয়েবসাইটে এটা একটা ভালো চেষ্টা আমরা করেছি আমাদের দিক থেকে, সেটা হলো যে ওয়েবসাইটে যে বইগুলো রয়েছে সেই বইগুলো পাতা উল্টানোটা অনেকটা আমাদের হার্ড কপি যে বই থাকে সেই ধরনের একটা ফিল রাখার চেষ্টা করা হয়েছে, যাতে মানুষ যখন ওয়েবসাইটটা দেখবেন তখন একদমই PDF-এর মতো না মনে হয়ে একটা বই পড়ার মতন, ম্যাগাজিনটা পড়ার মতন একটা অনুভূতি পান। তো সেই জায়গাগুলো আপডেট চলতে থাকবে এবং আমরা চেষ্টা করব যে যতদূর সম্ভব মাটির কাছাকাছি থেকে এবং এই গোটা বিষয়টার যে মূল সুর তার সঙ্গে একাত্ম থেকেই আমরা ওয়েবসাইটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
1: দর্শক হিসেবে কেমন লেগেছে এই অনুষ্ঠান আমাদের জানালেন ক্রাফটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পুরবী রায়।
4: খুব খুব এনরিচিং, ঋদ্ধ হলাম যেটা আজকাল বলে, কারণ অনেক কিছু এই সবসময় না আমরা ফিনিশ প্রোডাক্টের দিকে, তাঁতিদের কাজ বা তাঁতিদের কষ্টটা তো আমরা দেখতে পাই না, আমার কাজের সোর্সে আমি অনেক কিছু একটু আভাস পেয়েছি। অনুষ্ঠানের যিনি প্রধান হতা হরিপদ বাবু, হরিপদ বসাক, তার সাথে আমার কাজের সূত্রে আজ থেকে প্রায় 20 বছরের চেনা। ওনার একটা প্রথম বই বেরিয়েছিল, তারপরে সেটা আমরা খুব আনন্দ পেয়েছিলাম, কারণ তাঁতিদের সবারই তো ইতিহাস থাকে আর উনি কিন্তু নিজেদেরটা এ করেছেন। এবং প্রথম কপি টানাপোড়েন আমার মেন্টর যিনি রুবি পাল চৌধুরীর বাড়ি থেকে পড়েছিলাম, সুতরাং একটা অন্যরকম সম্পর্ক। আর টেক্সটাইল জানতে চাই তো, তাই জন্য আজকে তাঁতিদের মনের কথা শুনে, পাওয়ারলুম হ্যান্ডলুম যেটা আমাদের খুবই মানে বিব্রত করে, চিন্তিত করে, সেই সম্বন্ধে এত জন এক্সপার্টের কথা শুনে খুব ভালো লেগেছে। এই প্রয়াসটা খুবই ভালো, আশা করি ওরা আরও বড় করে করতে পারবে। আজকাল তো বই পড়াটাই উঠে গেছে, যদি লোকে অনলাইনে দেখে, তবে তাঁতিরা তো খুব একটা ইংরেজিতে সরগরম না, তবে এটা যে করছেন তাতে তারাও তো উৎসাহিত হচ্ছেন, আমরাও তো জানতে পারছি, সেই জন্য আর কি খুব ভালো লেগেছে জিনিসটা।
1: এভাবেই থেকে যায় তাঁত শিল্পীদের কথা টানাপোড়েনের পাতায়, তাঁদের ভাষায়, তাঁদের মতো করে। বেঁচে থাক বাংলার এই সংস্কৃতি আর এই ঐতিহ্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কলকাতা কলতান। টানা পড়েন তন্তুবাই মুখপত্র। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

লোকসংস্কৃতিতে আরও অনেকগুলো জায়গা থাকে কথা বলার, আলোচনা করার, তবে সেক্ষেত্রেও সেই একইভাবে রূপকের ব্যবহার থাকে প্রতিনিয়ত। লালনের গানে এই রূপক কত কত তত্ত্বকে খুব সহজ সত্যতে পরিণত করে দিয়েছে তার হিসেব নেই। যেমন, আমার ঘরের চাবি পরেরও হাতে, এখানে ঘর কি সত্যি আমাদের চার দেওয়ালের ঘর? তা কিন্তু একেবারেই নয়। এই ঘর হলো আমাদের দেহ, যে ঘরে আমার আত্মার বাস। অথচ সে ঘরের চাবি পরের হাতে কি করে যায়? যায়, কারণ সে ঘরের মালিক হলো ঈশ্বর। তাঁর ইচ্ছেতেই আমার আত্মা আজ এই শরীরে বা দেহে বাসা বেঁধেছে, তাই এই চাবি রয়েছে তাঁরই হাতে।

খুব শহুরে ভাষায় পারপাস কি, এবং নিজের ইষ্টকে কাছে পেতে আমাদের কত কষ্ট সাধন করতে হতে পারে, কিন্তু তারপরেও তার সনে মিলন হবে কি প্রশ্ন করেছেন। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে? এখানে মনের মানুষ কিন্তু আসলে প্রিয়সী নয়, প্রেমিক নয়, এ হলো ঈশ্বর। এই ঈশ্বর তো আমার সমস্তটাই জানেন, আমার খুঁত, আমার পাপ, আমার অন্তরে লুকিয়ে থাকা সমস্ত দেশ বিরংসা সব কিছু জানেন। তারপরেও তাঁর কাছেই পাওয়া যায় অন্তিম আশ্রয়, তাই বারবার আত্মা জানতে চায় মিলন হবে কতদিনে। তবে শ্রোতাদের সঙ্গে মিলনের এখানেই নাড়ি টানতে হবে, কারণ সময় বলছে, আমার আর কথা বলার সুযোগ নেই। তাই আমি সিদ্ধার্থ এখান থেকেই বিদায় নেব, তবে যেতে যেতে রেখে গেলাম এই গানটা।

লালন গাথা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। তবে আমাদের আজ কেন, কাল পরশু যে কোনো সন্ধ্যায় কাটছে অধীর আগ্রহে, কারণ সারা বিশ্ব কাঁপাকাঁপি জ্বরে আক্রান্ত হয়ে হাত গুনছে বিশ্বকাপের অপেক্ষায়। আমরা বাঙালিরা বছরে একবার রাত জাগি পুজোর সময়, আর চার বছর অন্তর একবার করে রাত জাগি ফুটবল বিশ্বকাপের তাড়নায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের এই উন্মাদনার কারণ কি? বহু ক্ষেত্রে এ তো স্বদেশ উপস্থিত থাকে না, তাহলে কেন আমরা সারা রাত জেগে গলা ফাটিয়ে পরের দিনটা ঢুলতে থাকি? আবার ওদিকে সূর্য ঢলতে শুরু করলেই কিসের নেশায় মুদ হয়ে আমরা ফের সেটে যাই টিভির পর্দার সামনে। তবে আমাদের এই আলোচনা শুধু যে কথায় হবে তা তো নয়, আমাদের এই আড্ডার বুনন চলে কথায় এবং গানে। তাই আমাদের এত তাত্ত্বিক প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাটা না হয় একটু হালকা চালে একটা সুন্দর গান দিয়েই হোক।

আমরা কথা বলছিলাম ফুটবলের প্রতি আমাদের এই অমোঘ উন্মাদনার কারণ নিয়ে। আমাদের প্রশ্ন ছিল, আমাদের দেশ ফুটবল বিশ্বকাপ না খেললেও আমরা কেন পাগলের মতো রাত জেগে থাকি? মারাদোনা থেকে মেসি কিংবা রোনাল্ডো থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পায়ের জাদু দেখব বলে? আসলে এই উন্মাদনার পেছনে একটা বড় কারণ হল ক্লাব ফুটবল। এই বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে চালু হয় ক্লাব ভিত্তিক ফুটবল চ্যাম্পিয়নশিপ, আর সেই চ্যাম্পিয়নশিপে পছন্দের দল বা ক্লাবকে সমর্থন করাকে ভিত্তি করেই তৈরি হয় এই উন্মাদনা। ঠিক কি হয়েছিল সেটা যদি জানতে চাই তাহলে আমাদের একটু কান পাততে হবে ইতিহাসের অলিন্দে। আজকের এই আধুনিক ফুটবলের জন্ম হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের অভিজাত স্কুলগুলোতে। সেখানেই স্কুলগুলোতে ছাত্ররা নিজেরা নানান দলে ভাগ হয়ে ফুটবল খেলত। এবারে মজা হলো, এই স্কুলগুলোর ক্ষেত্রে প্রতিটি স্কুলে ফুটবল খেলার কিন্তু বিভিন্ন রকমের নিয়মকানুন ছিল, এবং যখন স্কুলগুলো নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলত তখন প্রায়শই গোল মারত খেলার পরিচালনা নিয়ে। ঠিক এই কারণে 1848 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি হয় কেমব্রিজ রুলস। এরপর শুরু হলো সেই সমস্ত নিয়ম মেনে খেলা, আর তার সঙ্গেই জন্ম নিল স্কুল ভিত্তিক চ্যাম্পিয়নশিপ এবং তার দুরন্ত ফ্যানবেস।

এবারে চলে আসি সরাসরি 1857 সালে। 1857 সাল কিন্তু আমাদের ভারতীয় ইতিহাসেও খুব জরুরি, কারণ সিপাহি বিদ্রোহ সিপয়মেও টেনে। যাই হোক, এই 1857 সালে ন্যাথানিয়েল ক্রসউইক এবং উইলিয়াম পার্স্ট নামের দুই ইংরেজ ফুটবল প্রেমীর উদ্যোগে 24 অক্টোবর 1857 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম অফিসিয়াল ফুটবল ক্লাব শেফিল্ড FC বা শেফিল্ড ফুটবল ক্লাব। এরপরই নতুনভাবে লেখা হল ফুটবলের আইনকানুন। সেই আইনের আওতায় আনা হলো নানা

রকমের সব ব্যাপার স্যাপার, এই যেমন কর্নার কিক, ফ্রি কিক, তারপর ক্রসবার ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে। এই সমস্ত নিয়ম কিন্তু আজও প্রচলিত আছে। এবারে একটু এগিয়ে আসি, বেশি দূর নয়, এই 1860 সাল অবধি। ততদিনে অবশ্য শেফিল্ড ফুটবল ক্লাবের পথ অনুসরণ করে তার আদলে আরও বেশ কিছু ফুটবল ক্লাব প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পৃথিবীর দ্বিতীয় প্রতিষ্ঠিত ফুটবল ক্লাব হ্যালাম এফসি। আর এই দুই ফুটবল ক্লাবের রেষারেষি থেকেই জন্ম হয় এমন এক ম্যাচের বা প্রতিযোগিতার যার উন্মাদনা শতক পেরিয়ে মানচিত্র ছাড়িয়ে আজ কলকাতার ময়দানেও আছড়ে পড়েছে। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হলেই তো শোনা যায় এক অমোঘ স্লোগান, যতবার ডারবি ততবার হারবি। কি মনে পড়ছে? শেফিল্ড এফসি এবং হ্যালাম এফসির মধ্যেই অনুষ্ঠিত হয় পৃথিবীর প্রথম ডারবি ম্যাচ। 1860 সালের 6 ডিসেম্বর শেফিল্ড এফসি এবং হ্যালাম এফসির মধ্যে ইতিহাসের প্রথম ক্লাব ম্যাচ বা লোকাল ডার্বি অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে 1863 সালে ফুটবলের নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক বেশ কিছু পরিবর্তিত রূপই আজকের এই আধুনিক ফুটবলের ভিত্তি প্রস্তর স্থাপন করে। ফুটবল খেলা শুরুর দিনগুলোতে এক এক জায়গায় কিন্তু এক এক নিয়মে খেলা হতো, এ কথা আগেও বলেছি। স্কুলগুলোর ক্ষেত্রেও যেরকম ছিল, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম নিয়ম। এই যেমন কোথাও হাত দিয়ে বল ধরার প্রচলন ছিল অনেকটা রাগবির স্টাইলে, আবার কোথাও সেটা ডিরেক্ট হ্যান্ডবল হিসেবে পরিগণিত হতো। এবং এইখান থেকেই আমার মনে হয়, এটা একদম আমার সম্পূর্ণ নিজের ধারণা, যে ঠিক এই কারণেই বোধহয় আমেরিকাতে বা ইউএসএতে রাগবি বা রাগবিকে অনেকেই বলে থাকে ফুটবল, এবং ফুটবল কিন্তু ওই দেশে সকার হয়ে গেছে। তার কারণ বোধহয় এটাই। এই বিশৃঙ্খলা দূর করতেই 1863 সালে লন্ডনের ফ্রিম্যাসন্স ট্যাভার্নে 11টি ক্লাবের প্রতিনিধিরা একত্রিত হন। তাদের সেই মিটিংয়ের ফলস্বরূপ দুটি ঘটনা ঘটে। এক, এই প্রতিনিধিরা এক সূত্রে গঠন করেন ফুটবল অ্যাসোসিয়েশন। দুই, পুরনো বহু নিয়ম বাতিল করে নতুন কিছু নিয়ম চালু হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি ফুটবল ক্লাব তাদের সমস্ত ম্যাচ এই সমস্ত নিয়ম মেনেই পরিচালনা করবে। নিয়মে লাগু হলো নানা রকমের বদল, যেমন এই হাত দিয়ে বল ধরা যাবে না, অন্য দলের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়া যাবে না, সর্বোপরি খেলার স্পিরিট বা স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে খেলতে হবে। এই ফুটবল অ্যাসোসিয়েশনের জন্ম পরবর্তীকালে আধুনিক অ্যাসোসিয়েশন ফুটবল বা সকারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

আমরা কথা বলছিলাম ক্লাব ফুটবলের ইতিহাস নিয়ে, ক্লাব ফুটবল কিভাবে শুরু হয়েছিল সেই সমস্ত কথা বলছিলাম, এবং বলতে বলতেই চলে এসেছিলাম একেবারে সরাসরি ফুটবল অ্যাসোসিয়েশনের কথায়। ফুটবল অ্যাসোসিয়েশনের জন্মের পর এই অ্যাসোসিয়েশন উদ্যোগ নেয় নতুন নিয়ম কানুন মেনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করার। সেই উদ্যোগ বাস্তবায়িত হলো 1871 সালে। 1871 সালে ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো বিশ্বের প্রথম আনুষ্ঠানিক ফুটবল টুর্নামেন্ট, যার নাম FA কাপ। এর ফলে ক্লাবগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলো। সেই প্রতিদ্বন্দ্বিতা মাঠের গ্যালারি পেরিয়ে পৌঁছে গেল ঘরে ঘরে, তৈরি হলো পছন্দের দলকে সমর্থন করার এক অদ্ভুত উন্মাদনা। তবে এই ফুটবল অ্যাসোসিয়েশন কাপ বা FA কাপের হাত ধরে শুরু হলো প্রফেশনাল ফুটবল বা পেশাদারী ফুটবল খেলা। এই পেশাদারিত্ব পূর্ণতা পায় 1888 সালে। অ্যাস্টন ভিলার ডিরেক্টর উইলিয়াম ম্যাকগ্রেগরের হাত ধরে 1888 সালে 12টি ক্লাব নিয়ে বিশ্বের প্রথম পেশাদার লীগ, দ্য ফুটবল লীগ, গঠিত হয়। এর মাধ্যমে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া বৈধতা পায় এবং ফুটবল একটি লাভজনক পেশা হিসেবে রূপ নেয়। এরপর এমন একটা সময় আসে যখন ধীরে ধীরে ফুটবল খেলার মডিউল সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। আমরা যদি দক্ষিণ আমেরিকার ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখা যাবে 1867 সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের মতো বিখ্যাত ক্লাবগুলো দক্ষিণ আমেরিকান ফুটবলের চেহারা একেবারে বদলে দেয়। এমনকি ব্রিটিশদের হাত ধরে ভারতীয় উপমহাদেশেও ফুটবল এসে পৌঁছয়। 1872 সালে গঠিত হয় ক্যালকাটা FC। তবে সেখানে আমাদের মতো বাদামি চামড়ার মানুষদের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ। এই ক্যালকাটা ফুটবল ক্লাবে আনাগোনা ছিল শুধুমাত্র ইউরোপিয়ানদের। তবে এইসব দেখে বাঙালিরা চুপ করে বসে থাকবে তা তো হতে পারে না, তাই নিজেদের ফুটবল খেলার অধিকার ছিনিয়ে নিতে 1889 সালে প্রতিষ্ঠা হয় উপমহাদেশের প্রথম দেশীয় ফুটবল ক্লাব, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এরপর এমন একটা সময় এলো যখন এই ফুটবল খেলার সম্প্রচারের অধিকার স্বত্ব কিনতে আসরে নামে প্রথমে রেডিও চ্যানেল, তারপর টেলিভিশন।

চ্যানেল। ধীরে ধীরে বড় হতে লাগলো ক্লাব ফুটবল। এই টেলিভিশন সত্ত্বেও এবং বিশ্বায়নের কারণে 1992 সালে ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ এবং সমগ্র ইউরোপে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাট চালু হয়। দেশ দেশান্তরের সীমানা ছাড়িয়ে ক্লাব ফুটবল আজ প্যান ইউনিভার্স ফ্যান বেস তৈরি করেছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের এই বঙ্গদেশে নানা রঙ্গ ব্যতি রেখে ফুটবলে মুজে গেলাম কিভাবে? সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয়দের অধিকার রক্ষার লড়াইও। কিভাবে সে গল্প বলবো, তবে সে আলোচনায় আসছি পরে। তার আগে এখন সময় একটা ছোট্ট গানের বিরতির। ফিরে আসছি গানের ওপারেই।

ডাল বাজলে বাসি, ইলিশ চিংড়ি নিয়ে ট্রোলের হাসি, কোন দল হাসবে যে শেষের হাসি, তাই নিয়ে বিতর্ক ভোলায় বেশি।

এবারে আমরা একটু চোখ রাখবো ফেসবুকে। এখন দেখার এই বিশ্বকাপ নিয়ে আমাদের শ্রোতারা কি ভাবছেন, কোন দল কতখানি এগিয়ে, কোন দল কতখানি মজবুত করেছে তাদের প্রতিরক্ষা, কোন দল পয়েন্টে এগিয়ে, কোন দল পিছিয়ে, কতখানি পিছিয়ে, সেই সমস্ত কথা জানতেই এবার ফেসবুকের কমেন্ট সেকশনে নজর দেওয়া যাক। আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে তানিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন, জাপান, জার্মানি, নেদারল্যান্ডস পড়ল বাদ, ব্রাজিল বাঁচল শেষ মুহূর্তে, খেলার শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হতে চলেছে। তবে খেলার বাইরে গিয়েও এই বিশ্ব সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখতে পাচ্ছি, তা এক কথায় অনস্বীকার্য। অনেক বলছেন এমবাপের 6টা গোল, ওলিসের 5টা অ্যাসিস্ট, ডেম্বেলের 4টে গোল, ফ্রান্স একেবারে দুরন্ত গতিতে ছুটে চলেছে, কে আটকাবে এদের? মরক্কো আর জায়ান্ট কিলার নয়, তারা নিজেরাই এখন জায়ান্ট। টানা 41টি ম্যাচ অপরাজিত সাইবেরি হাকিমিদের মরক্কো, টাইব্রেকারে হেরে বিদায় নিল জার্মানি। 75% বল পজিশন, 700+ পাস খেলেও গোল দেওয়ার লোক নেই, 7-0 যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জার্মানির জন্য। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা গোল দিতে পারে, ফ্রিকিক থেকে দুরন্ত গোল লো সেলসোর, আবারও রেকর্ড করলেন মেসি। চিন্তাটা শুধু থেকে গেল মার্টিনেজ আর অ্যালভারেজকে নিয়ে।

আমরা ক্লাব ফুটবল নিয়ে যখন কথা বলছিলাম তখন এবারে ভারতের কথা বলতেই হয়। আসা যাক ভারতের কথায়। এদেশে ক্লাব ফুটবলের সংস্কৃতি আসে ব্রিটিশদের হাত ধরে, সে কথা আগেই বলেছি। 1872 সালে সাহেবরা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ফুটবল ক্লাব। সেই সময়ে কলকাতার ময়দান দাপিয়ে বেড়াতো ইংরেজরা, সেখানে ভারতীয়দের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ। শুধু তাই নয়, তাদের দাবি ছিল ভারতীয় তথা বাঙালিরা যেন কোনোভাবেই ফুটবল না খেলে। তাছাড়া ফুটবল খেলতে যে পরিমাণ শারীরিক শক্তি অথবা ফিটনেসের দরকার, একাগ্রতার দরকার কিংবা নিয়মানুবর্তিতার দরকার, তা ভারতীয়দের মধ্যে নেই। ফলত ফুটবল তাদের খেলার কোনো দরকার নেই। কিন্তু তাতে কি আমাদের দমিয়ে রাখা যায়? যায়নি। কিছু মানুষের অদম্য জেদে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল ফুটবল। কিভাবে, এবারে আসি সেই গল্পে। ভারতে ক্লাব ফুটবলের ইতিহাস শুরু হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশদের হাত ধরে, যা এশিয়ার ফুটবল খেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। মূলত ব্রিটিশ সেনা এবং রেলওয়ের কর্মকর্তাদের মাধ্যমে ভারতে এই খেলার প্রচলন হয়। 1872 সালে ভারতে প্রথম ফুটবল ক্লাব হিসেবে ক্যালকাটা ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা। তবে এটি ছিল মূলত ভারতে থাকা ব্রিটিশদের ক্লাব। 1888 সালে ভারতের হিমাচল প্রদেশে বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট কাপ শুরু হয়। এর পরপরই 1893 সালে শুরু হয় বিখ্যাত IFA শিল্ড। 1889 সালে সম্পূর্ণ ভারতীয় তথা বাঙালিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মাইল ফলক আসে 1911 সালে। সে বছর মোহনবাগান খালি পায়, অর্থাৎ ফুটবল খেলার যে স্পাইক বুট হয় সেই সমস্ত গিয়ার বাদ দিয়ে, তাদের সেসব কেনার ক্ষমতাই ছিল না।

সেসব ছিল না, জাস্ট ছিল না। তারা খালি পায়ে খেলে ব্রিটিশ সামরিক দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নেয়। এই জয়টি কেবল খেলার জয় ছিল না, এটা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভারতীয়দের মনে এক বিশাল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল। কলকাতার ফুটবল আবেগকে তীব্র করতে

খেলতে হয় ইস্ট বেঙ্গল ক্লাব। পরবর্তীকালে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে ঐতিহাসিক কলকাতা ডার্বির সূচনা হয়। 1934 থেকে 1938 সাল পর্যন্ত টানা পাঁচবার কলকাতা লীগ জিতে মোহামেডান স্পোর্টিং ভারতীয় ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। 1996 সালে ভারতের প্রথম দেশব্যাপী পেশাদার লীগ ন্যাশনাল ফুটবল লীগ শুরু হয়, যা 2007 সালে নাম বদলে হয় আই লীগ। 2014 সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জমকালো টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লীগ শুরু হয়। বর্তমানে আইএসএলই ভারতের শীর্ষস্তরের অফিসিয়াল ফুটবল লীগ, যেখানে ঐতিহ্যবাহী মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু ফুটবল ক্লাব, মুম্বাই সিটি এবং অন্যান্য পুনে এফসি, এরকম বড় বড় সমস্ত ক্লাব তারা খেলছে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ঘড়ি বলছে গল্পগাছা থামিয়ে নোটে গাছটি মুড়োতে হবে এবার। তবে যাওয়ার আগে একবার চোখ রাখবো আজকের রাতের ম্যাচের তালিকায়। আজকে রাত 9:30 মুখোমুখি হতে চলেছে এমন কিছু দল যাদের বল দখলের লড়াইয়ের উপর নির্ভর করে আছে তাদের এই বিশ্বকাপের ভবিষ্যৎ। যেমন আজ রাতে প্রথমে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই ম্যাচের ক্ষেত্রে প্রথমেই যেটা বলার, ইংল্যান্ড বনাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ম্যাচে শক্তির বিচারে কিন্তু ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে। ইংল্যান্ড হয়তো প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করবে, কারণ হ্যারি কেইন, জুড বেলিংহাম এবং ফিল ফোর্ডেনের মতো বিশ্বমানের তারকাদের দিয়ে গড়ায় ইংল্যান্ডের আক্রমণ ভাগ যে কোনো দলের রক্ষণভাগকে ভেঙে দিতে পারে। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার অভিজ্ঞতা তাদেরই অনেক বেশি। অন্যদিকে কঙ্গোর কাছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কঙ্গো এই ম্যাচে হয়তো আন্ডারডগ টিম হিসেবে মাঠে নামবে, কিন্তু তাদের শারীরিক শক্তি এবং কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা ইংল্যান্ডের রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তারা ম্যাচটিকে অতিরিক্ত সময় বা পেনাল্টি শুট আউট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে 2 জুলাই রাত 1:30 মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম আর সেনেগাল। গ্রুপ পর্বে বেলজিয়াম কিন্তু তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 ব্যবধানে জাস্ট উড়িয়ে দিয়ে নকআউটে পা রেখেছে। কেভিন ডি ব্রুইনা, রুমেলু লুকাকুর মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি লিয়েন্ড্রো ট্রোসার্ড দারুণ ফর্মে আছেন। যদিও গ্রুপ পর্বে শুরুর ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স কিছুটা মন্থর ছিল, তবে সেই ভুল তাঁরা আর করবেন বলে মনে হয় না। বিশেষত শেষ জয়ের পরে তাঁরা যথেষ্ট আত্মপ্রত্যয়ী। ওদিকে আফ্রিকা মহাদেশের অন্যতম সেরা এই দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাককে 5-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সাদিও মানে, ইসমাইল আসার এবং নিকোলাস জ্যাকসনের গতিশীল আক্রমণ ভাগ বেলজিয়ামের কিছুটা ধীর গতির রক্ষণভাগকে বড় চ্যালেঞ্জের সামনে ফেলতে পারে। তবে হ্যাঁ, গোলরক্ষক এডওয়ার্ড মেন্দির চোট সেনেগালের জন্য কিন্তু একটা বড় চিন্তার কারণ। চিন্তার কারণ আরও আছে। এই যেমন ঘড়ি বলছে যে সময় একেবারে শেষ, কিন্তু কথা কি শেষ হয় নাকি আড্ডা শেষ হয়? তবে শেষ না হলেও সময়ের শাসন মেনে জায়গা তো ছেড়ে দিতেই হয়। তাই আমাকেও আজ বিদায় নিতে হবে এখান থেকেই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সিদ্ধার্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, 2 বাংলার মনের কথা।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সিদ্ধার্থ মজুমদার। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর বিশ্বের খেলাধুলোর শিরোনামে, অর্থাৎ এক নজরে। আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে শেষ হলোয় নরওয়ে। অন্যদিকে সহজেই শেষ ষোলোয় উঠল ফ্রান্স ও মেক্সিকো। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে হারালো ফ্রান্স, জোড়া গোল করে ম্যাচের নায়ক এমব্যাপে। আর এই মুহূর্তে 6টি গোল করে বিশ্বকাপে মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এক আসনে। তিনি পরে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে মেসি আরও গোল করুক, তবে বিশ্বকাপটা কিন্তু তার চাই। মেক্সিকো 2-0 গোলে হারালো ইকুইডরকে। আজ বিশ্বকাপের রাউন্ড অফ 32 খেলায় কঙ্গোর বিরুদ্ধে সতর্ক ইংল্যান্ড। খেলা শুরু বাংলাদেশীয় সময় রাত 10টায়। বেলজিয়ামের সঙ্গে বেলজিয়ামকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত সেনেগাল। রাত 2 বাংলাদেশীয় সময়ে খেলা শুরু। আর আগামীকাল ভোরে রাউন্ড অফ 32 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি বসনিয়া হার্জেগোভিনিয়া। বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে গেলেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। আর এদিকে বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রোনাল্ড কোমেন। মেক্সিকোর কাছে হারের পরে ইকুইডরের কোচের পদের দায়িত্ব ছাড়লেন বেকা সিসি।

0: আজ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত মুখোমুখি ইংল্যান্ডের, আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হারের পরে আজ অধিনায়ক হিসেবে বড় পরীক্ষা শ্রেয়াস আইয়ারের। আর অন্যদিকে আজ বৈভব সূর্যবংশীর অভিষেক হয় কি না ভারতের সিনিয়র ভারতীয় দলের জার্সি গায়ে টি টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে, সেটাই কিন্তু দেখার। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়া 8 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজকে, অপরাজিত 61 রান করে ম্যাচের সেরা বেথ মুনি। এই নিয়ে অষ্টমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল মহিলা ক্রিকেট অস্ট্রেলীয় দল। এটি 2026 সালের টি টোয়েন্টি বিশ্বকাপটি দশমতম সংস্করণ টি টোয়েন্টি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের। 10টি টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে 8 বারই তারা ফাইনালে উঠল। তাদের দাপট অব্যাহত মহিলাদের ক্রিকেটে। আর প্রত্যাবর্তনের শুরুটা সুখকর হলো না একসময় টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামসের। উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই লড়াই করে হারলেন তিনি অস্ট্রেলিয়ার মায়া জয়েন্টের কাছে। খেলার ফল 6-3, 6-7, 6-3 মায়া জয়েন্টের পক্ষে। অন্যদিকে প্রথম রাউন্ড জয়ের পর কেঁদে ফেলেন ইগা সোয়াইটেক। পুরুষদের সিঙ্গলসে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে স্ট্যান ওয়ারিঙ্কা হেরে গেলেন মাতিও বেরিত্তিনির কাছে। লড়াই করে জিতলেন আলেকজান্ডার জেভেরেভ, সহজ জয় পেলেন গ্রিগর দিমিত্রভ। আর আজকের মতো এক নজরে এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়,
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আতশ গাছের তলায়। আর প্রথমেই চলে যাব নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচে। চলতি বিশ্বকাপের ডার্ক হর্স নরওয়ে মঙ্গলবার অর্থাৎ গতকাল রাউন্ড অফ 32 ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আইভরি কোস্টকে 2-1 গোলে হারালো নরওয়ে। শেষ ষোলোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে নরওয়ে। প্রথমার্ধটা নরওয়েরই আধিপত্য ছিল। 39 মিনিটে গোলের দেখা পায় তারা। বাঁদিক থেকে উঠে বক্সের সামনে থেকে বাঁক খাওয়ানো শটে জাল কাপান নুসা। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। 74 মিনিটে একক নৈপুণ্যে বিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আইভরি কোস্টের আমাদ ডিয়ালোর। এই পর্বে মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময় গড়াবে, তবে 86 মিনিটে আর্লিং হল্যান্ডের জয়সূচক গোলে হাসি মুখে মাঠ ছাড়ল নরওয়ের সমর্থকরা। চলতি আসরে এটা আর্লিং হল্যান্ডের 5ম গোল, সামনে মেসি ও এমব্যাপে। এবার চলে আসছি ফ্রান্স বনাম সুইডেনের খেলা, যেটি গভীর রাতে ছিল গতকাল। এবং ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে কিন্তু হারালো সেই ম্যাচে। জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মেসিকে ছুঁয়ে ফেললেন এমব্যাপে। এদিনেই এই ম্যাচ অর্থাৎ গতকালের এই ম্যাচ কার্যত হয়ে দাঁড়িয়েছিল ফ্রান্স বনাম সুইডেনের গোলরক্ষক উইডেল জেটারস্ট্রমের লড়াই। সুইডিশ গোলরক্ষক বারপোস্ট আর সুইডিশ গোলরক্ষক এবং বারপোস্ট বাধা না হয়ে দাঁড়ালে আরও বহু গোল করতে পারত ফ্রান্স। ম্যাচের 45 মিনিটে সুইডেনের বক্সের বাইরে এমব্যাপেকে পাস দেন ডেম্বেলে। তখন সামনে 4 জন সুইডিশ ডিফেন্ডার ঘিরে রেখেছেন এমব্যাপেকে। পায়ের জাদুতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিখুঁত নিশানা রাখেন ফরাসি স্ট্রাইকার এমব্যাপে। প্রথমার্ধে ফ্রান্স 1 গোলে এগিয়েছিল এমব্যাপের গোলে। এর আগে এমব্যাপের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধেই আরও 4 গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। 2টি নিশ্চিত গোল বাঁচান সুইডিশ গোলরক্ষক এবং 2টি শট বারে লাগে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় ফ্রান্স। ম্যাচের 53 মিনিটে দুরন্ত শটে ফ্রান্সকে 2-0 এগিয়ে দেন বারকোলা। ম্যাচের 74 মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক পোতেন আবারও সেই এমব্যাপে। এবার সেমিফাইনালে ওঠার দৌড়ে ফ্রান্সের সামনে প্রথমেই পড়বে। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে ফ্রান্সের সামনে বা মুখোমুখি হবে প্যারাগুয়ে। অন্য ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে 2-0 গোলে হারালো মেক্সিকো। 1986 সালে শেষবার নকআউটের প্রথম বাধা পার করে দ্বিতীয় পর্যায়ে উঠেছিল মেক্সিকো। এবার ফ্রেড 40 বছর পর নকআউটে নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল এবারের অন্যতম আয়োজক দেশ। ম্যাচের 22 মিনিটে জুলিয়ান কুইনোস নেস এবং 31 মিনিটে রাউল জিমেনেজের গোলে শেষ ষোলোয় পৌঁছল মেক্সিকানরা। আর সংযোজিত সময় মাঠে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখতে হল ইকুয়েডরের ফুটবলার পিয়েরোকে। আর আজকে কিন্তু ম্যাচ রয়েছে কঙ্গোর বিরুদ্ধে ইংল্যান্ডের, সেই ম্যাচে আমরা চলে আসছি। আর সেই ম্যাচে কিন্তু বলাই যায় যে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হ্যারি কেন তিনবার বিপক্ষের জাল কাঁপিয়েছেন। আর আটলান্টা স্টেডিয়ামে রাউন্ড অফ 32-তে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ কঙ্গো, এই লড়াইয়ে জ্বলে উঠতে তৈরি ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন। আর আজ হ্যারি কেন কী করেন সেটার ওপরেই কিন্তু নির্ভর করবে ফ্রান্স দলের সাফল্য। আর এর জন্যই কিন্তু তাকিয়ে থাকবেন তামাম বিশ্বের ফুটবল প্রেমীরা। অন্যদিকে বেলজিয়ামকে কড়া টক্কর দিতে প্রস্তুত রয়েছে সেনেগাল। ইডেন হ্যাজার্ডের নেতৃত্বে 2018 সালের বিশ্বকাপ কাঁপিয়ে দিয়েছিল বেলজিয়াম, ডার্ক চকলেটের দেশের সোনালি প্রজন্ম। প্রতিযোগিতা শেষ করেছিল তৃতীয় স্থানে, তবে তাদের নিয়ে তৈরি হওয়া প্রত্যাশার ফানুস চুপসে দেয় 2022-এর কাতার বিশ্বকাপে। কাতারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বেলজিয়াম। চলতি আসরে প্রথম পর্বেও তেমন আহামরি ছাপ ছাড়তে ব্যর্থ রুডি গার্সিয়া ব্রিগেড, তবে দুটি ড্র ও একটি জয়ের সুবাদে গ্রুপ জির শীর্ষ দল হয়ে নকআউটে পা রেখেছে দ্য রেড ডেভিলস। আজ ভারতীয় সময় মধ্যরাতে এবং বাংলাদেশীয় সময়ও মধ্যরাতে রাউন্ড অফ 32-তে বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। চলতি আসরে সব ম্যাচই লড়াকু ফুটবল মেলে ধরেছে আফ্রিকার এই দেশটি, তাই শেষ ষোলোর টিকিট পাকা করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে কেভিন ডি ব্রুইনদের। বেলজিয়াম দলের চোট আঘাতের সমস্যা না থাকলেও দলের অন্যতম তারকা ও প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকুর কিন্তু চোট রয়েছে, তিনি তাই পুরো 90 মিনিট হয়তো খেলতে পারবেন না। আজকের ম্যাচে বেলজিয়ামকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে সেনেগাল।

0: শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ রঙ্গমঞ্চ প্রতিদিনই আমরা নতুন কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। আর আজ বিশ্বকাপ রঙ্গমঞ্চ, ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য, আর আন্ডারডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। বড় বড় হেভিওয়েটদের মাটিতে নামিয়ে এনেছে ছোট ছোট আন্ডারডগ দলগুলো। 2026 বিশ্বকাপকে সামনে রেখে আজ আমরা জানব ফিফা বিশ্বকাপের ইতিহাসের এমন কয়েকটি অবিশ্বাস্য অঘটনের গল্প যা ফুটবল বিশ্ব চিরকাল মনে রাখবে। প্রথম ঘটনা ঘটেছিল 1950 সালের বিশ্বকাপে। 1950 সালে প্রথমবারের বিশ্বকাপ খেলতে আসে ইংল্যান্ড। দলে ছিলেন আলফ রামসে, টম ফিনির মতো কিংবদন্তি খেলোয়াড়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দলটিতে ছিলেন কিছু পার্ট টাইম খেলোয়াড়। মাত্র একদিন একসাথে অনুশীলন করেই মাঠে নামেন তারা। ম্যাচের 38 মিনিটে জো গেটজেন্সের এক অসাধারণ হেডের গোলে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। পুরো ম্যাচ ইংল্যান্ড আর কোনো গোলেরই দেখা পায়নি, ফলে 1-0 গোলে হেরে যায় তারা। এরপরে চলে আসা যাচ্ছে 1954 সালের বিশ্বকাপ। 1954 সালে ফুটবল বিশ্বের রাজত্ব ছিল হাঙ্গেরির। বিশ্বকাপের শুরুতেই পশ্চিম জার্মানিকে গ্রুপ পর্যায়ের ম্যাচে 8-3 গোলে বিধ্বস্ত করে দলটি। ফাইনালে যখন ফের দুই দল মুখোমুখি হয়, শুরুতে 2 গোলে এগিয়ে যায় হাঙ্গেরি, কিন্তু দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় পশ্চিম জার্মানি, 2-2 সমতায় ফেরায় তারা। ম্যাচের 84 মিনিটে তৃতীয় গোলে হাঙ্গেরির দর্প চূর্ণ করে ট্রফি জিতে নেয় পশ্চিম জার্মানি। ইতিহাসে এই ম্যাচটি দ্য মিরাকল অফ বার্ন নামে পরিচিত। এরপর চলে আসি 1966 সালের বিশ্বকাপে। 1966 সালের বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ডে। 1966 সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার অংশ নেওয়াটাই ছিল বা অংশগ্রহণ করাটাই ছিল এক বড় চমক। শুরুতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভিসাই দিতে চায়নি। এই আসরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয় তারা। ম্যাচের মাঝে ইতালির অধিনায়ক বুলগারেই চোট পেয়ে মাঠ ছাড়েন। এর ঠিক 7 মিনিট পর উত্তর কোরিয়ার পাক দু ইক এমন এক গোল করেন যা ইতালিকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়। এই ঐতিহাসিক ম্যাচটির মূল টিকিট আজও ফিফা মিউজিয়ামে সংরক্ষিত আছে। এরপরে চলে আসছি 1982 সালের বিশ্বকাপে। 1982 সালে পশ্চিম জার্মানি ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। দলে ছিলেন কার্ল হাইনজ রুমেনিগে এবং লোথার ম্যাথাউজের মতো বিশ্বসেরা তারকারা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জার্মানরা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে ম্যাচটিকে তারা স্রেফ সময়ের ব্যাপার মনে করেছিল, কিন্তু মাঠের খেলায় আলজেরিয়ার কৌশলের কাছে পরাস্ত হয় জার্মানির অহংকার। 2-1 গোলে হারতে হয় তাদের।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিশ্বকাপ রঙ্গমঞ্চে। আর চলে আসছি 1990 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন ফুটবলের বিশ্ব তারকা ও ফুটবল রাজপুত্র ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। আর্জেন্টিনা 1986 সালে অসাধারণভাবে মেক্সিকোতে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যারাডোনার প্রায় একক দক্ষতায়। আর 1990 সালের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ছিল সাব সাহারান আফ্রিকার একমাত্র প্রতিনিধি ক্যামেরুন। মিলানের সান সিরো স্টেডিয়ামে ক্যামেরুনের ডিফেন্ডাররা ম্যারাডোনাকে বোতলবন্দি করে ফেলেন সেদিন। ম্যাচের দ্বিতীয়ার্ধে অসাধারণ হেডে এগিয়ে যায় ক্যামেরুন, আর ম্যাচে ফিরে আসতে পারেনি ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা। পুরো বিশ্বকে চমকে দিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় ক্যামেরুন দলটি। ক্যামেরুন দলটি কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, তারা পরাস্ত হয়েছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে। আর অন্যদিকে ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা তারা ফাইনালে পৌঁছেছিল।

0: ফাইনালে তারা পরাজিত হয় পশ্চিম জার্মানির কাছে। চলে আসছি 2002 বিশ্বকাপে। 2002 সালের উদ্বোধনী ম্যাচে বিশ্ব তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয় নবাগত দল সেনেগাল। 4 বছর আগেই নিজেদের দেশে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলকে হারিয়ে। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল ফ্রান্সই জিতছে, কিন্তু সেনেগালের নিখুঁত রক্ষণভাগ এবং অতিমানবীয় গতির সামনে ফরাসি আক্রমণভাগ যেন খেই হারিয়ে ফেলেছিল সেদিন। ম্যাচের 30 মিনিটেই এগিয়ে যায় সেনেগাল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সেই গোল আর শোধ করতে পারেনি। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ফ্রান্স, আর সেনেগাল খেলে কোয়ার্টার ফাইনাল, যা এক অবিশ্বাস্য ইতিহাস। এরপর চলে আসছি 2014 সালের বিশ্বকাপের দুটি ঘটনায়। 2014 সালে নিজেদের মাটিতে ব্রাজিল এসেছিল হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হওয়ার আগেই চোটের আঘাতে পড়েন নেইমার, আর কার্ড জটিলতায় নিষিদ্ধ হন অধিনায়ক থিয়াগো সিলভা। ম্যাচের 11 মিনিটে জার্মানি প্রথম গোল করে। এরপর 23 মিনিট থেকে 29 মিনিটেই 6 মিনিটে জার্মানি ঝড়ে স্রেফ উড়ে যায় ব্রাজিল। ম্যাচ শেষে স্কোর লাইন ছিল 7-1। ব্রাজিলের ইতিহাসে এমন লজ্জাজনক বিপর্যয় আর আসেনি। এই ঘটনাকে বলা হয় দ্য অ্যাগনি অফ মিনেইরাও। আর 2014 সালে আরও একটি ঘটনা ঘটেছিল। 2014 সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় 2010 বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস। স্পেন তখন বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন। ম্যাচের 27 মিনিটে জাভি অ্যালেনসোর পেনাল্টিতে স্পেন এগিয়েও যায়, তবে সেই লিড ধরে রাখতে পারেনি স্পেন। প্রথমার্ধের শেষ এর ঠিক 1 মিনিট আগে 15 গজ দূর থেকে উড়ে আসা বলে বাতাসে ভেসে গিয়ে এক ফ্লাইং হেড করে নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি অসাধারণ গোল করেন এবং পরাস্ত করেন স্পেনের ইকের ক্যাসিয়াসকে। ফুটবল বিশ্বের ইতিহাসে এক অসাধারণ গোল হিসেবেই পরিচিত। এরপর ডাচরা দ্বিতীয়ার্ধে স্পেনের রক্ষণভাগকে ভেঙে চুরমার করে একে একে আরও 4টি গোল করে। বিশ্ব চ্যাম্পিয়নদের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। উল্লেখ্য, 2010 সালের বিশ্বকাপেই 4 বছর আগেই কিন্তু ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও নেদারল্যান্ডস। সংযোজিত সময় স্পেন 1-0 গোলে নেদারল্যান্ডসে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল নেদারল্যান্ডস। তাই এই ম্যাচে কিন্তু 4 বছর বাদে সেই ম্যাচেরই যেন, 4 বছর আগের ফাইনালের ম্যাচেরই যেন মধুর প্রতিশোধ নিয়েছিল। 2018 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির প্রয়োজন ছিল জয়, আর দক্ষিণ কোরিয়া খেলছিল কেবলই সম্মানের জন্য। ম্যাচের 90 মিনিটই ছিল গোলশূন্য। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন কিম ইয়ং গন। গোল শোধ করতে জার্মানির গোলরক্ষক মরিয়া হয়ে, অর্থাৎ ম্যানুয়েল নয়ার মরিয়া হয়ে, নিজেদের গোলপোস্ট ছেড়ে চলে আসেন কোরিয়ার হাফ লাইনে। কিন্তু কোরিয়ানরা বল কেড়ে নিয়ে জার্মানদের কাছ থেকে লং পাস দেয় এবং সন হিউং মিন ফাঁকা অনেকটা দৌড়ে, সেই তার দৌড় আজও বিখ্যাত, ফাঁকা গোলে বল জড়িয়ে দেন এবং জার্মানির বিদায় ঘণ্টা বাজিয়ে দেন। আর সবশেষে আমরা চলে আসছি 2022 কাতার বিশ্বকাপে। 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামে টানা 36 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির পেনাল্টি গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের চিত্র বদলে দেয় সৌদি আরব। 48 মিনিটে সালে আল সেহেরির প্রথম গোলেই কিন্তু তারা সমতা ফেরায়। এর ঠিক 5 মিনিট পরে, অর্থাৎ 53 মিনিটে সৌদি আরবের উইঙ্গার সালেম আল দাউসারি বক্সের কোণা থেকে এক বুলেট গটির বাঁকানো শটে পরাস্ত করেন মার্টিনেসকে এবং সৌদি আরবকে 2-1 এগিয়ে দেন। গোটা ম্যাচে আর ফিরে আসতে পারেনি অনেক চেষ্টা করেও লিওনেল মেসির ব্রিগেড। এই এক ঐতিহাসিক জয় পায় সৌদি আরব। যদিও পরপর সবকটি ম্যাচ ফাইনাল সহ জিতে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ট্রফি জিতেছিল, মেসিও পেয়েছিলেন প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ, কিন্তু সৌদি আরবের এই জয় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অঘটন হয়ে থাকবে। ফুটবলে কোনো দলই তাই ছোট নয়, গোল হওয়াতে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ইতিহাস। 2026 বিশ্বকাপেও কিন্তু আমরা দেখেছি গ্রুপ পর্যায়ে ইকুয়েডরের কাছে জার্মানির পরাজয়, আর রাউন্ড অফ 32 তো আমরা দেখলামই প্যারাগুয়ের কাছে জার্মানির টাইব্রেকে পরাজয়, মরক্কোর কাছেও নেদারল্যান্ডসের টাইব্রেকারে পরাজয়। তাই বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনব সম্প্রতি কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়ে যাওয়া অল ইন্ডিয়া স্কুল রেগাটার ফাইনাল থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বালাজি মারাডাপ্পা কি বললেন আমাদের।
2: মেরে নাম বালাজি মারাডাপ্পা হ্যাঁ, হম মাদ্রাসে হ্যাঁ, হম রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া কা প্রেসিডেন্ট হ্যাঁ। ইভেন্ট বহুত বড়িয়া হ্যাঁ, গ্রাস রুট লেভেল স্কুল সে শুরু হতা হ্যাঁ, গ্রাস রুট লেভেল কা ইভেন্ট হ্যাঁ। অভি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বহুত কনসেন্ট্রেট কর রা গ্রাস রুট লেভেল পে, হমকো ভি স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডিয়া জি আগলে মিটিং মে ভি বোলা গ্রাস রুট লেভেল ডেভেলপ করনে কে লিয়ে স্পোর্টস অথারিটি ডিজি সাহেব হরিরঞ্জন রাও জি ওই কহতে রহতা সব মিটিং মে। অভি 60s কিয়া হ্যায় ইয়াহাঁ পে ইন্ডোর চ্যাম্পিয়নশিপ মে, এ নয়া বালা হ্যায় এই ওয়ার্ল্ড রোয়িং মে শুরু কিয়া লাস্ট ইয়ার, আই থিঙ্ক এ পহলে বার ইন্ডিয়া মে কিয়া হ্যায়, ও আচ্ছা ভিডিও বনাকর ভেজা ও ভি হম ওয়ার্ল্ড রোয়িং কো ভেজা হ্যায়। ইটস এ ভেরি ভেরি নোভেল ইভেন্ট, আই এম সো হ্যাপি দ্যাট ইয়ে হো রা হ্যায় ইয়াহাঁ পে কলকাতা মে লেক ক্লাব মে। মাই ওনলি উইশ ইজ এ সব বচ্চে লোক দে শুড কম ব্যাক অ্যান্ড ফির ট্রেনিং শুরু কর কর ও গ্রাস রুট লেভেল বেস কো বড়ানা, ওই আমার।
3: May I request our honorary joint secretaries to present a flower bouquet and a memento to Mr. Balaji Maradappa.
1: Arjun ebong Padma Shri shomane shommanito Bharater Kriti Shataru Bula Choudhury bollen
4: দুর্দান্ত লাগছে এখানে রোয়িং এর 51 মানে 51 বছর হয়ে গেল লেক ক্লাবের, এবং তারা যে স্কুল স্টুডেন্টদের নিয়ে এই চ্যাম্পিয়নশিপটা করে এই কারণে যাতে স্কুলের ছেলে মেয়েরা এতে অংশগ্রহণ করে এবং রোয়িংটাকে তারা ভালোবেসে এটাকে কন্টিনিউ করে। আমার নিজের মেয়ে বছর দুয়েক আগে এই প্রথমবার স্কুল লেগাটা এসেছিল, তারপর সে মেডেল পায় গোল্ড, তারপর থেকে স্টিল নাও ও কন্টিনিউ করছে এবং ভালো রেজাল্ট করছে অল ইন্ডিয়াতে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে লেক ক্লাব যে এইটা এত বড় একটা অনুষ্ঠান করছে স্কুল ছেলে মেয়েদের নিয়ে আসা, এইটাতে আমার মনে হচ্ছে যে অনেকে এনকারেজ হবে, অনেকে রোয়িংয়ের সম্বন্ধে আরও বেশি জানতে পারবে, এবং আমার মনে আরও বেশি পাবলিসিটি দরকার আছে যাতে রোয়িংয়ের ইন্টারেস্টটা নেয় যে যেটা স্পোর্টস। আমার জমানায় আমি অত রোয়িং অত বুঝতে পারতাম না, জানতাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে রোয়িংটা কত দূর গেছে। এবং আমি অল ইন্ডিয়াতে এই কিছুদিন আগে আমি কটক এবং গোরখপুরে গেছিলাম এই রোয়িংয়ের জন্যই, এবং সেখানে আমি দেখলাম যে মানুষের কত উৎসাহ আছে এবং রোয়াররা কী পরিশ্রম করছে ভারতবর্ষ রিপ্রেজেন্ট করার জন্য। তো সুতরাং এইটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম লেক ক্লাবের, এই যে এত বড় অনুষ্ঠান করে স্কুল স্টুডেন্টদের ডাকা, আমি তাদের অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এটাই কামনা করব যে এই যে এখানে আজকে আসলো জিতলো বা অনেকে পার্টিসিপেট করে চলে গেলো, এটা যেন শেষ না হয়, এটাই আমার অনুরোধ থাকবে সমস্ত স্কুলগুলোকেও যাতে আপনারা ছেলে মেয়েকে পাঠান এবং প্র্যাকটিসের জন্য সুযোগটা দিন। যেন প্র্যাকটিসের যদি সুযোগ না পায় তাহলে ওরা কী করে প্র্যাকটিসটা করবে, সকালে স্কুলে ছুটবে? তো স্কুলকেও একটু এগিয়ে আসতে হবে, এবং গার্জিয়ানদেরও বলবো যে আপনারা খেলাধুলোতে অংশগ্রহণ করান, তার মধ্যে রোয়িং একটা পার্ট, তো খেলাধুলোতে আপনারা পাঠান গার্জিয়ানদের, আমার কাছে এটাই অনুরোধ।
1: এই স্কুল ভিত্তিক রোয়িং প্রতিযোগিতায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষিকা মিসেস সুজাতা চট্টোপাধ্যায়। ম্যাডাম, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
5: অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
1: এই যে প্রতিযোগিতা চলছে এখানে আপনার স্কুল থেকে যে ছাত্রছাত্রীদের নিয়েছেন তাদের সম্পর্কে কি বলবেন?
5: হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে আমার স্কুল ভীষণভাবে স্পোর্টসে সাপোর্ট করে, আর এখানে প্রসারি আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে, ও এত ভালো করছে, আমরা ওর জন্য গর্বিত।
1: প্রসারির পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করছেন তাদের সম্পর্কে কি বলবেন?
5: বর্তমান যুগে খেলাধুলাটা প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ওরা বুঝতে পারবে যে এর ভিতর দিয়ে কত আনন্দ পাওয়া যায়। অন্য কিছুর চেয়ে খেলাধুলো করলে শারীরিক দক্ষতা যেমন আসে মানসিক শান্তিও সেরকম আসে। সেই জন্য প্রত্যেক স্কুলের অথরিটির উচিত এবং যে টিচার আছে, শিক্ষিকা আছে বা শিক্ষক আছে, তাদের উচিত যে ছেলে মেয়েদের উজ্জীবিত করা যে তোমরা যে কোনো একটা স্পোর্টসে তোমরা পুরোপুরিভাবে ইনভলভ থাকো, তার সাথে পড়াশোনাটাও করো, কিন্তু খেলাধুলোটা তোমাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য দরকার।
1: এখানকার পরিকাঠামো সম্পর্কে কি বলবেন?
5: ভীষণ ভীষণ ভালো লেগেছে, এত ভালো লাগলো টোটাল পরিবেশ, এবং এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। সেখানে স্টুডেন্টদের তো নিশ্চয়ই অন্য অন্য বন্ধু বান্ধবদের সাথে প্রতিযোগিতামূলক যেরকম ওদের মানে অ্যাটিটিউড যেটা আমি দেখছি, এটাতে ওদের মানসিক উন্নতি অনেক ভালো হবে। সেই জন্য ওদের অনেক বেশি করে আসা উচিত, এবং আমি আমার স্কুল অথরিটিকে বলবো যে আরও বেশি করে যেন স্টুডেন্টদের এই ব্যাপারে উজ্জীবিত করতে পারে।
1: এই টুর্নামেন্টে সিলভার পদক জয়ী প্রসারি বন্দ্যোপাধ্যায়।
6: আমি প্রসারি ব্যানার্জি, আমি এই বছর 2026 সিনিয়র ওমেন ডাবলস কালে সিলভার পেয়েছি আমার পার্টনার সোনাক্ষী সাহার সাথে। আমরা সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলকে রিপ্রেজেন্ট করছি।
1: এই পুরো প্রতিযোগিতায় তোমরা যে ওপরে এলে ফাইনাল পর্যন্ত, সব থেকে টাফ রেস কোনটা ছিল?
6: টাফ রেস নিশ্চয়ই ফাইনাল রেসটাই ছিল, যেটা আমাদের ছিল অশোক হলের সাথে। তো দুটো টিমই খুবই ভালো ছিল, মার্জিনটা 5 সেকেন্ডের ছিল, যেটাতে আমরা সিলভার পেয়েছি আর ওরা গোল্ড। ভালো রেস ছিল, ভালো ফাইট ছিল।
1: এখানে যে রেসগুলো হয়, যে সিঙ্গেল স্কাল, সিনিয়র ডাবল স্কাল, ফোর, এগুলোর মধ্যে সব থেকে তোমার প্রিয় ইভেন্ট কোনটা?
6: আমার প্রিয় ইভেন্ট আমার মনে হয় ফোরজি, কারণ ফোরজে 4-5 জন মিলে একসাথে একটা খুবই বন্ডিং তৈরি হয় টিমের মধ্যে। তো ডেফিনেটলি ফোরজি ফেভারিট ইভেন্ট।
1: সম্প্রতি তুমি ন্যাশনালে একাধিক মেডেল অর্জন করেছো, সেগুলো যদি আমাদের শ্রোতাদের একটু বলো।
6: আমি 2026 অল ইন্ডিয়া রোয়িং চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল, আমি ফোরজ ইভেন্টে আমি সিলভার পেয়েছি, অ্যান্ড পেয়ারস ইভেন্টে আমি ব্রঞ্জ পেয়েছি এই বছর।
1: এছাড়াও তুমি জাতীয় স্তরের আরেকটা টুর্নামেন্টে তোমার মেডেল ছিল, সেটা কি?
6: আমি অস্মিতা উইমেন্স লীগ ন্যাশনালে আমি ব্রঞ্জ পেয়েছি কোয়াড্রিপল ইভেন্টে আন্ডার 19।
1: এই প্রতিযোগিতা কোথায় হয়েছিল এবং তার একটু যদি সম্পর্কে আমাদের জানাও।
6: অস্মিতা ন্যাশনালটা হয়েছিল গোরখপুর উত্তরপ্রদেশে, এটা সিটি বেসড খেলা, তো অনেকগুলো সিটি এসেছিল। আমাদের 8 অপোনেন্ট ছিল আন্ডার 19 ক্যাটাগরিতে, আরও বেশি মাত্রায় অপোনেন্ট ছিল অনেকগুলো ক্যাটাগরিতে।
1: প্রসারী, তুমি নিজে তো এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, এবং আগামী দিনে তোমার লক্ষ্য কী সেটা যদি আমাদের জানো।
6: আমি এখন 12 পড়ি সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে। আমার সামনের বছর ISC বোর্ড, আমি কমার্স স্ট্রিম নিয়েছি। খেলাধুলার সাথে পড়াশোনাটা আমায় ম্যানেজ করে চলতেই হচ্ছে। আশা করি বোর্ড যে ভালো মার্কস স্কোর করতে পারবো। এরপরে যেমন হয় খেলাধুলাটাও ইচ্ছা আছে কন্টিনিউ করবোই অবশ্যই। আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি, এবং পড়াশোনাও এগোবো, নিশ্চয়ই এগোবো, সেটা ছাড়া চলে না।
1: এই প্রতিযোগিতায় আরেকজন মহিলা প্রতিযোগী এই মুহূর্তে আমাদের সঙ্গে।
7: নমস্কার, আমি ঋতিকা দাস, আমি অশোক হল টিমের ক্যাপ্টেন। এই রিগাটাটাতে আমি সিনিয়র গার্লস ডাবলস কালে গোল্ড পেয়েছি, এবং সিনিয়র গার্লস ইন্ডিভিজুয়ালে আমি সিলভার পেয়েছি।
1: নিজের দল সম্পর্কে কতটা খুশি?
7: আমার দল মানে খুবই ফ্রেন্ডলি ছিল, প্লাস খুবই কোঅপারেটিভ ছিল, একসাথে সবসময় থাকা, মানে শেয়ার করা নিজেদের কথাবার্তা সব মিলিয়ে একসাথে মানে খুব কোঅপারেটিভ ছিল। সো মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার দলের সাথে।
1: আমরা জানি যে কিছুদিন আগেই জাতীয় স্তরে একাধিক মেডেল নিয়ে আপনারা ফিরেছেন আমাদের রাজ্যের জন্য, সেই প্রতিযোগিতা সম্পর্কে যদি আমাদের বলেন, সেখানে কী কী মেডেল আপনারা অর্জন করেছেন?
7: আমি আন্ডার 19 4X আমি 3rd হয়েছিলাম অস্মিতা উইমেন্স লিগে। মানে ওটা একদম একদম ডিফারেন্ট একটা লেভেলের গেম যদিও, বাট এটা বেশি ফ্রেন্ডলিয়ার আই থিঙ্ক সো। এখানে আরও মানে বিভিন্ন স্কুলের লোকেদের সাথে মেশা যেতে পারে, ওখানেও যদিও ইন্টারস্টেট ছিল, সো সব স্টেটের লোকেদের সাথে অন্য কালচারের সাথে মেশা, বাট দুটো মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। রোয়িং আমার খুব ভালোবাসার একটা খেলা, তো দুটি মিলিয়েই আমার খুবই ভালো লেগেছে।
1: ফাইনালে ন্যাশনাল হাইকে হারিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে মডার্ন হাই স্কুলের ফোর্সের দলনায়িকা আনন্দী চৌধুরী। আনন্দী, এই টুর্নামেন্টটা নিয়ে কি বলবে?
8: এই টুর্নামেন্টটা একটা এক্সপোজার দিচ্ছে সবাইকে টু ট্রাই আউট সাচ এ ইউনিক স্পোর্ট লাইক রোয়িং। সবার কাছে তো সেই মানে এক্সপোজারটা নেই রোয়িং এর মতো স্পোর্ট করার জন্য। এন্ড ইট ইজ এ ভেরি গ্লোরিফাইড স্পোর্ট, কারণ এই তিনটে ক্লাবে মিলে যতজনকে করানো হয় খুব ভালো করে শিখিয়ে তাদেরকে যে খুব ভালো করে তৈরি করা হয় একটা রোয়ার হিসেবে। তারা সবাই ন্যাশনালস খেলে, ডিস্ট্রিক্টস খেলে, ইভেন আমাদের এখান থেকে লোকে ইন্টারন্যাশনাল মস্কো ফস্কো খেলতে গেছে। নিজের টিম সম্পর্কে
0: এতক্ষণ শুনলেন অল ইন্ডিয়া স্কুল রেগাটা তথা রোয়িং এর উপরে একটি বেতার প্রতিবেদন, এটির আসর বসেছিল রবীন্দ্র সরোবরে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনার সমগ্র অনুষ্ঠানে সঞ্জয় হাজরা। ক্রীড়াঙ্গন কেমন লাগছে তা জানিয়ে আমাদের মেল করুন, আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com, আর নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন aircolkatasports, আর নিজ লিখে জানান আপনাদের মতামত। আমরা রোজই আপনাদের জন্য কিছু না কিছু নতুন তথ্য নিয়ে আসি, আর বিশ্বকাপ চলছে, আপনারা বিশ্বকাপ যেমন দেখবেন একই সঙ্গে উপভোগ করুন রোজ ক্রীড়াঙ্গনের আসর। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত আমাদের যুব বন্ধুরা রয়েছ, তোমরা তো জানো বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকে বহু মানুষ আমাদের এই ভারতে ছুটে আসেন, আমাদের রাজ্যে ছুটে আসেন, বলা ভালো আমাদের কাছের একটি স্থানে বারবার প্রকৃতির টানে ছুটে আসেন, এবং যেটা কিনা বিশ্বের অন্যতম বৃহত্তম বাদাবন সুন্দরবন। কিন্তু এই সুন্দরবনের বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য রয়েছে, তার ইতিহাস প্রাচীন, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সুন্দরবন কিন্তু বিপন্নের পথে। মূলত যে সমস্ত জীব বৈচিত্র্যের যে সমস্ত প্রাণীকুল উদ্ভিদকুল যেগুলো রয়েছে, নানান রকমভাবে তারা বিপন্নতার শিকার, কিন্তু সেগুলো যদি না আমরা রক্ষা করতে পারি, তাহলে বোধহয় সমাজ সভ্যতা বা শহরকেন্দ্রিক যে আমাদের বাসস্থান গড়ে উঠেছে, তা বোধহয় কোনো একটা সময় হারিয়ে যেতে পারে। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন সুন্দরবনের অবদান প্রাকৃতিক বিপর্যয়ের সময়। তাই এই সুন্দরবনকে এবং বিশেষ করে সুন্দরবনের যে জীব বৈচিত্র্যকে, সেগুলোকে রক্ষা করা আমাদের একান্তই কর্তব্য। আর কি রয়েছে, কিভাবে রক্ষা করব বা কেমন করে সংরক্ষণ করা প্রয়োজন, এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি সুন্দরবন গবেষক অধ্যাপক ডক্টর সুভাষ চন্দ্র মিস্ত্রি এবং আরও একজন বিশিষ্ট ব্যক্তি, সুন্দরবনের অক্সিজেন ম্যান নামে পরিচিত, সৌমিত্র মণ্ডল। আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা বলছিলাম যে সুন্দরবনের জীব বৈচিত্র্য, আমি প্রথমে সুভাষবাবু আপনার কাছে আসব। এই জীব বৈচিত্র্যের কথা আমরা বলছি আজকের আলোচনায়, এবং সুন্দরবনে তার কি ভূমিকা রয়েছে সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন।
2: আসলে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এটা আমরা সকলে জানি যে পৃথিবীর জীবনের বৈচিত্র্য ও পরিবর্তনশীলতা, যা উদ্ভিদ প্রাণী অণুবীজ এবং তাদের বাস্তুতন্ত্রের মধ্যে জিনগত প্রজাতিগত এবং পরিবেশগত বৈচিত্র্যকে বোঝায়। এটি একটি বাস্তুতন্ত্রের স্বাস্থ্য স্থিতিশীলতা এবং রক্ষণশীলতার মূল সূচক। জীব বৈচিত্র্য প্রকৃতির ভারসাম্য রক্ষা, খাদ্য সরবরাহ, জলবায়ু নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমাদের সুন্দরবনের জীব বৈচিত্র্য বলতে এই একই বিশ্বের মধ্যেই সুন্দরবন আছে, কাজেই সুন্দরবন মানে পৃথিবীর বহিঃস্থলের নয়।
1: একদম,
2: আমরা সুন্দরবনকে তিন বর্গের জয় মানে তিন জয়ের সমষ্টি বলতে পারি।
1: কিরকম?
2: এক জয়ে জল, দুই জয়ে জীবকুল, তিন জয়ে জনগোষ্ঠী,
1: জনজাতি যেগুলো রয়েছে,
2: জনগোষ্ঠী আর কি, বিভিন্ন ধরনের মানুষ,
1: ঠিক ঠিক,
2: বিভিন্ন সম্প্রদায় সবগুলো মিলিয়ে, মানে এই তিনটে জয় মিলিয়ে সুন্দরবন।
1: বেশ,
2: কাজে জল জঙ্গল আর জীব প্রাণী। সুন্দরবন হচ্ছে সমুদ্র সম্ভূত, সমুদ্র থেকে উত্থিত হয়েছে, যার ফলে জলও আছে মাটিও আছে। জলের অপর নাম তো জীবন, কাজে জলের সঙ্গে সম্পৃক্ত যে প্রাণীকুল এবং এদের থেকে উত্থিত এই জল এবং জীব, এর মাঝে হচ্ছে স্থল। তেমনি জল সংশ্লিষ্ট জঙ্গল সংশ্লিষ্ট বৃক্ষলতাদি আছে, বৃক্ষলতাদি সংশ্লিষ্ট সেখানেও নানা রকমের পাখি বা জঙ্গলের মধ্যে নানা রকমের প্রাণী থাকে, বাঘ থেকে শুরু করে একেবারে মৌমাছি পর্যন্ত বা আরো অন্য কীট পতঙ্গ ছত্রাক জীবাণু সবগুলি থাকে, এবং এই সবগুলো মিলিয়ে জীব বৈচিত্র্য,
1: মানে সুন্দরবনের জীব বৈচিত্র্য এগুলোকে নিয়ে। বেশ, এবারে যদি একটু জানতে চাই আমি সৌমিত্র কাছে, তোমার কাছে আসবো একটু, যে মূলত কোন কোন ধরনের জীব বৈচিত্র্য আমরা সুন্দরবনে যারা থাকি বা যারা আসেন সুন্দরবনের টানে তারা দেখতে পান বা

0: থাকি। মূলত সুন্দরবনে যে সকল মানুষরা সুদূর দেশ বিদেশ থেকে আসেন, সেই সকল মানুষরা মূলত স্থলভাগের এবং জলভাগের জীব বৈচিত্র্য এবং তার পাশাপাশি স্থলভাগ সন্নিকটস্থ যে সমস্ত বিভিন্ন পরিযায়ী পাখি তারা বিভিন্ন দেশ থেকে আসে, তাদেরকে মূলত দেখার উদ্দেশ্যেই মূলত দেশ বিদেশ থেকে মানুষ সুন্দরবনের টানে চলে আসে।
1: এবারে এইগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে তুমি সুন্দরবনে কাজ করছো, সুন্দরবনের ওখানকার একদম বলতে গেলে ভূমিপুত্র রয়েছে, তোমার চোখে ধরা পড়ে সুন্দরবনের জঙ্গলের যে সমস্ত প্রাণীগুলো এমন কি রয়েছে?
0: সুন্দরবনের যে সকল প্রাণীগুলোর মধ্যে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এর পাশাপাশি চিত্রা হরিণ, ফিশিং ক্যাট, তারপরে বাখরোল এবং এর পাশাপাশি আছে শিয়াল এবং জলে বিশেষ করে কুমির, যেটা লোনা জলের কুমির।
1: কামট রয়েছে,
0: কামট যদিও বর্তমানে বিপন্ন, কামটের আর অস্তিত্ব এই মুহূর্তে দেখা যায় না, তবে মূলত কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন প্রজাতির যে পাখি আছে সেই পাখিগুলো দেখতে মূলত এবং উদ্ভিদ যে বৈচিত্র্য সেই উদ্ভিদের বৈচিত্র্য দেখতে মূলত দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন।
2: বাংলা প্রবাদ আছে যে সুন্দরবনের জঙ্গলে মানে ডাঙায় বাঘ, জলে কুমির এবং গর্তে সাপ এবং আরাচ বরাহ।
1: হ্যাঁ, সুন্দরবনে এই জিনিসটা কিন্তু প্রচুর এখন দেখা যায় যে বরাহ বা শুকর, যে
2: শুকর শ্রেণী এগুলো আছে এবং কামট যেটা বলছেন কামট আছে, তবে সংখ্যায়
1: কমে গেছে। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা আসবো, আমাদের তো আজ সেটাই আলোচনার বিষয়, এই যে জীব বৈচিত্র্য এবং তার বিপন্নতা এবং সেগুলো সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের জন্য কি করণীয় করা উচিত সেগুলো নিয়ে। তবে তার আগে এই যে সুন্দরবনের তুমি পাখিদের কথা বলে, যে পরিযায়ী পাখি, এখানে মূলত কোন দেশীয় পাখিগুলো এখানে দেখা যায় সুন্দরবনে?
0: এখানে মূলত অস্ট্রেলিয়ান বা সাইবেরিয়ান থেকে আগত যে সকল পাখিগুলো আছে আর কি, সেই সকল পাখিগুলো তো মূলত শীতকালের প্রাক মুহূর্ত থেকে পুরো শীতকাল সময় ধরে তাদের আনাগোনা দেখা যায়।
1: এবারে আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আমি দুজন সুন্দরবনকে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, সুন্দরবনের স্থায়ী বাসিন্দা সুভাষ মিস্ত্রি রয়েছেন দীর্ঘদিন ধরে, তার বহু বইও লেখা রয়েছে সুন্দরবন সংক্রান্ত, কিন্তু তোমার নামের একটা বিশেষত্ব রয়েছে যে অক্সিজেন ম্যান অফ সুন্দরবন, এই রকম নামটা কি, তার কারণটা?
0: তার কারণ হচ্ছে কোভিড পরিস্থিতিতে গোসাওয়া ব্লকের সুন্দরবনের যে নটি দ্বীপ রয়েছে সেই নটি দ্বীপগুলিতে আমি মূলত যারা ওই মুহূর্তে অক্সিজেন অভাব যারা কষ্ট পাচ্ছিলেন ওই নটি দ্বীপের একটি হসপিটালের পক্ষে এই বিপুল পরিমাণ মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না, সেমতো পরিস্থিতিতে আমি আমার নিজের সাইকেলের পেছনে অক্সিজেন বেঁধে নিয়ে বিভিন্ন দ্বীপগুলিতে যাই এবং তাদেরকে যাদের অক্সিজেন প্রয়োজন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করি।
1: আর
0: সেই থেকেই বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন
1: অর্গানাইজেশন,
0: বিভিন্ন হচ্ছে সরকার আর কর্তৃক মানে প্রশাসনিক দপ্তর, তারা আমাকে এই নামে অভিহিত করেন।
1: খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং যে সময় মানুষের প্রাণ সংশয় ছিল সেখানে তুমি প্রাণ বাঁচিয়েছো সুন্দরবনবাসী, সেই হিসেবে এই নামটা তোমার জন্য যথাযথ। যাই হোক, আর সুভাষবাবু, আপনি তো গবেষণা করছেন সুন্দরবন নিয়ে দীর্ঘদিন ধরে, এবং এই সুন্দরবনে ঘুরতে গিয়ে যে সমস্ত জীব বৈচিত্র্যের কথা আমরা আলোচনা করছি তুলে ধরলেন আপনি, এছাড়াও কোন দিকগুলো আপনার লক্ষ্য পড়ে উদ্ভিদকুলের মধ্যে?
2: সুন্দরবনের যে গাছ, ম্যানগ্রোভ বৃক্ষ, সে ম্যানগ্রোভ বৃক্ষ অন্য অন্য স্থলভাগের বা গাছের তুলনায় ম্যানগ্রোভ বৃক্ষের অক্সিজেনটা একটু বেশি থাকে, যার ফলে সুন্দরবনের যে ম্যানগ্রোভ বৃক্ষ সেগুলো অক্সিজেন পাওয়ার পক্ষে খুবই অনুকূল।
1: যার নামানুসারে সুন্দরবন আমরা ধরি বা জানি যে সুন্দরী গাছ, এছাড়াও সুন্দরবনের উদ্ভিদ জগতের মধ্যে আর কোন কোন গাছগুলো আমরা সচরাচর দেখতে পাওয়া যায়?
2: সুন্দরবনের বিভিন্ন প্রজাতির প্রাণী, গাছ গাছালি, পাখি পশু পাখি সব মিলে বিচিত্র সমাহার। আর গাছের কথা যেটা বলছেন, সুন্দরী বৃক্ষ ছাড়াও আপনি লক্ষ্য করলে দেখবেন, যদি ওখানে আমরা যখন যাই তখন লক্ষ্য করি বা আমরা যখন যারা যান লক্ষ্য করবেন যে বিভিন্ন পকেট সিস্টেমে গাছগুলো গড়ে উঠে।
1: কিরকম পকেট সিস্টেম বলতে?
2: যেমন হেতাল যে বন আর কি, সেটা বিশেষ একটা পরিমিত জায়গায় সেগুলো হয়। তারপর গোলপাতা, এখন গোলপাতার সংখ্যা অনেকটাই কম, সেগুলো একটা বিশেষ জলযুক্ত জায়গাতে হয়। তারপরে এই ধরুন যে গেওয়া, গরান, ঢালচাকা, বাইন, কাঁকড়া গাছ এগুলো বা গড়িয়া এগুলো এগুলো সমস্ত বিভিন্ন সব যে এলোমেলো ভাবে সব জায়গায় হবে তা নয়,
1: নির্দিষ্ট গাছগুলো
2: মানে ওদের যে দেখ ম্যানগ্রোভ বৃক্ষের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাদের কাণ্ড থেকে শিকড় বেরিয়ে এসে মাটিতে বসে এবং ওদের যে ধরনের শিকড় হয় তাকে স্পাইকস বা শুলো জাতীয় আর কিছু ওদের লম্বা করে মাটির ভিতর থেকে ভিতর দিয়ে চলে যায় এবং তাতে অক্সিজেন গুলো গ্রহণ করে করে মানে বনের যা স্বাভাবিক পরিবেশটাকে ওরা সুরক্ষা করার চেষ্টা করে, মানে অন্যদের বাঁচায় নিজেরাও বাঁচে।
0: সব মিলিয়ে প্রায় 64 প্রজাতির মতো ম্যানগ্রোভ হচ্ছে আমাদের ভারতীয় সুন্দরবনে দেখা যায়।
1: 64 প্রজাতি। আর যদি আমরা প্রাণীকুলের কথা বলি, কিরকম
0: প্রাণীকুলের কথা বললে 375 প্রজাতির বন্য প্রাণী রয়েছে
1: সুন্দরবনে।
0: সুন্দরবনে
1: বেশ, জলজ প্রাণীর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে যে এক সময় সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে আপনারা যারা থাকেন এই সময় তো এখানকার দিনে যে এখন বর্তমান সময় দাঁড়িয়ে এই জিনিসগুলো আমরা হারিয়ে যেতে দেখছি, যে আমি বলতে চাইছি যে ওই ধরুন মৌরলা খোলসে ছোট ছোট পুঁটি মাছ বা আরো যেগুলো রয়েছে এগুলো তো আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই।
0: একদম, প্রথম কথা বলি এই সময়ে দাঁড়িয়ে আমাদের সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষের ক্ষেত্রে কিছু বন দপ্তর কর্তৃক বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধ হচ্ছে যে প্রত্যেকটি মাছের প্রজনন কাল হচ্ছে মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো প্রকার কোনো মাছ ধরা সম্পূর্ণরূপে বন বিভাগ কর্তৃক নিষেধ।
1: আচ্ছা,
0: কিন্তু সেই নিষেধকে উপেক্ষা করে মানুষ তার আর অন্য সংস্থানের তাগিদে এই মাছগুলোকে ধরছে এবং সেগুলো চারা অবস্থাতেই, মানে যখন একদম তারা ছোট সেই অবস্থাতেই ধরে ফেলছে এবং সেগুলোকে খেয়ে ফেলছে।
1: না, সেটা আমি যে সমস্ত মাছের কথা বলছি সেগুলো কি মূলত এই সুন্দরবনের জঙ্গলে বা নদীতে এগুলো মাছ হওয়া সম্ভব না, মূলত পুকুর ভিত্তিক মাছ এগুলো?
0: না, জল এবং পুকুর ভিত্তিক।
1: আচ্ছা,
0: কিন্তু মানুষের চাহিদা তো ক্রমান্বয়ে বাড়ছে। চাহিদা বাড়ার কারণেই মানুষ কি করছে, তাদের প্রয়োজন মতো তারা সেটাকে ব্যবহার করছে, কিন্তু প্রয়োজনের সাথে যদি যোগানের সম্পর্ক সঠিক না থাকে স্বাভাবিকভাবেই এর এই সকল মাছগুলোর হচ্ছে আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে।
1: ঠিক,
2: এই প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে সুন্দরবন আসলে দুটো সত্তা, একটা হচ্ছে তার স্থলভাগ যেটা জনবসতি গড়ে উঠেছে, আর একটা হচ্ছে জল জঙ্গল যেটা ওই হেরিটেজ সাইট বলা হয়। এই সমস্তগুলো এখন চুনো মাছ বা কুচো মাছ যেগুলো আমরা মানে আমাদের বাংলা প্রবাদ আছে যে নিত্য পাতে মুড়ো খেয়েও, সে নিত্য পাতে মুড়ে মানে ওই কুচো ছোট ছোট মাছগুলো। আমাদের কবি কিন্তু একবার বলে গেছে, পদ্ম দিঘি কোথায় পাবো, পদ্ম নাইকো মোটে, চৈত্র বৈশাখে শুকিয়ে ওঠে, জলটুকু না জোটে। যদি এই যে প্রচন্ড যে দাবদাহ চলছে যে চৈত্র মাস আসার আগেও আমাদের খাল পুকুরগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর দাদা বলছিলেন যে জনস্ফীতির কারণে আমাদের মানে সবুজ যে মাঠ ঘাট খাল বিল
1: অনেকটা
2: কমে যাচ্ছে। যদি ওখানে কমে যাওয়া হয় তাহলে কি হলো, জলটুকু দুষছে না, পদ্মফুল তো ফুটবেই না, আর পদ্মফুল ফুটলে পরে সে তার যেটুকুন জল থাকবে সেই জলে আপনার ওই পুঁটি মোরলা ঝ্যাঙা মাছ বেলে মাছ কই মাছ বা জিওল জাতীয় যে মাছগুলো সেই মাছগুলো মানে বাঁচবে। এখন প্রকৃতির খামখেয়ালি বা পরিবর্তনের কারণে এখন তো ছয় ঋতু প্রায় নেই বললেই চলে, মানে যার ফলে আগেরকার দিনে কি হতো, গ্রীষ্মকালে একটা মানে প্রবল কাল বৈশাখী বা ঝড় বৃষ্টি হতো, তখন ওই খাল বিলগুলো ডুবে যেত। ডুবে গেলে পরে মানে যেগুলো আমি বলছি সাধু জলের জায়গাগুলো, সেই খালগুলো বিলগুলো ডুবে যেত, যার ফলে সেখানে যে ওই যে জল পাওয়ার ফলে মাছের যে প্রজনন মানে প্রজনন করতে তাদের সুবিধা হতো, কিন্তু সেগুলো ঠুকে যাওয়ার ফলে এখন সেই
1: জিনিসটা
2: নেই। এমনকি আমরা যখন চাষ করি তখন আমরা দেখি বিশেষ কোনো মাছ আমরা ওই সাধু জলের মাছ ছাড়বো, যেভাবে আমরা সেই চাক জাল দিয়ে বা অন্যভাবে যদি মাছগুলো সংগ্রহ করি বা ছ্যাঁকা জাল দিয়ে যদি আমরা মাছগুলো তুলে নিই চাষবাস করার সময় দেখা যাবে তার সঙ্গে সেই নির্দিষ্ট মাছ ছাড়াও অন্য অন্য প্রচুর মাছের ডিম বা
1: সেগুলো চলে আসছে,
2: চলে আসছে, আমরা সেগুলো নির্বিচারে ফেলে দিই, দিয়ে ওই মাছটাই ওই মাছটাই ব্যবহার করি। তার মানে যদি একটা জালে যদি আপনার 5টা শিঙি মাছের বাচ্চা থাকে কিন্তু সেখানে দেখা যায় 500 রকমের অন্য প্রজাতির
1: মাছ হতে পারে, জলজ প্রাণী হতে পারে,
2: নিষ্ঠুরভাবে মানে ফেলে দিচ্ছে বা সেগুলো কোনো কাজে লাগছে না, যার ফলে খাল বিলে যে মাছের যে যোগান দেবে যা যে সমস্ত কমে যাচ্ছে, যার ফলে আমাদের নিত্য গেলে মুড়ো আর আমাদের হচ্ছে না। অনুরূপভাবে নদীতে যখন যাবেন চিংড়ি মাছ ধরতে যাবেন একটা চিংড়ে মাছের বাচ্চা বা মিন ধরবার জন্য,
1: বাগদা চিংড়ির
2: যে মিন ধরার জন্য, সেখানে দেখবেন যে ওরা ওই বাচ্চাগুলোই নিয়ে নেয়। অন্যগুলো ওর সঙ্গে অনেক মানে হাবজা গাবজা থাকে, তার সঙ্গে প্রচুর অন্য মাছের বা পোনা ডিম থাকে থাকে, সেগুলো ওরা ওই জলে ফেলে না, নদীতে ফেলে না,
1: ওরা
2: পাড়ে ফেলে। পাড়ে ফেললে কেউ সেগুলো মারা গেল, এবং সেই জায়গা শুধু মারা যাওয়ার নয়, জায়গাটা দূষিত হয়ে যায়, দূষণ একটা গন্ধ হয়ে যায়, দীর্ঘদিন থাকার ফলে এই গ্রীষ্মকালে সেগুলো ওখানে চলাফেরা করা যায়ও না। বক্তব্য হচ্ছে যে এই যে ছোট মাছগুলো আমরা নির্বিচারে মেরে ফেলছি, যে আমাদের যে সময়টা সরকার থেকে বলে দেওয়া আছে যে এই সময় থেকে এই সময় কোন রকমের মাছ না ধরি বা মৎস্য শিকারে সংগরে না যাই, কিন্তু সব তো সবসময় মানা যায় না, মানেও না। আর আপনারা আমরা সবাই জানি যে সুন্দরবন সন্নিহিত মানে জঙ্গল সন্নিহিত যে যে গ্রাম বাংলাগুলো আছে,
1: জনজাতি যারা রয়েছে, যারা ওখানকার বাসিন্দা রয়েছে, তাদের জীবন জীবিকাটাই তো জল জঙ্গল
2: নির্ভর, তাদের কৃষি জমি তো সামান্য, সেই কৃষি জমিতে তাদের সারা বছরে ভরণ পোষণ হয় না,
1: ঠিক ঠিক,
2: বাধ্য হয়ে তারা জল জঙ্গলের মধ্যে প্রবেশ করে,
1: প্রবেশ করতে হবে, করার কিছু নেই, তাদের জীবিকাটাই ওটা,
0: একদম তাই,
2: যার ফলে তাদের তো ওইগুলো মানা পক্ষে সম্ভব নয়।
1: ঠিক, খুব সুন্দর প্রসঙ্গ তুলেছেন সুভাষবাবু। আমি একটু সমিত্র তোমার কাছে আসি, এটা যেমন রয়েছে তেমনি এই যে তুমি প্রাণীকুলের কথা বলছিলে, যে বাঘ এখানকার তো একটা অন্যতম একটা আকর্ষণ, হরিণ রয়েছে, শুকর রয়েছে, বা আরও সব বিভিন্ন শিয়ালের কথা বললে, এই সংখ্যাগুলো কি আস্তে আস্তে কমছে, বা যদি কমে তার কোনো বিশেষ কোনো কারণ রয়েছে?
0: এখন একটা জিনিস যেটা, যে একটা সময় এই সুন্দরবনেই কিন্তু গন্ডার পাওয়া যেত, একটা সময় মহিষ পাওয়া যেত, এবং হাতিও পাওয়া যেত।
1: আচ্ছা,
0: কিন্তু সময়ের সাথে সাথে কি হয়েছে, মানুষ কিন্তু তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য, এদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে হত্যা করেছে, এবং একটা না একটা সময় এসে এদের আর অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে, এবং ক্রমান্বয়ে ম্যানগ্রোভ কিন্তু একইভাবে বিলুপ্ত হচ্ছে।
1: ম্যানগ্রোভ যে বিলুপ্ত হচ্ছে তার মূলত কিভাবে?
0: মানুষ তার নিত্য নৈমিত্তিক যে দিনের যে জ্বালানি কাঠ, সেটার ব্যবহারের জন্য, তাদের এর হচ্ছে সাজ সরঞ্জাম যেগুলো তৈরি করছে তার জন্য,
1: যে সমস্ত জিনিসগুলো যারা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন বা আসবাবপত্র হিসেবে ব্যবহার করছেন বা ঘরের সামগ্রী হিসেবে ব্যবহার করছেন, তারা তো মূলত ওখানকার স্থানীয় মানুষজন।
0: একদম, ওখানকার
1: কি কোনো চোরা চালান বা এরকম কিছু আছে?
0: চোরা চালানের একটা সময় ছিল, কিন্তু এখন সেইভাবে আর নেই, কিন্তু একেবারে নেই এ কথা বলা যাবে না। এবং শুধুমাত্র এই ম্যানগ্রোভ বনকে সংরক্ষণের জন্য সেই সময় কিন্তু নতুন করে ভারত সরকার একটা প্রকল্প চালু করেছিল, সেটা হচ্ছে প্রকল্প ক্যাট।
1: আচ্ছা,
0: ভারত এবং ভুটান দুজনের উভয়ে মিলে ওরা সিদ্ধান্ত নেয় 2016 সালে বিশ্ব বন্যপ্রাণী তহবিলের সহযোগিতায়, যে শুধুমাত্র ম্যানগ্রোভ বনকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে 2022 সালের মধ্যে ওনারা একটা টার্গেট বাঁধেন, যে এই বাঘের যে সুন্দরবনে বর্তমান সংখ্যা আছে সেই সংখ্যাটা ধরুন 2004 সালে শেষ, যে মানে আমাদের যে কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী 274টি বাঘ ছিল, সেই 274 যে বাঘ বলুন, সেই বাঘের সংখ্যাটাকে দ্বিগুণ করা, তাহলে কি হবে, বাঘের সংখ্যা যদি দ্বিগুণ করা যায় তাহলে মানুষ এই অরণ্য ধ্বংস করতে
1: একটু ভয় পাবে,
0: ভয় পাবে এবং অরণ্যে তারা যাওয়া বন্ধ করবে। এবং পক্ষান্তরে সেটাই হয়েছে, মানুষ অরণ্যে যাওয়ার পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছে, এবং তার বিকল্প কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা আস্তে আস্তে ক্রমান্বয়ে সুন্দরবন ঘনিষ্ঠ যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে গড়ে উঠছে।
2: অভয়ারণ্যে শুধু ওই যে মানে মানে বাঘ নয়, আরো বাঘ এখানে যে
1: অন্যান্য যে সমস্ত
2: প্রাণীগুলো আছে সবগুলো ধরা নিষেধ, কিন্তু আমরা সেগুলো সবসময় মানি না। তবে অন্য অন্য যে জীবিকার প্রকল্প
1: যে সমস্ত জীবিকা, যে
2: আসলে আমাদের এখানে যে সুন্দরবন ভ্রমণের যে বিষয়টা আছে সেখানে প্রচুর পরিমাণের মানে ভটভটি বা ওই ধরনের যন্ত্র চালিত নৌকা যায়,
1: ঠিক ঠিক,
2: সে সংখ্যাটা কমাতে হবে।
1: তাহলে এগুলোকে আমাদের রক্ষা করা বা রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসা দরকার। এবং যে সমস্ত তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরও একটা অগ্রণী ভূমিকা থাকে। তুমি একজন তরুণ প্রজন্মের মুখ হয়ে তোমার কি বক্তব্য?
0: আমার বক্তব্য যে সুন্দরবনের কাছাকাছি বসবাসকারী যে সকল মানুষ আছেন তারা এবং তাদের পরিবারগুলিকে এই সমস্যার সম্মুখীন হওয়া এবং সেই সমস্যাগুলোর সঙ্গে তাদেরকে মানিয়ে নিতে শিখতে হবে। শুধু তাই নয়, বাঘ বা যে সকল প্রাণী আছে যারা সুন্দরবনকে রক্ষা করছে তাদেরকে শত্রু হিসেবে দেখলে হবে না, তাদেরকে মিত্র হিসেবে দেখতে হবে। কারণ বাঘ যদি বাঁচে তাহলে অরণ্য বাঁচবে, অরণ্য বাঁচলে বৃষ্টি হবে, এই পৃথিবী আবার শস্য শ্যামলায় পরিপূর্ণ হবে।
1: আচ্ছা, এই জিনিসটা আমি একটা কথা একটু জানি।

0: খুব সাম্প্রতিক এবছর রেকর্ড সংখ্যক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে যে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে বা তাদের থাকার জায়গাটা কোনোভাবে বিপন্ন হচ্ছে, সেই কারণ হতে পারে?
1: এটা একদম পুরোপুরি অস্বীকার করার কিছু নেই। খাদ্যের একটা সংকট তো তৈরি হচ্ছে, এটা সঠিক। তার পাশাপাশি এটা বলা যেতে পারে যে বাচ্চা প্রসবের যে সময়কাল বাঘের ক্ষেত্রে মূলত হচ্ছে শীতকালের যে সময়,

0: বাচ্চা প্রসবের সুবিধার্থে ওরা চলে আসে লোকালয়ে,
1: আচ্ছা,
0: এটা মূল কারণ। তবে এর পাশাপাশি খাদ্যের সংকট বলুন বা অন্যান্য যে সকল কারণগুলো আছে সেটুকু একেবারে
1: ফেলে দেওয়ার সেগুলো কারণ হতে পারে।
0: অবশ্যই ঠিক।
1: এবারে এই যে রক্ষণাবেক্ষণ যে কথা তুমি বলছিলে যে স্থানীয় যারা রয়েছে তাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে, এছাড়া আর কি করা যেতে পারে যাতে?
0: এছাড়া আমি যেটা বলতে পারি যে বিভিন্নভাবে যে আন্তর্জাতিক সংস্থা বলুন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বলুন বা বিশ্ব বিভিন্ন যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো বিভিন্নভাবে শুধু সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য তহবিল গঠন করে এবং সেটাকে নিয়ে সুন্দরবনের জন্য সুদূর প্রসারণী ভূমিকা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এই যে আজকের যে মূল কারণে সুন্দরবনটা ধ্বংস হচ্ছে, সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে, সেই পর্যটন ব্যবস্থাটাকে ইকোট্যুরিজমে আনতে হবে, যেটা পরিবেশ বান্ধব যেন হয়, সেটা যেন কোনোভাবেই জলজ বাস্তুতন্ত্র বা স্থলজ বাস্তুতন্ত্রকে হত্যা করে নয়।
1: আর এক্ষেত্রে বোধ হয় আমাদের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, কি বলেন?
2: হ্যাঁ, অবশ্যই। মানে এই কারণে যে সুন্দরবন বিপন্ন হওয়া মানেই পরিবেশ বিপন্ন হচ্ছে, তেমনি আমাদের যে জীবিকারও কিন্তু ক্ষেত্রটা খুব
1: সংকটের মুখে পড়ছে।
2: এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে আলোচনার মধ্যে এটা ঠিকই মানে এসছে যে আমাদের মানে ধনস্ফীতির কারণে বা আমাদের লোভ, আমাদের জলকর বৃদ্ধি বা আরো আমাদের বসবাসযোগ্য জায়গা বৃদ্ধি, এইভাবে জঙ্গলগুলো কাটা হয়ে যায়, এমনকি নদীর ছোট হয়ে যাচ্ছে,
0: দুটোই রক্ষা পাবে।
1: আমরা আজকের আলোচনা করছিলাম সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন গবেষক ডক্টর সুভাষ চন্দ্র মিস্ত্রি এবং অক্সিজেন ম্যান অফ সুন্দরবন সৌমিত্র মণ্ডল। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা লিখে জানান। যে অনুষ্ঠানের জন্য লিখতে চাইছেন সেই অনুষ্ঠানের নাম প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
3: এবার আসি অন্য প্রসঙ্গে। আজকের দিনটি হল আন্তর্জাতিক ফল দিবস। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গতকাল অর্থাৎ একেবারেই সদ্য আমরা পেরিয়ে এলাম আন্তর্জাতিক ফল দিবস। এই আন্তর্জাতিক ফল দিবস 2007 সালে বার্লিনে প্রথম শুরু হয়। এটা মূলত সেই দেশের কিছু ছাত্রদের একটি উদ্যোগ ছিল। 2007 সালের এপ্রিল মাসে তারা একত্রিত হয়েছিলেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্যাম্পাসে এবং সেখানে তারা সুস্থ জীবনযাপনের জন্য কি কি করা প্রয়োজন এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং এই ভাবনার সাথে সাথেই এই দিনটির চিন্তাভাবনাও কিন্তু উঠে আসে, অর্থাৎ কিভাবে পরিবেশকে সুরক্ষিত রেখে প্রাত্যহিক আহারের মাধ্যমে সুস্থ জীবন যাপন করা যায় সেই বিষয়ের চিন্তাভাবনা শুরু হয়েছিল 2007 সালে প্রথম বার্লিনে। সেখান থেকেই আন্তর্জাতিক ফল দিবস এই দিনটি উদযাপন করার ভাবনা আসে। গত 1 জুলাই এই দিনটিকে সারা বিশ্বে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক ফল দিবস হিসেবে এবং 2007 সাল থেকেই সেটি শুরু হয়। কিন্তু বন্ধুরা, এখন তা সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আর এই যে পালিত হচ্ছে দিনটি, এক একটা বছরে এক এক রকম ফলকে বিষয় হিসেবে বেছে নেওয়া হয়। যেহেতু শীতপ্রধান দেশ থেকেই এই বিষয়ের ভাবনা শুরু হয়েছিল, সে কারণে শুরুর দিকে শীতপ্রধান দেশের ফলই বেছে নেওয়া হতো, যেমন স্ট্রবেরি, চেরি, আপেল ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান দেশের ফলও প্রাধান্য পাওয়া শুরু করে, যেমন 2011 সালে বেছে নেওয়া হয় আমকে। তারপরে আমরা যদি দেখি 2019 সাল, সেই সময়ে আসে এই তালিকায় পেঁপে এবং তার পরবর্তীতে 2019 সালে তরমুজকে বেছে নেওয়া হলো। আর এই বছর বন্ধুরা বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ফল দিবসের বিষয় হিসেবে খেজুরকে। খেজুর মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চলেরই ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস ও ভিটামিন এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। সুস্বাদুর গুণেই কিন্তু প্রাকৃতিক মিষ্টত্ব হিসেবে

0: কিন্তু খেজুরকে আজকে নানান রকম খাবারের সঙ্গে, প্রসেসড ফুডের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। তাই খেজুরকে আন্তর্জাতিক ফল দিবসের এই বছরের ফল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিশেষে প্রচলিত ও অপ্রচলিত নানান রকম ফল রয়েছে, যে ফলের চাষ হয় এবং যেই ফল খাদ্যগুণে কিন্তু অপরিসীম, যেমন পেঁপে, বেল, আমলকি ইত্যাদি আরো কত। আমাদের সুস্থ শরীর বজায় রাখতে মরশুমি ফল খাওয়া যে কতটা জরুরি তা তো সবসময়ই চিকিৎসকেরা বলে থাকেন, এবং সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ জীবনযাপন করতেই পারবো। আর দেখুন বন্ধুরা, বাংলা তথা ভারতবর্ষে এই ফল চাষের অনুকূল পরিবেশ রয়েছে, প্রভূত সুযোগ রয়েছে। আর এই সময়টা, মানে এই বর্ষাকালটা, এই আষাঢ় মাসটা, শ্রাবণ মাসটা, এই সময়টা কিন্তু বঙ্গে, আমাদের বাংলাদেশে আমরা প্রচুর ফল পাই, যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা আরও কতকে। আর আপনারা কি এটাও জানেন যে পয়লা জুলাই থেকেই কিন্তু বন মহোৎসব দিবসও পালন করা হচ্ছে, এবং 7ই জুলাই অবধি পালন করা হবে, প্রায় এক সপ্তাহ যাবত পালন করা হবে। সুতরাং ফলের সঙ্গে, ফলের গাছের তো নিবিড় যোগাযোগ রয়েছে। ফল খাওয়ার পরে সেই বীজ যদি আপনারা বপন করেন বা ফলের গাছের চারাদের রক্ষা করেন, তাহলে পাশাপাশি গাছপালাও বেড়ে উঠবে, প্রাকৃতিক অবস্থানও আরও ভালো হবে, প্রকৃতি সবুজ হয়ে উঠবে, পাশাপাশি পশু পাখি তাদেরও কিন্তু এই ফল বা ফলের বীজ বা গাছ থেকে কিন্তু তারাও উপকৃত হবেন। এবং তো সেই কারণে আমরা যেমন এই সময়টায় ফল চাষের কথা ভাবতে পারি, ফল চাষ করে আমাদের যে আর্থিক উন্নতি হতে পারে সেটা ভাবতে পারি, পাশাপাশি আমরা এই বনমহোৎসবেও ফলের চারা রোপণ করে নিজেদের একটি যোগদান দিতে পারি। ফল চাষের কথা কৃষি ভাইরা আরও বেশি করে ভাবতেই পারেন, এটা অবশ্যই কৃষি দিবসের মধ্যেও ভাবনা চিন্তার একটা পরিসর তৈরি করে দিচ্ছে। আজকে এই বলেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আজ জাতীয় চিকিৎসক দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন ডাক্তার ইন্দ্রনীল সেন।
2: চিকিৎসক ও রোগীর সম্পর্ক ঠিক কি হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন মহলের তাদের তাদের নিজস্ব অবস্থান অনুযায়ী একটা ধারণার মডেল আছে। সেই সারিবদ্ধ ধারণার এক প্রান্তে যদি থাকেন বনফুলের অগ্নিশ্বর, তেমনি কোথাও থাকবেন তারাশঙ্করের জীবনমশাই, আবার কোথাও হয়তো থাকবেন এই সন্ন্যাসী রাজার ষড়যন্ত্রী লোভী ডাক্তার। তারাশঙ্করের জীবনমশাইয়ের কবিরাজ ঘরের বাইরের দেওয়ালে বৃষ্টির জলে ঝাপসা হয়ে যাওয়া অক্ষরে লেখা ছিল লাভানাম শ্রেষ্ঠ আরোগ্যম, সব রকম লাভের মধ্যে আরোগ্য লাভই সর্বশ্রেষ্ঠ। কবিরাজ মশাইয়ের বাল্যবন্ধু গ্রামের পণ্ডিত মশাই বললেন, দেখো বাপু, মানুষের রোগ হলে সবচেয়ে লাভ তো একজনেরই, সেটা হলো কবিরাজের। যশ বলো, অর্থ বলো, প্রতিপত্তি বলো, সবই তো তিনিই পান। জীবনমশাই মুচকি হেসে চুপ করেছিলেন। এরপরে পণ্ডিত মহাশয়ের কিছু মাস পরে অসহ্য গ্রন্থিশূলের যন্ত্রণা শুরু হল। তার আক্রমণ

0: কারণে পণ্ডিতমশাই একদম শয্যা নিলেন। জীবনমশাইয়ের চিকিৎসায় তিনি নিরাময় হয়ে গেলেন এবং হয়ে গিয়ে তিনি নিজে হেঁটে এসে দেওয়ালে লেখাটা আবার নতুন করে লিখে দিলেন, লাভানাম শ্রেষ্ঠ আরোগ্যম, সব লাভের মধ্যে আরোগ্য লাভই শ্রেষ্ঠ। অর্থাৎ ডাক্তারবাবুকে আমি যতই ভিজিট দিই বা ফি দিই না কেন, কোনো কিছুই জীবন বা আরোগ্যের সমতুল্য দাম বা মূল্য নয়। আর এইখানেই চিকিৎসক রোগী সম্পর্কের অবনতির প্রথম সূত্র। আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি হল বাজার অর্থনীতির দর্শন, যেটা ক্রেতা বিক্রেতার সম্পর্কে সব কিছুকে ভেঙে দেখতে চায়, সব কিছুকেই দাম দিয়ে যাচাই করতে চায়। সমস্যা হল চিকিৎসা বিজ্ঞান কেবলমাত্র পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করতে পারে, গ্যারান্টিযুক্ত ফলাফল দিতে পারে না। সারা জীবন রোগীদের কাছে একটা প্রশ্ন কয়েক কোটি বার আমাদের শুনতে হয়, ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? উত্তর একটাই, ভয় নেই এমন রোগ, আর 100% গ্যারান্টিযুক্ত নিরাপদ সুনিশ্চিত চিকিৎসা যেখানে কোনো ঝুঁকি নেই, এই দুটো জিনিস বিজ্ঞানে হয় না, হতে পারে না। মনে পড়ে কয়েক দশক আগে বেলেঘাটা শিশু হাসপাতালে কিছু নবজাতক শিশু মারা গিয়েছিল, রাজ্য তোলপাড় হল। সরকারের তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি বলবার চেষ্টা করেছিলেন যে শিশুগুলির জন্মকালীন যে ওজন বা অপুষ্টি এতটাই গভীর ছিল যে এই রকম ঘটনা দুর্ভাগ্যজনক হলেও সারা পৃথিবীর পরিসংখ্যানের নিরিখে এটা আমাদের কাছে নিশ্চয়ই একটা বিপদ সংকেত, কিন্তু এই বিষয়টা অদৃষ্টপূর্ব নয়। সংবাদ মাধ্যম রেড়ে করে তেড়ে গেল, পরিসংখ্যান দিয়ে সন্তান হারা মায়ের চোখের জলের ঢাকতে চাইছেন মন্ত্রী। সত্যি তাই, একটি মৃত্যু চিকিৎসকের কাছে কম বেশি একটি পরিসংখ্যান, কিন্তু রোগী বা তার পরিজনের কাছে সবসময়ই 100%। সুতরাং দুপক্ষের দৃষ্টিভঙ্গি বা দেখার চোখ এবং অবস্থান আলাদা। চিকিৎসকের জাজমেন্ট কখনোই সেন্টিমেন্টের দ্বারা প্রভাবিত হওয়ার কথা নয়, কারণ সেটা হলে তার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়। কোনো সাধারণ মানুষ কি ভাবতে পারেন যে দুদিনে সদ্যজাত ফুটফুটে একটা পালকের মতো নরম শিশুর শরীরে ছুরি চালাতে হবে? কিন্তু চিকিৎসককে সেটা নির্দ্বিধায় করতে হয়। সেই রকম নির্বক্তিকতা চিকিৎসার অনিবার্য অঙ্গ, কিন্তু সেই অজুহাতে যদি মোবাইলে ফেসবুক দেখতে দেখতে সদ্য সন্তানহারা মাকে বলা হয়, হ্যাঁ কত নম্বর জানাবেন, হ্যাঁ আপনার বাচ্চা মারা গেছে, বডি নিয়ে যান, এটাকে কিন্তু নিষ্ঠুরতা বলে। সুতরাং সম্পর্কটা সবসময়ই ফ্ল্যাশ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করে, আর সেটাই বিপদের সবচেয়ে বড় কারণ। চিকিৎসক রোগী সম্পর্কের অবনতি, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো আমরা দেখছি, দেখা যাচ্ছে সামান্য একটা কথা বলার অসুবিধে, সামান্য একটা কমিউনিকেশন স্কিল থাকলে পরে, সামান্য একটু সহৃদয়তা, বা সবসময় হয়তো সহৃদয়তা আসেও না, কণ্ঠস্বরে একটু নরম করে বললে পরে যে সমস্যার সমাধান হয়ে যায়, সেই সমস্যাটাই হঠাৎ করে আগুন জ্বেলে দিচ্ছে ডাক্তার রোগী সম্পর্কের মধ্যে। সবার শেষে যেটা বলা উচিত, পরিকাঠামো এবং মানব সম্পদের ওপর অত্যধিক চাপ, সুতরাং চিকিৎসক রোগীর সম্পর্কের অনেকগুলি মাত্রা আছে, এর অবনতির কারণও একটি নয়। আর সবচেয়ে বড় কথা, কোনো ঘটনাই কিন্তু চিরস্থায়ী নয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, চিকিৎসক এবং রোগী হচ্ছেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, অর্থাৎ এরা দুজনে এমনই একটা অবস্থানে থাকেন যাদের মধ্যে কখনো কখনো তাদের আলাদা করা যায় না। যেই তাদের আলাদা করতে চেষ্টা করুক, যদি তারা পয়সাটাকে চিরে আধখানাও করে দেন, একটা পিঠে চিকিৎসক এবং আর একটা পিঠে রোগী কিন্তু থাকবেনই। আমরা সুখে দুঃখে হাসিতে কান্নায় পরস্পরের সঙ্গী। একজন চিকিৎসক তার রোগীকে তার বোঝানোর দরকার আছে যে জরা ব্যাধি মৃত্যু অনিবার্য সত্য। আমরা সেই চিকিৎসকের আদর্শের দিকে তাকিয়ে থাকি যিনি কোলে মৃত সন্তান নিয়ে মাকে, মায়ের সামনে দাঁড়িয়ে তিনি বলবেন, থাকে যদি কোথা অশোক নিলয়, ভিক মাগিয়ানো সৎসপচয়, পরশে তাহার উঠিবে দুলিয়া পরাণ মৃণাল ভগ্ন। তবেই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সেই চেতনা জাগবে যে জরা ব্যাধি মৃত্যু সবসময় চাইলেই আমরা নিবারণ করতে পারি না, কোথাও কোথাও মেনেও নিতে হয়, আবার কোথাও কোথাও আমাদের সেটাকে অতিক্রম করে মহাজীবনের পথে এগিয়ে যেতে হয়। চিকিৎসক রোগীর সম্পর্ক দীর্ঘজীবী হোক, তাদের মধ্যে সুসম্পর্ক ফিরে আসুক, এটাই প্রার্থনা।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কথিকা, বললেন ডাক্তার ইন্দ্রনীল সেন।
2: এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি।

সন্ধে সাতটায় থাকছে নাটক, বেতার নাটক ইতি মা। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণা ভৌড়ায়, রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 সিনেমা জগৎ। এই অনুষ্ঠানে বিষয় ছবি দেখব কিভাবে, এ বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। আজ শুনবেন অনুষ্ঠানটির 5ম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায় চৌধুরী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। রাত 10:45 থাকছে উপমহাদেশের খবর, রাত 11 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। ভারতীয় সময় রাত 12 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এখন শুনবেন বেতার নাটক ইতি মা, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম।

আজকের নাটক ইতি মা, রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। নাটক ইতি মা।

0: কি হলো মা, এত ডাকছো কেন?
1: কটা বাজে খেয়াল আছে, রাজার আসবার সময় হয়ে গেল। সেই কোন সকালে দুটো নাকে মুখে গুজে বেরিয়ে যায় ছেলেটা, আর এই সময় তোর যত কাজের তাড়া।
0: তুমি মিথ্যাই ব্যস্ত হচ্ছ মা, আমি যে কাজেই থাকি না কেন, কান আমার ঠিক খারাপ আছে, কোনো ফোন আসেনি।
1: তুই ঠিক শুনেছিস,
0: হ্যাঁ
1: ফোন বেজে বেজে থেমে যায়নি তো।
0: আমাকে কি তুমি এত বেভুল পেলে মা, ফোনের ব্যাপারে আজ এত বছরে একবারও ভুল হয়েছে?
1: সারাটা দিন কি খায় না খায় ছেলেটা, এই সন্ধ্যের জলখাবারটুকুই যা একটু সুস্থির হয়ে খায়, কিন্তু আজ ফোন করতে রাজা এত দেরি করছে কেন বলতো?
0: এমন সময় ফোন করে মা, তুমি ছেলে ছেলে করে একেবারে। ওই তো ফোন বাজছে।
1: দাঁড়া দাঁড়া, আমি ধরছি। হ্যালো, কে রাজা?
2: মা শোনো, বলছি কি আজকে চটপট তোমার সেই স্পেশাল হালুয়াটা করে ফেলো তো, হ্যাঁ আর সঙ্গে লুচি লুচি, আর শোনো একটু আলু চচ্চড়ি করবে, মানে সেই সাদা সাদাটা কিন্তু, বুঝতে পারছো?
1: বুঝেছি বুঝেছি। তা তুই ফিরছিস কখন?
2: এই ধরো আর ঠিক ধরো 20 মিনিট পরে, হ্যাঁ রাখছি।
1: আরে শোন, যা কেটে দিল।
0: বলো মা শিগগিরি, আজকের মেনু কি বললো রাজাবাবু?
1: লুচি, সাদা আলুর চচ্চড়ি আর হালুয়া।
0: ও রোজ রোজ দৌড় করায় আমাদের, একটু আগে থাকতে বললে কি হয়?
1: বড়ই হয়েছে শুধু, ছেলে মানুষটা এখনো ঠিক সেই রকমই রয়ে গেছে।
0: এবার একটা বিয়ে দিয়ে দাও তো মা রাজাবাবুর, তখন দেখবো বউ কেমন নিত্তি ফরমাশ মতো রান্না করতে পারে।
1: ভাবিস না, তেমন মেয়েই খুঁজে আনবো আমি।
2: খাওয়ার মজাটাই থাকে না মা, তুমি ব্যস্ত হবে, ভোলা দা বারবার দোকানে ছুটবে, তবে না নিজেকে সত্যি সত্যি রাজা রাজা বলে মনে হবে।
1: হম, বয়সটা কত হয়েছে সে খেয়াল আছে? 28 বছর 3 মাস 9 দিন।
2: আমার তো খেয়ালই ছিল না।
1: তবে আর বলছি কি, আমি আর পারছি না রে, এবার তোর একটা আমি বিয়ে দেব রাজা।
2: বিয়ে?
1: হ্যাঁ বিয়ে। ভালো চাকরি করছিস, এবার তো সেটেল করবি। সেদিন তোর বড় মাসি বলছিল একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছে, ওদের জানাশোনা, ভাবছি বড়দিকে বলি ফটো পাঠাতে। চুপ করে রইলি যে, কি হলো, কথা কানে যাচ্ছে না? বিয়ে করার ইচ্ছে নেই নাকি তোর?
2: না। আচ্ছা মা তুমি বলো, তোমার কি ইচ্ছে বলো?
0: আমাদের সবার ইচ্ছে তোমার একটা রাঙা টুকটুকে বউ আনার। কতদিন বাড়িতে একটা উৎসব হয়নি বলতো? সেই যে আমাদের কর্তাবাবু অ্যাক্সিডেন্টে চলে গেলেন, তারপর থেকে তো।
1: হ্যাঁ, তারপর থেকেই তো শুধু লড়াই আর কঠিন পথে চলা, চলতে চলতেই তো জীবনের এতগুলো বছর পেরিয়ে এলাম রে। এবার একটু আনন্দ, একটু শান্তি, ব্যাস, আর কিছু চাইবার নেই রে আমার।
2: না মা, আরেকটা চাওয়া আছে, যেটা পূর্ণ না হলে।
1: কিসের কথা বলছিস?
2: ভুলে গেলে? পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার কথা।
1: পুরী? পুরীর কথা তোর মনে আছে?
2: সেবার ফার্স্ট হয়ে উঠেছিলাম ক্লাস 5-এ, বাবা বলেছিল ফার্স্ট হলে সমুদ্র দেখাবে। সেই তো শেষবার আমাদের তিনজনের একসঙ্গে বেড়াতে যাওয়া, সেই আমার প্রথম সমুদ্র দেখার সেই শেষ। পুরী থেকে ফেরার পথেই তো অ্যাক্সিডেন্টটা।
1: আমি বলেছিলাম আবার সেই সমুদ্রকে সাক্ষী মেনে জগন্নাথ দেবের সামনে সেই দিন গিয়ে আমি দাঁড়াবো যেদিন আবার আমার হাত ভরে দেবেন তিনি।
2: মা, ওমা চলো না মা, ওমা যাবে পুরী?
1: এখনো যে আমার হাত সবটা ভরা বাকি রাজা, পুরী আমি নিশ্চয়ই যাব, কিন্তু এখন নয়, যাব সেই দিন যেদিন ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, দেখো দেখো তুমি একদিন তুমি আমার সব কেড়ে নিয়েছিলে, আজ আবার সব ভরিয়ে দিয়েছ, আমার ছেলে বউ নিয়ে তাই এসেছি আবার তোমাকে প্রণাম করতে।
2: ও ও মা, তুমি সেই এক কথা বারবার বলে যাবে।
1: না না, এবার আর তুই না বলতে পারবি না, এই আমি কিন্তু বলে রাখছি, আমি বড়দিকে আজই ফটো পাঠাতে বলছি।

0: আরে এ কি হলো, উঠে যাচ্ছিস যে রাজা? এই রাজা, শোন, শুনে যা। হ্যালো
1: হ্যালো সুমিত্রা, রাজা রাজি হয়েছে তো বিয়ে করতে?
0: হ্যাঁ রে বাবা, হ্যাঁ, রাজা রাজি না হলে তোকে বলছি পাত্রীর ফটো পাঠাতে।
1: আসলে তো জামাইবাবুর বন্ধুর মেয়ে তো, দেখিস একটা প্রেস্টিজের ব্যাপার।
0: দেখ বর্দি, পছন্দ তো ছেলে করবে।
1: তা ঠিক।
0: তা হ্যাঁ রে বর্দি, মেয়ে দেখতে সত্যি সুন্দরী তো?
1: হ্যাঁ বাবা হ্যাঁ, নইলে আমি বলবো কেন, আমার দেখে পছন্দ হলো বলেই তো। ঠিক আছে, আমি কালই কুরিয়ার করে একটা ফটো তোকে পাঠিয়ে দিচ্ছি।
0: যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল।

0: 알로!
1: 전, 전, 뭐다가?
0: 대, 라자마부! 아, 뭐노!
1: 뭐지, 어이, 뭐라 이런 것다 비싸 까마잖아?
0: 하하!
1: 어간 되게 두터 치킨 비싸 위 치즈!
0: 하!
1: 아래 액자 치킨 위 마스룸 해내놨고? 아, 손, 손!
0: 아?
1: 달성게, 달성게,
0: 나요! 아마 저 굴리게 잤대! 액자 치킨! 아래 액자 집었네!
1: 아래 액자, 미컹이 얇고 다가, 어, 또 따라 하면 안 뛰션? 니 폰 다 막게 됐어?
0: 엄마, 뭐노!
2: 아, 할로! 기 호이치 기!
1: 아, 마! তুমি একটা কাজ করো তো ভোলা থেকে দিয়ে না পিৎজা ক্লাব থেকে দুটো চিকেন পিৎজা উইথ চিজ টপিং আর একটা চিকেন উইথ মাশরুম টপিং আনিয়ে রাখো তো আর শোনো শোনো সঙ্গে না দুটো দু লিটারের কোল্ড ড্রিঙ্কস বুঝলে আমরা ধরো এই 15 মিনিটের মধ্যে ঢুকছি কেমন
2: আমরা ঢুকছি মানে তোর না বন্ধু আসছে নাকি তোর সঙ্গে হ্যালো হ্যালো না ফোনটা ছেড়ে দিল
0: ঠিক করে শুনে নিয়েছো তো কি কি আনতে হবে
2: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে চটপট লিখে দাও পিজ্জা ক্লাবে যাই ও মা
2: কোনো বন্ধুকে আনলে তো রাজা বলেই দেয় আজ উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল কেন বলতো
0: দুটো বড় বোতল কোল্ড ড্রিঙ্ক এনেছি আর এই আটখানা পিজা ও দু তিনটে দেখি পেট ভরবে নাকি ও কি তুমি এখন এখানে এইভাবেই বসে রয়েছো ও মা
2: না মানে রাজা ফিরেছে
0: ও ওই তো গাড়ির শব্দ এলো দেখছি আমি
1: মা মা এই যে মা
2: কিরে আজ হঠাৎ তোর মায়ের হাতের রান্না ছেড়ে পিৎজা খাবার শখ হলো
1: ফোনকে গেল যে
2: তোর সঙ্গে ওই মেয়েটি কে রে তোর অফিসে
1: সারপ্রাইজ করতে পারলে না তো
2: মানে
1: ভালো করে দেখো তো মা তুমি সেদিন কি সব ওই ফটো টটো আনানোর কথা বলছিলে না আমি ভাবলাম একেবারে চোখের সামনেই হাজির করি তোমার
2: তার মানে তুই তুই এতক্ষণ বলবি তো এসো এসো মা থাক থাক কি নাম তোমার
3: আমি প্রিয়াঙ্কা
2: বাহ খুব সুন্দর নাম বসো মা বসো আচ্ছা রাজা কি কোনোদিনই বড় হবি না প্রিয়াঙ্কা আজ প্রথম আমাদের বাড়ি এলো আর তুই ওসব কি পিৎজা টিজ্জা আনতে বললি আমাকে খুলে বললে তো আমি লুচি পায়েস সব করে রাখতাম
3: না না আসলে আমি ওকে পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমার খুব ফেভারিট আর তাছাড়া মিষ্টি আমি একদমই খাই না
2: ও আচ্ছা ঠিক আছে তুমি যা ভালোবাসো তাই খাবে বসো ভালো করে বসো তো মা ওরে ভোলা
1: মা মা ওসব পরে হবে আগে তুমি হেড এক্সামিনারের কমেন্টসটা দিয়ে দাও তো দেখি
2: তার মানে
1: মানে প্রিয়াঙ্কা পাস না ফেল
2: এবার কিন্তু তুই সত্যি সত্যি মার খাবি রাজা তুই যাকে পছন্দ করেছিস সে আবার পাস ফেল কিরে ও যে অলরেডি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েই গেছে
1: ও মা আমার মা
4: এই জন্যই তোকে প্রথমে বলেছিলাম সুমিত্রা ছেলের মন না জেনে তোর এভাবে আমাকে পাত্রের ফটো পাঠাতে বলা ঠিক হয়নি
2: না মানে আমি আসলে তখনও কিছুই জানতাম না রে বড়দি
4: তুই একেবারে কিছুই জানতিস না এটা আমাকে তুই বিশ্বাস করতে বলিস সুমিত্রা

0: সত্যি আমি রাজার অ্যাফেয়ার সম্বন্ধে কিছুই জানতাম না, নইলে কেন তোকে মিছিমিছি অন্য একটা মেয়ের ফটো পাঠাতে বলবো বল?
1: আমাকে শুধু শুধু তোর জামাইবাবুর কাছে কতগুলো কথা শুনতে হলো।

0: প্রিয়াঙ্কা, তোমার তো বেশ ঠান্ডা লেগেছে দেখছি, এদিকে এসো তো। গাটাও তো বেশ গরম গরম, ওষুধ খেয়েছো কোনো?
1: না, ও তো বললো এখনই আসবে অফিস থেকে, তারপর ডক্টরের কাছে নিয়ে যাবে।
0: ঠিক আছে, তাহলে তুমি তৈরি হয়ে নাও।
1: হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি।
0: হ্যালো।
2: হ্যাঁ মা, বলছি ও কি রেডি হয়ে গেছে?
0: প্রিয়াঙ্কা,
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তৈরি হতে গেল তো, তুই কখন আসবি?
2: সেই কথাটাই তো বলতে ফোন করলাম, বলছি কি অফিসে না হঠাৎ একটা জরুরি মিটিং পড়ে গেছে, বুঝলে? কি যে করি, তুমি প্লিজ ওকে নিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে আনো না, ডক্টর সঞ্জয় ঘোষের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে।
0: ঠিক আছে ঠিক আছে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি প্রিয়াঙ্কাকে নিয়ে যাচ্ছি রে বাবা।
1: না, আমি যাব না।
0: প্রিয়াঙ্কা,
1: আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবার থেকেও অন্য কিছু ওর কাছে বেশি ইম্পর্টেন্ট।
0: প্রিয়াঙ্কা শোনো, রাজার অফিসে একটা হঠাৎ জরুরি মিটিং পড়ে গেছে।
1: ঠিক আছে, ও থাক ওর অফিসের জরুরি মিটিং নিয়ে, আমার দরকার নেই ডক্টর দেখিয়ে।
0: প্রিয়াঙ্কা শোনো, লক্ষ্মী মা আমার, এমন ছেলে মানুষই করতে আছে, কষ্ট তো তোমারই হচ্ছে মা।
1: হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার কষ্টটা যদি ও ফিল করতো তাহলে কি পারতো এভাবে অ্যাভয়েড করতে ওর ডিউটিটা?
0: ছি মা, রাজাকে শুধু শুধু ভুল বুঝো না, ও তো ইচ্ছে করে কাজে আটকে যায়নি।
1: থাক, আপনাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না।
0: কি কি বললে তুমি? আমি রাজার হয়ে ওকালতি করছি?
1: হ্যাঁ করছেন, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আপনি কেন এর ভেতরে ঢুকছেন বলুন তো? আমি যখন বলেছি যাব না তখন যাব না।
2: প্রিয়াঙ্কা, তুমি আমার কথাটা বোঝবার চেষ্টা করো, শোনো।
1: রাজা প্লিজ, আমাকে তুমি আর বোঝাতে এসো না তো।
2: আচ্ছা, একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। আচ্ছা দেখো, আমার যখন অসুখ বিসুখ করতো চিরকাল তো মাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে।
1: গেছে তো, তোমাকে নিয়ে যাওয়া আর আমাকে নিয়ে যাওয়ার মধ্যে তফাতটা কিন্তু অনেক বেশি।
2: তফাত? কিসের তফাত?
1: ইডিয়েটের মতো কথা বলো না তো, বিয়েটা আমি তোমাকে করেছি, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার, আর আর আমাদের দুজনের মধ্যে অন্য কারোর আসা তার ঠিক নয়।
2: ও আই সি, আসলে আমি ঠিক
1: বুঝতে পারোনি তাই না? না পারার কথা, সারাদিন তোমার তো কেবল মা আর মা, এখন তুমি ম্যারেড, আগের মতো ব্যাচেলার ন, তফাতটা তোমাকে বুঝতে হবে রাজা।
2: সরি সরি ডিয়ার সরি, এখন কুল ডাউন প্লিজ, প্লিজ কুল ডাউন, ওরকম নয়, স্মাইল।

0: প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
1: কিছু বলছেন মা?
0: বলছি, রাজা আজ কড়াইশুঁটির কচুরি খাবে বলেছে। তুমি এই কচুরিগুলো ভাজো তো দেখি কেমন ভাজতে পারো। তোমাকেও তো সব শিখে নিতে হবে।
1: ও মাই গড, আমি ও সব পারবো না। আর তাছাড়া এই মাত্র নেল পলিশ লাগিয়েছি হাতে, এখনো ঠিক মতো শোকায়ওনি।
2: মা, মা, মা, কড়াইশুঁটির কচুরির গন্ধে একবারে পাড়া শুধু ম ম করছে। কই দাও দাও দাও।
0: ও কি, আগে হাত মুখ ধুয়ে আয়, সঙ্গে তোর ফরমাস মতো কাশ্মীরি আলুর দমও রয়েছে।
2: ও, আর সেই সেমুয়ের পায়েস।
1: আরে এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না কি?
2: কেন মাথা খারাপ, আর কি দেখলে?
1: তুমি এখন এই এত কিছু খাবে?
2: হ্যাঁ খাবো, ভীষণ খিদে পেয়েছে তো।
1: তাহলে পার্টিতে গিয়ে কি খাবে?
2: পার্টি?
1: বাহ, ভুলে গেছো। আরে আজ আমার মাসুতো ভাইয়ের এইচএস পাস করার উপর ওকে টি পার্টি আছে না, ওই নিউ আলিপুরের মাসির বাড়িতে।
2: ও ও, ওইটা আজকে?

0: এরে আমি তো একদম ভুলে গেছিলাম,
1: একটু খাবি না?
2: আচ্ছা মা, ও যদি এখন এত কিছু খায় তাহলে পার্টিতে গিয়ে কি আর কিছু খেতে পারবে? আর তখন ওরাই বা কি মনে করবে বলুন তো, ভাবি ইচ্ছে করে জেনে শুনে অপমান করার জন্য খেয়ে দিয়ে এসেছে।
1: তোর জন্যই করলাম, আর একটুও খাবি না? অন্তত একটু কিছু মুখে দিয়ে যা, খিদে পেয়েছে বললি।
2: না না, ও এখন এসব কিছু খাবে না।
0: না মা, মানে আচ্ছা ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি তুমি একটা কচুরি আর একটা আলু দাও।
2: রাজা, উই আর অলরেডি লেট হিয়ার, প্লিজ হারি আপ।
0: আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এই তো কতক্ষণ লাগবে, দাও না।
2: আর হ্যাঁ, আমরা রাত্রেও কিন্তু কিছু খাবো না মা, এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে।
0: চলো চলো চলো চলো, মা আসছি।

0: প্রথম থেকেই রাসটা আনছিস তো প্রিয়া, নইলে কিন্তু পরে পস্তাতে হবে।
1: হ্যাঁ মা, তবে রাজা এত বেশি মা নেওটা না, সবেতেই খালি মা মা আর মা।
0: কিন্তু তোদের দুজনের মধ্যে যেন না ঢোকেন তোর শাশুড়ি, সেটা কিন্তু দেখিস। মহিলা একলা মানুষ করছেন তো ছেলেকে, একটা পজিটিভনেস থাকাটা কিন্তু কোয়াইট ন্যাচারাল।
1: না না, সেটা প্রথম থেকেই ওকে বুঝিয়ে দিয়েছি, ও ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো মা।
0: গুড, ভেরি গুড।
2: প্রিয়াঙ্কা, এই নাও মা, প্রসাদ নাও।
1: দিন।
2: আরে এই কি, ঘরময় এমন সব জামা কাপড় ছড়ানো রয়েছে কেন?
1: ওসব আপনার ছেলের জামা প্যান্ট, আলমারি থেকে বের করে একটার পর একটা পরছে আর চারিদিকে জড়ো করে রাখছে।
2: সে কি, এতগুলো শার্ট প্যান্ট, এগুলো তো বেশ ময়লা হয়ে গেছে দেখছি, মনে হচ্ছে বেশ অনেকবার পরেছে। তা তুমি একটু খেয়াল করে ভোলাকে কাচতে পাঠাতে পারতে, কেচের লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনতে তো বেশ কদিন সময় লাগবে।
1: আমি বুঝতেই পারি না কোনটা পরা আর কোনটা কাঁচা। বরং রাজা আসুক, ওকেই জিজ্ঞেস করব, তারপর বরং ভোলাদাকে বলবো কোনটা কোনটা কাঁচতে হবে।
2: রাজা বলবে? ও কি কখনো এসব করেছে নাকি? আমি তো বরাবর ওর জামা কাপড় সব ঠিকঠাক করে রেখেছি এতদিন।
1: এখন থেকে ওসব খেয়াল ওরই করা উচিত, চিরকালটা তো আর মায়ের আদুরে ছেলে হয়ে থাকলে চলবে না মা।
3: প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, আরে কোথায় গেলে? কোথায়,
1: কি হলো, অমন চেঁচাচ্ছ কেন? ও মাই গড, তুমি এখনো রেডি হওনি? আরে কটা বাজে খেয়াল আছে, সিনেমা শুরু হয়ে যাবে যে।
3: রেডি হব? হ্যাঁ, কি করে রেডি হব, আলমারিতে তো আর একটা শার্ট প্যান্টও নেই, সব বাইরে নোংরা হয়ে পড়ে আছে।
1: সেটা এতক্ষণ খেয়াল করনি কেন? বেরোবার আগেই ঠিক সেটা আবিষ্কার করলে।
3: তা তুমিও তো একটু দেখতে পারতে, একটু খেয়াল করতে পারতে।
1: এখন আমাকে শুধু শুধু দোষ দেবার চেষ্টা করো না তো, নিজের সামান্য জামা প্যান্টটা অবধি ঠিক করে রাখতে শেখনি, উল্টে আবার আমায় চোটপাট করছো। আর তাছাড়া তোমার কটা শার্ট প্যান্ট আছে সেটা আমার জানার কথাও নয়, রোজ একটা আলমারি থেকে বের করছো, পড়ছো আর ছড়িয়ে ছিটিয়ে রাখছো। অলওয়েজ সব ব্যাপারে না অন্যের ওপর ডিপেন্ড করতে শিখেছো, তোমার লজ্জা হওয়া উচিত।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত ওই পরা জামা কাপড়গুলো থেকেই না একটা বেছে দাও, কি আর করা যাবে।
1: আরে এ কি, এই চেয়ারের পাশে যে ডাই করা শার্ট প্যান্টগুলো ছিল কোথায় গেল বলো তো সব?
4: রাজাবাবু, ও রাজাবাবু, লন্ডি থেকে জামা কাপড়গুলো ইস্ত্রি করে আনতে একটু দেরি হয়ে গেল।
3: আরে এই তো আমার শার্ট প্যান্টগুলো,
4: হ্যাঁ,
3: যেগুলো নোংরা হয়ে পড়েছিল এতদিন।
4: হ্যাঁ, ভাগ্যিস মায়ের চোখে পড়েছিল, মা সব কাচিয়ে ইস্ত্রি করিয়ে পাঠিয়ে দিল।
3: ও থ্যাংক ইউ ভোলা দা, ও তুমি যে আজকে কি বাঁচালে না আমাকে,
1: ডিসগাস্টিং।
4: মা একটা কথা বলবো, রাগ করবে না কিন্তু।
2: কি রে
4: বৌমণি, কথায় কথায় তোমায় নিয়ে রাজাবাবুকে যেন কেমন বিজে বিজে কথা বলে।
2: ভোলা
4: মা, আমাকে তুমি যা ইচ্ছে বলো মা, কিন্তু সেদিন আমি নিজের কানে শুনলাম যে বৌমণি তার মায়ের সঙ্গে টেলিফোনে কী সব যেন বলাবলি করছিল তোমাকে নিয়ে।
2: ছি ভোলা, তুই ওদের

0: কথা আড়ি পেতে শুনছিলে?
1: আড়ি পেতে শুনতে যাবো কেন, কানে এলো তাই শুনেছি।
0: না শুনবি না, কানে এলেও শুনবি না, আর এসব কথা আমার কাছে আর কখনো বলতে আসবি না।

0: তুমি তো কিছুই খাচ্ছ না সুরাজ, রান্না বুঝি ভালো হয়নি? হয়তো তোমার মায়ের মতো অত ভালো রান্না করতে পারি না।
1: না না মা, না না, খুব খুব ভালো হয়েছে রান্না, ভীষণ ভালো হয়েছে।
0: বিয়ের পর থেকে তো ছুটিও পাওনি, এবার একটা কথা ঘুরে এসো দুজনে, নইলে লোকে শুনলে বলবে কি?
2: আর বলো না মা, লজ্জায় বন্ধুদের কাউকে ফোন করাই ছেড়ে দিয়েছি। ফোন করলেই সবাই জানতে চাইছে কোথায় বেড়াতে গেছি। বিয়ের ছ মাস হয়ে গেল, এখনো হনিমুনে যায়নি, এটা তো কেউ বিশ্বাসই করছে না।
0: সত্যি তো, প্রিয়াঙ্কার অভিমান হওয়াটা কিন্তু স্বাভাবিক।
1: আসলে মানে আমি তো ছুটি পাইনি সেই জন্যই।
0: তা এবার যাও, আর কবে যাবে?
2: ওকে আর বলো না মা, ওর ইচ্ছে নেই যাওয়ার।
1: না না এই শোনো, তুমি বিশ্বাস করো সত্যি আমি ছুটি পাইনি, তা নাহলে তো সমুদ্র আমাকে টানছে।
2: ও সমুদ্র, ও তোমার ভীষণ পছন্দ। ইনফ্যাক্ট আমার বন্ধুরা তো সবাই প্রায় গোয়া নয়তো ভাইজাকে গেছে হানিমুন করতে।
1: আসলে সমুদ্রের সঙ্গে না আমার ছেলেবেলার একটা অধ্যায়ের স্মৃতি এমন করে জড়িয়ে আছে না।
0: ও হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম।
1: তাই সেই সমুদ্র দেখতে আর একবার আমাকে যেতেই হবে পুরীতে।

0: শেষ পর্যন্ত তাহলে আমরা হনিমুনে যাচ্ছি রাজা।
1: আচ্ছা বিশ্বাস হচ্ছে না তোমার, এই দেখো, এই দেখো টিকিট।
0: আমার হাতে কি
2: কি হলো?
0: তিনজনের টিকিট কেন?
3: তুমি, আমি, আমার মা।
0: হোয়াট? তার মানে তোমার মাও যাবেন আমাদের সঙ্গে পুরীতে?
3: হ্যাঁ।
0: নো, ইউ ক্যান্ট ডু দিস।
3: কেন, কি করেছি আমি?
0: আমাদের বিয়ের ছ মাস বাদে প্রথম বেড়াতে যাচ্ছি আমরা, আর সেখানেও তুমি তোমার তোমার মাকে সঙ্গে করে নিয়ে।
2: প্রিয়াঙ্কা দেখো, আমি তোমাকে আগেও বলেছি আমার এই পুরী যাওয়া নিয়ে একটা অতি স্মৃতি আছে।
0: তুমি থামো, কোনো কথা আমি শুনতে চাই না। আর সব কিছুতেই খালি মা মা আর মা। তোমার তো বিয়ে করাটাই উচিত হয়নি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যদি শোনে যে বিয়ের পর প্রথম স্বামীর সঙ্গে বেড়াতে যাচ্ছি, তাও শাশুড়িকে সঙ্গে নিয়ে, ভাবতে পারো কতখানি হাসির খোরাক খাবো আমি।
2: দেখো দেখো প্রিয়াঙ্কা, তুমি পুরো ব্যাপারটা শোনো আগে আমার।
0: আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। তোমার আর কি, তোমার তো শুধু মায়ের আঁচলটুকু থাকলেই হলো, আর চিন্তা কিসের তোমার? কে কি বললো না বললো তাতে কি বয়সে যায় তোমার? আমি কিচ্ছু শুনতে চাই না। বরং তুমি আমার একটা কথা শুনে রাখো রাজা, হয় আমি যাব না হয় তোমার মা। নাও ইউ হ্যাভ টু টেক দ্য ড্যাম ডিসিশন। তুমি কার সঙ্গে যেতে চাও, বউ না মা?
4: ভোলা!
5: হ্যাঁ
4: ভোলা।
5: হ্যাঁ,
4: কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি।
5: না না মা, না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে তুমি বকো মারো, তবু আমাকে গিয়ে বলতেই হবে বৌমণিকে। ও কি জানি তোমার কষ্টের কথা? সেই 10 বছরের বাপ মারা ছেলেটাকে তুমি কি কষ্ট করে একলা মানুষ করেছো, ও কি জানে? কত কষ্ট বুকে পাষাণের ভারের মতো চেপে রেখে একজন যুবতী বিধবা মা তার ছেলেকে মানুষ করলো, ও কি জানে জগন্নাথ দেবের কাছে তোমার কি প্রতিজ্ঞাটা তোমার জীবনে কতখানি?
4: না ভোলা, তুই যাবি না।
5: কিন্তু মা,
4: আমাকে যদি তুই সত্যি মা বলে ভাবিস, আমি বলে রাখছি তুই যাবি না।
5: মা গো, এ তুমি কি বললে মা? বেশ বেশ, যাবো না যাবো না।

0: মা মা, তোমাকে না নিয়ে যেতে পারলে আমি পুরী যাবো না মা, আমি যাবো না তোমাকে ছাড়া, আমি যাবো না।
1: রাজাবাবু, রাজাবাবু,
0: কে?
1: আমি ভোলা।
0: ভোলা দা, তুই?
1: হ্যাঁ। তুমি সারা রাত এই হিমে বারান্দায় বসেছিলে?
0: ভোর হয়ে গেছে না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: হ্যাঁ ভোলা দা।
1: হ্যাঁ
0: মা কোথায় রে?
1: মা
0: দেখ না, দেখ না মা উঠেছে কিনা, দেখ না।
1: হ্যাঁ দেখছি দেখছি।
0: মা গো, তোমাকে নিয়েই তো আমি পুরী যাবো মা, এতে যদি প্রিয়াঙ্কা না যেতে চায় যাবে না, কিন্তু তোমাকে ছাড়া তো আমি যেতে পারবো না মা।
1: রাজাবাবু,
0: হ্যাঁ
1: মা তো ঘরে নেই।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ঘরে নেই?
1: মায়ের ঘরে খাটের উপরে এই কাগজটা ছিল।
0: কাগজ?
1: হ্যাঁ
0: দেখি দেখি দেখি, এ তো একটা চিঠি মনে হচ্ছে।
1: চিঠি? একটু চেঁচিয়ে পড়ো না রাজাবাবু।
0: আমাকে ভুল বুঝিস না বাবা,
2: মনে আছে ছেলেবেলায় বলেছিলাম যেদিন ঠাকুর আবার আমায় ভরিয়ে দেবেন সেদিন দাঁড়াবো তার সামনে, আবার অঞ্জলি দেব তাকে। হাত আমার আজ ভরে গেছে রে, আমার দুহাতের সেই অঞ্জলি হলি তোরা, তুই আর প্রিয়াঙ্কা। তোরা গিয়ে ঠাকুরের সামনে দাঁড়ালেই তো আমার পুজো সম্পূর্ণ হবে রে। এই সহজ কথাটা আমরা কেউই বুঝতে পারিনি। প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে, শুধু শুধু তুই ওর ওপর কেন রাগ করছিলি বলতো? জানি আমি সামনে থাকলেই আমাকে নিয়ে যাবার জন্য তুই জোরাজোরি করবি, তাই আমি চললাম। মনে রাখবি, তোরা যদি দুজনে জগন্নাথ দেবের কাছে না যাস তাহলে কিন্তু ঠাকুরের কাছে মিথ্যাবাদী হব আমি, আর আমার পুজোও যে সম্পূর্ণ হবে না বাবা।
0: তোরা তাই যাবি, অবশ্যই যাবি। ইতি মা
3: ইতি মা নাটকটি এখানে শেষ হল। রচনা চকিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভোলা, ফকির দাস কুমার, প্রিয়াঙ্কা, সুস্মিতা রায় চৌধুরী, প্রিয়াঙ্কার মা এনা রায়, সুমিত্রার বড়দি তনুকা চৌধুরী এবং সুমিত্রা যুথিকা দে, ও রাজার চরিত্রে অভিনয় করেছেন মুরারি মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। ইতি মা নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: এখন শুনবেন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে।

0: ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6-লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6-लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4-6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है, बीच में आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा, कंप्लीट एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী

নীতিন গড়কারির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে আছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: সে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরো শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবসও। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হল।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আজকের এই আধুনিক গানের আসরে প্রথমেই থাকছে শ্যামল মিত্রের কণ্ঠে যা যারে যা যা পাখি।

0: শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন শহর ব্যান্ডের, যখন

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরবর্তী গানটি পরশ পাথর বাংলা ব্যান্ডের ইচ্ছে ডানা।

সুরের দিক থেকে নজরুলের কীর্তনাঙ্গের গান অত্যন্ত বৈচিত্র্যময়। বৈষ্ণব কীর্তনের প্রচলিত ঢং বজায় রেখেও তিনি বিভিন্ন রাগ রাগিনী তালের বৈচিত্র্য এবং নিজস্ব সুর প্রয়োগের মাধ্যমে গানগুলিকে নতুন রূপ দিয়েছেন। অনেক ক্ষেত্রে কীর্তনের সঙ্গে ঠুমরি ও উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাবও লক্ষ্য করা যায়। এই কারণেই তাঁর কীর্তনাঙ্গের গান শুধু যে ধর্মীয় ভক্তিগীতি তা কিন্তু নয়, বাংলা সঙ্গীতের এক গুরুত্বপূর্ণ শিল্পরূপ হিসেবেও আজও প্রতিষ্ঠিত। নজরুলের এই কীর্তনাঙ্গের গানে রাধার অন্তরের যে ব্যাকুলতা সেটি বিশেষভাবে ধরা পড়ে। কোথাও কৃষ্ণ বিরহে রাধার অশ্রু, কোথাও কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা, আবার কোথাও প্রেমের আত্মসমর্পণ, এই সব অনুভূতির গভীর মানবিকতার প্রকাশ হয়েছে তার গানগুলিতে। তাঁর ভাষা সহজ, সুর হৃদয়স্পর্শী এবং আবেগ ছিল নির্মল। ফলে এই গানগুলি যেমন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীদের কাছে মূল্যবান, তেমনি সাধারণ শ্রোতাদের কাছেও সমানভাবে জনপ্রিয়। আজ কাজী নজরুল ইসলামের কীর্তনাঙ্গের গান দিয়েই সাজানো কথায় গানে শুনব দ্বিতীয় গানটি, পুরবী দত্তের কণ্ঠে।

নজরুলের কীর্তনাঙ্গের গানের আরেকটি বড় বৈশিষ্ট্য হল ধর্মীয় সাম্প্রদায়িকতা বার্তা। অর্থাৎ এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উল্লেখ আছে তা কিন্তু মানব মনকে স্পর্শ করে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যে ভক্তিমার্গ, কৃষ্ণ ভক্তিমার্গের ভাবধারা এমনভাবে আন্তরিকতার সঙ্গে হৃদয়ে গ্রহণ করা যায় যা বাংলা সংস্কৃতির যে অসাম্প্রদায়িক চেতনা তাকে আরও সমৃদ্ধ করে। তাঁর সৃষ্টিতে ধর্ম কখনো বিভেদের কারণ নয়, বরং প্রেম, ভক্তি ও মানবতার সেতুবন্ধন। তাই আজও বিভিন্ন জায়গায় যখন এই কীর্তনাঙ্গিকের গান উপস্থাপিত হয়, তখন আপামর জনসাধারণ শুধুমাত্র ভক্তিরস, প্রেম রসে বিভোর হয়ে যান। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনাব মধুমিতা রায়ের কণ্ঠে। এই গানের মাধ্যমেই বিদায় নেব আজকের কথায় গানে অনুষ্ঠান থেকে। সঙ্গে ছিলাম স্বর্ণাভ রায়।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়।

0: আজকে শিরোনামে রয়েছে, তিন দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যোগ দেবেন ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে।
1: রাষ্ট্রসংঘের মঞ্চে প্যালেস্টাইন সমস্যা সমাধানে ফের দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতির পক্ষে সওয়াল করল ভারত।
0: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো গুরুদুয়ারায় হামলার ঘটনাতে তীব্র প্রতিক্রিয়া নতুন দিল্লির।
1: ইসলামাবাদের হামলার জবাবে পাকিস্তানে ISIS এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানের বিমান হামলা।
0: সরকারি অর্থ সহায়তা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই, অন্নপূর্ণা যোজনার আওতায় দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবারও বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে কার্যকর হল VBG রামজি আইন।
0: জাতীয় চিকিৎসক দিবসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে শ্রদ্ধা জানানো হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়কে।
1: বিশ্বকাপ ফুটবলে আজ ইংল্যান্ড ও কঙ্গো এবং বেলজিয়াম ও সেনেগালের মোকাবিলা।

0: আসছে বিস্তারিত খবরে। তিন দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। 2014 ভারত জাপান সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়। 2027 দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75তম বর্ষ। ভারত জাপান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয় 2011 সালের 1 আগস্ট। 2025-26 দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $27 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতে বিনিয়োগকারীদের তালিকায় জাপান রয়েছে পঞ্চম স্থানে। 2000-এর এপ্রিল থেকে 2026-এর মার্চ পর্যন্ত ভারতে $48.17 বিলিয়ন লগ্নি এসেছে ওই দেশ থেকে। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ভারত ও জাপানের সম্পর্কে বিশেষ একটি মাত্রা রয়েছে।
1: রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, নতুন দিল্লি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান বা টু স্টেট সলিউশন নীতিকে সমর্থন করে, যার মাধ্যমে সুরক্ষিত স্বীকৃত সীমানার মধ্যে একটি সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েলের পাশাপাশি তা শান্তিতে ও নিরাপদে সহাবস্থান করবে। তিনি উল্লেখ করেন, ভারত প্যালেস্তাইনি জনগণকে $17.50 কোটি বেশি সহায়তা প্রদান করেছে। রাষ্ট্রসংঘের ত্রাণ ও কর্মসংস্থান UNRWA-এর সম্মেলনে ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত হরিশ বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং ভারত কেবল গত 3 বছরেই 150 টন ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়েছে।
2: India's engagements with UNRWA are guided by its unwavering support for the Palestinian people and efforts aimed at addressing their humanitarian needs and aspirations. Overall, our endeavor has been to make a lasting impact on the daily lives of the Palestinian people. We continue to undertake human-centric projects towards this purpose and have provided assistance worth $175 million to the people of Palestine, including projects worth $40 million, which are at various stages of implementation. India also provides humanitarian assistance and disaster relief material, including emergency and general use medicines.
0: ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ সাবকমিটি বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং মুক্ত নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই আলোচনায় দুই দেশের মধ্যে চলতি প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ, সামুদ্রিক সহযোগিতা এবং উদীয়মান ক্ষেত্রগুলিতে পারস্পরিক যোগাযোগ ইত্যাদি বিষয়গুলি নিয়ে মতবিনিময় করা হয়। সামরিক সহযোগিতা বিষয়ক এই সাবকমিটি বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ডিফেন্স অপারেশনাল অ্যান্ড ট্রেনিং এর অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ মেজর জেনারেল আমের মাহমুদ বিন আব্দুল রহমান। এই বৈঠকে ভারত মালয়েশিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের আওতায় প্রতিরক্ষা সহযোগিতার জোরদার করার উপর জোর দেওয়া হয়। মালয়েশিয়ার প্রতিনিধি দল ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করে এবং নতুন দিল্লি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস DPSU ভবন পরিদর্শন করে। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করে ভারতীয় শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
1: মালয়েশিয়ায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে 1997 ব্যাচের IFS আধিকারিক সোমনাথ ঘোষকে। তিনি বর্তমানে শিকাগোয়ে ভারতের বাণিজ্য দূত হিসেবে কাজ করছেন।
0: ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস তারকাস এবং ইক্সাক সেশেলসের পোর্ট ভিক্টোরিয়া তাদের বন্দর সফর সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ জানিয়েছে, এই সফর ভারতের মহাসাগর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলির প্রতি সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতীয় নৌবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আইএনএস তারকাসের মার্চিং কন্টিনজেন্ট এবং নৌবাহিনীর ব্যান্ড গত 28 জুন অনুষ্ঠিত ভারতীয় দিবসের প্যারেডে অংশ নেয়, যা ভারত ও সেশেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। অন্যদিকে আইএনএস ইক্সাক 300 জনেরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানানোর পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোগ্রাফিক সহযোগিতায় ভারতীয় নৌবাহিনীর অবদান তুলে ধরে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেশেলস সফরকালে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR এবং সেশেলস সাধারণতন্ত্রের কৃষি বিভাগ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তিটিকে কার্যকর করতে উভয় পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনাতেও স্বাক্ষর করেছে, যা জলবায়ু সহনশীল কৃষি, উদ্যান পালন, গবাদি পশু, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার উপর গুরুত্ব দেবে।
0: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন।

0: গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরিকাঠামো, পরিবহন, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী ব্যবস্থার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্পর্কে মত বিনিময় করেছেন তারা।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রদূত ডক্টর আব্দুল নাসের আল শালির সঙ্গে তার বিদায়ী সাক্ষাতে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর ভারত সংযুক্ত আরব আমিরশাহী বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে আল শালির প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সাফল্য কামনা করেন। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
0: ভারত ও পাকিস্তান আজ নতুন দিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা 386 জন অসামরিক বন্দী এবং 53 জন মৎস্যজীবীদের তালিকা হস্তান্তর করা হয়েছে, যারা সম্ভবত পাকিস্তানি নাগরিক। অন্যদিকে পাকিস্তান তার হেফাজতে থাকা 52 জন অসামরিক বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা প্রকাশ করেছে, যারা সম্ভবত ভারতীয় নাগরিক। ভারত বরাবরই পাকিস্তানের হেফাজতে থাকা অসামরিক বন্দী, মৎস্যজীবী ও তাদের নৌকা এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি ও স্বদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে। 188 জন ভারতীয় মৎস্যজীবী ও অসামরিক বন্দী যাদের সাজা ইতিমধ্যে শেষ হয়েছে তাদের মুক্তি ও প্রত্যাবর্তন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পাকিস্তানকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পাকিস্তানের হেফাজতে থাকা এমন 13 জন অসামরিক বন্দী যারা সম্ভবত ভারতীয় কিন্তু এখনও কনসুলার অ্যাক্সেস পাননি তাদের দ্রুত কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। উল্লেখ্য, 2008 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির অধীনে প্রতি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই এই ধরনের তালিকা বিনিময় করা হয়ে থাকে।
1: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো শ্রী গুরু সিং সভা সাহিব গুরুদোয়ারায় হামলার ঘটনাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা লাগাতার নিশানা হচ্ছেন বলে তার মন্তব্য।
0: পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা সাংবিধানিক অধিকারের দাবিতে বিক্ষোভ দেখানোর জন্য কঠোর শাস্তির মুখোমুখি হচ্ছেন। এথেন্স ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইরেক্টরসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের উপর নৃশংস নির্যাতন চালাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদের সরকার এবং পাকিস্তানের সামরিক বাহিনী চায় না যে কাশ্মীরিরা তাদের উদ্বেগের কথা প্রকাশ করুক। এই লক্ষ্যে তারা ওই অঞ্চলে একটি অবরোধ তৈরি করেছে যা কার্যত ওই অঞ্চলটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে। এই অবরোধের ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং জীবনদায়ী ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: আফগানিস্তানের বাহিনী পাকিস্তানে ISIS এর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত রাতের এই হামলায় প্রাণহানির পাশাপাশি ISIS এবং তাদের মদতদাতাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে খবর। তবে হতাহতদের তালিকায় কোনো সাধারণ নাগরিক নেই বলে আফগান সরকার জানিয়েছে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় শিশু ও মহিলা সহ 36 জনের মৃত্যু এবং 163 জন জখম হওয়ার কয়েকদিন পরে পাল্টা আঘাত হানল কাবুল। এর আগে আফগানিস্তান পাক দূতাবাসে শেয়ার্স অ্যাফেয়ার্সকেও ডেকে পাঠানো হয়। ইসলামাবাদের হামলার পর রাষ্ট্রসংঘে আফগানিস্তানের পারমানেন্ট মিশন ও বিষয়টি নিয়ে সরব হয়। এই হানাহানির তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
0: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো আজ 28 জন রাজনৈতিক বন্দীর সাজা মকুব করেছেন। আগামী 3 জুলাই সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জারি করা এক ঘোষণাপত্রে জানানো হয়, চরমপন্থী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত 28 জন বন্দীকে মানবিক কারণে ক্ষমা করা হয়েছে।
1: ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 2000 কাছাকাছি পৌঁছে গেছে, আহত 10,500 বেশি মানুষ। জরুরি ভিত্তিতে চলছে ত্রাণের কাজ। বহু মানুষকে প্রথমে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।
0: লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন আজ ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ বা সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল জৈন ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তন ছাত্র এবং 1988 সালের জুনে তিনি মহার রেজিমেন্টে যুক্ত হন। তিনি অপারেশন পবনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও ইথিওপিয়ায় রাষ্ট্রসংঘের মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে এবং লাইন অফ কন্ট্রোল ও উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন অভিযানে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি।
1: ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমে দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো

0: চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন AIEEA PG এবং অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশন JRF SRF 2026 এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষা দুটি আগামী 4 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। AIEEA PG পরীক্ষাটি সকালে শিফটে অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং AIEEE JRF SRF পরীক্ষাটি বিকালের শিফটে অর্থাৎ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CVT পদ্ধতিতে নেওয়া হবে।
0: মোটর দুর্ঘটনায় মৃত বা আহত ব্যক্তিদের বার্ষিক আয় নির্ধারণের ক্ষেত্রে আয়কর রিটার্নকে কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ একটি নির্দেশিকা জারি করেছে। মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণের ক্ষেত্রে সামঞ্জস্য আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালত জানিয়েছে, বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক আয় প্রমাণের জন্য কেবল আগের বছরের আয়কর রিটার্নই যথেষ্ট হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি পদোন্নতি বা বেতন বৃদ্ধি হয়ে থাকে এবং তা সর্বশেষ রিটার্নে পুরোপুরি দেখানো না হয় সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়তা আর্থিক নথিপত্র বিবেচনা করতে পারবে।
1: দিল্লি দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গের সংযোগকারী NH 148 AE এর ওপর একটি 6 লেনের সড়ক টানেল নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 8.1 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির জন্য মোট 6,969 কোটি টাকারও বেশি ব্যয় বরাদ্দ করা হবে। এই প্রকল্পটি দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জকে যুক্ত করবে, যা পশ্চিম ও দক্ষিণ দিল্লির মধ্যে যাতায়াতকে আরও দ্রুততর করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, এই সংযোগস্তরে যানজট কমাতে নেলসন ম্যান্ডেলা মার্গ বরাবর 1.8 কিলোমিটার দীর্ঘ একটি উড়াল সড়ক বা এলিভেটেড রোড নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে প্রায় 7,54,000 কর্মদিবসের প্রত্যক্ষ কর্মসংস্থান এবং 9,80,000 কর্মদিবসের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, সরকার উত্তরপ্রদেশে NH 34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 এবং 6 লেনের নিয়ন্ত্রিত প্রবেশাধিকার বিশিষ্ট কানপুর কাবরাই অংশের নির্মাণও অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটির আনুমানিক মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে 7,145 কোটি টাকা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়নে গতি এসেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে।
1: গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন UPI পরিষেবা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে যত দ্রুত সম্ভব তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে এই কমিটির সঙ্গে এক বৈঠকে শ্রী শাহ এই নির্দেশ দেন। কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা জনবিন্যাসগত পরিবর্তনের বাস্তব চিত্র প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এখন বিদেশের খবর
0: শুনছেন বিশ্ব পরিক্রমা পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাপ্রাপক 10,00,000 পুরুষ সহ মোট 26,00,000 নাম বাদ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই প্রকল্পে সুবিধা নিতে এখনও যেসব আবেদন জমা পড়ছে সেগুলি যাচাই করার কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। সরকারের টাকা ভারতীয় নাগরিক ছাড়া আর কেউ পেতে পারেন না বলে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
2: লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, তিন জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য

0: কেউ পেতে পারে না।
1: দেশজুড়ে আজ 2025 সালের ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান রক্ষা করার এক নতুন অধ্যায় সূচনা করবে। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারেন্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। পশ্চিমবঙ্গেও কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
3: মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, এছাড়াও প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে, রাজ্যে দুর্গাবাহিনী গড়ে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন।
1: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের ওপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তার নিন্দা করেন তিনি।
3: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চরম উষ্ণ আবহাওয়া এবং কৃষি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়ার জেরে খাদ্য উৎপাদন এবং কৃষির উপর নির্ভরশীল 123 কোটি মানুষের জীবিকার উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে তীব্র জল সংকট।
1: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত হিন্দি গবেষকদের একটি প্রতিনিধি দল 9 দিনের সফরে ভারতে আসছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে এই সফর। ICCR এর স্টুডেন্ট ভিজিটার্স প্রোগ্রাম 2026-27 আওতায় এই সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষামূলক এবং সাহিত্য সংক্রান্ত সেমিনারে অংশ নেবে।
3: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সরকার আম পাঠিয়েছে। গতকাল বাংলাদেশ থেকে 100 কেজি আম বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এসে পৌঁছায়। হাইকমিশনের তরফে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সেই আম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবার খেলার খবর। প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমেছে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় বেলজিয়াম

0: নাম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এদিকে আজ এর আগের খেলায় মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকোর হয়ে 22 মিনিটে জুলিয়ান কুইনোসোস ও 31 মিনিটে রাউল খিমেনেজ গোল করেন। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময় ইকুয়েডরের পিয়েরো হ্যানক্যাপি লাল কার্ড দেখেন। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছল। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন।
1: অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। এবার দৃষ্টিকোণ, চিত্র পরিচালক হেমেন গুপ্তের প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ।

সিনেমার মতোই নাটকীয় তার জীবন কাহিনী। ব্রিটিশ শাসিত ভারতের রাজস্থানে তার জন্ম। পরে পিতার চাকরি সূত্রে শৈশব অতিবাহিত হয় বাংলাদেশের ঢাকায়, সেখান থেকে পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতায় তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন, কারারুদ্ধ হন। জেলে থাকার সময়ই ছবি তৈরির শিল্প ও বিজ্ঞান নিয়ে তার চরম আগ্রহ জন্মায়। ক্রমে তিনি প্রবেশ করেন ছবির দুনিয়ায়।

0: must be another and bigger one.
1: Yes, sir. The Congress dictator is leading it.
0: It must be stopped immediately.
1: Right, sir.
0: Captain Singh. Major Trevelli.
2: Yes, sir.
0: Stop it on the other side of the bridge.
2: Right, sir.
3: Pore Bombay Pari. সেখানে প্রথম ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আনন্দমঠ।

0: পরের ছবি দেবানন্দ ও গীতা পালিকে নিয়ে তৈরি এক ভালোবাসার গল্প কশ্তি।
1: কাহানি দূর উস ছোটে সে দ্বীপ সে শুরু হতি হ্যায় জিসে ইয়াহাঁ সে মিলাতি হ্যায় দো কিনারোঁ কো মিলানে ওয়ালি ও ফেরি ইয়ানে কশ্তি। আইয়ে হাম ভি উস ফেরি কে সাথ চলেন।
2: ও ভাইয়া ও ভাইয়া।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তিন দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যোগ দেবেন ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে।
1: রাষ্ট্রসংঘের মঞ্চে প্যালেস্তাইন সমস্যা সমাধানে ফের দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতির পক্ষে সওয়াল করল ভারত।
0: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো গুরুদোয়ারায় হামলার ঘটনাতে তীব্র প্রতিক্রিয়া নতুন দিল্লির।
1: ইসলামাবাদের হামলার জবাবে পাকিস্তানে আইএসআইএস এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানের বিমান হামলা।
0: সরকারি অর্থ সহায়তা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই, অন্নপূর্ণা যোজনার আওতায় দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবারও বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে কার্যকর হল ভিভিজি রামজি আইন।
0: জাতীয় চিকিৎসক দিবসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে শ্রদ্ধা জানানো হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়কে।
1: বিশ্বকাপ ফুটবলে আজ ইংল্যান্ড ও কঙ্গো এবং বেলজিয়াম ও সেনেগালের মোকাবিলা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। ছবি দেখব কিভাবে, আজ পঞ্চম পর্বে বলছেন অশোক বিশ্বনাথন। এই বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রের শিক্ষক ভাগ করে নিচ্ছেন তার ভাবনা।
2: চলচ্চিত্র বা চলমান চিত্র তৈরি করা যেমন কঠিন, আমি মনে করি যে চলমান চিত্র দেখাও তেমনি কঠিন। আসলে আমি শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসে একটা ছবি দেখে যাব এবং সে ছবি যে কাহিনী বর্ণনা করবে সেটা বোঝার চেষ্টা করব, এর মধ্যে আমি চলচ্চিত্র দেখাকে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমি মনে করছি যে যদি প্রকৃত রূপে সেই চলচ্চিত্রকে বিশ্লেষণ করতে হয়, রসস্বাদন করতে হয়, এমনকি অনুধাবনও করতে হয়, তাহলে কতগুলো পদ্ধতি বা পন্থা আছে। আপনারা অবশ্যই বলবেন যে গল্পটা কাহিনী, আমি বলবো হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করব ছবিটিকে দুবার দেখার। যদি দুবার দেখি তাহলে প্রথমবার আমি কিছু ভাববো না, ছবিটা শুধু দেখে যাব, বিনোদনের দৃষ্টিকোণ থেকে দেখব বা মনোরঞ্জনের দৃষ্টিকোণ থেকে, এবং তখন কাহিনী তো বুঝবই, জানবই। কিন্তু যদি দুবার দেখার সুযোগ না হয় তাহলে প্রথমবার থেকেই কিন্তু চলচ্চিত্রের যে নানান অনুরণন সেগুলো সম্পর্কে নিজেকে স্পর্শকাতর করব। অর্থাৎ শুধু বক্তব্য নয়, বিষয় নয়, তার সঙ্গে আঙ্গিক, এবং আঙ্গিকের নানান দিক আছে। একটা তো অবশ্যই চিত্রনাট্য, কিভাবে দৃশ্যগুলো একের পর এক পর্দায় আসছে। আরেকটা হচ্ছে যান্ত্রিক দিকটা, যেটা খুব গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র কলা তো বটেই, আবার বিজ্ঞানও। এই চলচ্চিত্রে ছন্দ থাকে, যে ছন্দ আসে সম্পাদনার মাধ্যমে, অতএব সম্পাদনাটা নিরীক্ষণ করতে

হবে। চিত্রগ্রহণ এবং চিত্রগ্রহণের অনেকটাই আজকের দিনে এই এআই এর জগতে ভীষণ গুরুত্বপূর্ণ। চিত্রগ্রহণে আমরা দেখি রং, আমরা দেখি ঘনত্ব, আমরা দেখি কতটা উজ্জ্বল সেই দৃশ্য, কখনো কখনো অন্ধকার প্রয়োজনীয়। সেই চিত্রগ্রহণ গল্পকে এগিয়ে নিয়ে যায় কিংবা মনস্তত্ত্বকেও অনেক সময় এগিয়ে নিয়ে যায়। তারপরে ধ্বনি, ধ্বনি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা পথের পাঁচালী দেখি, সেই পথের পাঁচালীতে যখন হরিহর এসে দেখে যে দুর্গা আর নেই, সেই সময় আমরা কান্নার আওয়াজ পাই না। সর্বজয়া কাঁদতে পারে না, বা হয়তো সে কাঁদে, কিন্তু আমরা শুনি রাগ পটদ্বীপে তার সানাইয়ের মূর্ছনা। এই অদ্ভুত ধ্বনির প্রয়োগ আমরা পেয়েছি বহু ছবিতে, এবং বিদেশি পরিচালকদের কথা যদি বলি, আন্দ্রেই তারকভস্কির সোলারিস যদি দেখেন, তাহলে সেখানে ধ্রুপদী সঙ্গীত ব্যবহার করা হয়েছে। আবার তারকভস্কির অন্যান্য ছবিতে বা বেরেমানের অন্যান্য ছবিতে বাকের সঙ্গীত ব্যবহার করা হয়। আমরা টোকাটো অ্যান্ড ফিউগ ইন ডি মাইনর পেয়েছি। আমাদের সলিল চৌধুরী তো মোৎসার্টের 40th সিম্ফনিকে অ্যাডাপ্ট করেছে জাগতে রহতে। তো এই দিকগুলো কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। অর্থাৎ চিত্রগ্রহণ, সম্পাদনা, ধ্বনি নিয়ন্ত্রণ, সেই সঙ্গে চিত্রনাট্য। এবং এই চিত্রনাট্য তিনটি জিনিস কিন্তু আমাদের বলবে, তিন রকমের বার্তা আমরা পাব। একটা বলবো পরিপার্শ্ব, অর্থাৎ কোথায় এই ছবিটি অবস্থিত, কোন মাটির উপর দাঁড়িয়ে এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র, পরিপার্শ্ব। দ্বিতীয় হচ্ছে যুগের হাওয়া। শুধু পরিপার্শ্ব দিয়ে হবে না, বা সেই সময়টাকে ধরে রাখলেই হবে না, সেই পোশাকটিকে, তা নয়। মানুষজন কি ভাবছে সেই সময়ে। আমরা জানি যে যুগ পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আজকের দিনে আমরা যেভাবে বিবাহ বিচ্ছেদকে দেখি, 20 বছর আগে সেভাবে দেখতাম না। আমাদের অনেক রকমের ছুতমার্গ ছিল সেই সময়। যেভাবে তখন যৌনতাকে দেখা হতো, আজকে সেভাবে আমরা দেখি না। যুব সম্প্রদায়ের মধ্যে কি ধরনের ভাবনা আজকের দিনে আছে, আজকের দিনে ভ্রষ্টাচার কতটা নিকৃষ্ট বলে আমরা মনে করি, এটাই হচ্ছে যুগের হাওয়া। এবং তৃতীয়ত, প্রত্যেকটি চলচ্চিত্রের একটা দর্শন থাকে। জার্মানে একটা শব্দ আছে, ভেল্টান শাউম, জীবন দর্শন, জীবন আদর্শ, বা ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ভিউ। যখন আমরা লাইফ ইজ বিউটিফুল বলে একটা ছবি দেখি, কিংবা অপরাজিত দেখি, কিংবা আডুর গোপালকৃষ্ণনের মুখামুখাম দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে, একটা বিশেষ আইডিওলজির জায়গা থেকে, একটা দর্শনের জায়গা থেকে ছবি বেরিয়ে আসছে। মুখামুখামের কথা বলি, কেরলের একটি প্রত্যন্ত গ্রামে এই চলচ্চিত্রের মূল ক্ষেত্র। সেখানে কেন্দ্রীয় চরিত্রের নাম কমরেড শ্রীধরন, এবং তিনি ভীষণভাবে সংগ্রামী একজন বামপন্থী মানুষ। কিন্তু হঠাৎই তিনি হারিয়ে যান একটি সংঘর্ষের পরে, নাকি তাকে মেরে দেওয়া হয়েছিল আমরা জানি না। কিন্তু 12 বছর পরে কমরেড শ্রীধরন ফিরে আসেন, তখন তিনি যেন অন্য মানুষ। তিনি আর কথা বলেন না, তিনি তাকিয়ে থাকেন অথবা ঘুমোন। আগের শ্রীধরনকে যারা চিনতেন, তারা এই নতুন শ্রীধরনের সঙ্গে অঙ্ক মেলাতে পারে না, কোনো সমীকরণ হয় না। এই নিয়ে ছবি। পরিশেষে যখন কমরেড শ্রীধরনকে নির্মমভাবে হত্যা করে, তখন 3টি বামপন্থী দল কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গান গেয়ে তার গুণগান গাইতে শুরু করে। অতএব একটা নির্দিষ্ট প্রেক্ষিত থেকে দৃষ্টিকোণ।

মন থেকে, দর্শন থেকে এই ছবির নির্মাণ হয়েছে। আমি বলবো এই যে জীবন দর্শন, সেইটাকে অনুসন্ধান করাও কিন্তু দর্শকের কর্তব্য। আবার অনেক সময় আমাদের মনে হয় যদি আঙ্গিকের দিকে আমরা নজর দিই তাহলে সেই আঙ্গিকের মজা কিন্তু আমাদের অনেক সময় উদ্বেলিত করে, অর্থাৎ একটা শট, মানে একটা দৃশ্যকে আমরা বলি একটা সিন, আর সেই সিনের মধ্যে তো একাধিক শট থাকে, হয়তো এমনভাবে ক্যামেরা বিচরণ করছে, হতে পারে সেটা একটি স্থির চিত্র যেটার গভীরতা আছে, কিংবা ক্যামেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যাকে আমরা বলি ট্রলি শট বা ট্র্যাক শট, কিংবা ট্রলির সঙ্গে হয়তো ক্যামেরা উপরে উঠছে, ক্রেন শট বা জিমি জিব শট, বা আজকের দিনে ভীষণভাবে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে ড্রোন শট, মানে এরিয়াল শট। অনেক বছর আগে 60-এর দশকের প্রারম্ভিক ভাগে একটি ছবি এসেছিল ওয়েস্ট সাইড স্টোরি, সেটা শুরুই হয়েছিল সেই সব এরিয়াল শট দিয়ে। আজ তো আকছার হচ্ছে। একটা কথা এখানে বলে নেওয়া ভালো, যখন আমরা ছবি দেখি ইদানিংকালের এই যে বিশেষ প্রয়োগ, যাকে ইংরেজিতে বলে স্পেশাল এফেক্টস, এই বিশেষ প্রয়োগের ফলে অনেক সময় ছবির গভীরতা কমে যায়, মনে হচ্ছে যেন পরিচালক বেশি বেশি করে, যেহেতু তার আছে, সেই বিশেষ প্রয়োগগুলো করছে। কিন্তু আমরা চলচ্চিত্রের ইতিহাস দেখলে, আমরা যদি বেরেমানের ছবি দেখি সিনস ফ্রম এ ম্যারেজ, সেখানে কিন্তু অভিনয়টাই প্রধান, দুটি মানুষের মধ্যে সংঘর্ষ, স্বামী এবং স্ত্রী, একদিকে এরল্যান্ড জোসেফসন বিখ্যাত সুইডিশ অভিনেতা, আর অন্যদিকে লিভ উলমান। অবশ্যই অভিনয়টা দেখা দরকার, এবং অভিনয় যখন অভিনয় নয় সেটাই কিন্তু সবচাইতে বেশি আকর্ষণ করে, অন্তত আমাকে। কিন্তু নানান ধরনের অভিনয় আছে, মেথড অ্যাক্টিং এক ধরনের অভিনয়, স্ট্যানিসলাভস্কি থেকে এসেছে, লি স্ট্রাসবুর্গ থেকে এসেছে, সেই ধরনের অভিনয়কে আমরা দেখছি, মার্লন ব্র্যান্ডোকে দেখছি গডফাদারে, নাকি আরেক ধরনের অভিনয় যেটা ভীষণভাবে অন্তর্মুখী, যেখানে চিৎকৃত কোনো ব্যাপার থাকে না, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অভিনয়ের দ্বারা আমরা প্রভাবিত হই, আমাদের স্পর্শ করে, কিন্তু সেই অভিনয়কে আমাদের গভীরভাবে দেখতে হবে এবং বুঝতে হবে যে মনে কি হচ্ছে যে সে অভিনয় করছে, তাহলে কিন্তু সে সফল নয়, তাহলে সে বিশ্বাসযোগ্য নয়। কিন্তু যদি অনায়াসে সেটা আসে, যেমন আজকের দিনে নওয়াজউদ্দিন সিদ্দিকী বা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন ইরফান খান, এদের অভিনয় যদি দেখেন মনেই হয় না যে তারা অভিনয় করছেন। আরেকটা হচ্ছে নাটকীয়তা। নাটকীয়তা কিন্তু শুধুমাত্র অভিনয়ের মধ্যে দিয়ে আসে না, যেভাবে একটি পরিস্থিতি তৈরি করা হয় চিত্রনাট্যের মাধ্যমে, যেভাবে সংলাপ রচনা করা হয়, একটা জায়গায় এসে আমাদের মনে হয় যেন সেই নাটকীয়তাটা আমরা পরিলক্ষণ করছি, অনুভব করছি, এবং সেটা সব কিছু মিলিয়ে। অভিনয় শুধু একটা দিক, সংলাপ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী পর্বে এই সংলাপ নিয়ে আরো গভীরভাবে আলোচনা করব, কিন্তু এখন আমি বলতে চাই যে সংলাপ রচনার সময় যিনি চিত্রনাট্যকার তাকে মূলত বাস্তবধর্মী হতে হবে, এমনকি তিনি যদি একটা কাল্পনিক পৃথিবীর কথাও বলেন, যেমন গুপি গাইন বাঘা বাইন, সেখানেও কিন্তু বাস্তবের কিছু উপাদান থাকবে, তাহলেই সেটা আরো মজা দেবে। প্রথম দিকটা আপনারা দেখুন গুপি গাইন বাঘা বাইনে, যখন গুপি সেইভাবে গাইতে পারে না কিন্তু রাজার জানলার সামনে বেসুরো গান গাইছে, এবং তারপরে তার যে চরম পরিস্থিতি, কি করুন, চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু সেই যে একটা বাস্তব ভিত থেকে একটা তথাকথিত অবাস্তব আজগুবি গল্প রচিত হলো, এবং পরিশেষে তার যে বার্তা, যেটা

0: যুদ্ধের বিরুদ্ধাচরণ করা, সেইটা আমরা পেয়েছি ছবির মধ্যে, কিন্তু মূল বাস্তব এর মধ্যে ছিল। আমরা এগুলোকে নিয়ে পরের পর্বে আরো গভীরভাবে আলোচনা করব। শুধু মাথায় রাখা যে ছবি দেখা মানে শুধু ছবিটাকে ভক্ষণ করা নয়। বার্টোল্ড ব্রেখট নাটকের ক্ষেত্রে বলেছিলেন যে আমি চাই না যে মানুষজন আমার নাটক ভক্ষণ করুক, আমিও চাই যে আপনারা চলচ্চিত্রের যে নানা ধরনের অনুরণন আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করুন।
1: ছবি দেখব কিভাবে, এই ধারাবাহিক পরিবেশনের পঞ্চম পর্ব শুনলেন আজ বললেন অশোক বিশ্বনাথন। শেষ হল আজকে সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী।
2: শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: একটু পরেই খবর।
4: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। NH-148AE এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলোকে আরও বেশি আয়ের নিরাপত্তা দেবে। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামো যাতে কোন রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
5: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড়।

0: रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
1: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা VBG রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2,00,00,000 কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত, স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
3: লক্ষ্মী ভাণ্ডারের যে 2,00,00,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
1: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন ITR এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত 3 বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোনো কঠোর বা বাঁধাধরা নিয়ম থাকতে পারে না, তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে 1টি 6-লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। NH-148AE এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
4: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री

0: मोदी जी ने अप्रूव किया है।
1: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ তিন দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল আটটা থেকে বিকেল তিনটের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সওয়াল গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজের 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 2 জুলাই 2026 বৃহস্পতিবার সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন আচার্য বিনোবা ভাবের রচনা থেকে পাঠ। 6:10 সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে প্রথম আলোয় খেয়াল পরিবেশন করবেন দীপশঙ্কর ভট্টাচার্য। 6:30 এই মহাজীবন শুনবেন নীরদ চন্দ্র চৌধুরীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সর্বাণী রায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, এই বিষয় নিয়ে বলবেন ডক্টর কৌশিক পাল। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে শুভ স্বপ্না মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, শুনবেন অনুষ্ঠানের প্রথম পর্ব। 8:45 যুব মনে গানে গানে শুনবেন 223তম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আগামীকাল শুনবেন খেয়াল, শিল্পী বিদিশা সাধু। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় গোপীনাথ পাল। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে লোকগীতি, শিল্পী পৌলমি দত্ত, এবং পরে শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় গোপীনাথ পাল। 11:15 রজনীকান্তের গান, শিল্পী কুমকুম ভট্টাচার্য। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক গার্ড সাহেব, রচনা অচিন্ত কুমার সেনগুপ্ত, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা কল্লোল দত্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় বিকেল 3:30। বিকেল 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। শুনবেন অনুষ্ঠান দিগন্ত, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুষ্ঠানটি শুভব্রত চৌধুরী। আগামীকালের ক্যাম্পাস লেডি ব্রেভন কলেজ, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আগামীকাল শুনবেন এই সময়ে শিশুর উপযুক্ত আহার, এ বিষয়ে বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আগামীকাল শুনবেন অভোগীর আগে সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তিমির রায় চৌধুরী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, তিন দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যোগ দেবেন ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে।
1: রাষ্ট্রসংঘের মঞ্চে প্যালেস্তাইন সমস্যার সমাধানে ফের দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতির পক্ষে সওয়াল করল ভারত।
0: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো গুরুদোয়ারায় হামলার ঘটনাতে তীব্র প্রতিক্রিয়া নতুন দিল্লির।
1: পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে কার্যকর হল ভিবিজি রামজি আইন।
0: জাতীয় চিকিৎসক দিবসে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে শ্রদ্ধা জানানো হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়কে।
1: বিশ্বকাপ ফুটবলে আজ ইংল্যান্ড ও কঙ্গো এবং বেলজিয়াম ও সেনেগালের মোকাবিলা। আজ সে বিস্তারিত খবরে, তিন দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। 2014 ভারত জাপান সম্পর্ককে বিশাল কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হয়। 2027 দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75তম বর্ষ। ভারত জাপান সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয় 2011 সালের 1 আগস্ট। 2025-26 দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $27 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারতে বিনিয়োগকারীদের তালিকায় জাপান রয়েছে পঞ্চম স্থানে। 2000-এর এপ্রিল থেকে 2026-এর মার্চ পর্যন্ত ভারতে $48.17 বিলিয়ন লগ্নি এসেছে ওই দেশ থেকে। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ভারত ও জাপানের সম্পর্কে বিশেষ একটি মাত্রা রয়েছে।
0: রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, নতুন দিল্লি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান বা টু স্টেট সলিউশন নীতিকে সমর্থন করে, যার মাধ্যমে সুরক্ষিত স্বীকৃতি সীমানার মধ্যে একটি সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েলের পাশাপাশি তা শান্তিতে ও নিরাপদে সহাবস্থান করবে। তিনি উল্লেখ করেন, ভারত প্যালেস্তাইনি জনগণকে $17.50 কোটি বেশি সহায়তা প্রদান করেছে। রাষ্ট্রসংঘের ত্রাণ ও কর্মসংস্থা UNRWA এর সম্মেলনে ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত হরিশ বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং ভারত কেবল গত 3 বছরে 150 টন ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়েছে।
2: India's engagements with UNRWA are guided by its unwavering support for the Palestinian people and efforts aimed at addressing their humanitarian needs and aspirations. Overall, our endeavor has been to make a lasting impact on the daily lives of the Palestinian people. We continue to undertake human-centric projects towards this purpose and have provided assistance worth $175 million to the people of Palestine, including projects worth $40 million, which are at various stages of implementation. India also provides humanitarian assistance and disaster relief material, including emergency and general use medicines.
1: ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ সাবকমিটি বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করেছে।

0: প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং মুক্ত নৌচলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই আলোচনায় দুই দেশের মধ্যে চলতি প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ, সামুদ্রিক সহযোগিতা এবং উদীয়মান ক্ষেত্রগুলিতে পারস্পরিক যোগাযোগ ইত্যাদি বিষয়গুলি নিয়ে মতবিনিময় করা হয়েছে।
1: মালয়েশিয়ায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে 1997 ব্যাচের IFS আধিকারিক সোমনাথ ঘোষকে। তিনি বর্তমানে শিকাগোয় ভারতের বাণিজ্য দূত হিসেবে কাজ করছেন।
0: ভারত ও পাকিস্তান আজ নতুন দিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে হেফাজতে থাকা 386 জন অসামরিক বন্দী এবং 53 জন মৎস্যজীবীদের তালিকা হস্তান্তর করেছে, যারা সম্ভবত পাকিস্তানি নাগরিক। অন্যদিকে পাকিস্তান তার হেফাজতে থাকা 52 জন অসামরিক বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা প্রকাশ করেছে, যারা সম্ভবত ভারতীয় নাগরিক। ভারত বরাবরই পাকিস্তানের হেফাজতে থাকা অসামরিক বন্দী, মৎস্যজীবী ও তাদের নৌকা এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি ও স্বদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে। উল্লেখ্য, 2008 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির অধীনে প্রতি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই এই ধরনের তালিকা বিনিময় করা হয়ে থাকে।
1: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো শ্রী গুরু সিং সভা সাহিব গুরুদ্বারায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা লাগাতার নিশানা হচ্ছেন বলে তার মন্তব্য।
0: পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা সাংবিধানিক অধিকারের দাবিতে বিক্ষোভ দেখানোর জন্য কঠোর শাস্তির মুখোমুখি হচ্ছেন। এথেন্স ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইরেক্টরেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের উপর নৃশংস নির্যাতন চালাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদের সরকার এবং পাকিস্তানের সামরিক বাহিনী চায় না যে কাশ্মীরিরা তাদের উদ্বেগের কথা প্রকাশ করুক। এই লক্ষ্যে তারা এই অঞ্চলে একটি অবরোধ তৈরি করেছে, যা কার্যত অঞ্চলটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে। এই অবরোধের ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং জীবনদায়ী ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: আফগানিস্তানের বাহিনী পাকিস্তানে ISIS এর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত রাতের এই হামলায় প্রাণহানির পাশাপাশি ISIS এবং তাদের মদতদাতাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে খবর। তবে হতাহতদের তালিকায় সাধারণ কোনো নাগরিক নেই বলে আফগান সরকার জানিয়েছে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় শিশু ও মহিলা সহ 36 জনের মৃত্যু এবং 163 জন জখম হওয়ার কয়েকদিন পরে পাল্টা আঘাত হানল কাবুল। এর আগে আফগানিস্তান পাক দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্সকেও ডেকে পাঠানো হয়। ইসলামাবাদের দিক থেকে হামলার পর রাষ্ট্রসংঘে আফগানিস্তানের পারমানেন্ট মিশনও বিষয়টি নিয়ে সরব হয়। এই হানাহানির তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনি গুয়েতেরেস। শুনছেন উপমহাদেশের খবর।

0: মোটর দুর্ঘটনায় মৃত বা আহত ব্যক্তিদের বার্ষিক আয় নির্ধারণের ক্ষেত্রে আয়কর রিটার্নকে কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ একটি নির্দেশিকা জারি করেছে। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে সামঞ্জস্য আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, বেতনভোগী ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক আয় প্রমাণের জন্য কেবল আগের বছরের আয়কর রিটার্নই যথেষ্ট হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি পদোন্নতি বা বেতন বৃদ্ধি হয়ে থাকে এবং তা সর্বশেষ রিটার্নে পুরোপুরি দেখানো না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথিপত্র বিবেচনা করতে পারে।
1: দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গের সংযোগকারী NH-148A-এর ওপর একটি ছ লেনের সড়ক টানেল নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 8.1 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির জন্য মোট 6,969 কোটি টাকারও বেশি ব্যয় বরাদ্দ করা হবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, সরকার উত্তরপ্রদেশে NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 এবং 6 লেনের নিয়ন্ত্রিত প্রবেশাধিকার বিশিষ্ট কানপুর কাবরাই অংশের নির্মাণেরও অনুমোদন দিয়েছে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ দিল্লিতে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক চলাকালীন শ্রী নাড্ডা দিল্লির ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা এবং হাসপাতালগুলির প্রস্তুতি পর্যালোচনা করেন। বৈঠকে বক্তব্য রাখার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্রাস পেয়েছে এবং মৃত্যুর হার মাত্র 0.11%, যা অত্যন্ত কম। রাজ্য এবং পৌরসভাগুলিকে আগাম প্রস্তুতি নিয়েও পরামর্শ দেন তিনি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে যত দ্রুত সম্ভব তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে এই কমিটির

0: সঙ্গে বৈঠকে শ্রী শাহ এই নির্দেশ দেন।
1: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্প এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাপ্রাপক 10,00,000 পুরুষ সহ মোট 26,00,000 নাম বাদ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই প্রকল্পের সুবিধা নিতে এখনও যেসব আবেদন জমা পড়েছে সেগুলি যাচাই করার কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান। সরকারের টাকা ভারতীয় নাগরিক ছাড়া কেউ পেতে পারেন না বলে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
2: লক্ষ্মী ভান্ডারের যে 2,00,000,000 কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে, আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: দেশ জুড়ে আজ 2025 সালের বিবিজি রামজি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। পশ্চিমবঙ্গ কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। একটি প্রতিবেদন,
3: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা বিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় মহিলার হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, এছাড়াও প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে।
0: নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে চিহ্নিত। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
0: চরম উষ্ণ আবহাওয়া এবং কৃষি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এই প্রতিবেদনে বলা হয়েছে, চরম উষ্ণ আবহাওয়ার জেরে খাদ্য উৎপাদন এবং কৃষির উপর নির্ভরশীল 123 কোটি মানুষের জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে।
1: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত হিন্দি গবেষকদের একটি প্রতিনিধি দল 9 দিনের ভারত সফরে আসছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে এই সফর। ICCR এর স্টুডেন্ট ভিজিটার্স প্রোগ্রাম 2026-27 আওতায় এই সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য সংক্রান্ত সেমিনারে অংশ নেবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সরকার আম পাঠিয়েছে। গতকাল বাংলাদেশ থেকে 100 কেজি আম বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এসে পৌঁছয়। হাইকমিশনের তরফে আজ নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সেই আম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
1: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী কঙ্গো 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এদিকে আজ এর আগের খেলায় মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে ফ্রান্স 3-0

0: গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছলো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমব্যাপে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বার্কোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছলো তারা।
1: বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর গোলরক্ষক ম্যানুয়েল নয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। আগে অবসরের কথা জানিয়েছিলেন তিনি। 40 বছর বয়সী নয়ারকে টুর্নামেন্টের ঠিক আগে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল। নয়ার জানিয়েছেন, প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তিন দিনের ভারত সফরে নতুন দিল্লি পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যোগ দেবেন ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে।
1: পাকিস্তানের ফারুকাবাদে 125 বছরের পুরনো গুরুদোয়ারায় হামলার ঘটনাতে তীব্র প্রতিক্রিয়া নতুন দিল্লির।
0: পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে কার্যকর হল ভিবিজি রামজি আইন।
1: বিশ্বকাপ ফুটবলে আজ ইংল্যান্ড ও কঙ্গো মুখোমুখি, রাতে বেলজিয়াম ও সেনেগালের মোকাবিলা।
0: আজ উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের হারানো দিনের গানের পর্বটি। আজকের পর্বটি একটি বিশেষ পর্ব। বছরে একবার এই দিনটি আসে এবং আমরা সবাই সেই দিনটিকে উদযাপন করি। আপনারা ইঙ্গিতে কিছুটা বুঝতে পেরেছেন বটে, তবে প্রথমে একটি গান দিয়ে শুরু করি, তারপর আসব কথায়। ভূপেন হাজারিকার কণ্ঠে চির পরিচিত এই গান, যা মানুষের কথা বলে, মানুষ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়। শুনুন প্রথম গানটি।

একটি শিশুর প্রথম কান্না, একজন বৃদ্ধের শেষ নিঃশ্বাস, মাঝখানে যে বিস্তীর্ণ জীবন, তার প্রতিটি বাঁকে, প্রতিটি বিপদে, প্রতিটি আশা নিরাশার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ। তাদের হাতে থাকে না রাজদণ্ড, থাকে না অস্ত্র, থাকে স্টেথোস্কোপ, একটি প্রেসক্রিপশন, স্যালাইনের কয়েক ফোঁটা, অস্ত্রোপচারের সূক্ষ্ম যন্ত্র, পরীক্ষাগারের স্লাইড এবং কখনো শুধু সাহস জোগানো দুফোঁটা কথা। সে মানুষগুলির নাম চিকিৎসক, আমরা যাদেরকে বলি ডাক্তার। তাদের পাশে নিরলস কর্মযোগ্যে যুক্ত থাকেন নার্স, ল্যাবরেটরি বিজ্ঞানী, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক, আরও কত অগণিত অপরিচিত মুখ। একসময় কোনো এক অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে বাড়ি ফেরেন, হয়তো চিকিৎসকের নামটি তার মনে থাকে, কিন্তু তার চারপাশে যে সকল মানুষেরা, তাদের মুখ মনে থাকলেও হয়তো নাম মনে থাকে না, সেটা খুবই স্বাভাবিক। তাই আজ পয়লা জুলাই, যাকে ডক্টরস ডে বলা হয় বা জাতীয় ডাক্তার দিবস, যা ভারতবর্ষে পালন করা হয়, সেই দিনটাকেই বেছে নেওয়া হয় এই সকল মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য। আমাদের এই জীবন, তার মধ্যে ব্যাধি থাকবে, বিভিন্ন উপসর্গ থাকবে, সব কিছু নিয়ে যখন জীবন সুন্দর পথে এগিয়ে যায়, তখন এই মানুষগুলি থাকে আমাদের পাশে, মানুষ মানুষের জন্যে। তাই এখনও মানুষ মানুষের উপর ভরসা রাখে, তাদের হাত ধরেই এগিয়ে চলে। আজ আমরাও হারানো দিনের গান এই ধরনের মানুষের কথা নিয়েই এগিয়ে চলব। আমরা কিছু কিছু জায়গায় উল্লেখ করব বিশেষ কিছু চিকিৎসকের কথা, যাদের অবদান এই বাংলা তথা ভারতের চিকিৎসা বিজ্ঞানকে কত দূর এগিয়ে নিয়ে এসেছে আজ পর্যন্ত। কিন্তু তার মাঝখানে মাঝখানে তো থাকবে গান, তাই না? হারানো দিনের গান, যখন গানগুলি যে সম্পূর্ণই চিকিৎসা কেন্দ্রিক হবে এরকম গান তো খুঁজে পাওয়া একটু মুশকিল, তবুও আজকের অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য কিছু কিছু গান বেছে নেওয়া হয়েছে। এখন যে গানটি শোনাব, সেই গানটি হাত বাড়ালেই বন্ধু ছায়াছবির গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, যেখানে শরীরের যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। ডাক্তাররা তো অসুস্থ হলে আমাদের শরীরের যত্ন নেন, কিন্তু নিজেরা যদি নিজেদের শরীরের যত্ন সব সময় নিতে থাকি, নিতে পারি, তাহলে হয়তো ব্যাধি উপসর্গ কিছুটা কম হয়, তাই না? শোনা যাক এবারে সেই গান।

নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো শরীর খানা গড়ো আগে শরীর গড়ো নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো ব্যাংকে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুঁড়ি আর চর্বি বওয়ার বলদ হলে কিসের জারি জুড়ি।

আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্য পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেবা চাক

দুটি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য, কলম থেকেই বুঝি যে তার কবজ কেমন তর। তাই তো বলি শরীর গড়ো, আগে শরীর গড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই স্যামসন কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়। বোঝা কঠিন তবু বলি শরীর।

0: নইলে পরে সব ভন্ডুল আর যা কিছু কম।
1: একদম ঠিক, শরীরখানা গড়তে হবে তবেই এগিয়ে যাওয়া যাবে, ঠিক এই রকমই কিন্তু ভাবনা ছিল বেশ কিছু মানুষের। এক সময় ছিল যখন আধুনিক চিকিৎসা ছিল বিরল, সংক্রামক রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। কলেরা, গুটি বসন্ত, ম্যালেরিয়া, কালা জ্বর, প্লেগ, এই এক একটি নাম যেন মৃত্যুরই পরোয়ানা। চিকিৎসার চেয়ে কুসংস্কারের প্রভাব ছিল তখন অনেক বেশি, বিজ্ঞান তখনও মানুষের ঘরে ঘরে পৌঁছয়নি। কিন্তু ইতিহাসের প্রতিটি অন্ধকারেই কিছু মানুষ তো প্রদীপ হাতে নিয়ে এগিয়ে আসেন। ১৯ শতকে বাংলার নবজাগরণ যে শুধুমাত্র সাহিত্য, সমাজ সংস্কার বা শিক্ষার নবজাগরণ হিসেবে এসেছিল তা কিন্তু নয়, চিকিৎসা বিজ্ঞানেও এসেছিল নবজাগরণ। বেশ কয়েকজন দূরদর্শী মানুষ উপলব্ধি করেছিলেন, একটি জাতি যদি সুস্থ না হয় তবে সে কখনো শিক্ষিত, শক্তিশালী বা সমৃদ্ধ হতে পারে না। সেই পথ ধরেই আধুনিক চিকিৎসা শিক্ষা, তারপরেই ধীরে ধীরে মেডিকেল কলেজের প্রস্তুতি, মেডিকেল কলেজ স্থাপন, সেই সব গল্পে আসব। কিন্তু তার আগে বলি, আমাদের প্রাচীন ভারতেও কিন্তু চিকিৎসা শাস্ত্র, যা আয়ুর্বেদিক শাস্ত্র, যোগা ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষ নিজেদেরকে সুস্থ রাখার পথ বের করেছিলেন। হ্যাঁ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হয়তো আরও উন্নতি এসেছে, কারণ মানুষ যত ধীরে ধীরে এগিয়েছে তাদের মস্তিষ্ক প্রসূত এবং বিভিন্নভাবে বিজ্ঞান চিন্তাভাবনার দ্বারা তারা যেভাবে চিকিৎসাশাস্ত্রকে এগিয়ে নিয়ে গেছে তাতে আজ আধুনিকীকরণ হয়েছে। কিন্তু প্রাচীন ভারতবর্ষে চরক সুশ্রুতকে ভুলে গেলে কিন্তু হবে না, তাদের মাধ্যমেও সেই সময়ে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা এগিয়ে চলেছে। সুশ্রুতের ব্যবহার করা বেশ কিছু অপারেশনের যে সমস্ত যন্ত্র, যন্ত্রও ঠিক না বলে তাকে কতগুলো হাতিয়ারই বলা যায়, যারা দেখেছেন সেগুলো দেখলেই বুঝবেন যে আধুনিক বিজ্ঞানে অস্ত্রোপচারের জন্য ওটি টেবিলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তাদেরই ধারে কাছে অনেকাংশে। সুতরাং ভারতীয় চিকিৎসা ব্যবস্থা অবশ্যই একসময় উন্নত ছিল, কিন্তু আরও ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলেছে, চলবে। কেন এই কথাগুলি বললাম, কারণ আমরা কিছুদিন আগেই পালন করে এসেছি আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগের মাধ্যমে শুধু যে মন স্থির হয়, লক্ষ্য স্থির হয় তা তো নয়, শরীরের যত্ন হয়, শরীর একটি প্রবলভাবে সেই জায়গায় অর্জন করতে পারে যে জায়গা থেকে তার মনকে সে স্থির করে নির্দিষ্ট কর্মপথে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। তাই আজকের দিনে সেই বিষয়

কেউ তো ভোলা যাবে না, তাই না? একটা গান শোনাবো অতনু সান্যালের কণ্ঠে, সেখানে যোগের কথা বলেছে কিন্তু মহাযোগীকে স্মরণ করে, একদম যোগ নিয়ে গান কোথায় পাবো? তাই আজকের অনুষ্ঠানে এইভাবেই একটু সাজানো হয়েছে। শুনুন এবার অতনু সান্যালের কণ্ঠে এই গানটি।

আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে বা আধুনিক শিক্ষায় চিকিৎসক তৈরি না হলে রোগের বিরুদ্ধে লড়াই অসম্পূর্ণ থেকে যাবে, এই বাস্তব রূপটিকে দেখেছিলেন বাংলার অনেক দানবীর, শিল্প উদ্যোক্তা এবং সেই নবজাগরণের পথিকৃতরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন দ্বারকানাথ ঠাকুর। ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং শিক্ষার প্রসারে তাঁর আর্থিক সহায়তা এবং ব্যক্তিগত উদ্যোগ ছিল অসামান্য। আরও একজনের কথা বলতে হয়, মতিলাল শীল, উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি দানবীর। কলকাতা মেডিকেল কলেজের জন্য মূল্যবান জমি দান করেন তিনি। এই সকল মানুষের স্বপ্ন, চিন্তা, উদ্যোগ এবং ব্রিটিশ প্রশাসনের তৎকালীন সিদ্ধান্ত অনুযায়ী 1835 সালের 28 জানুয়ারি প্রতিষ্ঠা হয় কলকাতা মেডিকেল কলেজ। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এটি ভারতীয় উপমহাদেশে আধুনিক চিকিৎসা শিক্ষার এক যুগান্তকারী সূচনা। অনেক ঐতিহাসিকের মতে এটি ছিল এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ আধুনিক পাশ্চাত্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম। এখানেই ছাত্ররা অ্যানাটমি, ফিজিওলজি, শল্য চিকিৎসা সব কিছু শিখেছেন। এরই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে একজনের নাম। একজন কেন, কতজনের নাম জড়িয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে উল্লেখ করি ডক্টর মধুসূদন গুপ্তের নাম। 1836 সালে প্রথম ভারতীয় হিসেবে বৈজ্ঞানিক উদ্দেশ্যে মানব দেহের সব ব্যবচ্ছেদ, যাকে ডিসেকশন বলা হয়, আধুনিক অ্যানাটমি শিক্ষার পথিকৃৎ হিসেবে তিনি আজও পরিচিত। কারণ সেই সময় কুসংস্কার মানুষের দেহকে ছেদ করা হবে, মৃতদেহ ব্যবচ্ছেদ হবে, এই বিষয়টি এত সহজ ছিল না আজকের মতো, কিন্তু সেই কাজটি করেছিলেন ডক্টর মধুসূদন গুপ্ত। আরেকজনের নামও উল্লেখ করতে হবে, ডক্টর মহেন্দ্রলাল সরকার। কলকাতা মেডিকেল কলেজের দ্বিতীয় ভারতীয় এমডি ছিলেন তিনি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বিজ্ঞান, চিকিৎসা সব কিছুকে নিয়েই যে এগিয়ে যেতে হবে, এই আমাদের বাস্তব পরিস্থিতিকে বুঝতে হবে। দিন দিন জীবন যত জটিল হচ্ছে, তত যেন বিজ্ঞান সাধনার মধ্যে দিয়ে চিকিৎসার আলো খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন তানা। এই দুজনের কথা বললাম, বলবো আরও অনেকের কথা, কিন্তু এখন আবার একটি গানের সময়। সাগরিকা ছায়াছবি আপনাদের হয়তো মনেই পড়বে যে অনেকটাই এই চিকিৎসক, হাসপাতাল ইত্যাদি প্রেক্ষাপটেই তৈরি বা মেডিকেল কলেজে প্রেক্ষাপটে তৈরি, সেই ছায়াছবিরই একটি গান এবার আপনাদের জন্য।

0: 1 1 2
1: কারো দেহ পুরি কাটিয়ার জুড়ি কারো পেট চিরে কাটি নাড়ি ঘুড়ি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি জমের দম্ভ ভেঙে
2: বুঝে বড়াই করি
1: আমরা আমরা মেডিকেল কলেজে পড়ি আমরা মেডিকেল কলেজে পড়ি
3: ডাক্তার মহেন্দ্রলাল সরকারের জ্বালানো সেই যে প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছিল যাঁর হাত ধরে তিনি ডাক্তার নীলরতন সরকার, চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, এই তিন পরিচয়ের অপূর্ব সমন্বয় ঘটেছিল তার জীবনে। তাঁর কাছে হাসপাতাল মানে শুধু রোগ সারানোর জায়গা নয়, হাসপাতাল মানে মানুষের মর্যাদা রক্ষার স্থান।

তিনি বিশ্বাস করতেন দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার যেমন আছে, তেমনি গ্রামের ছেলে মেয়েদেরও আধুনিক চিকিৎসা শিক্ষা লাভের সুযোগ থাকা উচিত। হাসপাতালের সম্প্রসারণ, জনস্বাস্থ্যের প্রসার প্রতিটি ক্ষেত্রেই তিনি অসামান্য ভূমিকা নিয়েছিলেন। আপনারা জানেন তাঁরই নামাঙ্কিত একটি বিখ্যাত মেডিকেল কলেজ কলকাতায় অবস্থিত। আরেকজনের কথাও এবার একটু উল্লেখ করব, তার সঙ্গেও এই মেডিকেল কলেজের একটা যোগ সংযোগ আছে। তিনি নিজে তো ছিলেন ডাক্তার, কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন যে শুধু রোগের চিকিৎসা নয়, রোগের চিকিৎসা করতে গেলে রোগের বিরুদ্ধে নতুন অস্ত্র আবিষ্কার করা ভীষণ প্রয়োজন। একটা সময় ছিল যখন চিকিৎসা ছিল সীমিত, আশা ছিল ক্ষীণ, দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন গবেষণা এবং ব্যর্থতা, তারপর আসে নতুন ভোর। 1920 সালে আবিষ্কার হয় কালা জ্বর, যার নাম শুনলে এক সময় মানুষ ভীষণ ভয় পেত, কারণ মৃত্যুর অপর নাম ছিল কালা জ্বর। সেই কালা জ্বরের ওষুধ আবিষ্কার করলেন ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1920 সালে আবিষ্কৃত হল ইউরিয়া স্টিবামিন, যা দিয়ে কালা জ্বরের চিকিৎসা হয়েছিল সেই সময়। ধীরে ধীরে প্রত্যেক এই প্রথিতযশা ডাক্তারেরা, যারা আগামীকে দেখতে পারে, যারা ভবিষ্যৎ সম্পর্কে ভাবেন, তারা প্রতি মুহূর্তে এই গবেষণার মধ্যে দিয়ে নিয়ে গেছেন চিকিৎসা বিজ্ঞানকে। তারই ফল আমরা পাই, আমরা সেই ফল এখনকার দিনে ভোগ করি। আচ্ছা, আরও অনেকের গল্প, কিন্তু তার আগে আবার একটি গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গান। সেই গান ছাড়া কি আজকে ডক্টরস ডের অনুষ্ঠান হয়? আপনারা বুঝতেই পারছেন আমি কোন গানটির কথা বলছি। হ্যাঁ, শোনা যাক এবার সেই গান।

রীতিমতো কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি।

হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনোদিন পড়বে প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচারগুলো সার্ভ করবে।

যখন দেশজুড়ে শুরু হলো স্বদেশী আন্দোলন,

এলো অসহযোগ আন্দোলন। 1921 সালে বহু দেশপ্রেমিক ছাত্র সরকারি মেডিকেল কলেজ ছেড়ে বেরিয়ে এলেন। প্রশ্ন উঠল, এবার তাদের চিকিৎসা শিক্ষা হবে কোথায়? সেই সময়ে এগিয়ে এসেছিলেন ডাক্তার সুন্দরী মোহন দাস। তিনি শুধু একজন সফল চিকিৎসক ছিলেন না, ছিলেন অসাধারণ সংগঠক। ব্যক্তিগত চিকিৎসা চর্চা প্রায় ছেড়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট। আর আশ্চর্যের বিষয়, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে তিনি কোনো বেতন নেননি, শুধুমাত্র যাতায়াতের খরচ গ্রহণ করতেন। তার স্বপ্ন ছিল ভারতীয়দের নিজেদের উদ্যোগে গড়ে উঠুক স্বাধীন চিকিৎসা শিক্ষা, যা আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ নামে পরিচিত। ডাক্তার সুন্দরী মোহন দাসের পরামর্শ এবং অনুপ্রেরণাতেই পরে প্রতিষ্ঠা হয় চিত্তরঞ্জন সেবা সদন। এরকম যে কত গল্প ছড়িয়ে রয়েছে আপনাদের সঙ্গে ভাগ করছি যখন, তখন আপনারা বুঝতেই পারছেন। আরেকটি গানে যাব, কিন্তু সেই গানে যাওয়ার আগে আরেকজনের কথা অবশ্যই বলতে হবে। তিনি ডাক্তার রাধা গোবিন্দ কর। ডাক্তার রাধা গোবিন্দ কর নামটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, লাগবে। আর জি কর। কলকাতায় কয়েকজন ভারতীয় চিকিৎসক যখন উপলব্ধি করলেন চিকিৎসা শিক্ষার আরও প্রসার দরকার, ভারতীয় ছাত্রদের জন্য এমন একটি প্রতিষ্ঠান চাই যেখানে তাদের মেধা বিকাশের সুযোগ থাকবে, সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠা হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। এর প্রতিষ্ঠা এবং বিকাশে বড় ভূমিকা নেন ডাক্তার রাধা গোবিন্দ কর। অবশ্য তার সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক একসঙ্গে এই উদ্যোগটি নিয়েছিলেন। সীমিত অর্থ, সীমিত পরিকাঠামো, অগণিত বাধা, সব কিছুর পরে তাঁরা কিন্তু হাল ছাড়েননি। পরে এই প্রতিষ্ঠান আরও একটি ভারতীয় উদ্যোগে কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল একত্রিত হয়ে গড়ে তোলে নতুন পথ। পরে এটির নাম হয় কারমাইকেল মেডিকেল কলেজ। স্বাধীনতার পরে এই কলেজই নতুন পরিচয় পায় আর্চিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই নামেই যারা স্বপ্ন দেখেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন যে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের আধুনিকীকরণ, যার গবেষণা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে এই চিকিৎসা বিজ্ঞানকে, তাঁরা বহু কষ্ট, বহু যন্ত্রণা সহ্য করে শুধুমাত্র স্বপ্নের পথে এগিয়ে গিয়েছিলেন, যার ফল এখন হয়তো হাসপাতাল থেকে ফিরে মুখে এক চিন্তা হাসি দেখা যায়। যখনই অসুস্থতার খবর আসে আমাদের কাছে, আমাদের দুটো ভুরু একটু কুঁচকে যায়, মাথায় চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু যখন মানুষটি সুস্থ হয়, তখন ওই এক চিলতে হাসির মধ্যে থাকে কৃতজ্ঞতা যারা তাকে সুস্থ করে তুললেন তাদের প্রতি। আজ সেই কৃতজ্ঞতা জ্ঞাপনেরই দিন। শোনাব আরও একটি গান, শ্যামল মিত্রের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন সময় হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার আগামীকালের হারানো দিনের গানের বিষয়। সুরে তালে বেশ এগোচ্ছে গান, শ্রোতারা আন্দাজ করে রেখেছেন যে কেমন হবে সঞ্চারী আভোক। হঠাৎই চীনা ছকে বদল, শিল্পীর কণ্ঠে অদ্ভুত নাড়াচড়ায় হিল্লোল খেলে যায় সভাঘরে, এক ঝটকায় যেন কেটে যায় অডিয়েন্সের শিথিলতা। তবে এ কৃতিত্ব কেবল কণ্ঠশিল্পীর নয়, সুরকারের কল্পনার জাদু হল প্রাইম ফ্যাক্টর। গিটকিরি বলি বা টুইস্ট, কিছু শিল্পী বা গানের পরিচিতি ঘটে স্রেফ এই চমৎকারের জন্য। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে কিশোর কুমার, এই আর্টে পারদর্শী হাতে গোনা কয়েকজন, এমন শিল্পী আর শিল্পের বৈচিত্র্য নিয়ে আগামীকালের হারানো দিনের গান। সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায় আপনারা যেমন থাকেন আমাদের সঙ্গে, ঠিক সেইভাবেই থাকবেন। আজ আমরা রয়েছি ডক্টরস ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে, সেখানে আমরা স্মরণ করছি বাংলার সেই প্রথিতযশা ডাক্তারদের যাদের অবদানের কারণে আজকে ভারতবর্ষ তো বটেই এবং বাংলার কথা বলবো, বাংলার চিকিৎসা এগিয়ে চলেছে। চলে আসি আরও একজনের কথায়। ডাক্তার মনীন্দ্রনাথ দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ভারতীয় মেডিসিনের অধ্যাপক ছিলেন। তিনি ইনফ্লুয়েঞ্জা মহামারী নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন এবং কিংবদন্তি শিক্ষক হিসেবে তিনি আজও পরিচিত। বলবো সুবোধ মিত্রের কথা। ডাক্তার সুবোধ মিত্র ভারতের প্রথম গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্টের মধ্যে অন্যতম। মিত্রাজ অপারেশন এটি তিনি উদ্ভাবন করেন। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রতিষ্ঠার অন্যতম পথিকৃৎ ছিলেন ডাক্তার সুবোধ মিত্র। ডাক্তার শম্ভুনাথ দে কলেরা এন্টারোটক্সিন আবিষ্কার করেন। আধুনিক কলেরা গবেষণার ভিত্তি তিনি স্থাপনা করেন এবং তাঁর গবেষণা আজও বিশ্বজুড়ে সমাদৃত। বলবো কৈলাসচন্দ্র বসুর কথা। ডাক্তার কৈলাসচন্দ্র বসু কলকাতা মেডিকেল কলেজের কৃতি ছাত্র এবং বাংলার অন্যতম খ্যাতনামা চিকিৎসক, একটি বিশেষ উপাধি আছে তার। ভারতীয় চিকিৎসকদের মধ্যে প্রথম নাইট উপাধি লাভ করেন ডাক্তার কৈলাসচন্দ্র বসু। ক্যালকাটা মেডিকেল স্কুল, পশু চিকিৎসা শিক্ষা, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন প্রতিষ্ঠায় অর্থ সংগ্রহ এবং সংগঠনের জন্য তিনি বিশেষ ভূমিকা নেন। এবারে একটি গান শোনাই, তারপর মহিলা চিকিৎসকদের কথা বলবো। অবশ্যই তারাও এক সময় অনেক কষ্ট সহ্য করে তাদের শিক্ষাকে এগিয়ে

নিয়ে গেছেন, যার ফলে পর্দাসীন যে বাংলার মহিলারা তারাও সঠিকভাবে চিকিৎসার অন্তর্গত হতে পেরেছিলেন, এটা আপনারা জানেন, অনেকেই জানেন। শোনাই একটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আগেই বলেছিলাম গানের পরে জানাবো মহিলা ডাক্তারদের কথা। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির কথা আপনারা অনেকেই জানেন, ভারতের প্রথম কর্মরত মহিলা চিকিৎসকদের অন্যতম। নারী শিক্ষা ও নারী স্বাস্থ্যের নতুন যুগের সূচনা করেন। সমাজের কঠোর বাধা ভেঙে তিনি চিকিৎসাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। এছাড়াও ডাক্তার বিধুমুখী বসুর কথা বলতে হয়, বাংলার প্রথম দিকে যে সকল মহিলা চিকিৎসক তাদের মধ্যে একজন। নারী ও শিশু চিকিৎসায় অসামান্য অবদান রাখেন তিনি। বহু নারীর কাছে আধুনিক চিকিৎসার ভরসা হয়ে উঠেছিলেন ডাক্তার বিধুমুখী বসু। ডাক্তার এদে আরেকজনের নামও বলতেই হবে, ভার্জিনিয়া মেরি মিত্র, বাংলার প্রথম দিকের খ্রিস্টান মহিলা চিকিৎসকদের অন্যতম। মাতৃস্বাস্থ্য নারী চিকিৎসায় দীর্ঘদিন কাজ করেন, নারী চিকিৎসকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি। ডাক্তার যামিনী সেন, বাংলার প্রথম দিকের মহিলা চিকিৎসকদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। আজকের দিন সত্যি তাদেরকে ধন্যবাদ জানানোর দিন, যারা এক সময় এই কাজকে এগিয়ে নিয়ে গেছেন বা এখন যারা সেই ব্যাটনটি বহন করছেন, সেই মশালটি এগিয়ে নিয়ে যাচ্ছে। একজনের কথা না বললেই নয়, 1978 সালে ভারতে প্রথম টেস্ট টিউব শিশু দুর্গার জন্ম ঘটে। ঘটে যায় এক যুগান্তকারী আন্দোলন। ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় তাই একটি বিশিষ্ট নাম। জীবদ্দশায় তিনি এই স্বীকৃতি না পেলেও পরবর্তী সময় বিশ্বজোড়া স্বীকৃতি পান, ভারতীয় IVF চিকিৎসার পথিকৃৎ সুভাষ মুখোপাধ্যায়। তিনিও কিন্তু বাঙালি, এ নিয়ে আমাদের এক গর্ব থাকে। কত সন্তানহীন দম্পতি আজ IVF চিকিৎসার মাধ্যমে

সন্তান লাভ করে থাকেন, তারও পথিকৃত ভারতবর্ষে বা বাংলায় তার পথিকৃত সুভাষ মুখোপাধ্যায়। আমরা রয়েছি আজকে ডক্টরস ডে উপলক্ষে হারানো দিনের গান এই অনুষ্ঠানে। আগের যে গানটি শোনালাম সেই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের সাগরিকা ছায়াছবি থেকে। আজকের সেই গানগুলোই বাছা হয়েছে যেখানে ছায়াছবিতে ডাক্তার, হাসপাতাল,

এই প্রসঙ্গে আজকের দিনে এটিও জানাই আপনাদেরকে, 1941 সালে জোড়াসাঙ্কো ঠাকুর বাড়িতেই অস্থায়ী যে অপারেশন থিয়েটার তৈরি করে কবিগুরুর অস্ত্রোপচার করা হয়, সেই অস্ত্রোপচার করেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি সার্জন ডাক্তার ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। পুরো চিকিৎসা তত্ত্বাবধান করেন ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার নীলরতন সরকার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শল্য চিকিৎসাও করেছিলেন ডাক্তার ললিতমোহন বন্দ্যোপাধ্যায়। মহাত্মা গান্ধীর চিকিৎসক হিসেবে আমরা সবাই জানি ডাক্তার বিধানচন্দ্র রায়কে। হ্যাঁ, আমি আজকে অন্যান্য অনেক ডাক্তারের কথাই আপনাদেরকে জানিয়েছি, কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা কিছু বলছি না। তাহলে আজকের অনুষ্ঠান হয় কি করে? সত্যিই তো তাই, ওনার জন্যই তো আজকের এই দিন, আজকের এই দিন ডক্টরস ডে। তবে তিনি জনমানসে এমনভাবে রয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে, একজন জনদরদী ডাক্তার হিসেবে, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত। ভারতবর্ষে তার আজকের এই জন্মদিন এবং প্রয়াণ দিবস ভারতবর্ষ মনে রাখে। তিনি একজন চিকিৎসক, শিক্ষক, সংগঠক, সমাজ চিন্তক এবং আগেই বললাম পশ্চিমবঙ্গের রূপকারদের অন্যতম। চিকিৎসাকে তিনি কখনোই জীবিকা বলে ভাবেননি, মানুষের প্রতি কর্তব্য, সমাজের প্রতি দায়িত্ব, রাষ্ট্র গঠনের এক অপরিহার্য অঙ্গ হিসেবেই তিনি দেখেছিলেন। তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েই তো আমাদের আজকের দিন, আমরা তাঁকেও শ্রদ্ধা জানাই, তার সঙ্গে আপামর এই চিকিৎসক সমাজ, শুধু ডাক্তার নয়, ডাক্তারদের সঙ্গে জড়িয়ে রয়েছে যে সকল স্বাস্থ্যকর্মীরা, সকলকে আমরা শ্রদ্ধা জানাই। শোনাব আরও একটি গান হাটে বাজারে ছায়াছবি থেকে। সেখানেও হয়তো যারা ছায়াছবিটির কথা মনে করতে পারছেন তারা এই চিকিৎসার ছোঁয়া পাবেন।

নদী যেমন আপন বেগে চলে যায়, তেমনি সময়ও তো এই নদীর স্রোতের প্রায়, তা সময় তো চলতে চলতে শুরু করেছে। যতজন ডাক্তারের নাম বলা যায় তার জন্য আজকের এই এক ঘন্টা পরিসরও কম, কিন্তু কয়েকজনের কথা তো উল্লেখ করলাম, উল্লেখ করতেই হবে। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কথা একটু উল্লেখ করি। তিনি এক টাকার ডাক্তার নামে পরিচিত। প্রায় ছয় দশক দরিদ্র মানুষের কাছ থেকে মাত্র এক টাকা নিয়ে তিনি চিকিৎসা করেছেন। এই মানবিক চিকিৎসা সেবার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। এবার আসি এমন বেশ কিছু মানুষের কথায় যারা ডাক্তার ছিলেন না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে তারা বেশ বড় মাপের ভূমিকা নিয়েছেন। তার মধ্যে মতিলাল শেল, দ্বারকানাথ ঠাকুরের কথা আমি আগেও বলেছি, এবার জানাই তারকনাথ পালিতের কথা। বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার জন্য বিপুল সম্পত্তি তিনি দান করেন। তার দান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার যেমন সুযোগ হয়, তেমনি চিকিৎসা গবেষণার পরিকাঠামো গড়ে তুলতে তাঁর অবদান আছে। জানাবো রাসবিহারী ঘোষের কথা, বিশিষ্ট আইনজ্ঞ এবং দানবীর। তিনিও উচ্চশিক্ষা, বিজ্ঞান এবং চিকিৎসা শিক্ষার জন্য প্রভূত অর্থ দান করেছিলেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দের কথা না বললেই নয়, হাসপাতাল, চিকিৎসা ক্ষেত্র, গবেষণার জন্য তিনি উদারভাবে অর্থ দান করেছিলেন। বলবো আরেকজনের কথা, তিনি সাগর দত্ত, শিল্পপতি এবং সমাজসেবী। উইল করে কামারহাটিতে দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তিনি সম্পত্তি দান করেছিলেন। তাঁর দানের ভিত্তিতেই গড়ে ওঠে যা এখন সাগর দত্ত মেডিকেল কলেজ নামে পরিচিত সকলের কাছে। সুতরাং এই সকল মানুষ ছিলেন বলেই ভারতবর্ষ, বিশেষ করে আমাদের এই বাংলার চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে গেছে। আমরা অপেক্ষা করে রয়েছে আরও উন্নতির জন্য। চিকিৎসকদের কথা বললাম, আরও বলতেই হয় যে একটি হাসপাতালে ঢুকলে দেখা যায় যে চিকিৎসকরা রোগী পরীক্ষা করছেন, তারা নির্দিষ্ট যে সমস্ত ওষুধ নিতে হবে সেটা প্রেসক্রিপশনে জানাচ্ছেন, কিন্তু রোগীর যে পরিষেবা বা রোগীর সেবা, নির্দিষ্ট সময় মতো খাবার দেওয়া, নির্দিষ্ট সময় ওষুধ দেওয়া, সেই কাজটি কারা করে? যাদেরকে আমরা আদর করে সিস্টার বলে ডাকি, অর্থাৎ নার্স বা সেবা কর্মীরা, তাদের মধ্যে একজনের নাম আজকে উল্লেখ করব।

0: ভোলা বসু। নারী শিক্ষা, ধাত্রীবিদ্যা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে তিনি কিন্তু ভূমিকা নিয়েছিলেন। নারীদের স্বাস্থ্য শিক্ষা এবং প্রশিক্ষণ ও প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আসলে অনুষ্ঠানের শুরুতেই বলেছে আজকে ডক্টরস ডে বটে, কিন্তু আজ চিকিৎসার সঙ্গে যারা জড়িয়ে থাকেন, রোগীকে পরিষেবা দেওয়ার জন্য যে সকল মানুষ থাকেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন। দীপ জ্বেলে যায় ছায়াছবি থেকে সেই বিখ্যাত গান এবার আপনাদের জন্য।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে দাও

বনে এক টিপে গেই এক টিপে গেই সে যে ভুলে যায় মিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বা ডার্লিং কবু তুমি জননী কখনো বা স্নেহময়ী সিস্টার প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি বলে শুধু শাড়ি দাও টাকা দাও দাও দাও দিয়ে যাও গেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও খরচা নাই ও মিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বা ডার্লিং কবু তুমি জননী কখনো বা স্নেহময়ী সিস্টার

একদমই তাই, এমন বন্ধু আর কে আছে। তবে চিকিৎসার সবচেয়ে কঠিন পরীক্ষা কিন্তু হাসপাতালের শ্রেণীকক্ষে নয়, সেটি আসে মহামারীর সময়। কলেরা, প্লেগ, গুটি বসন্ত, দুর্ভিক্ষ, এই সমস্ত মহামারীর সাক্ষী থেকেছে আমাদের বাংলা, ভারতবর্ষ। আর আমরা তো সবাই সাক্ষী থেকেছি কোভিডের। প্রতিবারই কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গবেষকদের সামনে দাঁড়িয়েছে মৃত্যু, এবং তার সঙ্গে হয়েছে এক অসম লড়াই। সেই লড়াইয়ের পর মানবতার জয় হয়েছে, যেমন জয় হয়েছে চিকিৎসক সমাজের, স্বাস্থ্যকর্মী বর্গের, ঠিক তেমনি জয় হয়েছে মানুষের। এই জয় মানুষের জয়। তাই আজকের দিনে আবারও স্বাস্থ্যের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের হারানো দিনের গান অনুষ্ঠান এখানেই শেষ করব।

শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28।

এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 এবং বাংলাদেশের সময় রাত 12:29:31। একটু পরেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান কিশোর কুমারের কণ্ঠে।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুনছেন আধুনিক বাংলা গান, কিশোর কুমারের পরে এবারে শ্যামল মিত্র।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আধুনিক বাংলা গান। শ্যামল মিত্রের পরে এবারে হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনছেন।

সবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রোদে ফাটে, বাল

প্রথমে কিশোর কুমার, তারপর শ্যামল মিত্র এবং সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:10। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান, প্রথমে পরপর দুটি গান মান্নাদের কণ্ঠে, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ।

মর্জিনা আব্দুল্লা ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে। ছবির নাম মর্জিনা আব্দুল্লা।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মর্জিনা আব্দুল্লাহ ছায়াছবির পর এবারে শুনবেন মৌচাক ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান মান্না দের কণ্ঠে, ছবির নাম মৌচাক।
1: এবার মোলে সুতো হবো

তাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগ

মৌচাক ছায়াছবির গান শুনছেন মান্না দের পরে, এবারে আশা ভোঁসলে।

এবারের গানটি মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, ছবির নাম মৌচাক।

0: বড়।
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মৌচাক ছায়াছবির পর এবারে ছদ্মবেশী ছায়াছবির গান। প্রথমে মান্না দে।

হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা

ছদ্মবেশী ছায়াছবির গান শুনছিলেন। এবারে হার মানা হার ছায়াছবির গান, প্রথমে পরপর তিনটি গান মান্নাদের কণ্ঠে। ছবির নাম হার মানা হার।

হার মানা হার ছায়া ছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম হার মানা হার।

প্রথমে মর্জিনা আবদুল্লা, তারপরে মৌচাক, তারপর ছদ্মবেশী এবং সবশেষে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে সময় 3:01।

সময়টা নানা রঙের গানের। এখন নানা রঙের গান, প্রথমে শুনবেন অতুলপ্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

অর্ঘ্য সেনের কণ্ঠে। এবারে অর্ঘ্য সেনের কণ্ঠে শুনবেন রজনীকান্তের গান, নানা রঙের গানের অনুষ্ঠানে।

0: গৌরব।
1: নানা রঙের গানের অনুষ্ঠানে অর্ঘ্য সেনের কণ্ঠে প্রথমে অতুল প্রসাদের গান এবং পরে রজনীকান্তের গান শুনলেন। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

প্রথমে অর্ঘ্য সেনের কণ্ঠে, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান, পরে সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি শুনলেন। নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন। এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী আইপি বন্দ্যোপাধ্যায়, রাগ বৈরাগী ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখার্জী। এর সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

শুনছেন 107 FM রেনবো, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। ভোর 5টা এই সময়টায় আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে আজকে সৌম্যকান্তি 107 FM রেনবোয়ে রয়েছি। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন AIR অ্যাপসেও। আজ মাঝরাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী আমি সৌম্যকান্তি। 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি, আর এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা। 1 জুলাই বুধবার পেরিয়ে রাত 12টার পরে আমরা পৌঁছে গেছি নতুন তারিখ নতুন দিনে, 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। নতুন দিন মানেই নতুন আশা উৎসাহ উদ্দীপনা, নতুনভাবে আবার এগিয়ে চলার অনুপ্রেরণা। যত বাধা বিঘ্ন অসুবিধে সমস্যা প্রতিকূলতাই আসুক না কেন, থেমে যাওয়া চলবে না, এগিয়ে যেতেই হবে। এই শপথ সঙ্গে করি আবার

নতুন সকাল শুরু করা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের তৃতীয় রচনা। এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ অতি দূর নিঃসঙ্গের দেশে, নিরাসক্ত নির্মমের পানে অকস্মাৎ মহা একা ডাক দিল একাকিরে প্রলয় তোরণ চূড়া হতে, অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিন নয়ন, জানিলাম একাকির নাই ভয়, ভয় জনতার মাঝে, একাকির কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুর ইঙ্গিতে, বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টি কাজে আমার আহ্বান, বিরাট নেপথ্য লোকে তাঁর আসনের ছায়াতলে, পুরাতন আপনার ধ্বংসন মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে, রিক্ত হস্তে মরে বিরচিতে হবে নূতন জীবনোচ্ছবি শূন্য দিগন্তের ভূমিকায়। এবারে আজকের অনুষ্ঠানের প্রথম গান বাজাও রে মোহনবাসী। অমৃতা বাগচি, শ্রীনন্দী দত্ত, শরণ্য সরকারের কণ্ঠে, সমবেত কণ্ঠে।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা, পশ্চাতের নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছে অস্ফুট সেতার, বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনিবনে, পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া, নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া পশ্চাতের সহচর ছিন্ন করো স্বপ্নের বন্ধন, রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত কামনার রঙিন ব্যর্থতা, মৃত্যুরে ফিরায় দাও আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী সর্বাণী সান্যাল বৈদ্য, তোমায় নতুন করে পাবো বলে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, আর কিছু সময়ের অপেক্ষা। এতক্ষণ সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এখন টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। সকাল ছটায় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ষষ্ঠ রচনা। মুক্তি এই সহজে ফিরিয়ে আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ সাধনায় ক্লিষ্ট কৃষ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে, রিক্ততায় নিঃস্বতায় পূর্ণতার প্রতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে, ঊর্ধ্বে তুলি ব্যগ্র শাখা তার শরৎ প্রভাতে আজি স্পর্শিছে সে মহা অলক্ষেরে, কম্পমান পল্লবে পল্লবে লোভিল মজ্জার মাঝে সে মহা আনন্দ যাহা পরিব্যাপ্ত লোকে লোকান্তরে, বিচ্ছুরিত সমীরিত আকাশে আকাশে স্ফুটন মুখ পুষ্পে পুষ্পে পাখিদের কণ্ঠে কণ্ঠে শত উৎসারিত সন্ন্যাসীর গৈরিক বসন লুকায়েছে তৃণতলে, সর্ব আবর্জনাগ্রাসী বিরাট ধুলায় জপমন্ত্র মিলে গেছে পতঙ্গ গুঞ্জনে, অনিঃশেষ যে তপস্যা প্রাণরসে উচ্ছ্বসিত সব দিতে সব নিতে যে বাড়ালো কমণ্ডলু দুলোকে ভুলোকে, তারই বর পেয়েছি অন্তরে মোর। তাই সর্বদেহ মন প্রাণ সূক্ষ্ম হয়ে প্রসারিল আজি ওই নিঃশব্দ প্রান্তরে, ছায়ার উদ্রে হেথা হোথা যেথায় রোমন্থরত ধেনু আলস্যে শিথিলঙ্গ, তৃপ্তির অসম্ভোগ তাদের সঞ্চারিছে ধীরে মোর পুলকিত সত্তার গভীরে, দলে দলে প্রজাপতি রৌদ্র হতে নিতেছে কাঁপায় নীরব আকাশবাণী শেফালির কানে কানে বলা, তাহারই বিজন আজি শিরায় শিরায় রক্তে মোর মৃদু স্পর্শে শিহরিত তুলিছে হিল্লোল। লেখাটির বাকি অংশ আরেকটি গানের পর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।